0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ.
2: بسم الله الرحمن الرحيم. তেলাওয়াতকৃত সূরা ইব্রাহিমের 15-18 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তারা ফয়সালা চাইতে লাগল এবং প্রত্যেক উদ্যত হটকারী ব্যক্তি মনোরথ হল, তার পেছনে রয়েছে জাহান্নাম, তাকে পুছ তুল্য পানি পান করানো হবে এবং সে তা ডোক গিলে অতি কষ্টে পান করবে, সহজে সে তা গিলতে পারবে না এবং সব দিক থেকে তার কাছে মৃত্যু আসবে, কিন্তু সে মরবে না, তাকে আরো কঠোর আজাব ভোগ করতে হবে। যারা তাদের রবের সাথে কুফুরি করে তাদের উপমা, তাদের কর্মসমূহ ছাই ভস্মের মতো, যার উপর দিয়ে ঝড়ের দিনে প্রবল বাতাস বয়ে যায়। যা তারা উপার্জন করেছিল তার কিছুই তারা কাজে লাগাতে পারবে না, এটাই হলো গুরুতর গোমরাহি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় শুক্রবারের আমলসমূহ, বলছেন মুফতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ পাটোয়ারী।
3: মাহমুদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। জুমা আরবি শব্দ, জুমার শাব্দিক অর্থ একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া। শুক্রবার বা জুমার দিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেন,
4: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন।
3: হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয় তখন তোমরা ক্রয় বিক্রয় ত্যাগ করে আল্লাহ স্মরণের উদ্দেশ্যে দ্রুত ধাবিত হও। শুক্রবারের দিনটি অত্যন্ত তাৎপর্য ফজিলতপূর্ণ, এদিনে বেশি বেশি আমল করলে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হওয়া যায়। শুক্রবারে ফজরের নামাজে সূরা সাজদা ও সূরা তাকবীর তেলাওয়াত করা। মুসনাদে আহমদের 581 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল, আগে আগে মসজিদে গমন করল, হেঁটে মসজিদে গেল, ইমামের কাছাকাছি বসল, মনোযোগ দিয়ে খুতবা শুনল, মসজিদে যে অহেতুক কোনো কথা বলল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতি কদমে এক বছরের নফল ইবাদতের সওয়াব দান করবেন। উত্তম পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, আজানের আগেই মসজিদে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা, মসজিদে গিয়ে দুরাকাত তাহিয়াতুল ওযু ও দুরাকাত দুখুলুল মসজিদ ও জুমার ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত আদায় করা, জুমার ফরজ নামাজের পরে সুন্নত নামাজ আদায় করা, জুমার নামাজের পূর্বে 2 খুতবার মাঝখানে মনে মনে দোয়া করা, খুতবা চলাকালে কোনো কথা না বলা, মনোযোগ দিয়ে খুতবা শোনা, কারণ মনোযোগের সহিত খুতবা শোনা ওয়াজিব, সূরা কাহাব তিলাওয়াত করা, মিসওয়াক করা, নিজের প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, মসজিদে ভদ্রচিতভাবে গমন করা, কোন মানুষকে ডিঙ্গিয়ে সামনে না যাওয়া। সহিহ বুখারীর 910 নম্বর হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং যথাসম্ভব উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, তেল ব্যবহার করার অভ্যাস থাকলে তেল মেখে নেয় অথবা সুগন্ধি ব্যবহার করে, তারপর মসজিদে যায়, মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাওয়া থেকে বিরত থাকে, তার ভাগ্যে নির্ধারিত পরিমাণ নামাজ আদায় করে, ইমাম যখন খুতবার জন্য বের হন তখন চুপ থাকে, তার এই জুমা এবং পরবর্তী জুমার মধ্যবর্তী সব গুণা মাফ করে দেয়া হয়, মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা, সূর্য ডোবার কিছুক্ষণ আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত গুরুত্বের সাথে জিকির তসবি দোয়া করা, মসজিদে যাওয়ার সময় যে রাস্তা ব্যবহার করা হয়েছে ফেরার সময় অন্য কোনো রাস্তা দিয়ে আসা উত্তম। শুক্রবারের দিনে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত মনে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলেছেন,
4: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
3: হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করো, আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কাজসমূহ মোচন করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। মুসলিম শরীফের হাদিসে হযরত আসরার ইবনে ইয়াসার আল মাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফা ইন্নি আতুবু আল ইয়াউমা মিয়াতা মাররা, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আমি প্রতিদিন 100 বার তওবা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিন সহ সব সময় বেশি বেশি আমল করে আল্লাহ তাআলার ক্ষমা ও নৈকট্য লাভ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে শুক্রবারের আমল সমূহ সম্পর্কে বললেন মুফতি মোহাম্মদ ওলিউল্লাহ পাটোয়ারি। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধু, আয়োজন মালায় এবার রয়েছে দেশের গান বাউল তুমি এমন দেশের গল্প বলো, শিল্পী সুবীর নন্দী। গানে কথা সাজিয়েছেন জসিম রায়হান, সুর আরোপ করেছেন অজিত রায়।

0: সুবীর নন্দীর গাওয়া দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে যেতে বলা হয়েছে।
2: আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:21 এবং সূর্য অস্ত যাবে 6:48। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে।

0: জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা ক,
1: সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকুলি শুনবেন সকাল 9:05। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল 10:05।
0: ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11:20। পবিত্র কোরআনের ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াত সমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসীরুল কোরআন শুনবেন বেলা 2:20। এই সপ্তাহের নাটক মাধনহারা শুনবেন বেলা 3:05। মূল রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ তারিক মজুর, প্রযোজনা এস এ আবুল হায়াত।
1: মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হবে আলোর পথে যাত্রা বেলা 4:05। ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন শুনবেন বিকেল 4:35। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা প্রচারিত হবে বিকেল 5:10।
0: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধে 6:05। সন্ধে 6:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ।
1: নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাধা শুনবেন রাত 10:30।
2: এবার এফএম এর অনুষ্ঠান, এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 6:00 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দেওয়া হল আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন ভোরের গান শুনবেন। আজকের ভোরের গানের শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গীতিকার জয়নুল আবেদিন, সুরকার কাজী দেলোয়ার হোসেন।

0: শাহনাজ রহমান স্বীকৃতির গাওয়া ভোরের গানটি শুনলেন।
1: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী এম এ মান্নান।

ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিন্ত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া। কাজী নজরুল ইসলাম। শুনছেন নজরুল সঙ্গীত এম এ মান্নানের কণ্ঠে।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন এম এ মান্নান।
1: বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালী কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারে কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয়, তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধু, আয়োজন মালা রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিতা হক, শিল্পীকণ্ঠে প্রথম গান এমনও দিনে তারে বলা যায়।

0: মিতা হকের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, তাই আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি বেশি গাছ লাগান।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এবারের কৃষি সমাচারে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং কৃষিকাজের সাথেই আছেন। আপনাদের সাথে আছি আমি নওশিন ফারহানুর। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। মোট জনসংখ্যার প্রায় 80% লোক গ্রামাঞ্চলে বাস করে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষিকাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ক্রমবর্ধমান জনসংখ্যা এবং জমির ফসল নিবিড়তা অধিকতর বৃদ্ধি পাওয়ায় গতানুগতিক চাষাবাদ পদ্ধতির মাধ্যমে বর্ধিত খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব নয়। কৃষক সমাজের সমৃদ্ধি অর্জন, দারিদ্র দূরীকরণ, গ্রামীণ সম্প্রদায় টেকসই স্বনির্ভরতা নিশ্চিত করা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি গবেষণার ক্ষেত্রে সুযোগ সৃষ্টি এবং সম্পদের সুষ্ঠ ও সঠিক ব্যবস্থাপনা এবং পরিকল্পিত সমন্বয়ের প্রয়োজন। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমার বাংলা পর্বে আমন্ত্রণ জানাই। এবারে শুনবেন সাক্ষাৎকার।
1: সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকের সাক্ষাৎকারমূলক আলোচনায় আপনাদের সাথে আছি আমি বৈশাখী। আমাদের আজকের বিষয় পারিবারিক আয়ের উৎস হিসেবে হাঁস পালন এবং তাদের লালন পালন ব্যবস্থা। এ বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। আপনাকে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি।
2: আপনাকে ধন্যবাদ।
1: প্রথমে আপনার কাছে জানতে চাই, পারিবারিক আয়ের উৎস হিসেবে হাঁস পালন এবং তাদের লালন পালন ব্যবস্থায় আসলে সম্ভাবনা কতখানি?
2: বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যেখানে খাল বিল নদী নালা পরিপূর্ণ। সেখানে জলজ উৎস থেকে প্রাপ্ত প্রাকৃতিক শামুক, ঝিনুক, শেওলা, ছোট মাছ, জলজ উদ্ভিদ এবং পারিবারিক যে উচ্ছিষ্টাংশ রান্নাঘরে আছে সেগুলো খেয়েই কিন্তু অল্প খরচে হাঁস পালন করা যায়, এবং সেটা অল্প যত্নে এবং শ্রমে হাঁস পালন করা যায়, এবং পারিবারিক আঙ্গিনায় রেখে এই সমস্ত প্রাকৃতিক খাবার খেয়েই কিন্তু হাঁস সহজেই পালন করা যায়। বিদায় বাংলাদেশের হাঁস পালনের প্রচুর সম্ভাবনা রয়েছে। সার্বক্ষণিক উন্নত মানের সুষম আধুনিক খাদ্য সরবরাহে তেমন প্রয়োজন হয় না। তারপরে সহজলভ্য এবং সাধারণত এবং স্বল্প মূল্যের উপকরণে তৈরি ঘর দিয়েই কিন্তু হাঁসের ঘর তৈরি করা যায়। হাঁসের ডিম মুরগির ডিমের তুলনায় আকারে বড় হওয়াতে অধিক পরিমাণে পুষ্টি পাওয়া যায়। দেশি মুরগির চেয়ে দেশি হাঁসের বেশি ডিম দিয়ে থাকে। তুলনামূলকভাবে স্বল্প সময়ে এবং স্বল্প তাপে হাঁসের বাচ্চার যে তাপ দেওয়া বা ব্রুডিং করা যায়। মুরগির চেয়ে হাঁসের রোগ বালাইও কিন্তু কম হয়ে থাকে। হাঁসের ঘর মুরগির চেয়ে কম খরচে তৈরি করা যায়। হাঁসের সাথে মাছের চাষ, যেমন ডাক কাম ফিশ কালচারও কিন্তু স্বল্প খরচে হাঁসের চাষ খুবই পপুলার। হাঁসের বিষটা মাছের মূল্যবান জৈব খাদ্য হিসেবে কাজে লাগানো যায়। সেই হিসেবে হাঁসের সাথে মাছ চাষ করে অল্প খরচে কিন্তু খামারিরা পারিবারিক পুষ্টি বিধান করতে পারে।
1: অল্প খরচে আসলে এখানে মুনাফাটা কতখানি হতে পারে?
2: প্রাণীজ আমিষের প্রধান উৎসের মধ্যে হাঁস মুরগির ডিম মাংসই অন্যতম। কৃষিভিত্তিক এদেশের পারিবারিক হাঁস পালন করা এটা আমাদের প্রাচীনতম একটা প্রথা, কারণ এ থেকে অল্প খরচে প্রতিটি পরিবারে অধিক মুনাফা অর্জন করতে পারে। এখানে প্রাকৃতিক খাদ্য থেকেই কিন্তু হাঁসের অধিকাংশ খাদ্য নিয়ে তারা খেয়ে থাকে, সেজন্য বাড়তি খাবার হাঁসকে দিতে হয় না। বিদায় সেখানে খামারি বা আমাদের পারিবারিক পুষ্টির জন্য হাঁস পালন খুবই মুনাফাজনক।
1: এবারে আপনার কাছে জানতে চাই যে হাঁসের বাসস্থানটা আসলে কেমন হতে হবে বা কিভাবে তৈরি করবে?
2: খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হাঁসের জন্য কিন্তু বাসস্থানের কথা খুবই গুরুত্ব সহকারে দেখা দরকার। মুক্ত জলাশয়ের ধারে খোলামেলা স্থানে উন্মুক্ত পদ্ধতিতে প্রাকৃতিক খাদ্য প্রাপ্তি বিবেচনা করে রাতের আশ্রয় দিয়ে সহজলভ্য করে সাধারণত বাঁশ বা টিন ছন বন বনের যে কাঠ খড় ইত্যাদি দিয়ে কিন্তু অল্প খরচে কিন্তু হাঁসের ঘর তৈরি করা যায়। এছাড়া আবদ্ধ পদ্ধতিতে পাকা ঘরের হাঁস রাখা যেতে পারে এবং প্রতি 7-8 হাঁসের জন্য একটা থাম রুল অনুসারে 20-25 বর্গ ফুট জায়গার ঘর করলেই কিন্তু যথেষ্ট।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই হাঁসের রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে।
2: আসলে আমাদের দেশে সাধারণত হাঁসের যে সমস্ত রোগ হয়ে থাকে সেগুলো হলো যেমন ডাক কলেরা, আফ্লাটক্সিন, বুটুলিজম, সালমোনেলোসিস এবং কিছু প্যারাসাইটিক ইনফেস্টেশন হয়ে থাকে। প্যারাসাইটিক ইনফেস্টেশন ছাড়া অন্য যে রোগগুলো বললাম, ডাক প্লেগ, ডাক কলেরা, এগুলো যদি হয় তাহলে মহামারী আকারে দেখা দেয়, অর্থাৎ একসাথে অনেক হাঁস আক্রান্ত এবং মারা যায়। সেই জন্যই হাঁসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুরগির মতো হাঁসে কিন্তু অত রোগ হয় না। তবে যে সমস্ত রোগের কথা বললাম এগুলো যদি হওয়ার আগে যদি আমরা প্রতিষেধক টিকা যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু এই রোগগুলা থেকে হাঁস রক্ষা পেতে পারে। এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে এই হাঁসের ভ্যাকসিন বা টিকাগুলা আছে। আমি খামারি ভাইদেরকে বলবো নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে টিকা সংগ্রহ করে আপনার হাঁসগুলোকে টিকা দান করবেন, তাহলে এই সমস্ত রোগ থেকে রক্ষা পাবে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়ে এই মূল্যবান তথ্যগুলো সবাইকে জানানোর জন্য।
2: আপনাকে ধন্যবাদ।

0: এই ঝড় তুফানে ঘর থেকে বাইরে যাইতেছ কেন বাবা?
1: মাতবর বাড়ির আম বাগানে অনেক আম গাছ তনে পড়বো মা, আমি আর হাসুরা সবাই মিল্লা ওই আম কুড়ে ব্যাগ বইরে আনু।
0: না রে বাবা, এই ঝড় তুফানের দিনে ঘরের বাইরে যাবি না।
2: আবু মাস্টা চাচা বলছেন, আমিও শুনছি বজ্রপাত হইলে বাগানে মাঠে জমিতে রাস্তায় সবখানে ঠাটা পইরা মানুষ সহ অন্য সব জীব জন্তু পুড়া যায়।
1: আল্লাহ, আচ্ছা জীব জন্তু মরে কেন রাশেদ ভাই?
2: আকাশ থেকে বজ্রপাত ঘটলে নিচে থাকা মানুষ সহ সব প্রাণীর শরীরে আগুন ছড়ায়। আর ওইটা তো আগুন নারে আবু,
1: তাইলে
2: ওইটারে বলে বিদ্যুতের আধান, ইংরেজিতে যারে কয় ইলেকট্রিক শর্ট। কথাটা কাল ওই মাস্টার স্যারের কাছে শুনে আসছি।
0: শুনছি ওই যে শরীরে ঢুকলে কারো রক্ষা নাই, সারাটা শরীর চোখের পলকে পুইরা ছাই হয়।
1: আচ্ছা তাইলে কি করতে হবে রাশেদ ভাই? এখন
2: খোলা ময়দানে জমিতে বড় লোহার খুঁটি বা লম্বা গাছের তলায় থাকুন যাইব না, পথচারীকে আরো সাবধান হইতে হইব। বাস পড়ার সময় সাইকেলে মোটরসাইকেলে চড়ন যাইব না। হাতের আংটি ঘড়ি সোনা রূপার অলংকার এমনকি চাষিদের হাতের ওই কাঁচি খুন্তি কোদাল এইসবও অনেক দূরে রাখতে হইব।
0: বাস পরে কেন রে বাবা?
2: শোনেন চাষি, আকাশে বড় বড় ভারী মেঘের খণ্ড জোরে বাতাসে ধাক্কা খাইলে বজ্রপাত ঘটে, তখন বিদ্যুৎ তৈরি হইয়া সোজা মাটির দিকে ধাইয়া আসে, যার ফলে নিচের মানুষ জীবজন্তু মারা যায়।
1: আচ্ছা অনে এই ঠাডা বজ্রপাতের হাত থেকে বাঁচন যায় কেমনে রাশেদ ভাই? এটা কোন
2: শোনো, রাস্তার পাশে মাঠের খালি জায়গায় উঁচা লম্বা তাল গাছ থাকলে আমরা রক্ষা পাইতে পারি, আর সেই জন্যই তো সরকার বেশি বেশি তাল গাছ লাগানোর পরামর্শ দিতেছে।
1: আমি আর কোনোদিন এমন ঝড় বাদলার দিনে ঘরের বাইরে যাবো না।
0: আর আমরা সবাই এখন থন বেশি বেশি তাল গাছ লাগামু।
1: হো মা, তুমি ঠিকই কইছ।
3: প্রিয় শ্রোতা, একটু একটু করে চলে এসেছি আমাদের আজকের কৃষি সমাচারে শেষের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষিকাজের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আমি নওশিন ফারহান নূর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় নওশিন ফারহানা নূর, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ, FM 90।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, দোসরা শ্রাবণ, দোসরা সফর, 17ই জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। পূর্বে নেয় 1 নভেম্বর জাতীয় যুব দিবস পালনের প্রস্তাব, মন্ত্রিসভায় অনুমোদন। সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম বোর্ডের HSC ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত, আন্তঃশিক্ষা বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার 45 বছর পর অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেন গ্রেফতার। ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালালে লোহিত সাগরের বাব আল মন্দিব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি তেহরানের। এবং বুলাওয়েতে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় যুব দিবস পূর্বে ন্যায় প্রতি বছর 1 নভেম্বর উদযাপনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রী পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রতি বছর 1 নভেম্বর জাতীয় যুব দিবস এবং 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হত। অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে একই তারিখে অর্থাৎ 12ই আগস্ট উদযাপন করার সিদ্ধান্ত প্রদান করা হয়। বর্ষাকাল হওয়ায় 2025 সালের 12ই আগস্ট দিবস দুটি উপলক্ষে আয়োজিত যুব র্যালি, যুব সমাবেশ এবং যুবমেলা সফলভাবে সম্পাদন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে অসুবিধার সম্মুখীন হন। জাতীয় যুব দিবস ব্যতীত অন্য সময় যুবমেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে। এজন্য মন্ত্রিসভা কর্তৃক জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্টে একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1 নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি গতকাল সচিবালয়ে তাঁর দপ্তরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কথা বলেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটা দেশ গড়ে তুলতে কাজ করছে যেখানে কোন জাতিগোষ্ঠীর বৈষম্য থাকবে না। বৈঠকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে সমতলে

নৃগোষ্ঠীর ভূমির মালিকানা সমস্যা সমাধানে ভূমি কমিশন গঠন, কেন্দ্রীয় কালচারাল সেন্টার, বিভিন্ন প্রকল্পের নামে বা সংরক্ষিত বনাঞ্চল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতি উচ্ছেদ বন্ধ করা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ঋণ সুবিধা প্রদানের দাবি উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে সমাধানযোগ্য সমস্যাগুলো আগে সমাধান করার চেষ্টা করছে। সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া এই পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের ওপর বিশেষ পরিবেশনা।

0: 2024 জুলাই আগস্ট পিজঝাল রাজপথ পেরিয়ে এখন বাঙালির হৃদয়ে খোদাই করা এক রক্তি মহাকাব্য। স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে সমতার বাংলাদেশ গড়তে যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন তাদের অন্যতম সম্মুখ সারের যোদ্ধা ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা। তবে এই বিজয়ের আড়ালে লুকিয়ে আছে অন্ধকার কারাগারে নির্মম সেল আর পুলিশি নির্যাতনের গা শিউরে ওঠা গল্প। সেই দুঃসহ দিনগুলোর ক্ষত নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন।
1: লোহার শলাকার ওপারে তখন কেবল নিকষ কালো অন্ধকার, আর বাইরে নতুন ভোরের অপেক্ষায় ছটফট করছে এক অবরুদ্ধ দেশ। ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দেওয়া জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে রাজপথের অগ্রভাগে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল, কিন্তু সেই সাহসের মাশুল দিতে হয়েছে অমানসিক নির্যাতনে। রিমান্ডের নামে পুলিশি হেফাজত আর অন্ধকার কারাগারগুলো যেন পরিণত হয়েছিল এক একটি জীবন্ত নরকে। চাবুকের প্রতিটি আঘাত যেখানে ক্ষত বিক্ষত করেছে শরীরকে, কিন্তু ভাঙতে পারেনি মুক্তির স্বপ্নকে। জুলাই আগস্ট আন্দোলন ও ছাত্রদল নেতাকর্মীদের উপর হওয়া বর্বর পুলিশি নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার।
2: যখন আমাদেরকে ধরে নিয়ে যায়, যে টিমটা আসছিল 18 জনের টিম, টর্চার করা হয়েছে আমাদেরকে, সপ্তাহ হারুনের নির্দেশে হয়েছে। টর্চার গুলো মূলত ছিল ফাঁসির আসামিকে যেভাবে নিয়ে যাওয়া হয়তো ফাঁসি দেওয়ার আগে যেভাবে জমটুপি পরায় পরে চোখ বাঁধে পিছন দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ওইভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হয়তো, নিয়ে গিয়ে আমাদেরকে টর্চার করা হয়তো।
1: শুধু পুলিশ হেফাজত নয়, মিথ্যা ও বানুয়াট মামলায় গ্রেফতার করা ছাত্রদল নেতাদের কারাগারেও করা হতো নির্যাতন, দেয়া হতো না চিকিৎসা সেবা, বলছিলেন আবু হান্নান তালুকদার।
2: আমরা জেলেও ভাবে চিকিৎসা পাই নাই, 24 ঘন্টায় লক আপ ছিল। তারপর দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হইল 5 তারিখ, স্বৈররানী হাসিনা পতনের পর আমরা 6 তারিখ বের হই, 6 তারিখ রাত 1টার পর আমরা বের হই।
1: শৃঙ্খল দিয়ে যারা কণ্ঠরোধ করতে চেয়েছিল, ইতিহাস তাদের ক্ষমা করেনি। অত্যাচারের সেই নির্মম চাবুক আজ পরাজিত, আর বিজয়ীর বেশে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিচ্ছে বাংলাদেশ। ছাত্রদলের লড়াকু সৈনিকদের শরীরের সেই প্রতিটি ক্ষত চিহ্ন আজ এক একটি স্বাধীন মানচিত্রের গল্প বলছে। অত্যাচারীর কারাগার ভেঙেছে ঠিকই, তবে সেই রক্তের দাগ রয়ে গেছে ইতিহাসের পাতায় মহিমান্বিত ত্যাগের স্মারক হয়ে। স্বৈরাচারের পতন হয়েছে, অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত স্বাধীনতা, কিন্তু ক্ষমতার অলিন্দে বসে যারা এই তরুণদের ওপর মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছিল তাদের বিচার নিশ্চিত করাই এখন নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: গতকাল ছিল 16 জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। 2024 সালের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন শহীদ হন। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি গ্রহণ করে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশের বিভিন্ন জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র ও গণগ্রন্থাগারে বিশেষ প্রদর্শনী ও তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এছাড়া রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় শহীদদের স্মৃতিস্তম্ভ ও কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের দাবিতে উত্তাল ছিল দেশের রাজপথ। আন্দোলন দমনে সহিংসতার ঘটনায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে ছাত্রনেতা ওয়াসিম আকরাম সহ কয়েকজন প্রাণ হারান। তাদের আত্মত্যাগই পরবর্তীতে আন্দোলনকে গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে নেয়। দিনটি স্মরণে দেশজুড়ে পালিত হয় জুলাই শহীদ দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের।
4: দিবসটি উপলক্ষে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জুলাই শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হয়ে সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া
3: দিবসটি উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এর আগে তার কবর জিয়ারত, শোক র্যালি, লাল ব্যাজ ধারণ এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, আবু সাঈদ ও ওয়াসিমের আত্মত্যাগ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে সুগম করেছে।
5: প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থানের চেতনায়, এই 16 জুলাইয়ের চেতনায় আমরা এগিয়ে যাব একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ।
3: অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের স্মরণে নগরের ষোলশহর রেল স্টেশনের প্রবেশ মুখে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া এদিন সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার বাগগুজারা এলাকায় শহীদ ওয়াসিম আকরামের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন,
6: বিগত 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যত গুম খুন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের সময়, বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব।
3: এছাড়া এদিন খাগড়াছড়িতে জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে দিবসটির তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত উপস্থিত ছিলেন। তিনি বলেন, 2024 সালের গণ অভ্যুত্থান হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন, গণতন্ত্রহীনতা, দমন পীড়ন, গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভই একসময় গণ অভ্যুত্থানের রূপ নেয়। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, পুষ্পস্তবক অর্পণ এবং স্মরণ সভা সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের স্মৃতি ধরে রাখতে সরকার সম্ভব সবকিছু করবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও জুলাই বিষয়ক অডিও ভিজুয়ালের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
7: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছে রওনক জাহান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন ভাতা এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়। তিনি গতকাল রাজধানীর একটি মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকদের আর্থিক অনিশ্চয়তা দূর করা না গেলে পেশাদার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে এবং অবসাংবাদিকতার সুযোগ সৃষ্টি হবে। প্রকৃত ও মেধাবী সাংবাদিকদের এই পেশায় ধরে রাখতে হলে সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা অপরিহার্য। কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, চট্টগ্রামে বন্যা কবলিত 5 জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য 327 মেট্রিক টন ধান বীজ, 151,599টি গবাদি পশুকে টিকাদান এবং 35,00,000 টাকার গোখাদ্য বিতরণ করা হবে। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের ক্ষয়ক্ষতি এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে 5 জেলায় মৎস্য খাতে 200 কোটির বেশি এবং প্রাণীসম্পদ খাতে প্রায় 77 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দীর্ঘ 45 বছর ধরে পলাতক এই ব্যক্তিকে গতকাল গ্রেপ্তার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বশেষ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর উভয় দেশ গত এক সপ্তাহ ধরে একে অপরের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের সামরিক সক্ষমতা কমাতে গতকাল তারা ইরানের বিভিন্ন স্থানে ষষ্ঠ দফা রাত্রিকালীন হামলা চালায়। ইরানের গণমাধ্যমে খবরে বলা হয়, সর্বশেষ মার্কিন হামলায় তাদের সেতু ও একটি বিমানবন্দর আক্রান্ত হয়েছে। এদিকে ইরান তাদের হুতি মিত্রদের দিয়ে লোহিত সাগরের প্রবেশ পথে অবস্থিত বাব আল মান্দে প্রণালী বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র রয়টার্সকে জানায়, ওয়াশিংটন ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি দিলে হুতিকে বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দিতে বলেছে তেহরান। আলজেরিয়ার রাজধানীর উপকণ্ঠে একটি এতিমখানায় আগুনে দগ্ধ হয়ে অন্তত 11 জন মারা গেছে এবং 19 জন আহত হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স বিভাগ জানায়, গতকাল সকালে শিশুদের একটি সহায়তা কেন্দ্রের ভেতরে এই অগ্নিকাণ্ড ঘটে। মিয়ানমার উপকূলের অদূরে দুটি নৌযান ডুবির ঘটনায় 500 বেশি মানুষ প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংগঠন আইওএম এবং জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গতকাল এ তথ্য জানায়। নৌযানগুলো গত জুনে রাখাইন প্রদেশ ত্যাগ করে। খেলার খবর ক্রিকেট। আজ বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশের এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। 3 ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। আগামী রবিবার দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: আগামী রবিবার বাংলাদেশ সময় রাত 1টায় নিউ ইয়র্কে ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মোকাবেলা করবে। দ্বিতীয় সেমিফাইনালে 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা এবং প্রথম সেমিফাইনালে 2-0 গোলে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় স্পেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: আটলান্টার আকাশ কাল রাতে সাক্ষী হলো ফুটবল ইতিহাসের এক মহাকাব্যিক উপাখ্যানে, যেখানে 90 মিনিটের যুদ্ধ শেষে মাঠের সবুজ ক্যানভাসে রচিত হলো আলবিসেলেস্তের এক রূপকথা। 2026 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে 2-1 গোলে স্তব্ধ করে ফাইনালে পৌঁছে গেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ও তীব্র উত্তেজনায় ঠাসা। তবে 55 মিনিটে মর্গান রজার্সের নিখুঁত ক্রসে পা ছুঁয়ে অ্যান্থনি গর্ডন যখন ইংল্যান্ডকে এগিয়ে নিলেন, তখন মনে হচ্ছিল 60 বছরের ইংরেজ আক্ষেপ বুঝি এবার ঘুচবে। কিন্তু মহাকাব্যের শেষ দৃশ্য যে তখনও বাকি। 85 মিনিটে মেসির পাস থেকে অ্যান্ড্রু ফার্নান্দেজের দূরপাল্লার এক বুলেট গতির শট ভাঙল ইংলিশ দুর্গ। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগুচ্ছে ঠিক তখনই 92 মিনিটে মেসির বাঁকানো ক্রস থেকে শূন্যে ভেসে এক অসাধারণ হেডে থ্রি লায়ন্সের হৃদয় ভেঙে দেন বদলি নামা লাউতারো মার্টিনেজ। রূপকথার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা এখন আরও একটি সোনালী ট্রফি ছোঁয়ার অপেক্ষায়, যেখানে আগামী 19 জুলাই নিউ ইয়র্ক মেটল্যাফ স্টেডিয়ামে ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে ইউরোপ সেরা স্পেন। এর আগে আগামী 18 জুলাই বাংলাদেশ সময় শনিবার রাত 3টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম ফ্রান্স। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 21 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 48 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পূর্বের ন্যায় 1 নভেম্বর জাতীয় যুব দিবস পালনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম বোর্ডের HSC ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত, আন্তঃশিক্ষা বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ। এবং নবম ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আজ কি বাহিরে শুধু ক্রন্দন ছল ছল জলধারে, বেনু বনে বায়ু নাড়ে এলোকেশ মন যেন চায় কারে। হ্যাঁ প্রিয় শ্রোতা, কবির মতো করে এই বর্ষার এই সময়টিতে আমাদের মন যেন কেমন কেমন করে, উদাস হয়ে যায়, কখনো বা আনন্দে ঝলমল করে ওঠে, কখনো বা দুঃখে ভারাক্রান্ত। তবে যেমনই হোক না কেন, বর্ষা ঋতু আমাদের মনের প্রকৃতিতে বেশ ভালোভাবেই নাড়া দিয়ে যায়। তবে চিন্তার দোলাও কিন্তু দেয় এই বর্ষার সময়, কেননা অতি বর্ষণের ফলেই চারিদিক প্লাবিত যখন হয়ে যায়, তখন মানুষের জীবনে দুঃখ দুর্দশার কমতি থাকে না। যেমনটা আমরা জানি, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলেই কিন্তু বন্যা আক্রান্ত অনেকেই রয়েছেন। এখন সেই অঞ্চলগুলোতে যারা আছেন, তাদের দুঃখকে সুখে পরিণত করতে আমাদেরকেই সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। আসুন আমরা সকলেই বন্যার্তদের সহায়তায় এগিয়ে যাই, এমনই কামনায় শুরু করছি সুখের ঠিকানা অনুষ্ঠানের আজকের আয়োজন। প্রিয় শ্রোতা, আজকের আয়োজনে আমরা কথা বলব প্রসবের পরপরই পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ কেন প্রয়োজনীয় সে সম্পর্কে। আর এই সম্পর্কে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের IEM ইউনিটের পপুলেশন কমিউনিকেশন অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রসবের পরের কথা আমরা বলছি, আমরা তো আসলে জানি যে প্রসবের পূর্বে কিংবা সংসার শুরুর সময়টিতে পরিবার পরিকল্পনার খুব প্রয়োজন, কিন্তু আজকে আমরা যে বিষয়টা নিয়েছি যে প্রসবের ঠিক পরপরই পরিবার পরিকল্পনার গুরুত্ব রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে, কেন সেই প্রয়োজনীয়তা আছে বা কেন গুরুত্ব দেয়া হচ্ছে তার।
2: পরিবার পরিকল্পনা মূলত হচ্ছে একটা অধিকার, এর সাথে স্ত্রীর পরিবার সংসারে স্ত্রীর অধিকার আছে। আমরা যে প্রসবের পরের কথা বলছি, তার মানে সন্তান আছে, সন্তানের অধিকারের ব্যাপার আছে। মোট কথা হচ্ছে, একটা পরিবারকে পরিকল্পিত অবস্থায় যদি আপনাকে রাখতে চান, সুষ্ঠু সুন্দরভাবে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই পরিকল্পনার প্রয়োজন আছে, সেটা প্রসবের পূর্বে হোক বা প্রসব পরবর্তী হোক। আমাদের আজ যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার কথা বলছি আমরা, কারণে একটা সন্তান জন্মের পরে আমরা সবসময় যেটা বলে থাকি যে আর একটা সন্তানের মধ্যবর্তী কমপক্ষে 3 বছরের একটা গ্যাপ হবে। এই যে ব্যবধান, এই ব্যবধানটা আপনাকে যদি নিশ্চিত করার মাধ্যমে যে শিশু সন্তানটা আজকে ভূমিষ্ঠ হলো, তাকে তার যে বেড়ে ওঠা সেটা যদি আমরা সঠিকভাবে নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই তাকে কিন্তু তার স্বামী স্ত্রীকে অবশ্যই কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতির আওতায় আসতে হবে। কেন আসতে হবে? কারণ হচ্ছে, আমরা অনেকেই যেটা চিন্তা করি যে প্রসবের পরে দীর্ঘদিন কিন্তু অনেক সময় যে মেয়েদের যে মাসিকটা, এটা কিন্তু অনেকে কিন্তু পরিলক্ষিত হয় না, বা কারো হয়তো খুবই সামান্য পরিমাণে হচ্ছে যেটা দৃষ্টিগোচর হয় না। ফলে দেখা যায় স্বামী স্ত্রী তারা তাদের কোনো পদ্ধতি ছাড়া তারা তাদের কনজুগাল লাইফ লিড করছে, এবং এক পর্যায়ে দেখা যায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের মতন ঘটনা ঘটে। বাট আমরা কেউই চাই না কোনো গর্ভধারণই হোক অপরিকল্পিত অনাকাঙ্ক্ষিত। সেটা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে যে পদ্ধতির আওতায় আসতে হবে, সেটাকে আমরা কিন্তু বলছি প্রসব পরবর্তী পরিকল্পনা। এবং এটাকে যদি আমরা আরো একটু বিস্তারিতভাবে বলি, সেটা হচ্ছে সন্তান জন্মের পরে পরবর্তী 1 বছর সময়ের মধ্যে স্বামী এবং স্ত্রী একজন নারী এবং পুরুষ যে পদ্ধতিগুলো নিয়ে থাকে পরিবার পরিকল্পনা, সেটা হচ্ছে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা। একটা কারণ যেটা বললাম যে সন্তানের গ্যাপের একটা, আমরা বললাম একটা সন্তান থেকে আর একটা সন্তানের জন্মের মাঝে সময়ের ব্যবধান। আমরা পবিত্র কোরআন শরীফের সূরা বাকারাতে একটা আয়াত আছে যে একজন মা তার সন্তানকে পরিপূর্ণ 2 বছর পর্যন্ত তার বুকের দুধ খাওয়াবে। তার মানে মহান আল্লাহ তাআলা কিন্তু মাকে তার সন্তানের অধিকারের কথা তাকে স্মরণ করিয়ে দিচ্ছে, যে সন্তানের অধিকার তার মায়ের বুকের দুধের উপর 2 বছর পর্যন্ত। তখন আপনাকে সেটাকে যদি যেতে হয়, তাহলে অবশ্যই মধ্যবর্তী সময়ে কিন্তু পরবর্তী একটা গর্ভধারণ থেকে বিরত থাকতে হবে। কারণ গর্ভধারণ হলে এই যে ছোট শিশু, সে কিন্তু তার অধিকার থেকে বঞ্চিত হবে, তাকে কিন্তু সঠিকভাবে পরিচর্যার আওতায় আনা সম্ভব হবে না। আমরা আরও একটা কারণের কথা যদি বলি, একটা সন্তান জন্ম দিতে যে প্রত্যেক নারীকে কিন্তু একটা বড় ধরনের একটা আমরা ঝুঁকির মধ্য দিয়ে পার করতে হয়। এই যে ঝুঁকি, তার যে শারীরিক মানসিক বিভিন্ন ট্রমার মধ্য দিয়ে যায়, তাকে কিন্তু একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য সময় দেওয়া প্রয়োজন। এটার জন্য পরিবার পরিকল্পনা অবশ্যই কোনো আওতায় আসতে হবে।
1: খুবই চমৎকারভাবে বিষয়টা আপনি আমাদের সামনে উপস্থাপন করলেন। আসলে অনেক ক্ষেত্রেই আমরা গর্ভধারণের পূর্বে পরিবার পরিকল্পনা চিন্তা করে থাকি, কিন্তু প্রসব পরবর্তীকালীন যে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা দরকার, সেটা অনেকেই আমরা আসলে ভুলে যাই। একটা ছোট্ট প্রশ্ন মনে জেগেই যায়, অনেকেই বলে থাকেন যে যখন আসলে সন্তান জন্ম হয়, অর্থাৎ প্রসব পরবর্তী, সেই সন্তান যখন আসলে বুকের দুধ খাচ্ছেন, তখন কখনোই নাকি গর্ভধারণ করা যায় না, না, এরকম একটা বা হয় না, এরকম একটা ধারণা কিন্তু রয়েছে আমাদের মধ্যে, সেটা কি আসলেই সঠিক?
2: এরকম হয় যে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর কথা বলি, প্রথম ছয় মাস, যেখানে দিনে একটা নির্দিষ্ট সঠিক নিয়মে বাচ্চাদেরকে মা যদি তার দুধ পান করাতে পারে, যেটা অধিকাংশ ক্ষেত্রে আমাদের রিসার্চ বা আমরা বৈজ্ঞানিক গবেষণা যেটা বলি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই সঠিক নিয়ম মেনে বাচ্চাকে যে দুধ খাওয়ানো, নির্দিষ্ট সময় পর পরে দুধ খাওয়ানো, সেটা কিন্তু অধিকাংশ সময় হয় না। কারণ আমরা আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন কাজের চাপের মধ্যে কিন্তু আমরা থাকি, বা সঠিক সবসময় কিন্তু সব প্ল্যান করে সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না। সুতরাং আপনি যখন সম্পূর্ণ বিষয়টাকে একটা পরিকল্পনার আওতার বাইরে মানে ভিতরে রাখতে পারছেন না, বিচ্যুতি ঘটার একটা সম্ভাবনা থাকছে, সুতরাং সেখান থেকে কিন্তু পরবর্তীতে একটা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের মতন ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং এই ঝুঁকিটা প্রথমত নেওয়া যাবে না, মায়ের কথা চিন্তা করে, ছোট শিশুর কথা চিন্তা করে।
1: আমরা এবার চলে আসি পদ্ধতির কথায়, প্রসবের পর যে পরিবার পরিকল্পনা পদ্ধতির কথা বা গ্রহণের কথা আমরা বলছি, কি কি পদ্ধতি সেখানে নেওয়া যেতে পারে?
2: এখানে আমাদের পরিবার পরিকল্পনার কয়েকটা পদ্ধতির বিষয় আছে। প্রথমত আমরা যদি পুরুষের অংশগ্রহণকে আমরা সবসময় উৎসাহিত করে থাকি, পুরুষ যদি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে তাহলে কিন্তু কন্ডম ইউজ করলে সেক্ষেত্রে কিন্তু তার স্ত্রী কিন্তু এই হরমোনাল যে সমস্ত পদ্ধতি আছে সেটা ব্যবহার থেকে বেঁচে যাচ্ছে। এটা পুরুষ একটা দায়িত্বশীলতার ভূমিকা রাখতে পারে। নারীদের জন্য যেটা রয়েছে, আমরা শুরুতে খাবার বড়ির কথা বলবো। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে আমরা দুই ধরনের খাবার বড়ি আছে, একটা হচ্ছে পিওপি বলি আমরা, আপন নাম, আপন এটাকে বলা হচ্ছে কেবলমাত্র প্রজেস্টেরন, যেটা এই খাবার বড়িটা শুধুমাত্র সন্তান জন্মের পরে পরবর্তী ছয় মাস পর্যন্ত কাজ করে, যে সময় এই খাবার বড়িটার মধ্যে এস্ট্রোজেন না থাকার কারণে সেটা কিন্তু বুকের দুধের উপর কোনো প্রভাব ফেলছে না, এবং একই সাথে পরিবার পরিকল্পনা পদ্ধতির কাজটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর কথা বলি, যে জন্মের প্রথম ছ মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ, এক ফোঁটা পানীয় না বা অন্য কিছু না, সেটা কিন্তু এই সময় নিশ্চিত করার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে আপন বড়ি, খাবার বড়ি যেটা সেটা খাওয়া। তবে ছ মাস পরে কিন্তু তাকে অন্য পদ্ধতিতে বা মিশ্র খাবার বড়িতে যেতে হবে। আরেকটা পদ্ধতি আছে আইইউডি, যেটা চাইলে একজন স্ত্রী বা দম্পতি যদি চায় যে তারা দীর্ঘদিন ধরে তার সন্তানের গ্যাপ নেবে, আইওডি কিন্তু আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি, যেটা আবার পরবর্তীতে জরায়ুতে স্থাপন করা হয়, এবং সে কিন্তু পরিবার যে পদ্ধতি যেটা একটা পদ্ধতির যে বিষয়টা, সে কিন্তু খুবই কার্যকর এবং এটা সে ব্যবহার করতে পারে। ইমপ্ল্যান্ট আছে, সেটাও কিন্তু তাকে এই সময় সে ব্যবহার করতে পারে। আমরা কিন্তু ইঞ্জেকশনের কথা এই মুহূর্তে বলছি না, বা স্থায়ী পদ্ধতির কথা বলছি না। স্থায়ী পদ্ধতির ব্যাপারটাও নিয়ে আসতে পারে, যদি দেখা যায় যে দুটো সন্তান, জীবিত সন্তান আছে, সেক্ষেত্রে স্বামী স্ত্রী সিদ্ধান্তের মাধ্যমেও কিন্তু তারা স্থায়ী পদ্ধতির দিকেও যেতে পারে। তবে যাদের প্রথম একটা মাত্র সন্তান হয়েছে, পরবর্তীতে আরো সন্তান নিতে চান, তাদের জন্য যে কোনো অস্থায়ী পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। এক্ষেত্রে খাবার বড়ি আপনের কথা বললাম, পুরুষ কন্ডম গ্রহণ করতে পারে বা আইওডি হতে পারে।
1: শেষ একটা প্রশ্ন, যে ঠিক প্রসবের কতদিন পর থেকে এই পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে?
2: এটা পরিবার পরিকল্পনা পদ্ধতির যেটা আমরা বলি 48 ঘন্টার থেকে শুরু করে, মানে 42 দিনের যে বিষয়টা, 42 দিন পর্যন্ত অনেকের এই যে মাসিক চক্রটা অনেক ক্ষেত্রে বন্ধ থাকে, কারণ ডেলিভারির পরে যে রক্তক্ষরণটা হয় সেটা আবার স্বাভাবিক পর্যায়ে আসতে সময় লেগে যায় প্রায় 6 সপ্তাহের বেশি, এবং অবশ্যই 42 দিনের পূর্বেই পদ্ধতির আওতে আসতে হবে।
1: ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনার গুরুত্বপূর্ণ তথ্যবহুল কথোপকথনের জন্য আজকের এই আয়োজনে। প্রিয় শ্রোতা, বিদায় নেব, তবে তার আগে বলতে চাই সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিরাপদে থাকুন, আর সেই সাথে বৃষ্টির এই সময় বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন, যাতে করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা জন্ম নিতে না পারে। বিদায় উচ্চারণে জানিয়ে যাই, আজকে সুখী ঠিকানা অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনায় শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, এফএম 106 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 90 মেগাহার্জে।
1: বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থলী কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারের কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানোর যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, আয়োজন মালা এবারে রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী মনির খান, গানের কথা সাজিয়েছেন অরণি ইয়াসমিন, সুরারোপ করেছেন শেখ সাদি খান।

দেশের গান শুনছেন এবারে শিল্পী শমনুর মনির কোনাল। গানটির গীতিকার জাহিদুল হক, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত নজরুল সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির থেকে আমি সালাউদ্দিন আহমেদ আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন 2026-27 নজরুল বর্ষ হিসেবে ঘোষিত হয়েছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা করেছেন নজরুল বর্ষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো জাতীয় কবি বলেই শুধু ক্ষান্ত হতে আমরা চাই না, তার সত্যিকারের সঙ্গীত, সাহিত্য, কবিতা প্রমিত রূপে চর্চা করতে চাই এবং দেশ দেশের বাইরে আমরা ছড়িয়ে দিতে চাই। সেই উদ্যোগ থেকেই বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠান চির উন্নত মমশির প্রতিদিন সকালবেলায় আপনারা শুনবেন। তো এই অনুষ্ঠানে আমাদের একজন শিল্পী থাকবেন প্রতিদিন। আজকে আমাদের আমন্ত্রিত শিল্পী শহীদ কবির পলাশ। শহীদ কবির পলাশ, কেমন আছো তুমি?
1: ভালো আছি স্যার, আপনি কেমন আছেন?
0: আমি খুব ভালো আছি, কারণ এই যে নজরুল নিয়ে কাজ করছি সবাই মিলে, একটা আলাদা আনন্দ নিয়ে কাজ করছি। তো এই যে সকালবেলাকার এই নতুন অনুষ্ঠানটি চির উন্নত মমশির প্রতিদিন সকালে প্রচার হবে, তোমার কেমন লাগছে বিষয়?
1: আসলে আমাদের প্রাইম মিনিস্টার উনি ঘোষণা করার পরেই নজরুল নিয়ে মনে হয় বাংলাদেশ একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে।
0: আমরা চাই এই যে নজরুল বর্ষ হিসাবে ঘোষিত হওয়ার পরে এত বড় একটি সুযোগ আমরা কাজে লাগাতে, আমরা যারা নজরুল চর্চা করি, সঙ্গীত চর্চা করি, গবেষণা করি, প্রত্যেকে সবাই মিলেই আমরা এই কাজটি করব। এবং ধন্যবাদ আমাদের বাংলাদেশ বেতার ঢাকাকে যে এমন সুন্দর উদ্যোগ উৎসাহটি তারা দিয়েছে। তো আমরা তোমার গান শুনবো এবার, দেখি আমাদের শ্রোতাদের কেমন লাগে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা শুনবেন আমাদের প্রিয় শিল্পী শহীদ কবির পলাশের গাওয়া গান।

0: ধন্যবাদ শহীদ কবির পলাশ, কেমন লাগলো তোমার এই অনুষ্ঠানে গান গেয়ে?
1: না, আসলে একটা অনেক ভালো একটা আয়োজন বাংলাদেশ বেতার যে উদ্যোগটা গ্রহণ করেছে, অসাধারণ লাগলো আমার গান করে।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা সবাই মিলেই নজরুল চর্চাটা করব এবং বাংলাদেশ বেতারকে সহযোগিতা করব। এমনিতর নজরুলের সমস্ত গান যেন আমরা বাংলাদেশ বেতারের মাধ্যমে প্রচার করতে পারি এবং বাংলাদেশ বেতার যে অত্যন্ত গুরুত্ব সঙ্গে এই গানগুলিকে প্রিজার্ভ করে, এটাও একটা অত্যন্ত ভালো একটি দিক। সুধী মণ্ডলী, আপনাদের নিশ্চয়ই শহীদ কবির পলাশের গান ভালো লাগছে এবং চমৎকার এই অনুষ্ঠানটি চির অন্যতম মসির আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগার জায়গায় থাকবে বলে আমার বিশ্বাস। আপনারা ভালো থাকবেন, কাজী নজরুল ইসলামের সঙ্গে থাকবেন, তার গানের সঙ্গে থাকবেন, কবিতার সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ, শুভ সকাল।

এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিব।

প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পল্লীগীতি। হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িলকে, আব্দুল আলিমের কণ্ঠে প্রথম গানটি শুনবেন গীতিকার এবং সুরকার সিরাজুল ইসলাম।

আবুল হাসান তুহিনের কথাই মোহাম্মদ ইসাহাকের সুরে এ সপ্তাহের গানটি শুনলেন জিনিয়া জাফরিন লুইপার কণ্ঠে। অনুষ্ঠান

পল্লীগীতি শুনছেন। এবারে শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার এবং সুরকার রাধারমণ দত্ত।

বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: চলছে জুলাই মাস। জুলাই মাস 2024 সালের কোটা সংস্কার আন্দোলন, যা জুলাই বিপ্লব নামে অভিহিত, বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা হাইকোর্টের রায়ের পর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে।
1: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে আন্দোলন জোরদার করে। পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদ, ওয়াসিম আকরাম ও মীর মুগ্ধর মৃত্যু আন্দোলনকে আরও উস্কে দেয়, যা সারা দেশে ছড়িয়ে পড়ে জনতার জোরালো আন্দোলনের মুখে।
0: দীর্ঘ প্রায় ১৬ বছরের স্বৈর শাসনের পতন ঘটে।
1: এই অভ্যুত্থান কেবল কোটা ব্যবস্থা বাতিলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণের গণজাগরণে পরিণত হয়। ২০২৪ সালের এই আন্দোলন জাতির জন্য নতুন আশার সঞ্চার করে এবং আমাদেরকে সবার আগে বাংলাদেশ চেনায় এগিয়ে নিয়ে যায়।

0: শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে না খেললেও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ঘিরে এদেশের মানুষের আবেগ ও উন্মাদনা অনন্য। বিশ্বকাপের আসর একদম শেষ পর্যায়ে উপনীত হওয়ায় উন্মাদনা এখন তুঙ্গে। সাম্প্রতিক ফাইনালের দিকে এগিয়ে যাওয়ার এই রোমাঞ্চকর মুহূর্তে ভক্তদের মধ্যে আলোচনা ও উদ্দীপনা আরও অনেক গুণ বেড়ে গেছে। দেশের পাড়া মহল্লা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতে চলছে প্রিয় দলের জয় জয়কার নিয়ে চুলচেরা বিশ্লেষণ।
1: মাঠের খেলায় লাল সবুজের প্রতিনিধিরা না থাকলেও গ্যালারির বাইরে বাংলাদেশের এই ফুটবল প্রেম ও উন্মাদনা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছে। স্বয়ং ফিফাও তাদের অফিসিয়াল পেজে বাংলাদেশের সমর্থকদের আবেগ ও ফুটবল প্রীতির নানা স্থির চিত্র ও ভিডিও প্রকাশ করে বিশেষ সম্মাননা জানিয়েছে।
0: জয় পরাজয়ের মধ্য দিয়ে অনন্য শক্তিশালী দলকে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপ এখন ফাইনালের রোমাঞ্চকর পর্যায়ে পৌঁছেছে। মাঠের দুর্দান্ত পারফরমেন্স আর নানা বিতর্কের মধ্য দিয়ে শিরোপার জন্য লড়ছে স্পেন এবং আর্জেন্টিনা।
1: 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 48টি দলের দীর্ঘ লড়াইয়ের পর শিরোপা নির্ধারণী এই ম্যাচের বিরতিতে এবারই প্রথম 11 মিনিটের বিশেষ হাফ টাইমে শো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
0: বিশ্বখ্যাত সব তারকার উপস্থিতিতে এই আয়োজনটি ইতিমধ্যে ফাইনালের অন্যতম বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্টের ট্রফি কার হাতে উঠবে এবং এবারের আসরের সেরার মুকুট কে পরবে তা জানার অপেক্ষায় রয়েছে সারা বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমী।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 17 জুলাই আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। অপরাধ সেটা যেখানেই হোক আর যে দেশেই হোক, মানুষ যেন বিচার প্রক্রিয়ায় আশ্রয় নিতে পারে সেই ধারণাকে প্রতিষ্ঠিত করতে পালন করা হয় আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। এটি স্বাধীন দেশের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া আবশ্যক। দেশের প্রতিটি মানুষের ন্যায় বিচার পাওয়া তার নাগরিক অধিকার। এই ন্যায় বিচারে অধিকার নিশ্চিত করাই এই দিবস পালনের উদ্দেশ্য। একটি স্বাধীন দেশের জন্য এটা গৌরবের বিষয়।
0: অপরাধ বিচার করে বিশ্বজুড়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পালিত হয় আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। মানবতা বিরোধী অপরাধ সহ যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে সঙ্গতি রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।
1: আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস পালনের মধ্য দিয়ে বাংলাদেশ সহ প্রতিটি দেশে প্রতিষ্ঠিত হোক ন্যায় বিচার, সেই প্রত্যাশায় কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুনবার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমরা দুজন, আমি ফারহানা খান পুরবী
0: আর আমি মইনুল ইসলাম।

0: যুগে যুগে বাংলার ইতিহাস সংস্কৃতি, বলো বলো, তুমি বলো।
1: বলতে চাই শুরুটাই বলি,
0: বলো।
1: বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ শুক্রবারের দর্পণ সূচির পাতায়। ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলনে আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধান।
0: এবার আমি বলি, যুগে যুগে বাংলার ইতিহাস সংস্কৃতি এবং জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কার নিয়ে নিবন্ধ, যুগের সাজ যুগের পোশাক, এবং সবশেষে থাকছে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন থাকুন আমাদের সাথে।

0: প্রিয় শ্রোতা, ইতিহাসের প্রতিটি দিন মানব সভ্যতার এক একটি অনন্য মাইল ফলক। প্রতিদিনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা, আবিষ্কার, বিপ্লব বা জন্মমৃত্যুর যোগফলেই আজকের আধুনিক বিশ্ব। কোনোদিন হয়তো শিল্প বা সাহিত্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, আবার কোনোদিন রাজনৈতিক বা বৈজ্ঞানিক যুগান্তকারী ঘটনায় বদলে গেছে পৃথিবীর মানচিত্র ও গতিপথ। তাই বলা যায়, দিনপঞ্জির প্রতিটি দিনই নতুন কোনো আবিষ্কার, বিপ্লব বা পরিবর্তনের সাক্ষী।
1: বন্ধুরা, দিনের শুরুতে অতীতে ঘটে যাওয়া ইতিহাসের জানা অজানা বিষয়ে আপনাদেরকে অবগত করতে এই পর্বে আমরা শোনাব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনে উপস্থাপন করছেন সামিউল বাশার শান।
2: শ্রোতা বন্ধুরা, আজ 17 জুলাই 2026 খ্রিস্টাব্দ, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 198তম দিন। চলুন জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তি তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন। এই দিনে 1790 খ্রিস্টাব্দের 17 জুলাই ব্রিটিশ ক্যাবিনেট মেকার টমাস সেন্ট প্রথম সেলাই মেশিনের পেটেন্ট করে ইতিহাস সৃষ্টি করেন। গভর্নর জেনারেল জন অ্যাডামের প্রস্তাব অনুসারে কলকাতায় সাধারণ শিক্ষা সমিতি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দের এই দিনে। 1855 খ্রিস্টাব্দের আজকের দিনে পাঠশালার শিক্ষকদের প্রশিক্ষণের লক্ষ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে নর্মাল স্কুল স্থাপিত হয়। আফগানিস্তানের শেষ বাদশাহ জহির শাহের পতনের মধ্য দিয়ে দেশটিতে রাজতন্ত্রের অবসান ঘটে 1973 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 1977 খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের কর্ণফুলীর মোহনায় জেটি চালু হয়। যুগে যুগে অনেক গুণীন ব্যক্তির আগমনের মধ্যে দিয়ে এই ধরনে আলোকিত হয়েছে। এসব গুণীন ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্যে দিয়ে এই ধরনের বুকে অমরত্ব লাভ করছেন। এবার জানব তেমনি কয়েকজন ব্যক্তির জন্মকথা। 1831 খ্রিস্টাব্দের 17 জুলাই বিশিষ্ট বাঙালি নাট্যকার ও লেখক মনমোহন বসু জন্মগ্রহণ করেন। খ্যাতনামা সেতারবাদক নীরদাকান্ত লাহিড়ী চৌধুরী 1900 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। 1954 খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। পারস্যের সাফাভিদ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম শাহ হিসেবে পরিচিত শাহ ইসমাইল 1487 খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1944 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রাজিলীয় ফুটবলার কার্লোস আলবার্তো টোরেস। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আবিষ্কার, উদ্ভাবন, প্রাপ্তি, অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত। যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর এক বিষয়। আজ 17 জুলাই, আজকে এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানব এবার। 1931 খ্রিস্টাব্দের 17 জুলাই বাংলাদেশের মুসলিম জাগরণের কবি, ঔপন্যাসিক ও রাজনীতিবিদ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি মৃত্যুবরণ করেন। বাংলাদেশী রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাচুদ্দিন আহমদ 2020 খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন। 1790 খ্রিস্টাব্দের আজকের দিনে মৃত্যুবরণ করেন স্কটিশ দার্শনিক ও অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। 1992 খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন খ্যাতনামা অভিনেত্রী এবং গায়িকা কানন দেবী। বন্ধুরা, এই দিনে পর্ব আজ এই পর্যন্তই।

0: আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ম্যাগাজিনের অনুষ্ঠান দর্পণ।
1: প্রিয় শ্রোতা, বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার বাঙালি সংস্কৃতির এক অনন্য ও বর্ণিল অংশ। আবহমান কাল ধরে চলে আসা এসব পোশাক ও গহনা আমাদের ইতিহাস, ঐতিহ্য ও উৎসবের সাথে গভীরভাবে জড়িয়ে আছে।
0: বাংলাদেশের ফ্যাশন এবং ঐতিহ্য, আবহাওয়া, ধর্ম এবং সামাজিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এক অনন্য রূপ লাভ করেছে। আবহাওয়ার আর্দ্রতার কারণে সুতি কাপড় যেমন পুরুষদের পরিধেয় লুঙ্গি এবং নারীদের শাড়ি প্রধান পোশাক হয়ে উঠেছে। এছাড়া ধর্মীয় অনুশাসন, শালীনতা এবং মার্জিত পোশাকের প্রচলন করেছে। অন্যদিকে বিভিন্ন সামাজিক উৎসব ও সংস্কৃতির সংমিশ্রণে তৈরি হয়েছে বৈচিত্র্যময় সব পোশাক।
1: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আমিনা রহমানের গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার নিয়ে নিবন্ধ যুগের সাজ, যুগের পোশাক।

0: শাড়ির দক্ষিণ এশীয় সভ্যতার সঙ্গে গভীরভাবে জড়িত। এটি কেবল একটি পোশাক নয়, বরং হাজার বছরের সংস্কৃতি, জীবনধারা ও নান্দনিকতার ধারক। প্রত্নতাত্ত্বিকদের মতে সুতির চাষ, সুতা তৈরি এবং বয়ন প্রযুক্তির উৎকর্ষ এই অঞ্চলে প্রাচীনকালে বিকশিত হয়েছিল, যা শাড়ির উদ্ভব ও বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খ্রিস্টপূর্ব 2800 থেকে 1800 সালের মধ্যে বিস্তৃত সিন্ধু সভ্যতা শাড়ির প্রাচীনতম ইঙ্গিত বহন করে। মহেঞ্জোদারোর খননকালে প্রাপ্ত নারী মূর্তিগুলোর গায়ে সেলাইবিহীন জড়ানো বস্ত্র দেখা যায়, যা আধুনিক শাড়ির সঙ্গে বিস্ময়কর সাদৃশ্যপূর্ণ। এছাড়া খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে প্রথম শতকের মধ্যে চন্দ্রকেতু গড় অঞ্চলে পাওয়া পোড়ামাটির ফলকে নারীদের শাড়ি সদৃশ পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। এই নিদর্শনগুলো শাড়ির প্রাচীন ব্যবহারকে সুস্পষ্টভাবে প্রমাণ করে। শাড়ি শব্দটির উৎপত্তি প্রাচীন সংস্কৃত শাতিকা বা শাটি শব্দ থেকে, যার অর্থ এক টুকরো বা ফালি কাপড়। সময়ের সাথে সাথে ভাষার পরিবর্তনের ধারায় এটি প্রাকৃত ও পালি ভাষার মধ্য দিয়ে রূপান্তরিত হয়ে সতী এবং পরবর্তীতে শাড়ি বা শাড়ি রূপ ধারণ করে। ঋগ্বেদেও নারীদের জন্য সেলাইবিহীন বস্ত্র পরিধানের উল্লেখ পাওয়া যায়, যা এই পোশাকের প্রাচীনতা ও ধারাবাহিকতার প্রমাণ বহন করে। ভাষা ও সংস্কৃতির এই পরিবর্তন শাড়ির বিবর্তনের আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। প্রাচীনকালে শাড়ি তৈরি ও রং করার প্রক্রিয়া ছিল সম্পূর্ণ প্রাকৃতিক। তৎকালীন কারিগররা প্রকৃতি থেকেই রং সংগ্রহ করতেন। নীল রং আসত মূলত নীল গাছ থেকেই, লাল রং পাওয়া যেত বিভিন্ন বীজ ও ফুল থেকে, হলুদ রঙের জন্য ব্যবহৃত হতো হলুদ ও অন্যান্য ভেষজ উপাদান। বয়ন পদ্ধতিতে সুতি ছিল প্রধান তন্তু। দীর্ঘ আয়তাকার সেলাইবিহীন কাপড় হিসেবেই শাড়ি ব্যবহৃত হতো। এই সরল কাঠামোই পরবর্তীতে নানা আঞ্চলিক বৈচিত্র্যের ভিত্তি তৈরি করে।
1: প্রিয় শ্রোতা, শুনছিলেন যুগের সাজ, যুগের পোশাক। ঐতিহাসিক নিদর্শনগুলো একটি জাতির মূল শেকড় ও সমৃদ্ধ ঐতিহ্যের ধারক। এগুলো কোন নির্দিষ্ট অঞ্চলের প্রাচীন সভ্যতা, জীবনধারা, শিল্পকলা এবং সংস্কৃতির জীবন্ত দলিল হিসেবে কাজ করে, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতির স্বকীয়তা ও আত্মপরিচয় তুলে ধরে। এসব নিদর্শন ও স্থাপনাগুলো মানুষের মধ্যে দেশপ্রেম ও নিজস্ব সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জাগ্রত করে।
2: শ্রোতা বন্ধুরা, এই পর্বে আমরা শুনব কামাল মিনার গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
3: সুপ্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ আমরা এসেছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। ঢাকার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ বাইতুল মোকাররম, এটি বাংলাদেশের জাতীয় মসজিদ। বাইতুল মোকাররম মসজিদ নির্মাণ করা হয়েছে মক্কার কাবা ঘরের আদলে। এর চমৎকার স্থাপত্য শৈলী দারুণ দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠন করে এই মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিলেন। পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্থপতি এএইচ খারানি মসজিদটির নকশা প্রণয়ন করেন। তিনি মসজিদের নকশায় দোকান, অফিস, গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত করেন। পুরনো এবং নতুন ঢাকার মিলনস্থল পল্টন এলাকায় অবস্থিত মসজিদটি বাংলাদেশের বৃহত্তম মসজিদ। এর ইতিহাস এবং গুরুত্ব নিয়ে অনেক বইও প্রকাশিত হয়েছে। ইতিহাসবিদ শরীফউদ্দিন আহমেদ কর্তৃক প্রকাশিত বইয়ের মাধ্যমে জানা যায়, 1960 সালের জানুয়ারিতে আব্দুল লতিফ বাওয়ানি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার দুই বছর পর 1962 সাল নাগাদ প্রাথমিক নির্মাণ কাজ শেষ হলে 1963 সালের 25 জানুয়ারি প্রথমবারের মতো এই মসজিদে নামাজ পড়া হয়। নির্মাণের পর এই মসজিদে একসঙ্গে প্রায় 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। পরে বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা 40,000-এ উন্নীত করেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভেতরে সংরক্ষিত রয়েছে পবিত্র কাবা ঘরের গিলাফের একটি অংশ, যা সৌদি আরবের বাদশাহ খালিদ ইবনে আব্দুল আজিজ আল সৌদ, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরব সফরকালে উপহার দেন। এই গিলাফে সূরা হজের 26 নম্বর আয়াত লেখা আছে, সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি বাইতুল মোকাররম মসজিদে নিয়মিত নামাজ পড়েন এমন একজন মুসল্লির সাথে।
4: আমার নাম মাহবুব মুকুল, আমি একজন আবৃত্তি শিল্পী, অভিনয় শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং সাংস্কৃতিক সংগঠক। আমি যখনই সুযোগ পাই তখনই বাইতুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ পড়তে আসি।
3: আশেপাশে আরো মসজিদ আছে, এত মসজিদ থাকতে বাইতুল মোকাররম মসজিদে কেন নামাজ পড়তে আসেন?
4: বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়ি তার কারণ, এটি আমাদের জাতীয় মসজিদ, এখানে অসংখ্য মুসল্লিদের আগমন ঘটে। এখানে আসলে আমাদের মুসলিম কমিউনিটি যে একটি অনেক বড়, সেটি আমার কাছে মনে হয়। এবং এখানে যে খুতবা দেয়া হয়, যে বয়ান উপস্থাপন করা হয়, সেটি বেশ তথ্যবহুল বলে আমার কাছে মনে হয়। এছাড়া এই মসজিদে নামাজ পড়লে আমার কেমন যেন ভালো লাগে, শুধু জুমার নামাজ না, যখনই বাইতুল মোকাররম বা এই এলাকায় আসি তখন আমি এখানে নামাজ পড়লে এক ধরনের মানসিক প্রশান্তি লাভ করি।
3: জি, আপনাকে অনেক ধন্যবাদ। ১৯৭৫ সালের 28 মার্চ থেকে এখন পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম মসজিদের রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করে আসছে। বর্তমানে মসজিদটি আটতলা, মসজিদের প্রবেশপথ রাস্তা থেকে বেশ খানিকটা উঁচু। মসজিদে প্রবেশ করার পর রয়েছে কয়েকটি বারান্দা, সেগুলোতে তিনটি অশ্বক্ষুরাকৃতির খিলান পথ রয়েছে, দুটি উন্মুক্ত অঙ্গন, ছাদহীন ভেতরের আঙিনা মসজিদের প্রধান নামাজ কক্ষে আলো ও বাতাসের চলাচল নিয়ন্ত্রণ করে। তিন দিকে বারান্দা দিয়ে ঘেরা প্রধান নামাজ কক্ষের মেহরাবটির আকৃতি আয়তাকার। এর আয়তন 2460 বর্গমিটার। মসজিদের ভেতরে সবার জন্য অজু করার ব্যবস্থা আছে, নারীদের জন্য রয়েছে পৃথক নামাজ কক্ষ ও পাঠাগার। 1964 সাল থেকে বাইতুল মোকাররম মার্কেট চালু হয়। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের কম্পাউন্ডের মধ্যে যে মার্কেট আছে, একটি হচ্ছে বইয়ের মার্কেট। সেই বইয়ের মার্কেটের পাশেই প্রতি বছর ইসলামী বই পুস্তকের মেলার আয়োজন করা হয়। বাইতুল মোকাররম মসজিদের বইয়ের মার্কেটে যে দোকানগুলো, এর বেশিরভাগ হচ্ছে ইসলামী বই পুস্তক। সেই ইসলামী বই পুস্তক প্রকাশনী জগতের একটি নামকরা প্রতিষ্ঠান দারুসসালাম বাংলাদেশ। এই দারুসসালাম বাংলাদেশের প্রকাশক জনাব আব্দুল জব্বারের সাথে কথা বলছি। কেমন আছেন আপনি?
5: আলহামদুলিল্লাহ।
3: আপনি কত বছর যাবত এখানে? এই যে
5: আমরা 2014 সাল থেকে দারুসসালাম বাংলাদেশ এই বই মেলা অংশগ্রহণ করছি।
3: প্রতি বছরই তো বাইতুল মোকাররম মসজিদ এলাকায় বইয়ের মেলা হয়?
5: প্রতি বছর রবিউল আউয়ালে এবং রমজানে দুইবারে মেলা আয়োজন করা হয়। এই মেলায় বিশ্বের বিভিন্ন রাইটারের লিখিত বই এখানে এই মেলায় বিক্রি করা হয়।
3: বাইতুল মোকাররম মসজিদের এলাকায় যে বইয়ের দোকানগুলো আছে, এই সমস্ত বইয়ের দোকানগুলোতে সাধারণত কি কি ধরনের বই বিক্রি হয়?
5: এখানে কোরআন, হাদিস, ইসলামিক সাহিত্য, নবী রাসূলের জীবনী, সাহাবীদের জীবনী, ইতিহাস, ঐতিহ্য, এই বিষয়ের বইগুলি।
3: আপনাদের যে প্রকাশনী যে বই, ক্রেতারা কি ধরনের বই বেশি কেনেন?
5: এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাকতুম, এই বইটা আমাদের এবছর বেশি বিক্রি হচ্ছে। আর সহি আল বুখারী 6 খণ্ডে আরবি বাংলা, এইটাও এবার ভালোই বিক্রি হচ্ছে আমাদের এখান থেকে।
3: জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রায় 8.5 একর জমির উপর নির্মিত মসজিদটি দেশের মুসলমানদের কাছে এক অন্যরকম মর্যাদার স্থান হয়ে উঠেছে। প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন এই মসজিদে জুমার নামাজ আদায় করতে। মসজিদের সৌন্দর্য ও স্থাপত্যশৈলী দেখতে আসেন বিদেশি পর্যটকরাও। বর্তমানে বাইতুল মোকাররম মসজিদের ভেতরে নামাজ আদায় ছাড়াও মুসলমানদের ধর্মীয় কার্যক্রম আলোচনা সভা ও ইসলামী শিক্ষা প্রদানের নানা আয়োজন হয়। এটি বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। রমজান মাসে প্রতিদিন কয়েক হাজার মানুষ বাইতুল মোকাররমে ইফতার করেন, প্রতি ঈদে নামাজ পড়তে আসেন লাখো মানুষ। সব মিলিয়ে বাইতুল মোকাররম মসজিদ ঢাকার গর্ব এবং পৃথিবীর সুন্দর মসজিদগুলোর একটি।
2: শ্রোতা বন্ধুরা শুনছিলেন ঐতিহ্যের সন্ধানে। আমাদের এবারের পর্ব আহসান খানের গ্রন্থনা উপস্থাপনায় যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা।
6: প্রিয় শ্রোতাবৃন্দ, গত অনুষ্ঠানে আমি অনার্যদের জীবনাচার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আর্যদের কে নিয়ে আলোচনা করব। কখন, কোন সময়ে আর্যরা ভারতবর্ষে আগমন করেছিল? আর্য শব্দটি কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর নাম নয়, এটি একটি ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয়। আর্য শব্দের অর্থ হল অভিজাত বা সজ্জন। আর্যরা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত একটি জনগোষ্ঠী। তাদের জীবনযাত্রা ছিল পশুপালনের উপর নির্ভরশীল। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল তা নিয়ে দীর্ঘকাল বিতর্ক চলেছে। তবে অনেকের ধারণা দক্ষিণ রাশিয়ার বিশাল তৃণভূমি, ইউরেশীয় স্ট্যাপ অঞ্চল থেকে মধ্য এশিয়া পর্যন্ত তাদের আদি নিবাস। আর্যদের আগমনের সময়কাল সম্পর্কে স্থির কোনো ঐক্যমত না থাকলেও অধিকাংশ ইতিহাসবিদরা মনে করেন যে খ্রিস্টপূর্ব 1500 শতাব্দীর অব্দের কাছাকাছি সময়ে ধাপে ধাপে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে আর্যরা প্রবেশ করে। এটি কোনো একক আক্রমণের ঘটনা ছিল না, কয়েক শতাব্দী ধরে ছোট ছোট দলে বিভক্ত হয়ে তাদের মাইগ্রেশন হয়েছিল। কালক্রমে সম্ভবত আত্মকলহ, স্থানাভাব, খাদ্যাভাব ও প্রাকৃতিক কারণে আর্যরা আদি বাসভূমি পরিত্যাগ করে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ে। আর্যদের একটি অংশ যেমন পারস্য বা ইরানে চলে যায়, ঠিক তেমনি অপর একটি অংশ উত্তর পশ্চিম গিরিপথ দিয়ে প্রবেশ করে এ অঞ্চলে। আর্যরা যখন ভারতীয় মহাদেশে প্রবেশ করে তখন সিন্ধু সভ্যতা পরবর্তী স্থানীয় অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করত, যাদেরকে অনার্য হিসাবে অভিহিত করা হতো। সিন্ধু সভ্যতার পতনের পরবর্তী সময়ে স্থানীয় জনগোষ্ঠীগুলো মূলত কৃষি ও ছোট ছোট গ্রামীণ জনপদের বিভক্ত ছিল। আর্যদের সাথে তাদের সাংস্কৃতিক এবং সামরিক সংঘর্ষ ঘটেছিল, যার প্রমাণ বৈদিক সাহিত্যে পাওয়া যায়। সপ্ত সিন্ধু প্রদেশে আর্যদের অধিকার প্রতিষ্ঠিত হলে তারা ক্রমশ অগ্রসর হয় পূর্ব দিকে এবং আস্তে আস্তে তারা মধ্যদেশে আসে। অতপর আর্যগণ উত্তর ও দক্ষিণ বিহার, বারাণসী ও বঙ্গদেশে ক্রমশ বিস্তার করে তাদের আধিপত্য। আর্যরা উন্নত প্রযুক্তি বা বিশেষ করে ঘোড়ায় টানা রথ, লোহার অস্ত্রে ব্যবহারে খুব দক্ষ ছিল। এই সামরিক শ্রেষ্ঠত্বের কারণেই তারা স্থানীয় অনার্যদের উপর দ্রুত আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। আর্যরা যখন স্থায়ীভাবে বসতি স্থাপন শুরু করে তখন তারা স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর সাথে লড়াই এবং কখনো কখনো বৈবাহিক বা রাজনৈতিক চুক্তির মাধ্যমে তাদের শাসন ক্ষমতা পুক্ত করে।

0: সকালের শুভ্রতার সাথে গান আনে পূর্ণতা। এতক্ষণের গল্পকথার শেষে গানের ছন্দ মনকে একরাশ ভালো লাগায় ভরিয়ে দেবে নিশ্চয়ই।
1: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামানের কথা ও সুরকার খন্দকার নুরুল আলমের সুরে এবং শিল্পী সুবীর নন্দীর কণ্ঠে দেশাত্মবোধক গান কত হাজার বছর ধরে।

0: শ্রোতা বন্ধুরা, দেশের বিভিন্ন অঞ্চলে অনাকাঙ্ক্ষিত বন্যা দেখা দিয়েছে। তাই শুকনো খাবার, জামাকাপড় কিংবা সামর্থ্য অনুযায়ী আর্থিকভাবে সহায়তা এই পানিবন্দী পরিবারগুলোর জন্য খুবই প্রয়োজন। আসুন আমরা যার যার অবস্থান থেকে এগিয়ে আসি, বন্যার্তদের পাশে দাঁড়াই। সবার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনায় আজকের মতো এখান থেকে বিদায়।
1: বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনে ছিলেন মালিক ফারিবা তাবাসুম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং প্রযোজনায় মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আঞ্জুমান আরা। জাতীয় যুব দিবস পূর্বের ন্যায় প্রতিবছর 1 নভেম্বর উদযাপনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রী পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে একই তারিখে অর্থাৎ 12ই আগস্ট উদযাপন করার সিদ্ধান্ত প্রদান করা হয়। তবে বর্ষাকাল হওয়ায় গত বছর দিবস দুটি উপলক্ষে আয়োজিত যুব র্যালি, যুব সমাবেশ এবং যুব মেলা সফলভাবে সম্পাদন করা সম্ভব হয়নি। এজন্য মন্ত্রিসভা 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1 নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করে। সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান HSC ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া এই পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে সমতার বাংলাদেশ গড়তে জুলাই গণ অভ্যুত্থানে যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন তাদের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তবে এই বিজয়ের আড়ালে লুকিয়ে আছে অন্ধকার কারাগারে নির্মম পুলিশি নির্যাতনের গল্প। সেই দুঃসহ দিনগুলোর ক্ষত নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন।
1: লোহার শলাকার ওপারে তখন কেবল নিকষ কালো অন্ধকার, আর বাইরে নতুন ভোরের অপেক্ষায় ছটফট করছে এক অবরুদ্ধ দেশ। ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দেওয়া জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে রাজপথের অগ্রভাগে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই আগস্ট আন্দোলন ও ছাত্রদল নেতাকর্মীদের উপর হওয়া বর্বর পুলিশি নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার।
2: যখন আমাদেরকে ধরে নিয়ে যায়, যে টিমটা আসছিল 18 জনের টিম, টর্চার করা হয়েছে আমাদেরকে, সব তো হারুনের নির্দেশে হয়েছে। টর্চার গুলো মূলত ছিল ফাঁসির আসামিকে যেভাবে নিয়ে যাওয়া হয়তো, ফাঁসি দেওয়ার আগে যেভাবে জমটুপি পরায় পরে চোখ বাঁধে পিছন দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ওইভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হইতো, নিয়ে গিয়ে আমাদেরকে টর্চার করা হইতো।
1: শুধু পুলিশ হেফাজত নয়, মিথ্যা ও বানুয়াট মামলায় গ্রেফতার করা ছাত্রদল নেতাদের কারাগারেও করা হতো নির্যাতন, দেয়া হতো না চিকিৎসা সেবা, বলছিলেন আবু হান্নান তালুকদার।
2: আমরা জেলেও ভাবে চিকিৎসা পাই নাই, 24 ঘন্টায় লক আপ ছিল। তারপর দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হইল 5 তারিখ স্বৈররানী হাসিনা পতনের পর, আমরা 6 তারিখ বের হই, 6 তারিখ রাত 1টার পর আমরা বের হই।
1: শৃঙ্খল দিয়ে যারা কণ্ঠ রোধ করতে চেয়েছিল ইতিহাস তাদের ক্ষমা করেনি, অত্যাচারের সেই নির্মম চাবুক আজ পরাজিত। আর বিজয়ীর বেশে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিচ্ছে বাংলাদেশ। ক্ষমতার অলিন্দে বসে যারা এই তরুণদের ওপর মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছিল তাদের বিচার নিশ্চিত করাই এখন নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খেলার খবর ক্রিকেট। আজ বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। 3-ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।

0: ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুরু হচ্ছে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি।

0: যেন পৃথিবীটা আরও সুন্দর, আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তোমাদের সেই সুন্দর পৃথিবীরই একটি ছোট্ট ঠিকানা তোমাদের প্রিয় অনুষ্ঠান কলকাকলি।
1: বন্ধুরা, প্রতিটি শিশুই একটি ফুটন্ত ফুল, প্রতিটি কিশোর কিশোরী একটি সম্ভাবনার দীপ্ত সূর্য। আজ যারা বই হাতে স্কুলে যায়, কবিতা আবৃত্তি করে, গান গায়, গল্প লেখে কিংবা বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতে ওঠে, আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব কিন্তু তাদেরই কাঁধে।
0: তাই আজকের অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত, প্রতিটি শিক্ষা আর প্রতিটি ভালো কাজ তোমাদের ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলবে। আজকের কলকাকলি সাজানো হয়েছে দেশপ্রেম, সাহিত্য, সঙ্গীত, সৃজনশীলতা আর আনন্দের রঙে।
1: থাকবে একটি হৃদয় ছোঁয়া দেশাত্মবোধক গান, তিনটি মজার কবিতা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অসাধারণ রচনা থেকে পাঠ, নজরুল সঙ্গীত, শিশু কিশোরদের অংশগ্রহণে জীবন ঘনিষ্ঠ পর্ব আর ছোট্ট বন্ধুদের জন্য খবরের ডালি।
0: তাহলে আর দেরি কেন, হাসি মুখে আনন্দ ভরা হৃদয়ে শুরু করছি তাহলে আজকের কলকাকলি।

0: সোনামণি বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছ বাংলাদেশ শব্দটি শুনলেই কেন আমাদের মনটা আনন্দে ভরে ওঠে? কারণ এই বাংলাদেশই আমাদের জন্মভূমি।
1: এই মাটিতেই আমরা প্রথম হাঁটতে শিখেছি, প্রথম স্কুলে গিয়েছি, প্রথম বন্ধু পেয়েছি। এই দেশের নদী, মাঠ, সবুজ ধান ক্ষেত, পাখির ডাক, গ্রামের মেঠো পথ, শহরের কোলাহল, সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ।
0: আজকের শিশুরাই আগামী দিনের বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষক, শিল্পী, ক্রীড়াবিদ কিংবা দেশনেতা। তাই তোমাদের প্রতিটি ভালো কাজই একদিন বাংলাদেশকে আরও সুন্দর করে তুলবে।
1: চলো বন্ধুরা, দেশপ্রেমের সেই অমিলন অনুভূতিকে হৃদয়ে ধারণ করে শুনি এক অনুপ্রেরণাময় দেশাত্মবোধক গান, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতায়। গেয়ে শোনাচ্ছে জারিন আঞ্জুম আনিকা।

0: বন্ধুরা, তোমরা কি জানো কবিতা শুধু পড়ার জন্য নয়, অনুভব করারও বিষয়। একটি সুন্দর কবিতা কখনো আমাদের হাসায়, কখনো কাঁদায়, কখনো আবার কল্পনার এমন এক রঙিন জগতে নিয়ে যায় যেখানে মেঘেরা গল্প বলে, ফুলেরা হাসে আর পাখিরা গেয়ে ওঠে আনন্দের গান।
1: আজ শুনব তিনটি ভিন্ন স্বাদের কবিতা। একটি আমাদের হাসাবে, অন্যটি ছোট্ট ছোট্ট পদক্ষেপে বড় হওয়ার গল্প শোনাবে, আরেকটি বলবে তিনজন মাল্লার কথা। মন দিয়ে শুনবে আর ভাববে কবির চোখে পৃথিবীটা কত সুন্দর। চলো তাহলে শুরু করা যাক আজকের কবিতা পাঠ।

0: প্রিয় সোনামণি বন্ধুরা, একটা সময় ছিল যখন দূরে থাকা প্রিয় মানুষের সঙ্গে কথা বলতে হলে দিনের পর দিন অপেক্ষা করতে হতো। আর আজ মুহূর্তের মধ্যেই আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলে ফেলতে পারি বিজ্ঞানের এই বিস্ময়কর আবিষ্কারের নামই টেলিফোন।
1: কিন্তু টেলিফোন কি শুধু একটি যন্ত্র? শুধু যন্ত্র নয়, এটি মানুষের হৃদয়ের সেতু বন্ধন। দূরত্বকে কাছে আনে, আনন্দ দুঃখের খবর পৌঁছে দেয়, প্রিয়জনের কণ্ঠস্বরকে মুহূর্তেই আমাদের কানে এনে দেয়।
0: এই চমৎকার বিষয়টিকেই শিশু মনে সহজ সরল কৌতূহল আর মজার ছন্দে ফুটিয়ে তুলেছেন কবি কাজী আবুল কাশেম তাঁর টেলিফোন কবিতায়। কবিতাটি আবৃত্তি করবে ইহান ওয়াসিফ।
2: ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাই বলো, বলে ফেলো। আমি ম্যাও হুলো ক্যাট, ইঁদুরকে চাই, জরুরি আলাপ আছে, তুমি কে হে ভাই? আমি ইঁদুর, তবে কথা হলো এই, আমি গেছি মার্কেটে, বাড়িতেই নেই। ক্রিং ক্রিং টেলিফোন, শোনো হে ইঁদুর, শুনবো না শুনবো না, দূর দূর দূর।
0: ধন্যবাদ ইহান।
1: বন্ধুরা, একটি সুন্দর কবিতা আমাদের শুধু আনন্দই দেয় না, নতুন করে ভাবতেও শেখায়। বিজ্ঞানের প্রতিটি আবিষ্কার মানুষের কল্যাণে ব্যবহার করাই আমাদের দায়িত্ব।
0: প্রযুক্তি যেন আমাদের মানুষ থেকে দূরে না সরিয়ে বরং আরও কাছাকাছি নিয়ে আসে, এই হোক আমাদের প্রত্যাশা।
1: প্রিয় বন্ধুরা, একটি শিশুর জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি হলো তার প্রথম হাঁটা। ছোট্ট দুটি পা, টলমল ভঙ্গি, কখনো পড়ে যাওয়া, আবার উঠে দাঁড়ানো, এসব দৃশ্য শুধু একটি পরিবারের নয়, সবার হৃদয় ছুঁয়ে যায়।
0: জীবনের প্রতিটি বড় অর্জনে শুরু হয় এমনই ছোট্ট একটি পদক্ষেপ দিয়ে। ধৈর্য, চেষ্টা আর সাহস থাকলে ছোট ছোট পা একদিন অনেক বড় বড় স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যায়।
1: শিশু বেড়ে ওঠার সেই মধুর মুহূর্তগুলোকে সহজ, স্নিগ্ধ ও ছন্দময় ভাষায় ফুটিয়ে তুলেছেন কবি এখলাস উদ্দিন আহমেদ তার হাঁটি হাঁটি পা কবিতায়। কবিতাটি আবৃত্তি করবে জাইমা। চলো ভালোবাসা আর মুগ্ধতা নিয়ে শুনি।
3: এক পা যেতে তিন পা।

0: এবারে শুনবো আরো একটি কবিতা, কবি সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা, পাঠে রয়েছে ফারহানা।
1: ছিপ খান তিনদার তিনজন মাল্লা, চোপ পর দিন ভর দেয়।

0: প্রিয় বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই গল্প শুনতে খুব ভালো লাগে। একটি সুন্দর গল্প কখনো আমাদের নিয়ে যায় গভীর বনের ভেতরে, কখনো রাজপ্রাসাদে, কখনো আবার কোনো ছোট্ট গ্রামের উঠোনে।
1: গল্পের চরিত্রগুলোর সঙ্গে আমরা হাসি, আনন্দ করি, কখনো অবাক হই, আবার কখনো মূল্যবান শিক্ষাও পাই।
0: বাংলা শিশু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এমনই অসংখ্য গল্প লিখেছেন, যেগুলো যুগের পর যুগ শিশুদের আনন্দ দিয়ে আসছে। তার লেখায় আছে সহজ ভাষা, অসাধারণ কল্পনা আর মমতার স্পর্শ।
1: আজ তার একটি নির্বাচিত রচনার অংশ শুনব আমরা। চোখ বন্ধ করে মন দিয়ে শুনলে মনে হবে গল্পের চরিত্রগুলো যেন আমাদের সামনেই জীবন্ত হয়ে উঠেছে। এসো গল্পের সেই রঙিন জগতে প্রবেশ করি। পড়ে শোনাচ্ছে আরিশা ও জল।

0: চড়াই আর বাঘের কথা। গৃহস্থের ঘরের কোণে হাঁড়ি ঝোলানো ছিল, তার ভিতরে চড়াই চড়াইনি থাকত। একদিন চড়াই বলল, চড়াইনি আমি পিঠে খাব। চড়াইনি বলল, পিঠের জিনিসপত্র এনে দাও, পিঠে বানিয়ে দেব তখন। চড়াই বলল, কি জিনিস লাগবে? চড়াইনি বলল, ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, দুধ লাগবে, কাঠ লাগবে। চড়াই বলল, আচ্ছা আমি সব এনে দিচ্ছি। বলে সে বনের ভিতর গিয়ে গাছের সরু সরু শুকনো ডাল মটমট করে ভাঙতে লাগলো। সেই বনের ভিতর এক মস্ত বাঘ ছিল। সে চড়াইকে বলতো, বন্ধু। ডাল ভাঙার শব্দ শুনে সে বলল, মটমট করে ডাল ভাঙছ, ও কি আমার বন্ধু? চড়াই বলল, হ্যাঁ বন্ধু। বাঘ বলল, ডাল দিয়ে কি হবে?
1: চড়াই বলল, কাঠ চাই, চড়াইনি পিঠে বানাবেন। শুনে বাঘ বলল, বন্ধু আমি কখনো পিঠে খাইনি, আমাকে দিতে হবে। চড়াই বলল, তবে জোগাড় সব এনে দাও। বাঘ বলল, কি কি জোগাড় চাই? চড়াই বলল, ময়দা চাই, গুড় চাই, কলা চাই, দুধ চাই, ঘি চাই, হাঁড়ি চাই, কাঠ চাই। বাঘ বলল, আচ্ছা তুমি ঘরে যাও, আমি সব এনে দিচ্ছি। চড়াই তখন ঘরে চলে এলো। বাঘ দুলতে দুলতে বাজারে চলল। বাজারে গিয়ে বাঘ খালি একটিবার বলল, হালুম। অমনি দোকানদারেরা, বাবা গো, বাঘ এসেছে গো, পালা পালা বলে দোকান টোকান সব ফেলে ছুটে পালালো। তখন বাঘ সব দোকান খুঁজে ময়দা, গুড়, কলা, দুধ, ঘি, হাঁড়ি আর কাঠ নিয়ে চড়াইয়ের বাড়িতে দিয়ে গেল। তারপর চড়াইনি চমৎকার পিঠে বানালো আর দুজন মিলে পেট ভরে খেলো। শেষে বাঘের জন্য একখানা পাতায় করে কতগুলি পিঠে মাটিতে রেখে দিয়ে দুজনে চুপ করে হাঁড়ির ভিতর বসে রইল।
0: বাঘ এসে পিঠা দেখতে পেয়েছো, খেতে বসে গেল। একখানা পিঠে মুখে দিয়ে সে বলল, বাহ কি চমৎকার। আর একখানা মুখে দিয়ে বলল, না এটা তত ভালো নয়, খালি ময়দা দিয়ে গড়েছে। আর একখানা মুখে দিয়ে বলল, ছি এটাতে খালি ভুষি আর ছাই। চড়াই বন্ধু, এ কি খাওয়ালে?
1: আর একখানা মুখে দিয়ে বলল, এটাতে কিসের গন্ধ, গোবর দিয়েছ নাকি? চড়াই বেটা তো বড় পাজি। এমন সময় চড়ির হাড়ির ভেতর থেকে নাক মুখ ছিটকিয়ে বলছে, চড়াইনি আমি হাঁচবো। শুনে চড়াইনি ভারী ব্যস্ত হয়ে বলল, চুপ চুপ, এখন হাঁচতে হবে না, তাহলে বড় মুশকিল হবে।
0: তাতে চড়াই চুপ করল, কিন্তু খানিক বাদেই আবার ভয়ানক নাক মুখ ছিটকিয়ে হাঁচতে গেল। চড়াইনি তাকে থামাতে কত চেষ্টা করল, কিছুতেই থামিয়ে রাখতে পারল না। বাঘ একটা বিশ্রী পিঠে খেয়ে বলল, তো তো এটা খালি গোবর দিয়েই বানিয়েছ, আর কিছু দেয়নি? যদি চড়াইয়ের নাগাল পাই তাকে কামড়িয়ে চিবিয়ে খাবো। তারপর আর একটা পিঠে মুখে দিয়ে সে সবে ওয়াক ওয়াক করতে লেগেছে, অমনি হাঁচছে করে চড়াই ভয়ানক শব্দে হেঁচে ফেলল। সে শব্দে বাঘ যেই চমকে লাফিয়ে উঠতে যাবে, অমনি হাঁড়ি শুদ্ধ দড়ি ছিঁড়ে চড়াই আর চড়াইনি তার ঘাড়ে পড়ল। বাঘ কিছুই বুঝতে পারল না, কি বাজ পড়ল না আকাশ ভেঙে পড়ল। সে খুব ভয় পেয়ে ল্যাজ গুটিয়ে সেখান থেকে ছুট দিল। সে দৌড় আর তার ঘরে না গিয়ে থামল না।

0: আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবিই নন, তিনি ছিলেন ভালোবাসা, সাম্য, মানবতা আর সৌন্দর্যের কবিও। তার গান কখনো সাহস যোগায়, কখনো হৃদয়কে কোমল করে তোলে।
1: আজকের এই নজরুল সঙ্গীতটি শুনতে শুনতে হয়তো তোমাদের মনে নতুন কোনো স্বপ্ন জন্ম নেবে, নতুন কোনো আলো জ্বলে উঠবে। চলো ডুবে যাই সুরের অপার সৌন্দর্যে। গিয়ে শোনাচ্ছে নিশাত সুমাইয়া।

0: জীবনে চলছে নাটক, জীবনের এই নাটকে আছে জীবনের সুন্দর কিছু শিক্ষা, আছে ভালোবাসা, আছে মানবিকতা, আছে এমন কিছু মুহূর্ত যা আমাদের ভাবতে শেখাবে।
1: ঠিক তাই, গল্প শেষ হলেও এর শিক্ষাগুলো অনেকদিন আমাদের হৃদয়ে রয়ে যাবে। এবারে সেই অমর জীবন পর্ব, এই পর্ব পরিচালনায় রয়েছেন আঞ্জুমান আরা।

0: আমরা আজকে কথা বলবো এমন একজনকে নিয়ে। তার আগে আমি কে কে আমরা তাকে নিয়ে কথা বলবো সে নামগুলো বলে দিই। সাদমান গাজী, জারা রহমান এবং আদিব। আমরা রয়েছি এমন এক মানুষের গল্পে যে গল্পটি সবার জানা। কিছু কিছু মানুষ পৃথিবীতে আসে শুধুমাত্র কর্ম করে যাওয়ার জন্য, যাতে তারা মরে যাওয়ার পরেও সারা জীবন যুগের পর যুগ মানুষ তাদেরকে স্মরণ করবে, তাদের সেই কীর্তিগুলো মনে রাখবে এবং তা থেকে শিক্ষা গ্রহণ করবে। আজকে আমরা কথা বলবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে। এই মানুষটির কথা জানে না এমন কেউ বোধহয় নেই। তো আমি প্রথমে সাদমান গাজীর কাছ থেকে প্রথম কথাগুলো জানতে চাইব।
1: ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভারতীয় উপমহাদেশের একজন বাঙালি বহুভাষাবিদ ও দার্শনিক ছিলেন। 1885 সালে 10 জুলাই তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। 1904 সালে হাওড়া জেলা স্কুল থেকে এন্ট্রান্স এবং 1906 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে FA, যা বর্তমান HSC সমাপ, তা পাশ করেন। 1910 সালে সিটি কলেজ কলকাতা থেকে সংস্কৃতে সম্মানসহ BA এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে MA ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন। পড়াশোনা শেষ করার পূর্বেই কিছুকাল তিনি 1910 সালে যশোর জেলা স্কুলে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
0: দেখো, পড়াশোনা শেষ করার আগেই তিনি কর্মে ঢুকে গেছেন। তাহলে তার প্রতিভা কত ছিল এবং তিনি যেখানেই গেছেন, যে লেখাপড়াই করতে গেছেন, সেখানেই কিন্তু আশ্চর্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এবারে যারা বলবে।
2: ফুরফুরা শরীরের বিখ্যাত আধ্যাত্মিক শিক্ষক মোহাম্মদ আবু বকর সিদ্দিকীর নিকট আধ্যাত্মিক শিক্ষা এবং খিলাফত লাভ করেন। এন্ট্রান্স পাশের সময় থেকেই মোহাম্মদ শহীদুল্লাহ বিভিন্ন ভাষার প্রতি অতি উৎসাহী ও আগ্রহী হয়ে ওঠেন এবং একাধিক ভাষা শিক্ষা শুরু করেন। মোহাম্মদ শহীদুল্লাহ যশোর জেলা স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর সীতাকুণ্ড হাইস্কুলে কিছুদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করার পর তিনি 1915 থেকে 1919 সাল পর্যন্ত 24 পরগনার বসিরহাটে আইন ব্যবসা করেন। স্যার আশুতোষের চেষ্টায় ও কলিকাতা উচ্চ আদালতের নির্দেশে তিনি বেদ পাঠের সুযোগ পান কলিকাতা বিশ্ববিদ্যালয়ে। 1919 থেকে 1921 সাল পর্যন্ত ডক্টর দীনেশ চন্দ্র সেনের সহকর্মী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করেন।
0: কাজ, কাজ আর কাজ। কাজ ছাড়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিছুই বুঝতেন না, তাই তো তিনি পারদর্শী হয়েছিলেন অনেক কাজে। এবারে এবং বলবে।
3: 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পাশাপাশি একই বিশ্ববিদ্যালয়ে 1922 থেকে 1924 সাল পর্যন্ত আইন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন। ফ্রান্সের বিশ্ববিদ্যালয় থেকে 1928 সালে PhD ডিগ্রি লাভ করেন। 1937 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিডার হিসেবে নিযুক্ত হন। সেখান থেকে 1944 সালে অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। 1953 থেকে 1955 সাল পর্যন্ত তিনি পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ফরাসি ভাষার খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন। 1955 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও পালি বিভাগে যোগদান করে 1958 সালে অবসর গ্রহণ করেন।
0: শিক্ষাকে তিনি এমনভাবে নিয়েছিলেন যে কোনো শিক্ষা যেন আমার হাত থেকে বেরিয়ে না যায়, আমি সর্বরকম শিক্ষায় শিক্ষিত হব। মানুষ চেষ্টা করলে কি না পারে সেটা আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনী থেকেই পাই। এবারে আদিব বলো।
4: মোহাম্মদ শহীদুল্লাহ 24টি ভাষা আয়ত্ত করেছিলেন, এর মধ্যে 18টি ভাষার ওপর তার উল্লেখযোগ্য পাণ্ডিত্য ছিল। উল্লেখযোগ্য ভাষাসমূহ হল বাংলা, উর্দু, ফার্সি, আরবি, ইংরেজি, অসমীয়া, উড়িয়া, মৈথিলি, হিন্দি, পাঞ্জাবি, গুজরাতি, মারাঠি, কাশ্মীরি, নেপালি, সিংহলি, তিব্বতি, সিন্ধি, সংস্কৃত, পালি, আরও অনেক কিছু।
0: আমরা অবাক হয়ে যাই তার ভাষা শেখার আগ্রহ দেখে। এবারে গাজী বল।
1: উর্দু ভাষার অভিধান প্রকল্পেও তিনি সম্পাদক হিসেবে কাজ করেছেন। পরে পূর্ব পাকিস্তানি ভাষার আদর্শ অভিধান প্রকল্পে সম্পাদক হিসেবে বাংলা একাডেমিতে যোগ দেন। 1961 থেকে 1964 সাল পর্যন্ত বাংলা একাডেমির ইসলামী বিশ্বকোষ প্রকল্পের অস্থায়ী সম্পাদক পদে তিনি নিযুক্ত ছিলেন। 1963 সালে বাংলা একাডেমি কর্তৃক গঠিত বাংলা একাডেমির পঞ্জিকা তারিখ বিন্যাস কমিটির সভাপতি নিযুক্ত হয়েছিলেন। তার নেতৃত্বে বাংলা পঞ্জিকা একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপ পায়।
0: পঞ্জিকা, তারপরে হচ্ছে সাহিত্য, তারপরে অন্যান্য মানে জ্ঞানীর যত শাখা আছে শহীদুল্লাহ সব শাখাতেই সমানভাবে বিচরণ করেছেন। এবারে যারা বলবে।
2: শহীদুল্লাহ সবসময় সাহিত্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এম এ পাশ করার পরে তিনি বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সম্পাদক হন। 1948 সালে তিনি পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনে সভাপতি ছিলেন। তিনি উর্দু অভিধান প্রকল্পেরও সম্পাদক ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেক বই লিখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হল ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত, দিওয়ানে হাফিজ, ওমীয় শতক, রুবাইত ই ওমর খোয়াম, শিকওয়াহ ও সোয়াবে শিকওয়াহ, নবী করিম মোহাম্মদ বা মহানবী, ইসলাম প্রসঙ্গ, বায়াত নামা, বিদ্যাপতি শতক, বাংলা সাহিত্যের কথা দুই খণ্ড, বাংলা ভাষার ব্যাকরণ, ব্যাকরণ পরিচয়, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, মহরম শরীফ, টেল ফ্রম দি কুরআন, বুদ্ধিস্ট মিস্টিক সংস, হান্ড্রেড সেংস অব দি হলি প্রফেট।
0: কত বই তিনি লিখেছেন, যত বই আমরা পড়েও শেষ করতে পারবো না, তাই সবাই আমরা শহীদুল্লাহকে অনুকরণ করব। এবারে এবং বলবে।
3: বহু ভাষাবিদ, পণ্ডিত ও প্রাচ্যে অন্যতম সেরা ভাষাবিজ্ঞানী হিসেবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন খাঁটি বাঙালি ও ধর্মপ্রাণ মুসলমান। জাতিসত্তা সম্পর্কে মোহাম্মদ শহীদুল্লাহর স্মরণীয় উক্তি ছিল, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। পাকিস্তান প্রতিষ্ঠার পরই দেশের রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক সৃষ্টি হলে বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে যে কজন ব্যক্তি জোরালো বক্তব্য উপস্থাপন করেছেন তাদের মধ্যে তিনি অন্যতম। তার এই ভূমিকার ফলে রাষ্ট্রভাষা আন্দোলনের পথ অনেকখানি প্রশস্ত হয়।
0: ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জ্ঞান পিপাসু ছিলেন, তার মানে এই নয় যে তিনি দেশকে ভালোবাসতেন না, দেশের প্রতিও ছিল তার যথেষ্ট মমতা। তার এসব কৃতিকর্ম থেকেই আমরা সেটা জানতে পারি। এবারে আদিব বলবে।
4: ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমেরিটাস অধ্যাপক পদ লাভ করেন। একই বছর ফ্রান্স সরকার তাকে সম্মানজনক পদক নাইট অফ দি অর্ডার্স অফ আর্টস অ্যান্ড লেটার্স দেয়। ঢাকা সংস্কৃত পরিষদ তাকে বিদ্যা বাচস্পতি উপাধিতে ভূষিত করে। পাকিস্তান আমলে তাকে প্রাইড অফ পারফরমেন্স পদক ও মরণোত্তর হিলাল ই ইমতিয়াজ খেতাব প্রদান করা হয়। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস তাকে সম্মানিত সদস্য ফোলো রূপে মনোনয়ন করে, কিন্তু পাকিস্তান সরকারের অনুমতি না থাকায় তিনি তা গ্রহণ করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে মরণোত্তর ডিলিট উপাধি দেয়। 1980 সালে মরণোত্তর বাংলাদেশের স্বাধীনতা পদক দেওয়া হয়। তিনি চলন্ত শব্দকল্প দ্রুম বলেও পরিচিত।
0: এই চলন্ত শব্দকল্প দ্রুম 1969 সালের 13 জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পাশে সমাহিত করা হয়। ভাষা ক্ষেত্রে তার অমর অবদানকে সম্মান ও শ্রদ্ধা জানাতে ওই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ঢাকা হলের নাম পরিবর্তন করে রাখা হয় শহীদুল্লাহ হল। এছাড়াও তার নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি কলা ভবনের নামকরণ করা হয়। তিনি হয়তো আমাদের মাঝে আজ আর বেঁচে নেই, কিন্তু তার কীর্তি যুগের পর যুগ আমাদের মাঝেই থাকবে। আমরা তাকে দেখেই শিখব কী করে অনেক কাজ একসঙ্গে করা যায়। তো আজ এ পর্যন্তই।

0: বন্ধুরা, পৃথিবীর নানা প্রান্তে প্রতিদিন কত সুন্দর সুন্দর কাজ করছে তোমাদের মতো ছোট্ট বন্ধুরা। কেউ বিজ্ঞান মেলায় পুরস্কার জিতছে, কেউ গাছ লাগাচ্ছে, কেউ অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, আবার কেউ খেলাধুলায় দেশের মুখ উজ্জ্বল করছে।
1: এসব খবর শুধু আনন্দের নয়, অনুপ্রেরণারও। কারণ একজন শিশুর ভালো কাজ আরেকজন শিশুকে নতুন স্বপ্ন দেখতে শেখায়। চলো জেনে নেই ছোট্ট বন্ধুদের দারুণ সব খবর। খবর সংগ্রহ করেছেন মহাশ্বেতা চৌধুরী।
0: আগামীর দেশ রচনার কারিগর আজকের শিশুরা, তারাই তো জাতির ভবিষ্যৎ। তাই দেশে এবং বিদেশে শিশুদের কাজকে গভীরভাবে মূল্যায়ন করা হয়ে থাকে। সেই কারণে সপ্তাহজুড়ে শিশুদের নিয়ে ঘটে যাওয়া নানা রকম খবর নিয়ে হাজির হয়েছে আমি তাবাসুমা ফাজেরিন। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। মালয়েশিয়া অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড সামিট 2026 ইংলিশ ওয়ার্ল্ড কাপ ও সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশের 18 সদস্যের ক্ষুদে প্রতিনিধি দল অসাধারণ সাফল্য অর্জন করেছে। ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশের অধীনে অংশ নেওয়া এই দল মোট 60টি আন্তর্জাতিক পুরস্কার জয় করে। তাদের অর্জনের মধ্যে রয়েছে 27টি স্বর্ণপদক, 4টি রৌপ্য পদক, 3টি প্লাটিনাম অ্যাওয়ার্ড এবং 2টি ডায়মন্ড অ্যাওয়ার্ড। এছাড়া দলটি 9টি আন্তর্জাতিক র্যাঙ্কিং ও 4টি ডিন অ্যাওয়ার্ডও অর্জন করে। সিলেটের আনন্দনিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আরহাম জোহান একাই 13টি আন্তর্জাতিক পুরস্কার জিতে দেশের সেরা পারফর্মার হন। একই সঙ্গে SFX গ্রিন হ্যারাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অনিরুদ্ধ নীরাদ্রি বিশ্বাস 11টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে বিশেষ প্রশংসা কুড়ান। অন্যদিকে এশিয়া প্যাসিফিক অলিম্পিয়াড ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা 14 জুলাই 2026 তারিখে রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ সম্মাননা লাভ করে। প্রযুক্তিতে দেশের সুনাম বয়ে আনা এই ক্ষুদে প্রতিভাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ আমন্ত্রণ জানান, যা তাদের জাতীয় সংসদের VVIP গ্যালারিতে বসে সংসদীয় অধিবেশন সরাসরি দেখার সুযোগ দেওয়া হয়। শিশুদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও আন্তর্জাতিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেশের জন্য একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এবার দেশের বাইরের খবর। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিতব্য ফিসেক ফিসেব গেমস 2026 উপলক্ষে 5 জুলাই আনুষ্ঠানিক কাউন্টডাউন ও চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ক্যাথলিক স্কুলের আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনের আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের 1000-এরও বেশি শিশু ও কিশোর ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে। ফুটবল, বাস্কেটবল, অ্যাথলেটিক্স সহ বিভিন্ন খেলায় অংশ নিয়ে তারা আন্তর্জাতিক বন্ধুত্ব, ক্রীড়াসুলভ মনোভাব এবং সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ পাবে। আবার রাশিয়ার ক্রিমিয়ায় অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল চিলড্রেন্স কনফারেন্স ফর পিস 2026 অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশের 14-17 বছর বয়সী কিশোর কিশোরদের চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। শান্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক বন্ধুত্ব গড়ে তোলার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিরা এতে অংশ নিয়ে শান্তি প্রতিষ্ঠা ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করবে। ছোটমণিদের খবর শেষ হল। ছোট্টমণিদের খবর শোনা হলো, জানা হলো অনেক কিছু। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠানের শেষ মানেই কিন্তু আনন্দের শেষ নয়। শেষ মুহূর্তগুলো আরও প্রাণবন্ত, আরও হাসি খুশি করে তুলতে আমাদের এই বিশেষ আয়োজন ফুল পাখিদের আসর।
1: এখানে থাকবে মজার মজার কথা, হাসির গল্প, ছোট্ট খেলা আর দুষ্টুমি ভরা আনন্দ। কারণ হাসি খুশি মনই পারে নতুন কিছু শিখাতে, নতুন স্বপ্ন দেখাতে। তাহলে চলো শেষ মুহূর্তগুলোকে আরও রঙিন করে তুলি ফুল পাখিদের সঙ্গে। আসর পরিচালনায় রয়েছে কাজী সাকেরা বানু।

0: ওয়ালাইকুম আসসালাম। ছোট বন্ধুরা কেমন আছো তোমরা?
1: ভালো আছি আপা, আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি। যে হারে বৃষ্টি হচ্ছে, আমাদের মনটা একদম ঠান্ডা হয়ে গেছে, তপ্ততা একদম কমে গেছে। তবে অনেক দেশে এখনো তপ্ততা রয়ে যাচ্ছে, কিন্তু আমরা অনেক ঠান্ডা আছি, তাই না? ছোট্ট বন্ধুরা খুব সুন্দর করে সেজে সেজে এসছে। আর আমাদের নিয়মিত বন্ধু, নামটা বলো।
2: শাহরিয়ার। আমার নাম শাহরিয়ার হাসান রুবা সমিতি ফলে ছড়া ফলব। জাম জাম নুল কত বেল আঠা কাঠা নারিকেল তাল তরুষ আমরা কাপড়াঙ্গ বেল পেয়ারা পেবে তালিম জল পাই বড় দিলাম আর কি চাই।
0: সবুজ বন্ধু নাম বলো।
3: আমার নাম নুসাইবা বিনতে তারিক।
0: কি শোনাবে তুমি আমাদেরকে?
3: আমি একটি কবিতা শোনাবো।
0: আচ্ছা।
3: সেই কবিতার নাম ট্রেন, লিখেছেন শামসুর রহমান। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, চকচকাচক ট্রেন চলেছে রাত দুপুরে ওই

0: হাততালি দিতে হবে ছোট্ট বন্ধুরা না? এবারের বন্ধু নাম বলো।
1: হিমেল রায়। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ইচ্ছামতী। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে একখানি হই ইচ্ছামতি নদী। রইবে আমার সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধে বেলা নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুপারেরই সাথে, আধিক কথা দিনের বেলায় আধিক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নইতে আসে জলে।
0: এবারের বন্ধু নামটা বল।
2: আমার নাম সোহা।
0: কি শোনাবে আমাদেরকে?
2: আমি একটি গান শোনাবো।
0: শুরু করো।

0: সুন্দর গাইছিল। এবারের বন্ধু নাম বলো।
1: আমার নাম হচ্ছে খিও, আমি হচ্ছে বলবো হাসি। হাসি কবি রোকনো জামান খান, হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই?

0: এত হাসি এত হাসি, গোমরা মুখ কি থাকা যাবে? এবারের বন্ধু,
1: আমার নাম হুমাইরা বিনতে তারেক। আজ আমি আবৃত্তি করছি বন্দে আলী মিয়ার লেখা আমাদের গ্রাম কবিতাটি। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর।

0: নাম বলো বন্ধু।
1: ফারিন রেজা ওয়ারিজা।
0: কি শোনাবে?
1: একটি আবৃত্তি ঘুমের আগে, লিখেছেন আহসান হাবিব। জানো মা, পাখিরা বড় বোকা, ওরা কিছুই জানে না। যত বলি কাছে এসো, শোনো শোনো, কিছুতেই মানে না। মিছি মিছি কেন ওরা ভয় পায়? ভয়ের কি আছে? বোঝে না বোকারা, আমি ভালোবাসি তাই ডাকি কাছে। দেখো না, যখন কাল আমাদের আমবাগানের পুব ধারে ওরা সব বসিয়েছে আসর গানের, আমি গিয়ে চুপে চুপে কিছু দূরে বসেছি, যখন গান ভুলে বোকাগুলো একসাথে পালালো, তখন ওরা কি জানে না আমি গান বড় ভালোবাসি? তাই যখনই ওদের দেখি চুপে চুপে কাছে চলে যাই। আচ্ছা মা, বলো দেখি কি করে কাটাবো এই ভয়? কি পেলে তখন ওরা সবচেয়ে বেশি খুশি হয়? সাদা করি ওদের কি ভালো লাগে? আমার যেমন ছোট লাল ঘুড়ি আছে মাজা সুতো, ওদের তেমন আছে নাকি? কিছু নেই, বেশ কথা, নাই যদি থাকে বোকারা নিজেরা এসে বলে যেতে পারে তো আমাকে।
0: পাখিদেরকে সেগুলো শিখিয়ে দিতে হবে, তবেই তারা বলতে পারবে, তাই না? এবারে বন্ধু,
2: আমার নাম আরিশা আরিবা, আমি আজ একটি আধুনিক গান পরিবেশন করছি।

0: হ্যাঁ, হার জিত চিরদিনই থাকবে, সব কিছু মেনে নিয়ে তবেই জীবন। এবারের বন্ধু,
1: আমার নাম ইহানু আসিফ, আবৃত্তি করছি কোনো এক মাকে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপর রাগ করতে পারি?
0: না, মা কি কারো উপর রাগ করে? এবারের হলুদ বন্ধু, নাম বলো।
2: আমার নাম সুচি।
0: কি শোনাবে?
2: গান শোনাবো।

0: জোরে হাততালিদাও, এত সুন্দর করে গাইল। এবারে বন্ধু নাম বলো।
1: আমার নাম জারা রহমান।
0: জারা কি শোনাবে?
1: আমি আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা নারী কবিতাটি শোনাতে চাচ্ছি। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, এ বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী, নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেও জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান, অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে, এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। ধন্যবাদ।
0: ঝট করে এগিয়ে আসতে হবে। নাম বলো।
2: জল।
0: কি শোনাবে?
2: কোন দেশে? সত্যেন্দ্রনাথ দত্ত। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দুলতে হয় রে দুর্বাকুম, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে, কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙে গাছে গাছে নাচে, কোথায় চলে মরাল চল মোরালিতার পাছে পাছে, বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে। রবীন্দ্রনাথ ঠাকুর। নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, বাদলিল ধারা ঝরে ঝরো ঝরো আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখো চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।
0: নীলনব ঘনে তো আশার গগনে হয়েই আছে, আর কি করবে? এবারের বন্ধু নাম বলো।
3: আমার নাম এবং।
0: কি শোনাবে?
3: আদর্শ ছেলে। লিখেছেন কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়।
0: এবারে বন্ধু।
4: আমার নাম নিদিতা গুহ। আমি একটি কবিতা আবৃত্তি করব। আবৃত্তি করছি প্রেমেন্দ্র মিত্র রচিত বইটই কবিতা। বই তো পড়ো, টই পড়ো কি, তাই তো কাটি ছড়া, বই পড়া সব মিছেই যদি না হলো টই

0: দই, দই নইলে থাকতো কোথায় এত রকম
1: হচ্ছে, কিন্তু থামিয়ে দিতে হচ্ছে চটপট চটপট।
2: আমার নাম সিমরান, আমি একটি গান পরিবেশন করছি।

দারুণ হচ্ছিল, কিন্তু সময় আমাদেরকে বাধা দিচ্ছে। তো এর পরের দিন আমরা এই সুন্দর গানটা শুনব। ছোট্ট বন্ধুরা, ফুল পাখিদের আসর আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।

0: দেখতে দেখতে শেষ হয়ে হলো আজকের কলকাকলি।
1: কিন্তু সবচেয়ে বড় কথা, আজ আমরা শিখেছি দেশকে ভালোবাসতে, বইকে বন্ধু করতে, সত্য কথা বলতে, বড়দের সম্মান করতে এবং সবার সঙ্গে ভালোবাসার সঙ্গে থাকতে।
0: মনে রেখো, একটি সুন্দর সমাজ গড়ে ওঠে সুন্দর মানুষ হিসেবে।
1: আজকের অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন মোসা তানজিল শামসুন নাহার, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি আয়াত হোসেন
0: এবং আমি স্বপ্নশ্রী গুহ।
1: প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রুহুল আমিন।
0: যন্ত্রসঙ্গীত সহযোগিতায় মোহাম্মদ মাসুদুর রহমান এবং আব্দুল মতিন খান। সম্পাদনায় মোহাম্মদ শামসুল হক, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
1: বন্ধুরা, শুভ বিদায়।
2: এতক্ষণ শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শুনলেন।
3: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 10টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসমা আক্তার লিপি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং G77 অ্যান্ড চায়না তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ সদর দপ্তরে সফররত বাণিজ্য

সঙ্গে পৃথক বৈঠকে এ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং চলমান কাঠামোগত সংস্কারের সফল বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় প্রয়োজন। জবাবে ইইউ এর প্রতিনিধি দল এই প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। G77 অ্যান্ড চায়না তার সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাংলাদেশের LDC উত্তরণ কৌশল বিষয়ে একটি বিশেষ ব্রিফিং আয়োজনের প্রস্তাব দেন। সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষাবোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের চলমান HSC ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া এই পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষাবোর্ড ব্যতীত দেশের অন্যান্য শিক্ষাবোর্ডের HSC ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, চট্টগ্রামে বন্যা কবলিত 5 জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য 327 মেট্রিক টন ধান বীজ, 1,51,599টি গবাদি পশুকে টিকাদান এবং 35 লাখ টাকার গো খাদ্য বিতরণ করা হবে। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে 5 জেলায় মৎস্য খাতে 200 কোটির বেশি এবং প্রাণিসম্পদ খাতে প্রায় 77 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, আজ থেকেই গবাদি পশুকে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে এবং 15 দিনের মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইরান তাদের হুতি মিত্রদের দিয়ে লোহিত সাগরের প্রবেশপথে অবস্থিত বাবেলমান্দে প্রণালী বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ওয়াশিংটন ইরানের বিদ্যুৎ অবকাঠাময় হামলার হুমকি দিলে হুতিকে বাবেলমান্দে প্রণালী বন্ধ করে দিতে বলেছে তেহরান। থরমুস প্রণালী দিয়ে জাহাজ চলাচলকে কেন্দ্র করে সংকট চলাকালে বাবেলমান্দে প্রণালী বন্ধ করে দেওয়ার ইঙ্গিতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, ভঙ্গুর যুদ্ধবিরতিকালে ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের বিরুদ্ধে গত 1 সপ্তাহ ধরে হামলা চালিয়ে আসছে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নির্বাহী পরিচালক ফাতি বিরল আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বৃদ্ধি না পেলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিতে পারে। তিনি বলেন, আগামী দিনে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট সংকটময় পরিস্থিতির উন্নতি না হলে জ্বালানি নিরাপত্তা নিয়ে বড় ধরনের উৎকণ্ঠা দেখা দিতে পারে। খেলার খবর ক্রিকেট। আজ বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশের এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। 3-ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। আগামী রবিবার দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টি-20 ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ফুটবলের খবর। আগামী রোববার বাংলাদেশ সময় রাত 1টায় নিউইয়র্কে ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।

0: জীবন্ত ক্যানভাস, যেখানে আমাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা, জীবন সংগ্রাম, মান অভিমান, আশা আর ভালোবাসার প্রতিচ্ছবি ফুটে ওঠে। আজকের এই বিশেষ আয়োজনে আমরা রূপালী পর্দার এমন কিছু চির সবুজ গান শুনব যা শুধু সুরের মূর্ছনা নয়, বরং আমাদের হৃদয়ের গভীর অনুভূতিকে ছুঁয়ে যাবে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের বিনোদনের সাথী হয়ে আছি আমরা দুজন। আমি এবিএম শাহিনুজ্জামান শিশির
1: এবং আমি ইয়র্মা শায়ের জাহান। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শ্রোতা বন্ধুরা উপভোগ করা যাক বাংলা চলচ্চিত্রের একটি কালজয়ী রোমান্টিক গান।

মানুষের কাছে প্রকাশ করতে না পারার আক্ষেপগুলো যেন জমানো বৃষ্টির মতো চোখের জল হয়ে গড়িয়ে পড়ে। এত বিরহ আর কষ্টের মাঝেও প্রেমিক হৃদয়ের সুপ্ত আশা বেঁচে থাকে। যদি কখনো প্রিয় মানুষের দেখা মেলে, তবে দুজনে সব কষ্ট দুঃখ ভুলে ভালোবাসার উষ্ণতায় হারিয়ে যাবে। সিনেমার গানের মাধ্যমে মূলত বিরহ, আকুলতা এবং ভালোবাসার মানুষকে তীব্রভাবে খোঁজার এক আবেগময় বহিঃপ্রকাশ ফুটে ওঠে। চলুন শ্রোতা, শুনে আসি মন ছুঁয়ে যাওয়া মেলোডিয়াস গান বহুল আলোচিত দম সিনেমার গানটি।

ভালোবাসার মানুষকে নিয়ে সবসময় সুখে দুঃখে ভালো মন্দ সময়ে একে অপরের হাত ধরে পথ চলার এক দৃঢ় প্রতিজ্ঞা। প্রিয় মানুষটিকে সব না বলা কথাগুলো অকপটে প্রকাশ করা যেন আবেগ ঘন স্বীকারোক্তি। চলুন শ্রোতা, এবার শুনে আসা যাক 2023 সালের ব্লকবাস্টার বাংলাদেশি চলচ্চিত্র প্রিয়তমার একটি অত্যন্ত জনপ্রিয় রোমান্টিক গান।

চিঠি কেন আসে না? আমাদের সকলের নামে ভালোবাসার চিঠি আসুক। বর্তমান ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপের দুনিয়ায় চিঠি পাওয়া অবাক করার মতো। পুরনো দিনের মানুষের মিষ্টি স্মৃতি, আবেগ অনুভূতিগুলো প্রকাশ পেত চিঠির পাতার প্রতিটি অক্ষরে অক্ষরে। প্রিয়জনের পাঠানো চিঠির অপেক্ষা যেন ব্যাকুল হৃদয়ের নিখুঁত চিত্র। কালজয়ী চিঠি কেন আসে না, জনপ্রিয় বাংলাদেশি সিনেমা প্রিয় শত্রুর গান। এই গানটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা একটি ক্লাসিক গান হিসেবে গণ্য করা হয়। চলুন শ্রোতা, শুনে আসা যাক 90 দশকের মাঝামাঝি সময়ের কালজয়ী গানটি, শিল্পী রুনা লায়লার কণ্ঠে।

কিছু কিছু গান প্রজন্ম থেকে প্রজন্মে সমানভাবে জনপ্রিয়, আশির দশক থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত গ্রহণযোগ্য। প্রিয় মানুষকে কত কিছুর সাথে তুলনা করা হয়। পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন হীরা এবং সুন্দর সৃষ্টি ফুলের চেয়েও সেরা বলে আখ্যায়িত করা হয়েছে। চলুন শ্রোতা বন্ধুরা শুনি 1978 সালের মুক্তিপ্রাপ্ত তুফান চলচ্চিত্রের জনপ্রিয় রোমান্টিক গানটি, যা আজও দর্শক হৃদয়ে দোলা দেয়।

0: বাবা মা সন্তানদের সুখের জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করে দেন, কিন্তু যে সন্তানকে কেন্দ্র করে জীবন গড়ে উঠেছিল সেই সন্তানেরাই যখন শত্রুতে পরিণত হয়, তখন নিজের ভাগ্যকে একজন নিষ্ঠুর জাদুকর মনে হয় যে এক পলকে সব খুশি কেড়ে নেয়। এমনই একটি গান শুনব এখন বাংলাদেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। তার অসাধারণ ও দরদ মাখা কণ্ঠে এই গানটি গেয়েছেন। তার কণ্ঠের গভীরতা এবং হাহাকার গানটিকে শ্রোতাদের কাছে সরাসরি এক আবেগের জায়গায় নিয়ে গেছে।
1: বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা একটি গান, 1999 সালে মুক্তিপ্রাপ্ত পারিবারিক ও সামাজিক ঘরানার সিনেমা সন্তান যখন শত্রুতে এই গানটি ব্যবহার করা হয়। চলুন শ্রোতা, এবার শুনে আসা যাক গানটি।

0: কথায় গল্পে গানে সময় ফুরে এলো, এবার বিদায় নেবার পালা। আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছে। সিনেমার গান আর তার পেছনের নানা মিষ্টি গল্প নিয়ে আমরা হাজির হব আগামী পর্বে। সে পর্যন্ত
1: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, থাকুন বাংলাদেশ বেতারের সাথে।

0: এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ। গবেষণা গ্রন্থনা ফাতেমা সুলতানা, উপস্থাপনা এ বি এম শাহিনুজ্জামান শিশির ও ইউরোমা শাহের জাহান, সম্পাদনা তানবীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং সিনেমার প্রাণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আফরোজা ডলি, মার্জিয়া আক্তার, শামীম আহমেদ, মোহাম্মদ লিয়াকত আলী খান ও রাবেয়া সুলতানা শিউলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও রাহাত তরফদার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, আমাদের এখনকার আয়োজনমালায় রয়েছে রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন জাহিদুর রহিম।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন জাহিদুর রহিম, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। আমাদের অনুষ্ঠানমালায় এবারে রয়েছে আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন জানিতা আহমেদ ঝিলিক, প্রথম গানের কথা লিখেছেন মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

আপনারা জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানের কথা সাজিয়েছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন ফয়সাল আহমেদ।

0: আপনারা জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি বেশি করে গাছ লাগান। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ওষুধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতাবন্ধু এখন শুনবেন বৃক্ষরোপণের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

0: বৃক্ষরোপণের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে, এবং বাংলাদেশ বেতার বরিশাল, ঠাকুরগাঁও ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন খবর।
2: আসসালামু আলাইকুম, বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ দবির আল কাদের। স্বল্প উন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতেই ইউরোপীয় ইউনিয়ন, ইইউ এবং G77 অ্যান্ড চায়না তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ সদর দপ্তরে সফররত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সঙ্গে ইইউ এর প্রতিনিধি দল এবং G77 অ্যান্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে উরুগের স্থায়ী প্রতিনিধির সঙ্গে পৃথক বৈঠকে এ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং চলমান কাঠামোগত সংস্কারের সাফল্য বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় প্রয়োজন। জবাবে ইইউ প্রতিনিধি দল এ প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন। G77 অ্যান্ড চায়না তার সদস্যরা

0: এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতেই এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া এ পরীক্ষা সময়ের সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36.66 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF নির্ধারিত গণনা পদ্ধতি অনুসারে বৈদেশিক মুদ্রার এই রিজার্ভের পরিমাণ 31.97 বিলিয়ন মার্কিন ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানায়। ইরান তাদের হুতি মিত্রদের দিয়ে লোহিত সাগরের প্রবেশপথে অবস্থিত বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ওয়াশিংটন ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি দিলে হুতিকে বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দিতে বলেছে তেহরান। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলকে কেন্দ্র করে সংকট চলাকালে বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার ইঙ্গিতেই বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, ভঙ্গুর যুদ্ধবিরতিকালে ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের বিরুদ্ধে গত এক সপ্তাহ ধরে হামলা চালিয়ে আসছে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নির্বাহী পরিচালক ফাতি বিরল আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বৃদ্ধি না পেলে বিশ্বব্যাপী জ্বালানির সংকট দেখা দিতে পারে। লেবানন, সিরিয়া ও গাজায় সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটুস গতকাল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে আলাপকালে একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানানোর প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানালেন। লেবানন ভূখণ্ডের 10 কিলোমিটার অভ্যন্তরে নিরাপত্তা অঞ্চল, গাজা ভূখণ্ডের 60% এবং ইসরায়েল ও মিশরের সীমান্তে ইসরায়েলি সৈন্যদের সামরিক উপস্থিতি রয়েছে। খেলার খবর ক্রিকেট। আজ বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশের এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। 3 ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। আজ আগামী রোববার দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিমে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখেই যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধারা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
2: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনা।

0: এর মধ্যে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত, ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর, জাতীয় স্টার্ট আপ উদ্বোধন করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী, মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দেশে জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের আহ্বান জানালেন রাষ্ট্রপতি। বন্যার কারণে কোন শিক্ষার্থী HSC পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃ পরীক্ষার ব্যবস্থা করবে সরকার, জাতীয় সংসদে বললেন শিক্ষামন্ত্রী। যে কোনো দুর্যোগের সময় সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করছে প্রশাসন। সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের দাফন সম্পন্ন, ইরানের উপর নতুন করে হামলা যুক্তরাষ্ট্রের, চুক্তিতে লাভবান না হলে তা মানার অবকাশ নেই মন্তব্য ইরানের, এবং আগামী রবিবার রাতে নিউ ইয়র্কে ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।
1: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়েছে। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করার মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বুধবার চলতি অধিবেশনের সমাপ্তি ঘোষণা দেন। এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী ভাষণে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রান্তিক কৃষক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দেন। তিনি বলেন, বর্তমান সরকারের পর্যায়ক্রমিক সব কল্যাণমুখী নাগরিক সুবিধা একটি একক কার্ডের আওতায় নিয়ে আসার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল কার্ড। বাংলাদেশে আর যাতে কখনো ফেসিবাদী ও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আর যাতে মাতৃভূমি তাবেদারী রাষ্ট্রে পরিণত না হয়, সেজন্য প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান জানান।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে গতকাল দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় 2 লাখ চারা রোপণ করা হয়। পরে প্রধানমন্ত্রী একই স্থানে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, তাই দেশ গড়ার এ কারিগরদের দক্ষ করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে আগামী দিনে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ প্রতিশ্রুতি দেন। এদিকে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, দেশের যুব উদ্যোক্তাদের মধ্যে উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে বহির্বিশ্বে মর্যাদার আসনে তুলে ধরা সম্ভব। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে প্রাকৃতিক সংকট, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিরূপ প্রভাব ও কৃষি উৎপাদনের ক্ষেত্রে নানা সংকট তুলে ধরে তরুণ উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তিগত জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেবে।
0: রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানব সম্পদে রূপান্তরের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। রাষ্ট্রপতি ভারসাম্যপূর্ণ জনসংখ্যা নিশ্চিত করা এবং এর গুণগত মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
1: শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, চলমান মৌসুমী বৃষ্টিজনিত বন্যার কারণে কোনো এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন করতে সরকার প্রস্তুত রয়েছে। তিনি মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। ডক্টর আ ন ম এহসানুল হক মিলন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগের মধ্যেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বিগ্ন।
0: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সকল জেলা তথ্য কর্মকর্তার সাথে বন্যা কবলিত এলাকায় করণীয় সংক্রান্ত এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধ করে জনগণের পাশে থাকাই সরকারের জন্য একটি অ্যাসিড টেস্ট।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ব্যক্তিকে আজ গ্রেপ্তার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
0: গতকাল ছিল জুলাই শহীদ দিবস, বাংলাদেশের ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। ২০২৪ সালের ১৬ জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে ৬ জন শহীদ হন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ব্যক্তিকে আজ গ্রেপ্তার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
0: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির ইন্তিকালে বুধবার দেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হয়। রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশীদের একজন অকৃত্রিম বন্ধু এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি ১২ জুলাই ইন্তেকাল করেন।
1: দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে গত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। অবিরাম বর্ষণের ফলে চট্টগ্রাম ও কক্সবাজারে লাখ লাখ মানুষ মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। রাঙামাটিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার ১০০০এরও বেশি পরিবার এখনও পানিবন্দী হয়ে আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক দুর্যোগ কবলিত এলাকার খোঁজখবর নিচ্ছেন এবং সংশ্লিষ্টদের পরিস্থিতি তদারকি করার নির্দেশ দিয়েছেন।
0: যুক্তরাষ্ট্রে ইরানের উপর নতুন করে হামলা শুরু করেছে। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ইরান আলোচনায় ফিরতে ব্যর্থ হলে দেশটির সেতু ও বিদ্যুৎ কেন্দ্রসমূহ লক্ষ্য করে হামলা করা হবে। এদিকে ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলেছেন, চুক্তি থেকে লাভবান না হলে তা মানার কোনো অবকাশ নেই।
1: জাতীয় সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এর আগে বাদ জোহর ধানমন্ডির তাকুয়া মসজিদে প্রথম এবং বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আগেই জানানো হয়েছে, রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে স্পেন। আগামী রবিবার রাতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।
0: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাস, উপস্থাপনায় মীর নাসির আহমেদ এবং আমি শিরিন শিলা।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু জ্বর বিষয়ক গান। দ্বৈত কণ্ঠে গিয়েছেন মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা। গীতিকার এস এম নাসির উদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: আপনারা ডেঙ্গু জ্বর বিষয়ক গানটি শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সঞ্চালনে সজীব দত্ত।

0: তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সজীব দত্ত এই মুহূর্তে রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, চমৎকার একটি শ্রেণীকক্ষে। আজকের এই তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানটি আমরা ধারণ করছি। এখানকার যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তারা অত্যন্ত নান্দনিকভাবে তারা আজকের অনুষ্ঠানে অংশ নিচ্ছে। চলুন আজকের প্রথম বন্ধুর সঙ্গে আমরা কথা বলি, কেমন বাংলাদেশের স্বপ্ন দেখছে তারা। আপনার নাম পরিচয় বলবেন।
1: আমি নীলয় সরকার, পড়াশোনা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন একটা সমাজ এবং নারীর নিরাপত্তা বা সমাজের সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ, এটা আমার প্রত্যাশা থাকবে।
0: আন্তরিক ধন্যবাদ, চলে যাব পরের বন্ধুর কাছে। আপনার নাম, কোন ডিপার্টমেন্টে পড়েন বলবেন।
2: আমি সাবরিনা তাজরিন তিশা, পড়াশোনা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন, কি প্রত্যাশা আপনার?
2: আমি চাই বাংলাদেশ একটা বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক এবং আমি চাই বাংলাদেশ যেন একটা নিরাপদ একটা আশ্রয় হিসেবে গড়ে উঠে।
0: তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে আমরা রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, আরো কয়েকজন শিক্ষার্থী বন্ধুর সঙ্গে কথা বলবো। চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
3: আমি তন্ময় সরকার, আসিনী বিজ্ঞান বিভাগ থেকে।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
3: আমাদের যে সাংস্কৃতিক বিপ্লব, আমাদের যে দেশীয় এবং আমাদের যে শেকড় থেকে, বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে সাংস্কৃতিক যে চর্চাটা ছিল, আমরা 1971 সালে দেখেছি কি মুক্তিযোদ্ধাদের যে গান, বেতারে যে গানের মাধ্যমে তাদের মনোবলকে আরো চাঙ্গা করে যুদ্ধের জন্য পাঠানো হয়েছে, এই জিনিসটা যাতে আমরা আবার ফিরে পাই। এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে কি আমাদের সাংস্কৃতিক একটা আগ্রাসন চলছে, বিজাতীয় সংস্কৃতি, এই থেকে আমরা বেরিয়ে এসে যে আমাদের দেশীয় সংস্কৃতির চর্চা, যেমন আমি থিয়েটার করি, থিয়েটার কেন্দ্রিক যে কাজগুলো হয়, প্রতিটি শিল্পকলা এবং এমনকি যে উপজেলার শিল্পকলাগুলো আছে এগুলো এখন দেখছি অধিকাংশই বন্ধ অবস্থায় পড়ে আছে। একটা আশা করি আমাদের সংস্কৃতির যে জাগরণ, যে আমাদের প্রতিটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান যাতে আবার পূর্ণভাবে জেগে উঠে এবং আমাদের প্রতিটা যে সাংস্কৃতিক কর্মী আছে তাদের মত প্রকাশের স্বাধীনতা এবং তাদের যে নিজস্ব সক্রিয়তা যাতে আমরা বিশ্ব মঞ্চে এবং দেশের মঞ্চে তুলে ধরতে পারি, এই প্রত্যাশা আমার নতুন বাংলাদেশের কাছে।
0: আপনার যে সংগঠন রয়েছে এই সংগঠনের মাধ্যমে কি কার্যক্রম করছেন আপনারা?
3: আমি মূলত থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আসি। আমাদের থিয়েটারের কাজ হচ্ছে নাটক। নাটক বলতে কি, নাটক বলতে বুঝি কি একটা সমাজের দর্পণ। কিন্তু দেখা যাচ্ছে কি অনেক সময় আমরা অনেক নাটক করতে গেলে অনেক ধরনের ব্যাকলেশের সম্মুখীন হচ্ছি। আমার চাওয়া হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে আমরা এটা দেখতে পারি, আমরা যে সমাজের যে সমস্ত অসঙ্গতিগুলো আছে সেগুলো আমাদের নাটকের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরবো, এই প্রত্যাশা আমার।
0: বাহ, অনেক ধন্যবাদ। আপনার নাম পরিচয় বলে আপনি আপনার স্বপ্নের কথা বলবেন।
2: আমরা এখন পড়াশোনা করতেছি, সবারই হচ্ছে একটা ড্রিম আছে যে আমরা হচ্ছে পড়াশোনা করে হচ্ছে একটা জব করব, কিন্তু এই দুর্নীতিটা সবার আগে হচ্ছে বাংলাদেশ থেকে উঠাতে হবে, যাতে হচ্ছে নিরাপদ সেফলি হচ্ছে চলাফেরা করতে পারি, এখানে কোনো বৈষম্য থাকবে না, কেউ আমার দিকে আর চোখে তাকাবে না, সবাই সবার মতো থাকবে, এটাই প্রত্যাশা।
0: আমাদের তরুণদেরও তো করণীয় রয়েছে দেশের জন্য, তাই না? আমরা কি করতে পারি?
2: আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আমরা নিশ্চিত করতে পারি, তারপরে আমরা বিভিন্ন সংগঠন যেগুলো যেমন স্কাউটের মাধ্যমে এগুলো জোরদার করতে পারি সবার কাছে, তারপর বৃক্ষরোপণ যে কর্মসূচি আছে ওইগুলো আমরা জোরদার করতে পারি, তারপর হচ্ছে নর্মালি আমরা চোখে যেগুলো দুর্নীতিগুলো পড়ে ওইগুলোর বিরুদ্ধে কথা বলতে পারি।
0: অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব পরের বন্ধুর কাছে, আপনার নাম পরিচয় বলবেন।
4: আমি রায়হান মিত, পড়াশোনা করছি প্রত্নতত্ত্ব বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
4: সমতার বাংলাদেশের স্বপ্ন দেখি, সচেতনতার বাংলাদেশের স্বপ্ন দেখি, মানুষের মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশের স্বপ্ন দেখি, তারপর শ্রমের স্বাধীনতার, শ্রমের মর্যাদার বাংলাদেশের স্বপ্ন দেখি।
0: এই যে বাংলাদেশ বেতারে অংশ নিলেন, কেমন লাগছে?
4: বেশ ভালো লাগছে। বাংলাদেশ বেতারকে অনেক ধন্যবাদ আমাদেরকে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের মতামত প্রকাশের স্বাধীনতার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
0: আমাদের তরুণরা, আমরা যারা আছি, আমাদের আগের বন্ধু যেমন বৃক্ষরোপণের কথা বলল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে, কারণ জলবায়ু পরিবর্তন, আমাদের যে পরিবেশের নানান হুমকি, সব কিছুর জন্যেই কিন্তু পরিবেশের ভারসাম্য না রাখা, তাই আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগালে কি হবে, পরিবেশের ভারসাম্য কিন্তু আসবে। আপনি কি ভাবছেন আমরা তরুণরা আরো কি করতে পারি?
4: আমাদের দেশে যেহেতু তরুণদের সংখ্যা বেশি এবং জনসংখ্যার অর্ধেকের বেশি তরুণ, তো এই দেশটা অনেক অনেক তারুণ্যময় একটা দেশ, এমনকি আমরা চাইলেই অনেক কিছু করতে পারি, যেমন গাছপালা তো লাগাতেই পারি, তার পাশাপাশি দেশের যে প্রবীণ জনগণ আছে যারা এ ব্যাপারে অজ্ঞ বা যারা একটু কম জানে তাদেরকে সচেতন করতে পারি আমরা নিজেদের জায়গা থেকে, প্লাস আমাদের পরিবার এমনকি আমাদের সমাজের মানুষজনকে আস্তে আস্তে সচেতন করতে পারি। সব থেকে বড় আমাদের যে জিনিসটা প্রয়োজন আমাদের তরুণদের, আমি যেটা মনে করি সেটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম যখন থাকবে, একটা পজিটিভ থিংকিং যখন থাকবে, তখন আমরা আসলে সবই করতে পারি দেশের জন্য।
0: অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আরো দু একজন বন্ধু রয়েছেন, চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
5: আমি ইমতিয়াজ আহমেদ, পড়াশোনা করছি নৃবিজ্ঞান বিভাগে।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
5: একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের ছেঁড়া। আমি আমার দেশকে সবসময় সেরা হিসেবে উপস্থাপন করব। ফার্স্ট অফ অল আমি একটা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন দেশ হিসেবে আমার দেশকে দেখতে চাই।
0: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আর কারা রয়েছে একটু কথা বলি, আপনার নাম এবং আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন?
6: আমি হাজারা আক্তার, আমি আছি লোক প্রশাসন বিভাগে।
0: হাজারা আক্তার, কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
6: আমি এমন বাংলাদেশ চাই যেখানে শুধু আইন তৈরি হবে না, আইনের যথাযথ বাস্তবায়ন হবে। আবার আমি এমন বাংলাদেশ চাই যেখানে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং শিক্ষা হবে সহজলভ্য। দক্ষতা যোগ্যতার ভিত্তিতে দেশেই তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, যাতে তাদেরকে বিদেশে যাইতে না হয়।
0: অনেক ধন্যবাদ। আমরা সবশেষ বন্ধুর সঙ্গে কথা বলবো, চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
7: আমি সায়মা আক্তার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ি।
0: আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন?
7: আমি একটি ইতিবাচক মানসিকতার বাংলাদেশ চাই, যেখানে হয় কি একে অপরকে ছোট করা হবে না। একটা মানুষ যদি ছোট একটা তার প্রচেষ্টা থাকে, সেই প্রচেষ্টাটাকে যেন প্রশংসা করা হয়। সেই প্রশংসা থেকে একটা বড় কিছু করার উদ্দীপনা তার মধ্যে সৃষ্টি হবে। অন্যকে ছোট করা, বুলিং করা, এই বিষয়গুলো থাকবে না। একে অপরের প্রতি সম্মান থাকবে, এমন বাংলাদেশ চাই।
0: বাহ, চমৎকার। আরো একজন বন্ধু দেখলাম এগিয়ে এসেছে, চলুন তার সঙ্গে আমরা কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
8: মুন্নি আক্তার, আমি বাংলা।
0: মুন্নি, আজকের এই অনুষ্ঠানটিতে অংশ নিয়ে কেমন লেগেছে?
8: এই যে বন্ধুদের কথাবার্তাগুলো শুনে আমার খুব ভালো লাগছে। আজকের যে অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, এটা হঠাৎ করে হয়েছে, আমি খুব খুশি এই অনুষ্ঠানে আসতে পেরে।
0: বাহ, চমৎকার, চমৎকার বলেছে। তার যে উচ্ছ্বাস বা তার যে আনন্দ শ্রোতা বন্ধুরা, এটি কিন্তু সত্যিই ভালো লাগছে। এই যে আমাদের বেতারের সঙ্গে সংযোগ হলো, আপনার কথা বাংলাদেশ বেতারের মাধ্যমে সারা দেশে এমনকি সারা বিশ্বে শোনা যাচ্ছে, অনেক ভালো লাগছে না?
8: খুব ভালো লাগছে।
0: আমরা রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, কথা বলছি এ পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ক্লাবের যারা মেম্বার রয়েছে তাদের সাথে। আপনার নাম পরিচয় বলবেন।
9: আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, গবেষণা সংসদের একজন সদস্য।
0: আপনারা কি ধরনের কাজ করছেন?
9: আমরা বেসিক্যালি যারা নতুন শিক্ষার্থী আসে এবং যারা আমরা এক্সিস্টিং যারা অনার্স এবং মাস্টার্সে পড়াশোনা করতেছি, তাদেরকে ফান্ডামেন্টাল গবেষণার ব্যাপারে তাদের আগ্রহ সম্পর্কে আমরা প্রথমে জেনে, তারপর আমরা বেসিক যেই ধারণাটা আমরা তাদেরকে বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে, বিভিন্ন সভার মাধ্যমে আমরা মান্থলি অথবা ইয়ারলি আমরা দিয়ে থাকি।
0: আপনি নিজেও একজন তরুণ, আর এই অনুষ্ঠানটি তরুণদের নিয়ে, ক্যাম্পাস ভিত্তিক প্রোগ্রাম। আপনি সব তরুণদের উদ্দেশ্যে কি আহ্বান রাখতে চান?
9: সব তরুণদের উদ্দেশ্যে আমার আহ্বান হচ্ছে, অবশ্যই সবাইকে একটি স্বপ্ন নিয়ে সামনে আগাতে হবে। সেটা যে কোনো স্বপ্নই হতে পারে, স্বপ্নকে সামনে রেখে সবাই যার যার মনোযোগটাকে সেখানে দিয়ে পরিশ্রমের সাথে সফলতা অর্জন করতে হবে।
0: আপনাকে আন্তরিক ধন্যবাদ। চলে যাচ্ছি পরের বন্ধুর কাছে। আপনার নাম এবং আপনার ক্লাবের নাম?
10: আমি সাইমা আক্তার, অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনের সহসভাপতি পদে আছি।
0: আপনারা কি কাজ করছেন?
10: আমরা মূলত কণ্ঠ চর্চাকে কেন্দ্র করে কাজ করি। এখানে মূলত আবৃত্তির কাজটা করা হয়, সেখানে প্রতি মাসে হচ্ছে সভা করা হয়, সেখানে দেখা যায় আবৃত্তিমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখান থেকে বিভিন্ন শিক্ষার্থীরা আবৃত্তি করে আমাদের পেজে দিয়ে থাকে, সেখান থেকে আমরা বাছাই করে নিই যে কারা ভালো করেছে। এবং আমাদের এই অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র থেকে আমাদের কুমিল্লাতে যে কবি নজরুল ইনস্টিটিউট রয়েছে, সেখানের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে, বা বেতারের যে কার্যক্রম রয়েছে সেখানেও হচ্ছে অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্রের শিক্ষার্থীরা হচ্ছে অংশগ্রহণ করে থাকে।
0: বাহ, চমৎকার। এই যে কণ্ঠ নিয়ে কাজ করছেন, আবৃত্তি নিয়ে কাজ করছেন, এটিতে আপনার বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সহপাঠীরা কেমন আগ্রহী হচ্ছে?
10: খুবই আগ্রহী থাকে তারা এই বিষয়টি, যেহেতু এটি কণ্ঠ চর্চাকে কেন্দ্র করে কাজ করে। আপনি যদি দেখা যায় সুন্দর করে কথা বলতে পারেন, দেখা যায় যে আপনার কথাটি অন্য একজন মানুষ শুনে অনুপ্রাণিত হবে এবং উৎসাহ সহকারে শুনবে, তো সেই ক্ষেত্রে অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্রের এই সংগঠনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে।
0: তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে আমরা রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এ পর্যায়ে আমরা কয়েকজন বন্ধুর কাছ থেকে কবিতা শুনব। প্রথম বন্ধুর কাছে চলুন কবিতা শুনি, চলুন কবিতায় যাওয়া যাক।
4: আবৃত্তি করছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি।
0: আপনার নামটা বলে নিন।
4: আমি রায়হান মিত, প্রত্নতত্ত্ব বিভাগ থেকে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত ফেরির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার।
0: অনেক ধন্যবাদ, আমরা পরের বন্ধুর কাছে যাব। আমরা আরো একজন বন্ধুকে পেয়েছি, চলুন দেখি তিনি কোন কবিতা শোনান। আপনার নাম বলে কবিতা পড়বেন।
11: আমি মুন্নি আক্তার, আমি আবৃত্তি করছি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাটি। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হবে ইতিহাস।
0: বাহ, চমৎকার, একটা হাততালি দাও সবাই। এরপরে চলুন আরো একটি বন্ধু রয়েছে তার কাছে যাই, আরেকটি কবিতা আমরা শুনবো, তারপরে গানও আজকে রয়েছে, তাই তো? আপনার নাম বলে আপনি আপনার কবিতা শোনাবেন।
12: আমি মুসলিমা খাতুন পাকিজা, আবৃত্তি করছি সবার আমি ছাত্র সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখাই তাহার সমান, হই যেন ভাই মন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই ভাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে।
0: আন্তরিক ধন্যবাদ, আমরা আরো একজন বন্ধুকে পেয়েছি, চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলে শুরু করবেন।
13: আমি রেজাউল করিম সিয়াম, আবৃত্তি করছি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণেক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।
0: অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আমরা সব শেষ কবিতা শুনবো এ পর্যায়ে, চলুন শুনি। আপনার নাম পরিচয় বলে কবিতা শোনাবেন।
1: আমি নীলয় সরকার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে। আমি আবৃত্তি করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল কেউ কথা রাখেনি, ছেলেবেলায় এক বৈষ্ঠমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্ঠমী আর এলো না, 25 বছর প্রতীক্ষায় আছি।
0: অনেক ধন্যবাদ, আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। আপনার নাম এবং আপনি কোন ক্লাবের সঙ্গে আছেন?
14: আমি মোহাম্মদ তৌহিদুর রহমান সাকিব, আমি কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি থেকে।
0: আপনি একটু বলবেন আপনারা কি ধরনের কার্যক্রম করছেন?
14: আমাদের কার্যক্রমটা বছরব্যাপী, আমাদের ডিবেটিং সোসাইটি থেকে সপ্তাহে 2টা আমাদের সেশন হয়, একটা হচ্ছে বাংলা বিতর্ক আর একটা হচ্ছে ইংলিশ বিতর্ক, যেটা আমাদের একটা মঙ্গলবার বিকেল 4টার পর আর একটা হচ্ছে বুধবার বিকেল 4টার পর। তারপর আমরা আমাদের জুনিয়র যে নবীন শিক্ষার্থী আছে তাদের নিয়ে আমরা প্রতি বছর ডিবেট চার্টসের আয়োজন করি, তারপর আমাদের বিভাগ ভিত্তিক আমাদের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয়, তারপর আমাদের বিজয় দিবস 21 ফেব্রুয়ারিতে বিতর্ক থাকে, তারপর আমাদের ভালোবাসা দিবস, তারপর বিভিন্ন সামনে আমাদের রম্য বিতর্ক আসতেছে, ন্যাশনাল আমাদের যে টুর্নামেন্ট যেগুলোতে আমরা অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা পুরো বাংলাদেশের সাথে ফাইট করি, ওইসব টুর্নামেন্টে আমরা এখান থেকে একটা বাদ একাধিক টিম প্রেরণ করি।
0: আপনাকে এই মুহূর্তে যারা শুনছে, সারা বাংলাদেশের তরুণরা, শ্রোতা বন্ধুরা, সবাইকে কি আহ্বান রাখতে চান?
14: সবাইকে আহ্বান রাখতে চাই হচ্ছে আমাদের প্রজন্মের আমাদের সমাজের জন্য একটু কন্ট্রিবিউশন করুক এবং আমাদের দেশের জন্য কন্ট্রিবিউশন করুক।
0: অনেক ধন্যবাদ, খুব চমৎকার কথা বলেছে শ্রোতা বন্ধুরা। এই তরুণদের মাঝেই আমরা স্বপ্ন দেখি, তারাই গড়বে বাংলাদেশ, এবং এই তরুণদের স্বপ্ন প্রত্যাশা তাদের ইচ্ছে, এই সব কিছু নিয়েই তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে গিয়ে ধারণ করা হয়। তারই পরিক্রমায় আমরা রয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এবারের বন্ধুর সঙ্গে কথা বলবো, আপনার নাম এবং আপনার ক্লাবের কথা বলবেন।
15: সাইবুর রহমান, আমি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবে আছি। এই ক্লাবটা মূলত প্রতিষ্ঠিত হয়েছে খুবই রিসেন্টলি। ক্লাবের মূল কাজ হচ্ছে সবাইকে খেলাতে এঙ্গেজ করা।
0: কি ধরনের খেলাধুলার আপনারা আয়োজন করে থাকেন?
15: ক্যাম্পাসে মূলত সিজনাল কয়েকটা টুর্নামেন্ট হয়ে থাকে, ফুটবল, ক্রিকেট, এবং আরো কিছু টুর্নামেন্ট।
0: আপনি কি খেলতে ভালোবাসেন?
15: আমি ফুটবল ক্রিকেট দুটো খেলতে ভালোবাসি।
0: আচ্ছা, এখানকার যারা শিক্ষার্থীরা, আপনারা যখন খেলাধুলা আয়োজন করেন, কেমন উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়?
15: খুবই ক্রেজ থাকে এবং সবাই এটা এনজয় করে এবং সবাই উৎসব মুখর পরিবেশে সেই খেলাগুলো অনুষ্ঠানগুলো উদযাপন করে।
0: আমরা ছোটবেলায় প্রভাব পড়েছি না, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, এটি কতটুকু যুক্তিযুক্ত আমাদের জীবনে?
15: এটি আমি মনে করি সম্পূর্ণ যুক্তিযুক্ত, কারণ খেলাধুলা শুধু পড়াশোনা আমাদেরকে সফল করতে পারে না এবং শারীরিকভাবে সুস্থতা থাকা খুবই জরুরি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এটা খুবই জরুরি আমি মনে করি।
0: আপনাদের শিক্ষকরা কি ধরনের সহযোগিতা করে থাকেন, আপনার ভার্সিটি প্রশাসন?
15: তারা অবশ্যই অনেক বেশি হেল্পফুল এই সব বিষয়ে, বিশেষ করে শারীরিক শিক্ষা বিভাগ আছে আমাদের, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা পাওয়া যায় এবং আমাদের আরও যারা অ্যাডভাইজার আছেন তারাও খুব হেল্পফুল।
0: আমরা কথা বলছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের যারা, তাদের সঙ্গে সবশেষ বন্ধুর সঙ্গে এবারে কথা বলবো। আপনার নাম এবং আপনি কোন ক্লাবে আছেন বলবেন।
16: আমি অন্তরায়, আমি আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিবর্তন সংগঠনের সাথে। এটি মূলত হচ্ছে সাংস্কৃতিক একটি সংগঠন। পড়াশোনার পাশাপাশি হচ্ছে সৃজনশীলতা বিকাশের একটা খুবই সাহায্যকারী একটা সংগঠন।
0: কি কি কার্যক্রম রয়েছে আপনার সংগঠনে?
16: এখানে মূলত হচ্ছে আমরা কাজ করি গান, নাচ, আবৃত্তি এইসব নিয়ে। যেমন আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো সংগঠিত হয়, যেমন হচ্ছে আপনার পহেলা বৈশাখ, তারপরে হচ্ছে দেখা যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দিবস উদযাপিত হয়, 21 ফেব্রুয়ারি হয়, 16 ডিসেম্বর হয়, এইসব প্রোগ্রামগুলো এই আমাদের প্রতিবর্তন সংগঠনটা পারফরমেন্স করে থাকে।
0: আমরা এই পর্যায়ে দুইজন বন্ধুর কাছে গান শুনবো। চলুন, প্রথম বন্ধু কে রয়েছে, রেজাউলের কাছে যাবো। রেজাউল, কোন গানটা শোনাবে?
13: ফুলে ফুলে ঢোলে ঢোলে।

0: অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আর একটা গান আজকে আমরা শুনবো, চলুন চলে যাই বন্ধুর কাছে। আপনার নাম বলবেন এবং আপনি কোন গান শোনাবেন?
1: আমি রুবায়েত হোসেন, আমি গান গাবো হচ্ছে গিয়ে আমি তোমাকেই বলে দেব।
0: আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে, দলছুট ব্যান্ডের, তাই তো? চলো শুনি।

0: 주의 깐나리라 주의 주치나의 차야
1: অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা হাততালি হবে সবাই মিলে
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমরা তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে এতক্ষণ কথা বলছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বন্ধুদের স্বপ্ন প্রত্যাশা জেনেছি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ক্লাবের কার্যক্রম সম্পর্কে আমরা জেনেছি তাদের সাংস্কৃতিক পরিবেশনাও আমরা উপভোগ করেছি এ পর্যায়ে একজন সম্মানিত শিক্ষকের সাথে আমরা কথা বলবো চলুন কথা বলি অনুগ্রহ করে আপনার নাম পরিচয় বলবেন
3: নূর মোহাম্মদ রাজু সহকারী অধ্যাপক বাংলা বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়
2: আপনার উপস্থিতিতে চমৎকারভাবে তারা কথা বলেছে আপনার কেমন লেগেছে
3: খুবই ভালো লেগেছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়ে খুবই অ্যাক্টিভ এবং বিভিন্ন যে ক্লাবের যে সদস্যগুলো আছে আমরা দেখেছি বিভিন্ন সময়ে ওরা বিভিন্ন অকেশনালি বিভিন্ন প্রোগ্রামগুলো করে থাকে এবং যেটি আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের জন্য একটি খুব যুগান্তকারী মাইল ফলক রাখবে আর কি আমি বিশ্বাস করি
2: আপনাকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন
3: বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের কুমিল্লার যে প্রোগ্রামটি বা ছাত্রদের যে কথাগুলো শুনেছে সেগুলো আশা করি ওদের ভালো লেগেছে এবং পরবর্তীতে আরো বড় ধরনের কোন কার্যক্রম আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করে থাকলে সেই বিষয়েও শ্রোতাবিন্দুরা অবগত হবে বলে আমি বিশ্বাস করি
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা কথা বলছিলেন সম্মানিত শিক্ষক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সজীব দত্ত বিদায় নেব আজকের আয়োজন থেকে তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠান নিয়ে আগামী পর্বে দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাব আপনাদের সঙ্গে সেখানকার বন্ধুদেরকে পরিচয় করিয়ে দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বাংলাদেশ বেতারের সাথেই থাকবেন

0: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ।
1: বন্যার সময় জনগণের করণীয়। বন্যার সময় ধীরস্থিরভাবে চিন্তা ভাবনা করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন। বন্যায় যদি বাড়িঘর ডুবে যায়, তবে নিকটস্থ কোনো উঁচু স্থানে, বাঁধে, আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। কোনো মতেই দালাল টাওয়ারদের পরামর্শ শুনে নিজ গ্রাম ছেড়ে পরিবার পরিজন সহ শহরে যাবেন না। বন্যার কারণে নিজ গ্রামে থাকা কোনো মতেই সম্ভব না হলে পার্শ্ববর্তী গ্রামসমূহে, যা বন্যা কবলিত নয়, সেখানে আশ্রয় নিন। কিংবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক স্থাপিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। বন্যার ফলে খাবার পানি দূষিত হবার আশঙ্কা থাকে, তাই জীবাণুমুক্ত বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের পানি পান করুন। না পাওয়া গেলে খাবার পানি ফুটিয়ে নিন অথবা পানি শোধক ট্যাবলেট ফিটকিরি দিয়ে খাবার পানি বিশুদ্ধ করে নিন। বন্যার সময় বিভিন্ন রোগ দেখা দিতে পারে, এগুলোর প্রতিষেধক টিকা ইনজেকশন গ্রহণ করুন। এ ব্যাপারে সাহায্যের জন্য আপনার এলাকায় কর্মরত মেডিকেল টিমের অবস্থান জেনে নিন।

0: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়েই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যা পীড়িতকে নতুন জীবন দিতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্তদের কষ্ট লাঘব করতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজন ডালিতে রয়েছে কৃষক কার্ডের গান। কণ্ঠ দিয়েছেন কেএম আব্দুলাল মুর্তুজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: কৃষক কাঠের গানটি শুনলেন।
1: যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না।
2: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান মালায় এবারে রয়েছে ভক্তিমূলক গান। প্রথমেই ভক্তিমূলক নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন নীলুফার ইয়াসমিন।

0: আপনারা শুনছেন ভক্তিমূলক গান। এবারের গানটি শুনবেন দ্বৈত কণ্ঠে ইসমত আরা ও খুরশিদ হাসান খান।
1: গানের আব্দুল রহমান সুর করেছেন কাদের জামিল।

0: আপনারা ভক্তিমূলক গান শুনলেন।
1: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা যা আচরণ, ভালো মন্দের পার্থক্য বোঝা এবং সৎ ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ আহিল মাহমুদ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং G77 অ্যান্ড চায়না তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ সদর দপ্তরে সফররত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইইউর প্রতিনিধি দল এবং G77 অ্যান্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধির সঙ্গে পৃথক বৈঠকে এ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং চলমান কাঠামোগত সংস্কারের সফল বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় প্রয়োজন। জবাবে ইইউ প্রতিনিধি দল এ প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন। G77 অ্যান্ড চায়না তার সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাংলাদেশের LDC উত্তরণ কৌশল বিষয়ে একটি বিশেষ ব্রিফিংয়ের আয়োজন প্রস্তাব দেন। সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলমান HSC ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া এই পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

0: রিজার্ভের পরিমাণ $31.97 বিলিয়ন গতকাল বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়। ইরান তাদের হুতি মিত্রদের দিয়ে লোহিত সাগরের প্রবেশ পথে অবস্থিত বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ওয়াশিংটন ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি দিলে হুতিকে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে বলেছে তেহরান। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলকে কেন্দ্র করে সংকট চলাকালে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার ইঙ্গিতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নির্বাহী পরিচালক ফাতি বিরল আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বৃদ্ধি না পেলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিতে পারে। লেবানন, সিরিয়া ও গাজায় সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস গতকাল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে আলাপকালে একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানানোর প্রেক্ষাপটে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানালেন। খেলার খবর ক্রিকেট। আজ বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশের এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। 3-ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3-নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3-নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1-নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1:00 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে 6:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1-নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।

0: বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালী কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানির ধারে কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয়, তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, খুজলি, পাচরা, নানা ধরনের রোগ জীবাণু রয়েছে। আপনার শিশুদেরকে বন্যার পানিতে নামতে দেবেন না।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন থেকে বেলা দুটো 15 মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপরে পুনরায় বেলা দুটো 15 মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکا انوشٹھان پرچار ہوچھے ڈھاکا کو مدھم ترنگ 693 کلو ہارس ایف ایم 106 میگا ہارس ایف ایم 90 میگا ہارس ایبن ایف ایم 102 میگا ہارس ہے. بنگلہ دیش بیتار ڈھاکا آج سندھے 6 پرجنت دیشیر ابھیونتری ندی بندر گلور جنو آبہاوار پورواباس ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। পবিত্র কুরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কুরআন শুনবেন বেলা 2:20। এ সপ্তাহের নাটক বাঁধনহারা শুনবেন বেলা 3:05। মূল রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ তারিক মঞ্জুর, প্রযোজনা এস এ আবুল হায়াত। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা শুনবেন বেলা 4:05। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35।
2: ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনবেন রাত 10:30।
0: সবশেষে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই এ দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্তদের কষ্ট লাঘব করতে। সমাজের সচ্ছলদের একটু সদিচ্ছা বন্যা কবলিত মানুষের জন্য বিশাল প্রাপ্তি। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়েই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যা পীড়িতকে নতুন জীবন দিতে পারে।
1: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। আজ তাফসির পেশ করা হবে সূরা আল বাকারা এর 147 আয়াত থেকে 150 আয়াতের। উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ আল আমিন।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الحق من ربك فلا تكونن من الممترين صدق الله العظيم। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনুল করিমের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। আজ আমাদের তাফসিরের আলোচ্য আয়াত কোরআনুল করিমের সর্ববৃহৎ সূরা আল বাকারার 147 থেকে 150 আয়াত। মহাগ্রন্থ আল কোরআন মহাবিশ্বের এক মহাবিশ্ময় বিজ্ঞানময় আসমানি কিতাব, যাতে রয়েছে মানব জাতির জীবনইতিহাস আর জীবন ঘনিষ্ঠ সকল সমস্যার চূড়ান্ত সমাধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর যাবৎ ধাপে ধাপে এবং প্রয়োজন অনুসারে কোরআনুল করিম নাজিল করেছেন, যাতে করে মানব জাতি কোরআনের বিধান বাস্তবায়নের মাধ্যমে জীবন গঠন করে গোটা জগৎকে কোরআনের আলোয় আলোকিত করতে পারে। তাই আমাদের জীবনকে সফল ও সার্থক করতে হলে অবশ্যই পবিত্র আল কোরআন বুঝে এবং এর বিধানাবলী বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। আর কোরআনের আলোয় জীবনকে আলোকিত করতে, কোরআনের মর্মবাণী সর্বসাধারণের নিকট পৌঁছে দিতে বাংলাদেশ বেতারের নিয়মিত সাপ্তাহিক আয়োজন তাফসিরুল কোরআন। এ অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি শুক্রবার দুপুর 2:20। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা পবিত্র কোরআনুল করিমের বিভিন্ন সূরাসমূহের ধারাবাহিক সরল অনুবাদ, সংশ্লিষ্ট আয়াতের শান্নুজুল এবং আয়াতের বিধান ও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেশের প্রখ্যাত মুফাসসিরিনে কেরামের মাধ্যমে উপস্থাপন করে থাকি। সম্মানিত শ্রোতা, আজকে আমাদের তাফসিরুল কোরআন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রখ্যাত মুফাসসির, জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।
4: السلام عليكم ورحمة الله وبركاته।
3: وعليكم السلام ورحمة الله وبركاته। محترم আপনাকে অসংখ্য ধন্যবাদ।
4: شكرا ما شاء الله جزاكم الله।
3: সম্মানিত শ্রোতা, আসুন আমরা শুরুতেই সূরা আল বাকারার 147 থেকে 150 আয়াতে কারিমার সরল অনুবাদ শুনি। ইরশাদ হচ্ছে, হক তাহাই যাহা আপনার রবের নিকট হতে প্রাপ্ত, সুতরাং আপনি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না। প্রত্যেকের নির্দিষ্ট দিক রয়েছে যেদিকে সে মুখ করে, সুতরাং তোমরা সৎ কাজে প্রতিযোগী হও এবং তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ সকলকেই একত্রিত করবেন, নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাবান। আর আপনি যেখানেই বের হন না কেন আপনি মসজিদুল হারামের দিকে মুখ ফিরান, আর এটি আপনার রবের পক্ষ থেকে মহাসত্য, আল্লাহ তোমাদের আমল সম্পর্কে গাফিল নন। হে রাসূল, আপনি যেখান থেকে বের হন না কেন মসজিদুল হারামের দিকেই আপনার চেহারা ফিরান, আর তোমরা যেখানেই থাকো না কেন সেদিকেই মুখ ফিরাবে, যাতে করে কাফেরদের মধ্যকার জালিম ব্যতীত অন্যরা তোমাদের বিরুদ্ধে বিতর্ক না করে। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে আমরা কোরআনুল করিমের সূরা বাকারার 147 থেকে 150 আয়াতের বিস্তারিত তাফসির শুনব। তাফসির পেশ করছেন মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস-সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ কোরআন করিমের সূরাতুল বাকারা এর 147 নম্বর আয়াত থেকে 150 আয়াতের অনুবাদ শুনলাম, সরল অর্থগুলি আমরা জানলাম। প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে জানার চেষ্টা করব মহান রব্বুল আলমিন কোরআনের আয়াতগুলিতে আমাদের জন্য মূলত কি মেসেজ এবং কি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এবং কেনই বা কোরআনের এই বক্তব্যগুলি আমাদের সামনে পেশ করেছেন, এখান থেকে আমাদের কি কি শিক্ষণীয় রয়েছে সে বিষয়গুলি আমরা জানার চেষ্টা করব। প্রিয় শ্রোতা, প্রথমেই আল্লাহ তাআলা বললেন, যা কিছু আল্লাহর পক্ষ থেকে আসে সেটাই হক এবং সত্য। পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে এই বক্তব্যটি সেই যুগেও যখন কোরআন অবতীর্ণ হয়েছিল তখন থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামতকাল পর্যন্ত এটাই চূড়ান্ত কথা। আল্লাহর পক্ষ থেকে যা কিছু আছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যা কিছু আল্লাহ পাক পাঠান, যা কিছু পাঠিয়েছেন, যা কিছু আমাদের নির্দেশনা দিয়েছেন, যা করার জন্য বলেছেন এবং যে সকল বিধান আমাদেরকে দিয়েছেন, এটাই চূড়ান্তভাবে হক এবং সত্য। এর মধ্যেই আমাদের জন্য রয়েছে কল্যাণ এবং এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং এই আয়াতেও আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেছেন, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, যারা সন্দেহ পোষণ করে তাদের অন্তর্ভুক্ত আপনি হবেন না। অর্থাৎ এক তো কোনো ব্যাপারে, কোরআনের কোনো আয়াতের ব্যাপারে, কোনো বক্তব্যের ব্যাপারে, কোনো বিধানের ব্যাপারে সন্দেহ করার সুযোগ তো নেই। বাকি এখানে এই পুরো আয়াতগুলাতে কেবলা সম্পর্কিত কিছু বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এখানেও বলেছেন যে বিভিন্ন গোত্র, বিভিন্ন কওম, বিভিন্ন জাতি এবং আম্বিয়ায়ে কেরাম যখন যুগে যুগে এসেছেন কেবলার পার্থক্য ছিল, কিন্তু আপনার জন্য আমি যে কেবলা নির্ধারণ করে দিয়েছি এই ব্যাপারে অন্যরা যে যাই বলুক না কেন, অন্যদের অন্যান্য ধর্মালম্বী যারা আছে দুনিয়াতে তারা যত কথাই বলুক না কেন, কিন্তু আপনি কারো কথা শুনবেন না এবং এই ব্যাপারে আপনি সন্দেহের মধ্যে পড়বেন না, কারণ আমার পক্ষ থেকে আপনার কাছে যা বলে দেওয়া হলো, যা নির্দেশনা দেওয়া হলো, এটাই ফাইনাল এবং এটাই চূড়ান্ত হক এবং সত্য, আপনি এর উপরই অবিচল থাকবেন। এমনকি আমরা দেখি 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য রয়েছে একটা দিক যেদিকে তারা কেবলা হিসাবে নির্ধারণ করে নেয়। তো এটা ছিল বিভিন্ন জাতির জন্য, ইহুদি, খ্রিস্টান, অনেক জাতি পৃথিবীতে এসেছে। তো আল্লাহ তাআলা বললেন যে যাই থাকুক না কেন, বাইতুল মুকাদ্দাস কেবলা ছিল, আমরা জানি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও প্রায় 17 মাসের মতো সময় তিনি সেদিকে ফিরে নামাজ আদায় করেছেন। তো ফাইনালি আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে জানিয়ে দিয়েছেন যে আসলে আমার পক্ষ থেকে এখন থেকে ফয়সালা, কোরআন যখন থেকে অবতীর্ণ হলো কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে কেবলা হবে মসজিদে হারামের দিকে। বাকি আল্লাহ তাআলা এটাও বললেন যে তোমাদের করণীয় কি, এই কেবলা নিয়ে বিতর্ক করা নাকি আমার হুকুম মানা, এই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলে দিলেন যে না, আমার কাছে তোমাদের বিষয় হলো যে তোমরা কে কতটা ভালো কাজ করবে সেটা আমি দেখব। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে তোমরা কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো, আমার হুকুমগুলি মানার ক্ষেত্রে তোমরা কে কার চেয়ে বেশি অগ্রগামী হতে পারো সেই ব্যাপারে তোমরা সচেষ্ট হও। কাজেই কেবলা নিয়ে বিতর্ক করা যাবে না, বরং কেবলা এখন থেকে, কোরআন যখন থেকে আসলো, কোরআনের মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি এই কথাটি যে কেবলা তোমাদের জন্য কোনটা। সূরাতুল বাকারার এই 149 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছেন। এর আগে আরেকটি কথা বলেছেন আল্লাহ তাআলা, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, যে তোমরা ইখতিলাফ এবং বিতর্ক এই জন্য করতে পারবে না, পৃথিবীর মানুষ তোমরা যারা যেখানেই থাকো না কেন, তোমাদের অবস্থান অবস্থা যাই হোক না কেন, আমি তোমাদের সবাইকে একত্রিত করব, একসাথে করব, আমি সেই মালিক যে মালিক তোমাদেরকে একসাথে করব এবং সেই ক্ষমতা সক্ষমতা আমারই আছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। অতএব তোমরা বিতর্ক করে আমার থেকে কেউ পালাতে পারবে না, পরস্পরে ঝগড়া বিবাদ করেও আমার কাছ থেকে কেউ তোমরা নিজেদেরকে আড়াল করতে পারবে না, যাই করো না কেন, যেখানেই থাকো না কেন, আমি কিন্তু একদিন তোমাদেরকে একত্রিত করব। যেটা আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেছেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআ, আল্লাহ সবাইকে একত্রিত করবেন একদিন, সেই দিনটা একদিন বিচারের দিন, সেই দিন আল্লাহ তাআলা সবাইকে একসাথে করেই দিবেন। আল্লাহ পাকের এই মহান ক্ষমতা তারই রয়েছে। অতএব মানুষকে আল্লাহ তাআলা সতর্ক হতে বলেছেন যে কোনো বিষয় নিয়ে, কেবলা নিয়ে তো নয়, পৃথিবীর কোনো বিষয় নিয়ে পরস্পরে বিতর্ক ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, বরং আমার যখন যারা নির্দেশ সেটা ফলো করার চেষ্টা করবে। পরবর্তী আয়াত 149 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিলেন, ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি যেখান থেকে বের হন না কেন আপনার চেহারা মসজিদে হারামের দিকে। অর্থাৎ কেবলাকে আল্লাহ পাক এখানে নির্ধারণ করে বললেন যে আপনি মসজিদে হারামের দিকে কেবলা আপনার দিক নির্ধারণ করুন।
5: وإنه للحق من ربك এটা নিশ্চয়ই আপনার রবের পক্ষ থেকে হক এবং সত্য আপনার পক্ষ থেকে সত্য বিধান সত্য ফয়সালা ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন তোমরা বা তোমরা যা কিছুই করো না কেন আল্লাহর ব্যাপারে বেখবর নন গাফিল নন
3: মুহতারাম এই আয়াতের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহ পাক মুসলমানদের জন্য মসজিদে হারামকে কিবলা করেছেন তো আসলে আমরা তো মসজিদে হারামের দিকে ফিরে পড়ি কিন্তু পশ্চিম দিকে পড়ি তো এখন কি কেবলা পশ্চিম দিকে হবে না মসজিদে হারাম হবে এই বিষয়ে যদি একটু শ্রোতাদের সাথে ক্লিয়ার করেন
5: চমৎকার একটা কথা এখানে নিয়ে আসলেন যে আসলে পশ্চিম দিকে পড়বো নাকি কেবলা কোনটা মাকসাদ এখানে কেবলাটা আমাদের উদ্দেশ্য নাকি পশ্চিম দিক হ্যাঁ কেবলাটাকে বলা হয় যে পৃথিবীর একেবারে মিডেলে মধ্যস্থলে আল্লাহ তাআলা কেবলাকে রেখেছেন সেই হিসেবে সারা দুনিয়ার বহু দেশ বহু অঞ্চল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কাবা যেখানে পবিত্র মসজিদে হারাম যেখানে সেইটা হলো পবিত্র মক্কা নগরী মক্কা নগরীর কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সেই পবিত্র ভূমি মক্কা নগরীর যেখানে কেবলা বা কাবা শরীফ বা মসজিদে হারাম সেই মসজিদে হারামের দিকে আমাদেরকে দিক করতে বলা হয়েছে সেদিকে মুখ করে আমাদের ইবাদত করা বিশেষ করে সালাত আদায়ের ক্ষেত্রে সেদিকে আমাদের কেবলা নির্ধারণ করতে হবে বাকি আমাদের দিক থেকে বাংলাদেশের অবস্থান যেখানে এখান থেকে মসজিদে হারাম বা সেই মক্কা ভূমি সেটা হচ্ছে পশ্চিম দিকে সেই জন্য আমরা পশ্চিম দিকে সেই কেবলা থেকে যারা আরো পশ্চিমে আছেন তারা পূর্ব দিকে পড়বেন যারা উত্তরে আছেন তারা দক্ষিণে পড়বেন যারা দক্ষিণে আছেন তারা উত্তরে পড়বেন অর্থাৎ যেখানে কেবলা সেখানে এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে কেবলাটাই হবে তোমার জন্য দিক এর বাইরে অন্য কিছু নয় নামাজ কেবলামুখী হয়ে নামাজ পড়াটা কিন্তু আহকাম আরকানের অন্তর্ভুক্ত তার ফরজের একটি ফরজ হলো কেবলামুখী হয়ে নামাজ পড়া তো নামাজ যদি কেউ কেবলামুখী হ্যাঁ একটি কথা এখানে আরেকটু আমরা বিশ্লেষণ করতে পারি যে কেবলামুখী হওয়ার অর্থ কি একেবারে সেই আমরা যদি সুতা ধরে টান দিয়ে সেই পর্যন্ত যাই তাহলে কি আমরা একদম সোজাসুজি এইটা ধরতে পারবো যে না সেটা সম্ভব নয় কিন্তু দিকটা হলো বাংলাদেশ থেকে বা এর পূর্বে যে সমস্ত দেশ আছে সেই দিক থেকে দিকটা হলো পশ্চিম মাগরিব সেই মাগরিবটাকে ফলো করা অর্থাৎ মক্কা নগরী যেখানে আছে মক্কা নগরী আমাদের পৃথিবীর যে সমস্ত অঞ্চলে আমরা যেখানেই থাকি না কেন আমাদের কাজ হলো মক্কা নগরীর দিকে ফিরে নামাজ পড়া যারা মক্কা নগরীতে আছেন তারা মসজিদে হারামের দিকে নামাজ পড়বেন আর যারা মসজিদে হারামের ভিতরে আছেন তারা একদম খানায় কাবার দিকে দিক করে নামাজটা
3: পড়বেন এই জন্য আমরা দেখতে পাই যে আমরা কাবা ঘরের চতুর্দিকে সবাই কাবা ঘরের দিকে ফিরে আসে কেউ পূর্ব দিকে কেউ পশ্চিম দিকে অর্থাৎ কাবা ঘরের দিকে
5: সেই জিনিসটাই কিন্তু সেখানে স্পষ্টই ফুটে ওঠে আমাদের সামনে যে যখন কাবার দিকে সবাই দাঁড়ান তখন চতুর্দিকে রাউন্ড হয়ে সবাই দাঁড়িয়ে যান এবং কাবাটাই হয় সবার একমাত্র কেন্দ্র এবং সেখানেই সেদিকে ফিরে সবাই নামাজটা আদায় করেন সেই বিধানটাই আল্লাহ তাআলা ফাইনালি এখানে জানিয়ে দিলেন যে ফাওয়াল্লি ওয়াজহাক শাতরাল মসজিদে হারাম আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে আপনি ফিরিয়ে নেন তো এরপরে আবার 148-49 পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবারও একই বক্তব্য পেশ করেছেন যে আপনি যেখানেই থাকেন না কেন আপনার চেহারা আপনি মসজিদে হারামের দিকে ফিরিয়ে নেন আর ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা আল্লাহ তাআলা এই বক্তব্যটাকে যাতে এটা নিয়ে আর কোনো বিতর্ক দুনিয়ার মানুষের মধ্যে না থাকে বারবার আলোচনা করেছেন যেখানেই তোমরা অবস্থান করো না কেন তোমাদের চেহারা হবে সেদিকেই ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা তোমাদের চেহারা ফেরাবে কেবল মসজিদে হারামের দিকে
3: এখানে আমি একটু শ্রোতাদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করার জন্য যে নামাজের জন্যই শুধু কি কেবলা পশ্চিম অর্থাৎ কেবলামুখী হতে হবে মসজিদে হারামের দিকে ফিরতে হবে নাকি অন্যান্য জিকির আজকার কোরআন তেলাওয়াত দোয়া বা কবর জিয়ারত এক্ষেত্রেও কি আমাদেরকে কেবলামুখী হতে হবে
5: আসলে নামাজের জন্য ফরজ আর অন্য কোন আমলের ক্ষেত্রে যেমন কেউ কবর জিয়ারত করতে গেল বা এরকম অন্যান্য যেগুলো জিকির আজকার তেলাওয়াত সেটা যেকোনো অবস্থায় যেকোনো হালতে যেগুলো দিকে ফিরে পড়া যায় হ্যাঁ বিশেষ করে যখন কবর জিয়ারত করতে যাওয়া হয় তখন কবরের দিকে না ফিরে ওই পশ্চিম দিকে কাবার দিকে ফেরাটা উত্তম এরপরেও যদি কেউ ওইদিকে নাও ফিরে এটা যে ফরজ বা ওয়াজিব পর্যায়ের নয় বাকি উত্তম হচ্ছে কাবার দিকে ফিরে যেতে আরেকটা জিনিস আমরা অনেক সময় করি যে কবরের দিকে ফিরে আমরা অনেক সময় মোনাজাত করতে শুরু করে দিই ওইটা না করাটাই হলো উচিত বরং কবরের কোনো একটা পাশে দাঁড়িয়ে কাবার দিকে ওইদিকে ফিরে যেহেতু কেবলা ওইদিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করা মোনাজাত করা এটা হলো বাঞ্ছনীয় এবং সেটাই হলো আমাদের জন্য উচিত তো আল্লাহ তাআলা এখানে বললেন যে সেই কেবলাকেই মসজিদে হারামকেই তোমাদের কাবা বা তোমাদের কেবলা নির্ধারণ করতে হবে যাতে তোমাদের উপর অন্যরা তোমাদের উপর এটা নিয়ে কোন রকমের দলিল বা হজ্জত পেশ করতে না পারে এটা নিয়ে বাড়াবাড়ি করতে না পারে তবে ইল্লাল্লাযীনা যালামু মিনহুম আল্লাহ তাআলা বলছেন যে হ্যাঁ ইহুদ খ্রিস্টান পৃথিবীর অনেক জাতি আছে তারা হয়তো তোমাদের এই কেবলা নিয়ে বিতর্ক করতে পারে এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা যালামু মিনহুম তাদের মধ্য থেকে যারা জালেম যারা সীমালঙ্ঘনকারী জুলুম যারা করে এরা তো হলো কথা বলতেই থাকবে আমি যদিও নির্ধারণ করে দিয়েছি মসজিদে হারাম হলো সবার কেবলা কিন্তু এরপরও আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করেই বলেছেন যে তাদের কথা ভিন্ন যারা জালেম। তারা কি করবে? তারা কথা বলতেই থাকবে, সমালোচনা করতেই থাকবে, বিভেদ করতেই থাকবে, বিভিন্ন রকমের এখতলাফ করতেই থাকবে। অতএব ফালা তাখশাউহুম, তাদেরকে আপনি ভয় পাবেন না। তাদের কথা, তাদের সমালোচনা, তাদের এইসব নানা রকমের তারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু এইসব ব্যাপারে তাদেরকে আপনি ভয় পাবেন না। ওয়াখশাউনি, বরং আমাকেই আপনি ভয় করুন। ওয়ালি উতিম্মা নিআমাতি আলাইকুম লাআল্লাকুম তাহতাদুন, এবং আমি এই জন্য কেবলা তোমাদের নির্ধারণ করে দিয়েছি যাতে আমার নিয়ামতকে তোমাদের প্রতি আরো পরিপূর্ণ করতে পারি এবং যাতে তোমরা হেদায়ত প্রাপ্ত হয়ে যাও, সঠিক পথ প্রাপ্ত হয়ে যাও। সেজন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করার উদ্দেশ্যেই আমি মসজিদে হারামকে তোমাদের কেবলা হিসেবে নির্ধারণ করে দিয়েছি। প্রিয় শ্রোতা, এখানেও আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে চমৎকার একটি নির্দেশনা রয়েছে যে আল্লাহকেই শুধু ভয় করতে হবে। আমাদেরকে দুনিয়ার কোনো সমালোচক, দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কে কি বলল, কে না বলল, কে কোন বিষয় নিয়ে বিতর্ক করলো, সেদিকে আমাদের খেয়াল করা যাবে না। আমরা খেয়াল করব শুধুমাত্র আল্লাহর হুকুম কোনটা, সেই বিধান আল্লাহ পাকের যা রয়েছে সেই বিধানটা আমরা মানব একেবারেই এখলাসের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহর হুকুম মানার জন্য আমরা সচেষ্ট থাকব। কারো কোনো সমালোচনা, কারো কোনো বাধা, কারো কোনো রক্তচক্ষু, সবকিছুকে উপেক্ষা করে ভয় করতে হবে আল্লাহকে। সেই বিষয়টা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় একটা শিক্ষা। আমরা অনেক সময় এমন হয় যে কোনো একটা আমল করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে মানুষের সমালোচনার মুখোমুখি হই, অনেক সময় বাধার সম্মুখীন হই, কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন না, কারো না, কে কি বলবে, কে কি তোমার সামনে বাধা হয়ে দাঁড়াবে সেটা তুমি খেয়াল করবে না, বরং তুমি আমাকে ভয় করে আমার জন্যই তোমার ইবাদত করতে হবে। সেটা হোক সালাত, সেটা হোক সৌম, সেটা যাকাত, যে কোনো বিধান, যে কোনো আমার হাকাম, সেটা মানতে গিয়ে ভয় করবে কেবল আমাকেই। আর আমি তোমাদেরকে এই যে নিয়ামতগুলি দিয়েছি তোমাদের জন্য কোরআনের হাকাম, বিধান, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হলো আমি তোমাদের কেবলাটাও নির্ধারণ করে দিয়েছি। এবং মসজিদ হারাম পৃথিবীর সবচেয়ে বরকতময় স্থান, পৃথিবীর সবচেয়ে ফজিলতপূর্ণ জায়গা,
6: সর্বপ্রথম আল্লাহর ঘর নির্মিত।
5: হ্যাঁ, আউওয়ালা বাইতিন বুদি আলিন নাস, মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য পৃথিবীতে নির্মিত সর্বপ্রথম যে ঘর সেটাই হচ্ছে মক্কায়, এবং সেটি হচ্ছে খানা কাবা। সেই কাবার দিকে তোমাদের মুখ করে, তোমাদেরকে চেহারা ফিরিয়ে তোমাদের নামাজ পড়ার নির্দেশ, এটাও আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা স্পেশাল নিয়ামত। এবং এখানে আল্লাহ তাআলা আরেকটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে জানিয়ে দিলেন যে দেখো, পূর্বেকার যুগে এরকম বিভিন্ন কথা ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস থেকে কিছু সময় কয়েক মাস নামাজ আদায় করেছেন, ১৭ মাসের মতো সময়, তো এরপরে যখন তিনি পরিবর্তন হলো এবং কাবার দিকে, মসজিদ হারামের দিকে নামাজ পড়লেন, আমরা যারা মদিনায় গিয়েছি আমরা জানি এখনো সেই মসজিদ এখনো আছে, মসজিদে যুলকিবলাতাইন, যেখানে কেবলার পরিবর্তনের বিধান এসেছিল। সেই সময়ে মক্কার কিছু মানুষ এবং অন্যান্য ইহুদি জাতির তারা বিভিন্ন রকমের সমালোচনা করতে শুরু করেছিল যে আগে তো একরকম, এখন কেন এরকম, তার মানে ঘুরে ফিরে তিনি আবার আমাদের দিকে ফিরে আসলেন, তার মানে এখন তিনি আবার দিন দিন এরকমই হবে যে সবকিছুর ব্যাপারে তিনি আমাদের অনুসরণ করবেন। যে তিনি আবার আগের দিকেই যেখানে ছিলেন আবার আমাদের দিকে ফিরে আসলেন, তার মানে হলো তিনি একসময় আমাদের সব কথা তিনি মেনে নেবেন। এই যে তাদের বক্তব্য, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন না, এটা নয়, তোমাদের ধর্মের দিকে তিনি ফিরে আসেন নাই, তোমাদের ইচ্ছা অনিচ্ছা, তোমাদের কোনো কথা সমালোচনা এই জন্য নয়, বরং তিনি আমার নির্দেশ পালনের জন্যই, কেবল আমিই তাকে নির্দেশ দিয়েছিলাম বাইতুল মুকাদ্দাস দিকে নামাজ পড়ার জন্য, এখন আমার পক্ষ থেকে আবারও নির্দেশনা আসলো যে এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে তোমাকে চেহারা ফেরাতে হবে মসজিদে হারামের দিকে। এবং নামাজ পড়াকালীন সময়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলাকে তিনি পরিবর্তন করে তিনি মসজিদে হারামের দিকে নামাজ শুরু করে দিয়েছিলেন। এই যে বিষয়টা এখানে বোঝানো হলো যে তোমাদের গোত্রপ্রীতির কারণে নয়, তোমাদের বংশীয় টানে নয়, তোমাদের কারো সমালোচনার কারণে নয়, বরং তিনি আমার নির্দেশের কারণে, আমার হুকুমের কারণে মিল্লাতে ইব্রাহিমকে পৃথিবীতে প্রচার করার জন্য এসেছেন। দীন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতে আবীকুম ইব্রাহিম, তোমরা যে মিল্লাতের অনুসারী সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা বানিয়েছিলেন, অতএব সেই কাবার দিকে তুমি নামাজ আদায় করবে, এটা আমার নির্দেশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে নির্দেশ আসলো সেই সময় থেকে শুরু করে পুরো জীবন তিনি মসজিদে হারামের দিকে নামাজ আদায় করেছেন, এবং আমাদের জন্য এটা অপরিহার্য করে দিয়েছেন, ফরজ বিধান হিসেবে দিয়েছেন যে নামাজ আদায় করতে হলে কেবলামুখী হয়ে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের আয়াতগুলি থেকে শিক্ষা নেওয়ার, আমল করার তৌফিক দান করুন।
6: মাশাআল্লাহ, আপনি যেমনটি বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেম শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাবা হিসেবে নির্ধারণ করলেন এবং নির্দেশ দিলেন যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দুই রাকাত নামাজ পড়েছেন, কিন্তু সেই নামাজরত অবস্থায় কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুল ফিরে গেলেন। অর্থাৎ যখনই হুকুম এসেছে কাবার দিকে তুমি মুখ ফিরাও, আল্লাহ রাসুল এক মুহূর্ত কালো বিলম্ব করেননি, সঙ্গে সঙ্গে ফিরে গেলেন। কাবার প্রতি রাসুলের কত টান ছিল আল্লাহ পাক সেই কথাও কোরআনে বলেছেন। মোহতারাম বলেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আমি বারবার দেখছিলাম যে আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, কখন কাবাকে আমি আপনার জন্য কেবলা নির্ধারণ করব। মোহতারাম আপনি যেমনটি বলছিলেন যে আসলে মুসলমানের জীবনে কাবার প্রতি একটা টান, একটা প্রেম, একটা ভালোবাসা অনুভব করবে একজন ইমানদার হৃদয় থেকে, এটাই বাঞ্ছনীয়। যার ফলে আমরা দেখতে পাই যে আমাদের জীবনের প্রত্যেকটি ভালো কাজ আমরা কেবলামুখী হয়ে করি, এমনকি যখন একজন মানুষ মারা যায় মৃত্যুর পরেও তার চেহারাটা সেই কাবামুখী করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই বরকতময় এই ঘর বরকতময় শহরে নির্মিত হয়েছে, সেই ঘর মানুষকে হেদায়েতের পথ দেখায়। এই জন্যই আমরা কেবলামুখী হব নামাজের জন্য, নামাজের মধ্যে, এমনকি নামাজের বাহিরেও আমরা কেবলামুখী হয়ে আমাদের ইবাদতগুলো করার চেষ্টা করব। যেমনটি আমরা ফিকহের মাসালায় পাই যে ওযু করার সময়ও কেবলামুখী হয়ে ওযু করা, এটিও কিন্তু মহতারাম ফিকহের কিতাবে মুস্তাহাব হিসেবে এসেছে।
5: উত্তম, অবশ্যই অবশ্যই, যতটুকু সম্ভব আমাদেরকে ভালো কাজগুলি করা, বাকি হলো এখানে অপরিহার্য করে দেওয়া হয়নি মানুষের সহজ করার জন্য যে একেবারে যেকোনো নফল ইবাদত, যেকোনো জিকির আজকার তেলাওয়াত, এটা যেন মানুষ কেবলামুখী হয়ে করতে হবে, বাধ্য করে দেওয়া হয়নি। বাকি যতটুকু আমল কেবলা, যেহেতু আমাদের একমাত্র একটাই কেবলা সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য, অতএব কেবলামুখী হয়ে যেকোনো আমল করাটা উত্তম, মুস্তাহাব, এতে কোনো সন্দেহ নাই।
6: মোহতারাম, আমরা এই আয়াতের মাধ্যমে কেবলার ফজিলত সম্পর্কে অনেকগুলো বিষয় আমরা জেনেছি, সাথে সাথে আপনার কাছে জানতে চাই যে এই কেবলামুখে হয়ে কি কি কাজ আমাদের করা উচিত নয় বা করা হারাম, বা ইসলামী শরীয়তে নিষেধ রয়েছে যে এই কেবলার দিকে ফিরে এই কাজগুলো করা যাবে না।
5: সুস্পষ্টভাবে তো হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টিকে নিষেধ করেছেন, ফালা তাস্তাকবিরুল কিবলা ওয়ালা তাস্তাদবিরুহা, যখন ইস্তিনজার সময়, ইস্তিনজা যখন মানুষ কাজায়ে হাজাত যখন সারে, সেই সময়টাতে একেবারে স্পেসিফিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, কখনোই তোমরা কেবলার দিকে মুখ করে অথবা কেবলাকে পিছনে রেখে তোমরা ইস্তিনজা করবে না, ইস্তিনজায় বসবে না। এই যে দেখেন একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানে কেবলাটাকে কত বেশি সম্মান দেখাতে বলা হয়েছে, কেবলার প্রতি আমাদের কতটা আজমত মহব্বত অন্তরে ধারণ করতে হবে আমাদেরকে, যে ইস্তিনজার সময় মানুষ ছোট বা বড় ইস্তিনজা যখনই, সেটা দেয়ালের ভিতরেই হোক যেখানেই হোক না কেন, কেবলার দিকে ফিরে সেটা করা যাবে না। আমরা দেখি যে কোথাও বাথরুমগুলি এমনভাবে তৈরি করেছে যে কেবলার দিকে ফিরে করে ফেলেছে অথবা কেবলাকে পিছনে রেখে করে ফেলেছে, কেউ যদি ভুলেও এটা করেও ফেলে তাহলে এই ব্যাপারে আমাদেরকে প্রতিবাদ করা এবং এটাকে পরিবর্তন করে কেবলার দিকে যদি না হয় এবারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে।
6: মুহতারাম, যেমনটি ফিকহের কিতাবে আরো এসছে যে কেবলার দিকে পা দিয়ে বসা, কেবলার দিকে থুতু ফেলা, এগুলো
5: সবগুলাকে, হ্যাঁ সত্যি এই সবগুলাকেই আদবের পরিপন্থী এবং আজমত এবং সম্মান, কেবলার প্রতি আমাদের যে সম্মান, আমাদের যে অন্তরে এর প্রতি আমাদের ভক্তি ভালোবাসা, সেই জায়গাটার থেকে কেবলার দিকে বেআদবি হয় এমন কোনো কাজ আমরা থুতু ফেলি, পা ছড়িয়ে পশ্চিম দিকে বা কেবলার দিকে, আমাদের দিক থেকে কেবলা যেহেতু পশ্চিমে, সেই পশ্চিম দিকে পা ছড়িয়ে বসা এটা আদবের পরিপন্থী, অতএব এই কাজগুলো থেকেও আমাদের বিরত থাকতে হবে, যেহেতু আমরা নামাজ আদায় করি কেবলাকে সামনে রেখে এবং কেবলামুখী হয়ে, অতএব এই ধরনের ছোটখাটো বিষয়গুলোকেও আমাদেরকে এখানে সতর্কতা অবলম্বন করা, এটাই শরীয়তের বিধান।
6: মহতারাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, আমরা যেমনটি শুনছিলাম আজকের সূরা বাকারার 147 থেকে 150 আয়াতে আল্লাহ পাক পবিত্র খানায়ে কাবার মাহাত্ম্য, গুরুত্ব এবং তাৎপর্য এই আয়াতগুলোর মধ্যে তুলে ধরেছেন, এবং সঙ্গে সঙ্গে এও বলেছেন যে আমরা যাতে কেবলার সম্মান করি, তাজিম করি। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করবে, তাজিম করবে, তার অন্তরে আল্লাহ পাক তাকওয়া দান করবেন। সুতরাং কেবলামুখী হয়ে আমরা ভালো কাজগুলো করব, নেক আমল করব, কিন্তু কেবলার দিকে ফিরে অসম্মান করে কোনো কাজ করব না, এটি হচ্ছে আল্লাহর নির্দেশ। সম্মানিত শ্রোতা, আমরা এতক্ষণ পবিত্র কোরআনুল করিমের সর্ববৃহৎ সূরা আল বাকারার 147 থেকে 150 আয়াতের বিস্তারিত তাফসির শুনলাম। তাফসির পেশ করলেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। সম্মানিত শ্রোতা, বাংলাদেশ বেতারের নিয়মিত সাপ্তাহিক আয়োজন তাফসিরুল কোরআন এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি শুক্রবার দুপুর 2:20 মিনিটে।
3: আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: এতক্ষণ পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনলেন। উপস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ আল আমিন, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
7: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠানমালায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন খালিদ হুসেন।

0: আপনারা এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্সে ও FM 102 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ এবং G77 এন্ড চায়না তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ সদর দপ্তরে সফররত বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সঙ্গে ইইউর প্রতিনিধি দল এবং G77 এন্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ে স্থায়ী প্রতিনিধির সঙ্গে পৃথক বৈঠকে এই সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং চলমান কাঠামোগত সংস্কারের সফল বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় প্রয়োজন। জবাবে ইইউ প্রতিনিধি দল এ প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন। G77 এন্ড চায়না তার সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাংলাদেশের LDC উত্তরণ কৌশল বিষয়ে একটি বিশেষ ব্রিফিংয়ের আয়োজনের প্রস্তাব দেয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। আজ সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামে বন্যায় প্রায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে 1 লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, পুনর্বাসন কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এগুলো দ্রুত মেরামতের জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু সড়কে ইতোমধ্যে কাজও শুরু হয়েছে। সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চলমান HSC ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া এই পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $36.66 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF নির্ধারিত গণনা পদ্ধতি অনুসারে বৈদেশিক মুদ্রার এই রিজার্ভের পরিমাণ $31.97 বিলিয়ন। গতকাল বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়। পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন বিভিন্ন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানি সামরিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের টানা

ষষ্ঠ রাতের বোমা হামলার পর তেহরান এ পাল্টা হামলা চালায়। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ বোমা হামলায় পাঁচটি সেতুতে আঘাত আনা হয়, এতে অন্তত সাত জন নিহত হয়। এছাড়া উপকূলীয় শহর বন্দর খামিরের রেল স্টেশন এবং দক্ষিণ পূর্ব ইরানের ইরান শাহর বিমানবন্দরও এই হামলায় লক্ষ্যবস্তু ছিল। খেলার খবর ক্রিকেট। আজ বুলাওয়েতে

0: বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। তিন ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও সকল ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাঁধনহারা উপন্যাস অবলম্বনে রচিত বিশেষ পত্রনাটক বাঁধনহারা। বেতার নাট্যরূপ তারিক মঞ্জুর, প্রযোজনা এস এ আবুল হায়াত। নাট্যানুষ্ঠান বাঁধনহারা।

তুমি অভিযোগ করেছ আমি নাকি মনের কথা খুলে বলি না। এই অভিমানে কি এতদিন চিঠি লেখনি? জানোই তো এই নুরুল হুদা পল্টনের গোয়ার গোবিন্দ লোক। ভাবি সাহেবাও আমাকে আজ এই 15 দিন ধরে একেবারে চিঠি দেননি। স্বামীর অর্ধাঙ্গিনী কিনা, তোমার একখানা ছোট্ট চিঠি সে

কারণ সবে মাত্র ডিউটি থেকে মুক্তি পেয়ে এসেছিলাম কিনা। তারপরে আবার কয়েকজন পলাতক সৈন্যকে ধরে আনতে ডেরাগাজে খা বলে একটা জায়গায় যেতে হয়েছিল। এসব হজবরলর মাঝে কি আর

আমার কি করা উচিত? সমুদ্রতলের ঝিনুক তার হৃদয়ের গোপন করে মুক্তা লুকিয়ে রাখে, তার বুক চিরে সেই গোপন মুক্তা দেখার কি নির্দয় কৌতূহল তোমাদের? জাগার বেশি না লিখে শিগগিরই উত্তর দিও। ভাবি সাহেবাকে চিঠি দিতে হুকুম করো, নইলে ভাবি সাহেবাকে লিখব তোমায় চিঠি দিতে হুকুম করার জন্য। আচ্ছা, খুকির কি কথা ফুটেছে? তাকে দেখার বড় সাধ হয়। আর সোফিয়ার বিয়ে সম্বন্ধে এখনো এমন উদাসীন থাকা কি উচিত? তুমি যেমন ভোলানাথ,

আহুতি দিতে হবে কিনা। আমি পুনা থেকে বেওনের যুদ্ধ পাশ করে এসেছি, এখন যদি তোমায় আমার এই শক্ত শক্ত মাংসপেশিগুলো দেখাতে পারতাম। এখন উঠি, রোল কলের সময় হয়েছে। হাজিরা দিয়ে এসে বেল্ট, ব্যান্ডিলিয়র, বুট, পট্টি দস্তুর মতো সাফসুতরা করে রাখতে হবে। কাল সকালে আবার 10 মাইল রুট মার্চ বা পায়ে হন্টন। ইতি তোমার বন্ধু, ছোট ভাই নুরুল হুদা।

প্রিয় মনোয়ার, তোকে চিঠি লিখছি করাচি সেনানিবাস থেকে। আজ 21 জানুয়ারি। গতরাতে চিঠি লিখেছিলাম তোর বনজামাই রবিউলকে, এই সকালে তোকে লিখতে বসলাম। আজ করাচিটা এত সুন্দর বোধ হচ্ছে, সে আর কি বলবো। কি হয়েছে জানিস? কাল সমস্ত রাত ধরে ঝড় বৃষ্টির সঙ্গে প্রকৃতি খুব দাপাদাপি করেছে। এরপর আজ সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি দিব্যি শান্ত স্থির হয়ে গেছে, যেন লক্ষ্মী মেয়েটির মতো ভিজে চুলগুলো পিঠের উপর এলিয়ে দিয়ে রোদের দিকে পিঠ করে বসে আছে। অথচ খানিক আগে এই মেয়েই ভৈরবী মূর্তিতে সৃষ্টি ওলট পালট করার জোগাড় করেছিল। তার এখনকার সরল শান্ত মুখ দেখে কিছুতেই বোঝা যায় না। আজ সকালের আকাশের শান্ত সজল চাউনি আমাকে বড় ব্যাকুল করে তুলেছে। তার উপর আমাদের নকিব মানে বিউগল বাজায় যে এই মাত্র নৌ প্যারেড বাজিয়ে গেল, মানে আজ আর প্যারেড নেই। হঠাৎ পাওয়া আনন্দের আতিশয্যে সব ব্যাকুলতা ছাপিয়ে প্রাণটা আজকের আকাশের মতোই উদার হয়ে গেল। মনে পড়ে বন্ধু, বৃষ্টির কারণে হঠাৎ আমাদের স্কুল বন্ধ হয়ে যেত, আর তখন স্কুল প্রাঙ্গণে ছেলেদের আনন্দে রোল উঠত, রাস্তায় জলের সঙ্গে মাতামাতি করতাম অনেকক্ষণ, তারপর বোর্ডিংয়ের দিকে দৌড় দিতাম আমরা। সুপারিনটেন্ডেন্টের মুখের পর বলতাম এমন বাদল দিনে ভুনা খিচুড়ির বিকল্প নেই। আহা, সে কি আনন্দের দিনই না গেছে! জগতের কোনো কিছুর বিনিময়ে আমাদের সে মধুর হারানো দিনগুলো আর ফিরে আসবে না। আজ ভোর থেকে আমার পাশের ঘরে গানের ফোয়ারা খুলে গেছে। মেঘমল্লার রাগিনীর যার যত গান জমা আছে স্টকে, কেউ আজ গাইতে কসুর করছে না।

0: মনোয়ার চিঠিটা সকালে শেষ করতে পারেনি, তাই এই বিকেলে আবার লিখতে বসলাম। বলছিলাম, রবিউলকে চিঠি লিখেছি কাল সন্ধ্যায়, বেশ তো একটা খোঁচা দিয়েছে, তবুও সে ব্যথা পাবে বলে আমি নিতান্ত ঘনিষ্ঠ বন্ধুর মতো তার কাছে চিঠি লিখি। সে একটু যেন মুরব্বী ধরনের, কেমন রাজভারী লোক, এর ওপর পুরো দস্তুর সংসারই হয়ে পড়েছে। এরকম লোকের সঙ্গে আমাদের মতো ছালপাত্রা লোকের মোটেও মিশ খায় না। লোকটা কিন্তু বেজায় সোজা। এই রবিউল না থাকলে বোধ হয় আমার জীবন স্রোত কোনো অচেনা অন্যদিকে প্রবাহিত হতো। রবিউল একাধারে আমার প্রাণপ্রিয় বন্ধু আর ঘনিষ্ঠ ভাইয়ের মতো। সংসারে আমার কেউ না থাকলেও রবিউলের বাড়ির কথা ভাবলে মনে হয় আমার ভাই বোন মা সব আছে। এখন থামি মনোয়ার, বড্ড মন খারাপ করছে। ইতি হতভাগা নুরুল হুদা।
1: প্রিয় নুরুল হুদা, করাচি থেকে লেখা তো চিঠি আমি পেয়েছি। আমি লিখছি সালার থেকে, আজ 29 জানুয়ারি। সকালবেলা এক কাপ চা সামনে নিয়ে লিখতে বসেছি। তো চিঠিটা কাল সন্ধ্যায় চা খাওয়ার সময়ে আমার ভোজপুরি দারোয়ানের মাধ্যমে পেলাম। আমাদের খুকির বেশ দু একটি কথা ফুটেছে আর নতুন নতুন কাজও করতে শিখেছে। এই দেখ না, সে এসে তো চিঠিটার হাঁ করে থাকা ক্লান্ত খামের মুখে চামচ চামচ চা ঢেলে তার তৃষ্ণা নিবারণ করছে, আর বলছে চা খাচ্ছ? এই খুদে মেয়েটা সংসারের সঙ্গে আমাকে পিঠমোড়া দিয়ে বেঁধে ফেলেছে রে। তুই লিখেছিস আমি অভিমান করে লিখি না, কিন্তু ওই মেয়েলি জিনিসটার সঙ্গে এই রবিউলের বিলকুল কোনো পরিচয় নেই। আমি বেশ বুঝতে পারি তুই তোর বন্ধু মনোয়ারের কাছ থেকে এখনকার সব খবরই পাস। যতই হোক, সে তো আমার সহধর্মিনীর সহোদর। তো মানুষ যতদিন বিয়ে না করে ততদিন তার থাকে দুটো পা। সে তখন স্বচ্ছন্দে যে কোনো দুই পা বিশিষ্ট প্রাণীর মতো হেঁটে বেড়াতে পারে, মুক্ত আকাশের মুক্ত পাখির মতো স্বাধীনভাবে উড়ে বেড়াতেও পারে। কিন্তু যেই সে বিয়ে করে অমনি হয়ে যায় তার দুজোড়া পা, কাজেই সে তখন হয়ে যায় একটি চতুষ্পদ জন্তু। বেচারার তখন স্বাধীনভাবে বিচরণ করবার ক্ষমতাই চলে যায়। তারপর দৈবক্রমে যদি একটি সন্তান এসে জোটে, তাহলে সে হয় একটি ছয় পা বিশিষ্ট মাছি, তখন সর্বদাই আহরণে ব্যস্ত থাকে। আর একটি বংশবৃদ্ধি হলে হয় আট পা বিশিষ্ট পিঁপড়া, তখন দিন নেই রাত নেই, শুধু ছোট আহারের সন্ধানে আর চেষ্টায়। তারপর এই বংশবৃদ্ধি যখন বাঁশ ঝাড়ের মতো চরম উন্নতি লাভ করে, বেচারা পুরুষ তখন হয়ে যায় একেবারে বহু পদ বিশিষ্ট অলস কেন্ন। বেশ একটা হতাশ নির্বিকার ভাব, কোনো বস্তু নেই, ছুলেই জড়ো ছড়ো। সত্যি বলতে কি নুরু, আমি তোকে বুঝে উঠতে পারলাম না। যখনই মনে হয়েছে এই তোর মনের নাগাল পেয়েছি, অমনি তোর গতি উল্টো দিকে মুখ ফিরিয়ে নেয়। এই তোর যুদ্ধে যাওয়ার ব্যাপারটা আর আগের ঘটনাটাই একটু ভেবে দেখ না। আমার একদিন মনে হলো সোফিয়ার সই মাহবুবাকে দেখে তুই মুগ্ধ হয়েছিস, তাই বড় আনন্দে সেদিন গান ধরেছিলাম একটা।

0: মাহবুবার সঙ্গে তোর বিয়ে সব ঠিকঠাক করলাম, এমন সময় হঠাৎ একদিন তুই যুদ্ধে চলে গেলি, আমার না হয় ভুল ভাঙলো, কিন্তু তুই কি বুঝিস? হ্যাঁ, তুই কি বুঝিস আর কারো বউ ভাঙলো কি না? তুই কোথাও কোনো ধরা ছোঁয়া দিসনি, আবার যেখানে ইচ্ছে করে ধরা দিতে গেছিস সেখানেই কারো নিষ্ঠুর হাত এসে তোকে আলাদা করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, তাই কোনো বাঁধন তোকে বাঁধতে পারে না। সোফিয়ার বিয়ের কথা লিখেছিস? আমরা মনে করেছি আর তোর ভাবির নিতান্ত ইচ্ছা, মনোয়ারের সঙ্গে ওর বিয়ে দিই, তোর কি মত? যখন যা টাকা কুড়ির দরকার আমাকে জানাস, ঠিক আছে? ইতি তোর শুভাকাঙ্ক্ষী বন্ধু, বড় ভাই রবিউল।
1: আমি তোর গর্ভধারিণী মা নই, কিন্তু মা বলে তো ডেকেছিস। বাবা নুরু, আমি কি কেবল রবিউলেরই মা? তাহলে ঠিকমতো চিঠি দিস না কেন? নাইবা হলাম তোর গর্ভধারিণী জননী, তবু যে আমি কোনোদিন তোকে অন্যের বলে স্বপ্নেও ভাবতে পারি না বাবা। একটা কথা আছে, পেটে ধরার চেয়ে চোখে ধরা বেশি লাগে, তোরা এ কথা বুঝতে পারবি না। আমি চিঠি লিখতাম না বাবা, তবে রবিউল সেদিন হাসতে হাসতে বলল, মা জানো তুমি ভালো করে নুরুর কথাবার্তায় গল্পে যোগ দিতে না বলে সে রাগ করে চলে গেছে। দেখেছিস কথার কি ছিরি, ছিচে পানি আর মিছে কথা মানুষের গায়ে বড় লাগে, তাই কথাটা মিথ্যে হলেও আমার জানে খুব লাগল। দু এক সময় তোর ছেলে মিয়ার খেপামি দেখে বিরক্ত হতাম, কিন্তু ওই বিরক্তির মধ্যে যে কত স্নেহ ভালোবাসা লুকানো থাকতো, তোরা ছেলে মানুষ তা বুঝতে পারবি না। এখন দিন রাত খোদার কাছে মোনাজাত করি, তিনি যেন তোকে যুদ্ধক্ষেত্র থেকে সহি সালামতে ঘরে ফিরিয়ে আনেন। খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে ওখানে, আমাদের পোড়া মুখে যে আহার রোচে না, খেতে গেলেই মনে হয় আহা ছেলে আমার হয়তো না খেয়ে না দিয়ে পড়ে আছে, আর আমি হতভাগী মা ঘরে বসে বসে রাজ ভোগ গিলছি। অমনি চোখের জলে হাতের ভাত ভেসে যায় বাবা। জলদি চিঠি দিস আর ওখানকার সব কথা জানাস, বাকি সব রবিউলের চিঠিতে জানবি। আর লিখতে পারছি না, তারা কেউ তোর চিঠি পড়ে আমাকে শুনায় না, নিজেরাও কি যে ছাইপাশ লেখে তোর কাছে আমাকে জানায় না। আমার হাত কাঁপে, তবু নিজেই লিখলাম চিঠিটা। কি করি বাবা, মন যে কিছুতেই মানে না। তাছাড়া আমিও মুরুক্ষুর মেয়ে নই, আমার বাপজি আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন মৌলবী মৌলানা লোক ছিলেন, তাঁর পায়ের এতটুকু ধুলো পেলে তোরা বর্তিয়ে যেতিস। ইতি শুভাকাঙ্ক্ষিণী তোর মা।
2: বন্ধু নুরুল হুদা, আমি মনোয়ার, আজ 26 জানুয়ারি, তোকে লিখছি বাঁকুড়ার কলেজ হোস্টেল থেকে। এখন বিকেল, তোর শেষ চিঠি নিয়ে আমাদের বোর্ডিংয়ের ছেলেদের মধ্যে একটা ভীষণ রকমের আলোচনা চলেছে, সবাই ঠাউরেছে তুই বুঝি কবি হতে চলেছিস। যাক সেসব কথা, তোর সৈনিক জীবন কেমন লাগছে? ওই জীবন আমার মতো নরম চামড়ার লোকের পোষায় না রে ভাই, তোর মতো ভূত মারহাট্টা ছেলেদেরও সব কোস্তা কোস্তি সাজে। যাক, তারপর একটু গোপন কথা বলি, বাবু সাহেবা আমায় ক্রমাগত একটা কথাই বলছেন, বলছেন যদি আমার ওজোর আপত্তি না থাকে তাহলে শ্রীমতী সোফিয়া খাতুনের ওরফে তাঁর ননদের পানিপীড়ন ব্যাপারটা আমার সঙ্গে সম্পন্ন করে দেন। এই খোঁজ খবর শুনে আমার খুবই খুশি হওয়া উচিত ছিল, কেননা তাহলে রবিউল মিয়াকে খুব জব্দ করা যেত, তিনি আমার ভগ্নিকে বিয়ে করে আইন মতে আমায় শালা বলার ন্যায্য অধিকারী, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু দিন রাত ভরা মজলিসে যদি ওই একই তীব্র মধুর সম্বন্ধটা শতেকবার জানিয়ে দেন, তবে নিতান্ত নিরীহ প্রাণীরও তাতে আপত্তি করার কথা। বাড়িতে বাস্তবিকই সবাই বড্ড মুষড়ে পড়েছে রে তোর এই চলে যাওয়াতে। আমাদের গ্রামটায় প্রবাদের মতো হয়ে গিয়েছিল, তোর আর আমার মতো এমন অকৃত্রিম বন্ধুত্ব লোকে নাকি আর কখনো দেখেনি। একসঙ্গে খাওয়া, একসঙ্গে পড়তে যাওয়া, একসঙ্গে বাড়ি আসা, সন্ধ্যা ঘনিয়ে আসছে, ইতি কলেজ ক্লান্ত মনোয়ার।
3: সালার ৬ ফাল্গুন। নুরুল হুদা, অনেকদিন তোমার এই রাবেয়া ভাবির চিঠি পাওনি বলে তোমার ভাই সাহেবের পত্রে অনুযোগ করে খোঁচা দিয়েছ। কি করি ভাই, সংসারের সব ঝক্কি এখন আমার উপর। আমি যখন প্রথম এ ঘরের বউ হয়ে আসি তখন ঘরটা কেমন যেন বড্ড ফাঁকা ফাঁকা লাগত। ঘরে আর কোনো ছেলে মানুষ ছিল না যার সাথে কথা বলে বাঁচি। আমাদের সোফিয়া আর পাশের বাড়ির মাহবুবা তখনও নিহাত ছেলে মানুষ, ওরা সহজে আমার কাছেও ঘেঁষত না। তারপর কিছুদিন পরে হঠাৎ একদিন তোমার ভাই সাহেব তোমাকে আবিষ্কার করে ধরে আনলেন। তুমি তখন স্কুলে না গিয়ে মিশন আশ্রম এগুলোতেই ঘুরে বেড়াতে, টোটো সন্ন্যাসী বা দরবেশ গোছের কিছু হতে চেয়েছিলে, মাথায় লম্বা চুলও রেখেছিলে, মাঝে মাঝে আবার গেরুয়া বসন পড়তে। এসব কারণে তোমার ভাই সাহেব তোমাকে মহাপুরুষের মতো সমীহ করতেন। তোমার প্রশংসা শুনতে শুনতে আমি একদিন বিরক্ত হয়ে তোমার ভাই সাহেবকে বললাম, এসব আজকালকার ছোকরাদের উৎকট ছোঁক। পরে বুঝেছি তোমার উদাসীন হওয়ার যথেষ্ট কারণ ছিল, তুমি বাবা মাকে হারিয়েছো ছেলেবেলায়। দুনিয়ার সমস্ত স্নেহ থেকে তুমি একরকম বঞ্চিত ছিলে। আমার ছোট ভাই মনোয়ারের কাছ থেকেও তোমার অনেক কথা শুনেছিলাম। তুমি আর মনু যে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলে। তারপর একদিন তুমি তোমার ভাই সাহেব আর আমার ছোট ভাইটির সাথে আমাদের ঘরে নিতান্ত আপনজনের মতো এসে দাঁড়ালে। তখন আমার সব মন্দ ধারণা মুহূর্তের মধ্যে কেটে গেল। সেদিন আমার বাপ মা মরা অনাথ ছোট ভাইটির সাথে তোমাকেও আমার ছোট ভাই বলে ডেকে নিলাম। তুমি হাজার অস্বীকার করলেও আমি একটা কথা জোর দিয়ে বলতে পারি, সেটা হলো মাহবুবাকে দেখে তুমি নিজেও মরেছিলে, আর তাকেও মিথ্যা আশায় মুগ্ধ করে তার নারী জীবনটাই হয়তো ব্যর্থ করে দিলে। আর কেউ বুঝুক আর না বুঝুক, আমি তোমাদের পূর্বরাগের সরম রঙিন ভাবটুকু উপভোগ করতাম। কিন্তু তুমি কোন সাহসে বাঁশের সুরে একটি কিশোরী হরিণীকে কাছে এনে তাকে জালিমের মতো এমন আঘাত করলে? ওর মামারা বোধ হয় ওখানেই কোথাও দেখে শুনে ওর বিয়েথা দিয়ে দেবে, তাদের অবস্থা খুব সচ্ছল। তবে শুনেছি তারা বড্ড কৃপণ, পিঁপড়ে চেপে গুড় বের করে। তাই বড় দুঃখ আর ভয়ে আমার বুক দুরু দুরু করছে। বানরের গলায় মুক্তোর মালার মতো ও হতচ্ছাড়ি কার কপালে পড়ে কে জানে। গরিব ঘরের মেয়ে হলেও সে আশরাফ ঘরের। তার উপর অনিন্দ সুন্দরী ডানা কাটা পরীর মতো। মেয়েদের যেসব গুণ থাকা দরকার খোদা তাকে প্রায় সমস্ত ডালি ভরে দিয়েছেন। আমিও তাকে সাধ্যমতো লেখাপড়া, সেলাই, হাতের কাজ এসব শিখিয়েছি। কেন এত করেছিলাম? আমার খুবই আশা ছিল তার রূপগুণের ফাঁদে পড়ে তোমার মতন সোনার হরিণ ধরা দেবে। কিন্তু মানুষ ভাবে এক, খোদা করেন আর। যাক, শেষে তোমাকে একটা খোশ খবর দিচ্ছি। আমার হার জ্বালানো ননদিনী শ্রীমতী সোফিয়া খাতুনের বিয়ে ঠিক হয়েছে আমার ছোট ভাই তোমার বন্ধু শ্রীমান মনোয়ারের সঙ্গে। মনুর বিয়ে পরীক্ষার ফলটা বেরুলে শুভকাজটা করে দেব মনে করছি। এবার মনুর দুটো বিয়ে পাস দিতে হবে। যাক, যা হওয়ার ছিল হয়েছে। এখন খোদা তোমায় বিজয় বীরের বেশি ফিরিয়ে আনুন এই কামনা করি। এখন আসি ভাই, খুকি ঘুম থেকে উঠে কাঁদছে, শিগগিরই উত্তর দিও। ইতি তোমার শুভাকাঙ্ক্ষিনী ভাবি রাবেয়া।
1: আজ ১০ ফাল্গুন, নিঝুম রাত, শাহপুর থেকে লিখছি আমি মাহবুবা। ভাই সোফিয়া, তুমি হয়তো এতদিনে আমার উপরে রাগ করে ঠোঁট ফুলিয়ে গুম হয়ে বসে আছো, কারণ আমি আসার দিনে তোমার মাথা ছুঁয়ে দিব্যি করেছিলাম, গিয়েই চিঠি দেব। আমার দিব্যির কথা আমি ভুলিনি ভাই, কিন্তু নানান কারণে পারিনি। মামার বাড়ির সবাই মনে করছে আমরা জমি ভাগ নিতে উড়ে এসে জুড়ে বসেছি, তাদের আদর আপ্যায়নের তোর তাই একেবারেই ঠান্ডা হয়ে গেছে। অতীতে যখন এখানে এসেছি তখন এবারে সবাই আমাদের খুশি রাখার জন্য কি করবে ভেবে পেত না। তখন এখানে এসে দুদিন পরে চলে যেতেও কত কষ্ট হতো। মামি, নানি, মামু, খালাদের কোলে কোলে থাকতাম। তুই আবার মনে করিস না যেন আমি তেমনি করে কোলে চড়ে বেড়ানোর জন্য উসখুস করছি। এখন আমি আর সেই কুচি খুকি নেই। এখানকার মেয়ে মহলের মতে একটা মস্ত ধাড়ি মেয়ে।
4: মামারা আমাকে খুবই স্নেহ করেন, কিন্তু তারা তো দিনরাত ঘরের কোণে বসে থাকেন না। আমার তিন মামি তিন কিসিমের, তার উপরে এক একজনের চাল এক এক রকমের। তাদের কথায় কথায় টিপ্পনি, কিন্তু মামাদের ঘরে দেখলেই আমাদের প্রতি তাদের নারীর টান ভয়ানক রকমের বেড়ে উঠে। আমাদের পোড়া কপালের সমবেদনায় পেঁয়াজ কাটতে কাটতে আর উনুনে কাঁচা কাঠ দিয়ে অঝোর নয়নে কাঁদেন। মামুজিরা বাইরে গেলেই আবার মনের ঝাল ঝেড়ে পূর্বের ব্যবহারে সুদ শুদ্ধ আদায় করে নেন। জানি না আবার কখন কতদিন পরে এদের চোখ এড়িয়ে তোকে চিঠি লিখতে পারব। এখনো মনের মাঝে আমার অনেক কথা জমে রইল, ডাকে চিঠি দিলাম না তাহলে তো লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। তাই এই পত্রবাহিকা এলোকেশি বাগদির মারফতে খুব চুপি চুপি চিঠিটা পাঠালাম। ভাবিজিকে বলিস যেন ও মাসের আর এ মাসের সমস্ত পত্রিকা এর হাতে পাঠিয়ে দেন, আর তাকে বলবি যেন আমায় মনে করে চিঠি দেন। বিদায় নেওয়ার আগে আরেকটি কথা, নুরুল হুদা ভাইজির কোনো খবর পেয়েছিস কি? তিনি চিঠিতে কি কথা লিখেন? ইতি মাহবুবা।
5: সালার 13 ফাল্গুন। সই মাহবুবা, এলোকেশি দুদিন মারফত তোর চিঠি পেলাম। তোকে ছেড়ে আমার দিনগুলো যে কিরকম করে কাটছে তা যদি তুই জানতিস তাহলে এত দুঃখেও তোর আমার জন্য কষ্ট হতো। আমি তোদের ওই শূন্যপুরী ঘরটার দিকে তাকালেই কেঁদে ফেলি বোন। আমাদের ঘরের সব কিছুতেই যে তোর ছোঁয়া এখনও লেগে আছে। পোড়া কপাল তোর, মামার বাড়িতেও এই হেনস্তা অবহেলা। যখন যার কপাল পড়ে তখন এমনই হয়। তোর পোড়ামুখী মামিদের কথা শুনে রাগে আমার গা জ্বলতে থাকে। তারপর আনারকুলির কথা বলি শোন, আমার এই খুদে ভাইজিটি হয়েছে আমার একমাত্র সাথী, তাছাড়া বাড়ির আর কারোর সাথেই বনে না আমার। এই কচি খুকিটি যেন একটা চঞ্চল ঝর্ণা, অনবরত ঝরঝড় ঝরঝড় বকেই চলেছে, আর সে বকার না আছে মাথা না আছে মুন্ডু। ভাবিজিও তোকে চিঠি দিলেন, এই দুদিন ধরে তিনি আমাকে দেখিয়ে দেখিয়ে লিখছেন, আমি তাকে তোর চিঠিটা দেখতে দিইনি, তাই তার হয়তো রাগ হয়েছে, কিছুতেই আমাকে তার চিঠিটা দেখালেন না, নাই দেখালেন, আমার বই গেল। নুরু ভাইজান নাকি বসরা যাবেন শিগগির, লিখেছেন বাঙালি পল্টন নাকি এইবার যুদ্ধে নামবে, তিনি লিখেছেন কোনো ভয় নেই, তবু আমাদের প্রাণ মানবে কেন বোন। মা তো কেঁদে সারা, ভাইজান মন মরা হয়ে পড়েছেন, ভাবিজি শুধু লুকিয়ে লুকিয়ে কাঁদছেন এ কদিন ধরে, আমার মনও কেমন কেমন করে এক আজ সময়। আচ্ছা ভাই মাহবুবা, তুই আমার নুরু ভাইজানকে খুব জান থেকে ভালোবাসিস না? আহারে, কি করে তুই এত দুঃখ হাসি মুখে বইছিস? সবচেয়ে মজাই যে যার জন্যে আমরা এত ব্যথা অনুভব করি সে ভুলেও সে কথার উল্লেখ করে না, নিজের ভাবে নিজেই মশগুল। থাকে এসব বারো কথা, শিক্ষির উত্তর দিস, ইতি তোর সাথী সোফিয়া।
6: করাচি সেনানিবাস, 15 ফেব্রুয়ারি দুপুরবেলা। ভাবি সাহেবা, হাজার হাজার আদাব, আপনার চিঠি পেয়েছি। সব কথা বুঝে উত্তর দেওয়ার মতো মনের অবস্থা নেই, আর সময়ও নেই। পরে যদি সময় পাই আর ইচ্ছে হয় তবে আপনার সব অনুযোগের একটা মোটামুটি কৈফিয়ত ভেবে চিন্তে দিলেও দিতে পারি। তবে বলে রাখি, আর আপনারা আমায় এরকম করে আঘাত করবেন না। মানুষ মাত্রেরই দুর্বলতা থাকে, কিন্তু সেটাকে প্রকাশ করাও যে একটা মস্ত বড় দুর্বলতা, তা আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। তা না হলে আজ আমি এত কষ্ট পেতাম না। আপনাদের এই আঘাত দেওয়ার অধিকার আছে বটে, কিন্তু সইবার শক্তি আমার নেই। আমাদের মোবিলাইজেশন অর্ডার বা যুদ্ধসজ্জার হুকুম হয়েছে, তাই চারিদিকে সাজ সাজ রব পড়ে গেছে। খুব শীঘ্রই আরব সাগর পেরিয়ে মেসোপটেমিয়ার আগুনে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার এই আনন্দ আর আমাকে ধরছে না। আমি যাচ্ছিলাম আগুন, শুধু আগুন, সারা বিশ্বের আকাশে বাতাসে বাইরে ভেতরে আগুন, আর তার মাঝে আমি দাঁড়াতে চাই আমার অন্তরের আগুন নিয়ে। মজার কথা কি জানো ভাবি, এই মানুষেরই এতটুকু দুঃখ দেখে একসময় আমার সারা বুক সাহারা মরুভূমির মতো হা হা করে আর্তনাদ করে উঠত। হৃদয়ের এই দুটো সম্পূর্ণ বিপরীত দিক, এর সূত্র কোথায় হায় কেউ জানে না। কেউ আমার এই জ্বালা এ বেদনা বুঝবে না ভাবি সাহেবা, বুঝবে না। বড্ড ব্যস্ত, খালি ছুটোছুটি, তারই মধ্যে তাড়াতাড়ি যা পারলাম লিখে দিলাম। আপনি মাহবুবার কথা লিখেছেন, সে অনেক কথা, এর সব কথা খুলে বলার এখনো সময় আসেনি। ইতি নুরুল হুদা।
2: আজ 2 ফেব্রুয়ারি, বাঁকুড়া। কবি সৈনিক নুরু, বন্ধু আমার, এখন নিশুতি রাত। একটু আগে পাশের বাড়ির এক বালিকার কণ্ঠে একটা গান শুনতে শুনতে হঠাৎ তোর কথা মনে পড়ে গেল। তো নিরুদ্দিষ্ট উদাসীন মন কোন অসীমের পানে ছুটে চলেছে তা তুই জানিস। তোর সজল কাজল আখি কোন প্রেয়সীকে খুঁজে ফেরে তা আমি জানি না। শ্রীমতী মাহবুবা খাতুনি সে সৌভাগ্যবতী কিনা সে সম্বন্ধে এখনো আমি সন্দেহ দোলায় দুলছি। তাই যদি হবে, তুই আগে মদ দিয়ে পরে বিয়ের কদিন আগে তাকে কেন এমন করে এড়িয়ে ত্যাগ করে গেলি? তোর এড়িয়ে যাওয়ার দুরকম মানে হতে পারে। প্রথম, হয়তো তাকে ভালোবাসিসনি। দ্বিতীয়, হয়তো তাকে মন দিয়ে ফেলেছিলি বলেই নিজের এই দুর্বলতা ধরা পড়ার ভয়ে এমন করে ভেসে গেলি। কোনটা সত্য? আমার মনে হয় দ্বিতীয় ঘটনাটা ঘটা খুব সম্ভব আর স্বাভাবিক। শোন, তোর মতো বিপুল অভিমানী যে কারো স্নেহ ভিক্ষা করে না তা আমি জানি। তবু বলি ভাই নুরু, ফিরিয়ে আন তোর এই গোঁয়ার মনকে, ফিরিয়ে আন ওই মরুভূমির তপ্ত উষর ধুধু শুষ্কতা থেকে। ওই যা, একটা হুতুম পেঁচা ডেকে উঠল রে, বড্ড অলক্ষণে ডাক, শুয়ে পড়ি ভাই, মাথা নুয়ে আসছে। ইতি তোর বিয়োগ কাতর মনোয়ার।
6: করাচি সেনানিবাস, 17 ফেব্রুয়ারি। এই সেনানিবাস এখন আমার শ্রীঘর। বাদর বন্ধ মনোয়ার, পাজি ছুঁচো উল্লুক গাধা বেল্লিক বেলেল্লা উজবুক বেয়াদব বেত্তমিস। ওহ, আর যে মনে পড়ছে না ছাই, নইলে এই চিঠিতে অন্য কিছু না লিখে শুধু হাজারখানেক পৃষ্ঠা ধরে তোকে আষ্টে পৃষ্ঠে গাল দিয়ে খান্ত হতাম। চিঠিপত্র বন্ধ করলে আমি যে খুব চিন্তিত হব তা ভুলেও মনে করিস নে জানো। এখন সারা দুনিয়া গোল্লায় গেলেও আমি দিব্যি শান্তভাবে পা ফাঁক করে দাঁড়িয়ে গোফে তা দিতে পারব। মনে রাখিস, দুনিয়া যদি হয় বুনো ওল তবে আমি বাঘা তেঁতুম, দুনিয়া যদি হয় সাপ তবে আমি নেউল। লিখতে লিখতে ঘুম আসছে রে। হাবিলদার যা 2 ঘন্টা ধরে আমায় মাটি খুঁড়িয়েছে, আমার কঠিন হাতেও ফোসকা পড়িয়ে তবে ছেড়েছে। এই হাবিলদার কিন্তু এক বেটা ছেলে বটে, একেই তো বলতে হয় সৈনিক পুরুষ। আমায় পুরো 2 ঘন্টা গাধার চেয়েও খাটিয়েছে, একবার কপালে ঘাম মুছতে দেয়নি। অত কষ্টের মধ্যেও আমার তাই একটা তীব্র তীক্ষ্ণ আনন্দ শিরায় শিরায় গরম হয়ে ছুটে বেড়াচ্ছিল। মনে হচ্ছিল, আহা, আর কেউ তো এমন করে দুঃখ দিয়ে আমার সব কিছু ভুলিয়ে দেয় না। আমার জন্য আপাতত বিশেষ কোনো চিন্তা করার দরকার নেই, কারণ গত পরশু 1 শুভলগ্নে আমি আমার কোম্পানির সেনানি এক ক্যাপ্টেন সাহেবকে এক ঘুষিতে চাঁদা মামা দেখিয়ে দিয়েছি। ফলে এখন বন্দিখানায় বাস করছি। ভোরে ঘুম থেকে উঠে গারদের ভেতরে বসে হাত পায়ের শিকলগুলো ঝংকার দিই। আহ, সে কি মধুর বোন! আমার কানে তা নূপুর ও রেশমিচুরির সিঞ্জনের চেয়েও মিষ্টি হয়ে বাজে। শুনছি কয়েদ হওয়ার দরুন আমায় নাকি যুদ্ধক্ষেত্রে যেতে দেওয়া হবে না। যদি তা হয় তাহলে আর এক কাণ্ড করে বসে থাকব, তা এখন বলছি না। এ বেটারা তো বুঝবে না যে আমি কি জন্য পল্টনে এসেছি, তাই সকলেই শুধু ভুল বোঝে। অধিকাংশ সৈনিক যখন পদোন্নতির জন্য লালায়িত তখন আমাকে প্রমোশন দিতে গেলেও আমি নিই না। দুঃখকে পাওয়ার জন্যই আমি এমন করে বাইরে বেরিয়েছি। যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা করিস। ইতি স্বেচ্ছাচারী নুরুল হুদা।

0: সালার 12 ফাল্গুন। মাহবুবা ভাগ্যবতীশো, তোমার রাবেয়া ভাবির বুক ভরা স্নেহ আশিস নাও। আমি স্বামীর ঘরে সুখে দুটো ভাত গিলছি বলে যে অন্যের বেদনা বুঝব না, খোদা আমায় এমন মন দিয়ে দুনিয়ায় পাঠাননি। তুমি যে কষ্ট পাচ্ছ তোমার মামার বাড়িতে, তাতে আমাকে পত্র না দিতে পারাটাই স্বাভাবিক। তবে ফিরতিবারে কোনো লোক যদি আসে আর তুমি সুবিধা করতে পারো, তবে অন্তত গোটা কতক জরুরি কথা লিখে পাঠিও। সে জরুরি কথা আর কিছু নয়, কেবল নুরুল যুদ্ধে যাওয়ার আগে পরে কোনো চিঠিপত্রের খবর রাখো কি না সেটাই একবার লজ্জা সরমের মাথা খেয়ে আমাকে জানিও। এখন নুরুকে ফিরিয়ে আনার জন্যে আমাদের চেয়ে তোমার দায়িত্বটাই বেশি। মাহবুবা, সব কথা বলার আগে এখানে আমার দোষটা আগে প্রকাশ্যে কবুল করে ফেলি। সোফিয়ার বাক্স থেকে তোমার চিঠিটা চোরাই করে পড়ে ফেলেছি, অবশ্য অন্য কাউকে তা দেখায়নি বা শোনায়নি। তোমার দুঃখ কষ্টের কথাগুলো আমার বুকের তীরের ফলার মতো এসে বিঁধেছে। জানি না বোন, নুরু আর তোর এই ফুল দুটির পবিত্র ভালোবাসায় কার অভিশাপ ছিল? তুই বোধহয় শুনেছিস যে তোর সই সোফিয়ার বিয়ে। তুই এখানে এলে একটু তবু নিঃশ্বাস ফেলে বাঁচতে পারবো মনে করছি। হাজার দিকের হাজার ঝক্কির মাঝে পড়ে জানটা বেরিয়ে যাওয়ার মতো হয়েছে। শিগগিরই তোর ভাইজি যাবেন তোকে আর তোর মাকে আনতে। এ কদিন তোদের না দেখে মনে হচ্ছে যেন কত যুগ দেখিনি। দেখিস অভিমান করে আবার যাব না বলে দিস না যেন। খুকি তো তোর আসার কথা শুনে এই দুদিন ধরে ঘন্টায় হাজারবার করে শুধোচ্ছে, মা লালফুপু কখন আতপে, কত রকম কৈফত দিয়ে তাকে ফুসলিয়ে রাখতে হয়, নইলে সে কেঁদে চেঁচিয়ে বাড়ি মাথায় করে ফেলে। তাকে তোর যেরকম ন্যাওটা করে ফেলেছিস তাতে এখন তাকে ভুলিয়ে রাখা দায়। একটু কিছু হলেই লালফুপু গো বলে ডাক ছেড়ে কাঁদে। মামাদের বাড়ি আর যতদিন থাকিস একটু সংযত হয়ে থাকিস বোন, কী করবি বল? পরের বাড়ি দুটো মুখ নাড়া সইতেই হবে। তোর কথা মতো গত মাসে সমস্ত মাসিক পত্রিকা পাঠিয়ে দিলাম, দেখবি আমাদের মেয়েরাও এবার বাংলা লিখছেন, যা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। খালাজিকে আমার সালাম দিবি। ইতি শুভাকাঙ্ক্ষিণী তোর ভাবিজান রাবেয়া।
1: সালার 13 ফাল্গুন। বোন আয়েশা, তুমি আমার হাজার দোয়া জানবে, তোমার মেয়ে মাহবুবাকে আমার বুক ভরা স্নেহাশিস দেবে। এখানে খোদার ফজলে সব ভালো। সোফিয়া রবিউলের বউ রাবেয়ার কাছে তোমাদের সব খবর জানতে পারলাম। আমায় চিঠি দেবে বলে গিয়েছিলে, তা বোধহয় বাপের বাড়ি গিয়ে ভুলেই গেছ। আমি বেশ বুঝতে পারছি তোমাদের সেখানে অনেক অসুবিধা হচ্ছে। এই কদিন তোমার মেয়ে মাহবুবাকে না দেখে আমার জান যে কীরকম ছটফট করছে তা তুমি হয়তো বুঝতে পারছ। মাহবুবা কাঁদতে কাঁদতে আমার পাঁচ হুঁয়ে সালাম করে বিদায় নিল, তখন কিছুই বলতে পারল না। সোফিয়া আর মাহবুবা দুজনে মিলে ঘরটাকে মাছের বাজার করে রাখত। ওর যাওয়ার পর থেকে সোফিটা মন মরা হয়ে শুধু নিজের ঘরে পড়ে থাকে। আমার এত ভয় হচ্ছে, কাল দিন বাদে ওর বিয়ে, আর এখন থেকেই কিনা এমন হয়ে শুকিয়ে পড়ছে। আমি যে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। মাহবুবাটা থাকলে বোধহয় ও এমন হতো না। আজ যদি মাহবুবার বাপ বেঁচে থাকতো, তাহলে কি তোমরা তার বাপ দাদার ভিটে এমন করে ছেড়ে যেতে সাহস করতে? এক দূর সম্পর্কের বন্যা হয়ে তুমি যদি আমার মায়ের পেটের সদর বোন হতে, তাহলে হয়তো আমার এতদিনের এত অধিকারকে পা মারিয়ে যেতে পারতে না। আর নুরুটা যাওয়ার পর আমাদের পাড়াটা যেন দিন দুপুরেই গরুস্থানের মতো শুনশান হয়ে রয়েছে। এই পাগলা ছেলে কতবার বিয়ের কথা শুনে এক দুমাস করে এখানে ওখানে পালিয়ে বেরিয়েছে। শুধু রবিউলের আর বৌমার উৎসাহের জন্যে আমি কিছুই বলে উঠতে পারিনি, পাছে তারা মনে করে আমার মনটা শুধু অলক্ষণে কথাই ভাবে। আমি ওকে খুব ভালো করেই চিনেছিলাম, ও আমার বাউল উদাসীন ছেলে। যাক বোন, এখন আসল কথা হচ্ছে তোমরা ফিরে এসো। রবিউলকে পাঠিয়ে দেব পালকে নিয়ে তোমাদের আনার জন্যে। আর রাগ অভিমান করিস নে বোন। হ্যাঁ, আর একটা মস্ত বড় জরুরি কথা, ছাই ভুলেও যাচ্ছিলাম, আমার কি কিছু মনের ঠিকঠাক আছে বোন? বলছিলাম, আমাদের সোফিয়ার বিয়ে বৌমার ছোট ভাই মনোয়ারের সঙ্গে ঠিক করেছি। রবিউল বোধহয় চিঠি দিয়ে আগেই সে কথা জানিয়েছে। তুই একবার এসে সব কাজ দেখে শুনে গোছা। সোফিয়া তো তোরও মেয়ে, আর মাহবুবা মা না এলে সোফিয়া বোধহয় বিয়েই করবে না।
2: হ্যাঁ, আর একবার তোর হাত ধরে বলছি, বোন আমার, দেখিস নুরুকে কোনো বদদোয়া দিস না যেন। বাছা আমার কোথায় কোন দেশে পড়ে রয়েছে, ইতি তোমার বড় বোন রবিউলের মা রুকেয়া।
3: শাহপুর, পয়লা চৈত্র। বুবু সাহেবা, তোমার চিঠি পেয়েছি, নানা কারণে উত্তর দেওয়া হয়নি। মাহবুবার বাবা তো বেসতে গিয়ে নিশ্চিন্ত হলেন, কিন্তু এ অভাগীকে তুষের আগুনে একটু একটু করে পুড়ে মরতে দেখে গেলেন। এখন এই যে আইবুড়ো ধিঙ্গি মেয়ে, ওকে নিয়ে আমার যত ভাবনা। খামোখা রবিউল বাবাজিকে কষ্ট করে এখানে পাঠিও না বোন, আমি এখন যাব না। আইবুড়ো জোয়ান মেয়েকে যদি এমনি করে নালতে শাগের মতো হাটে বাজারে নিয়ে ঘুরে বেড়াই, তাহলে সবারই বদনাম। তাছাড়া এখন মা বাবাকে এখান থেকে নিয়ে গেলে আমার বাপ মায়ের বা ভাইদের অপমান করা হয় নাকি? তারা কি এতই ছোট লোক যে তাদের ঘরের আব্রু এমন করে নষ্ট হতে দেখে বসে বসে হুঁকো টানবেন? আরও একটা কথা বলছি বাবু, রেগো না যেন, আমরা গরিব হলেও মানুষ, আমাদের মান অপমান জ্ঞান আছে। এত অপমানের পরেও আমরা কোন মুখে সেখানে আবার মুখ দেখাবো গিয়ে? এখানে যদি কুকুর বিড়ালের মতো অবহেলা হেনস্থা হয় তাও ভালো, তবু যেন আর সালারে ফিরে যেতে না হয়। নুরু আপনার একদিকে পালিয়ে গেল, পালিয়ে বাঁচল, কিন্তু মাঝে পড়ে সর্বশান্ত হলাম আমরা। মাহবুবার বাবা সে আঘাত সে অপমান সহ্য করতে না পেরে দুনিয়া থেকে সরেই পড়লেন। কিন্তু এও আমি বলে রাখলাম, আমি বেঁচে থাকতে আমার মেয়েকে ফের নুরুর সঙ্গে বিয়ে হতে দেব না। মাহবুবার বাবার উঁচু মন, তিনি মরণকালে তোমাদের সবাইকে ক্ষমা করে গেছেন, কিন্তু আমি আজও তোমাদের কাউকে ক্ষমা করতে পারিনি, পারবো না। নুরুকে আমি বদদোয়া করব না, সে যুদ্ধ থেকে সহি সালামতে ফিরে আসুক আমিও প্রার্থনা করছি, কিন্তু তাই বলে তাকে আমি ক্ষমা করতেও পারব না। আমার ভাইয়েরা বীরভূম জেলার সেঙ্গানের এক বড় জমিদারের সঙ্গে মাহবুবার বিয়ের সব ঠিকঠাক করেছেন। তিনি মস্ত হুমরা চমড়া বুনিয়াদি খানদানের, তবে বয়সটা ৪০ পেরিয়ে পড়েছে এই যা। তার আগের তরফের বিবি এক মেয়ে ছাড়া আর কেউই নেই, তারও আবার বিয়ে হয়ে গেছে, তারও ঘরে ছেলে মেয়ে, বরের বয়সটা একটু বেশি, তাতে আর কি করব। গরিবের মেয়ের জন্যে কোন নবাবজাদা বসে আছে বলো? এই মাসে বিয়ে হয়ে যাবে, মাহবুবা মত দিয়েছে। আমার বুক ফেটে যাচ্ছে বাবু সাহেব। যাক, তোমাদের দাওয়াত করলাম, এসে দুঃখের বিয়ে দিয়ে যেও, মা বাবার বিসর্জন দেখে যেও, আর যদি আসতে না পারো তবে সবাই মিলে দোয়া করো যেন পোড়ামুখী সুখী হয়। মা সোফিয়ার বিয়েতে যেতে পারবো তার মনে হয় না বুবু জান, আমি আমার মন থেকে দোয়া করছি, খোদা আমার সফিমাকে রাজরানী করুন, বৌমা রাবেয়াকে আর সফিয়াকে আমার বুক ভরা স্নেহ আশিস দেবে, খুকিকে আমার চুমু দেবে, আমি বাস্তবে কি তার বেদারার দাদি? রাখি বুবু জান, মাথাটা ঘুরে আসছে। আবার আমার পুরনো ভিড়মি রোগটা কদিন ধরে কষ্ট দিচ্ছে। এতে তোমার ভাগ্যই না ছোট বোন আয়েশা।

0: সালার 27 চৈত্র। দুষ্ট সাহসিকা, রাবেয়ার চিঠি পেয়ে কি অবাক হচ্ছিস? তোর সাথে এবার দেখছি সত্যিকারের আড়ি দিতে হবে। বারে দুষ্ট ছুরি, আমি না হয় সংসারের ঝঞ্ঝাটে পড়ে তোকে কিছুদিন চিঠি দিতে পারিনি, তাই বলে তুইও যে গুমট মেঘের মতো অভিমানে মুখ ভার করে বসে থাকবি তা কি আর জানতাম? আজ আমাদের সে ছেলেবেলা, সে অভিমানে অভিমানে কান্না হাসির পৌষ ফাগুনের পালা, সব কথা মনে পড়ছে। যাই হোক, এখন কি হয়েছে শোন। নুরুর সাথে মাহবুবা সেই বিয়ের সমস্ত বন্দোবস্তের পর তো নুরুটা যুদ্ধে চলে গেল, বনের চিড়িয়া বনে উড়ে গেল। কিন্তু তার শূন্য পিঞ্জরটি বুকে নিয়ে একটি বালিকা নীরবে চোখের জল ফেলতে লাগল। এ হতভাগী আর কেউ নয়, এ হচ্ছে তোর বালিকা বেলার সই মাহবুবা। মাহবুবার বাবা হঠাৎ মারা পড়লেন, তারপর তার মামারা এসে মা মেয়েকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। অনেক কাদাকাটি করে পায়ে ধরেও রাখতে পারলাম না। এই রাক্ষসী মায়ের পরের কাণ্ডটা শোন। এখান থেকে নিয়ে গিয়ে মাহবুবাকে ধরে বেঁধে 40 বছরের এক বুড়ো জমিদারের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। খবর পেয়ে আমরা সবাই সেখানে গিয়ে তার পায়ে পড়েও তার মত বদলাতে পারিনি। জোর করে বিয়ে থামাতে গিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো কিচ্ছু হয়নি। মাহবুবা এখন শ্বশুর বাড়িতে সেঙ্গানে। আহা, বিয়ের দিনে সে কি ডুকরে ডুকরে তার কান্নারে সাহসিকা, তা দেখে পাষাণও ফেটে যায়। এই গোলমালে সফির আর মনুর চার হাত এক হাত হতে দেরি হয়ে গেল। এ বিয়েতে তোকে আমরা ধরে আনবো গিয়ে, আসতেই হবে, কিন্তু কোনো মানা শুনছি নেই, বুঝলেন শিক্ষয়িত্রী মহাশয়া? আজকাল সোফিয়া তোর ভয়ানক ভক্ত হয়ে উঠেছে, এখন কথায় কথায় তোর নজির দেয়, বলে সাহসিকা দিদি তো ভালো কাজ করেছেন, বিয়ে করে একেবারে বিশ্রী কাজ, আমিও চিরকুমারী থাকবো, ইত্যাদি ইত্যাদি। আমার তো চক্ষু স্থির, ওরে বাপরে বাপ, এখন তুই এসে একে তোর কাছে নিয়ে যা, এক আটটা শিক্ষয়িত্রী পদটট খালি থাকে তো দিয়ে দে। আর তুই নিজে কি এমনই সন্ন্যাসী রইবি? হায় রে সে তো বসনা সুন্দরী, তোর বসন্ত বৃথাই গেল, চোরের সঙ্গে ঝগড়া করে মাটিতে ভাত খাবি নাকি? আয় তো এখানে একবার, তারপর তোকেও একটা বুড়ো হাবড়া বর জুটিয়ে দিয়ে বিয়ে দিয়ে দেব। আজ তবে রাখি, ইতি তোর ভুলে যাওয়া সই রাবেয়া।
1: বিডন স্ট্রিট, কলকাতা, পহেলা বৈশাখ। ভাই রাবেয়া, আজ নতুন বছরের প্রথম সকালে তোর নামটি প্রথমে আমার মনের কোণে উঁকি মারল। আমার এই বিপুল আনন্দের নিবিড় মাধুরী তুই হয়তো বুঝবি না, কেননা তুই এখন ঘরের লক্ষ্মী, তোর ভালোবাসা পাওয়ার আর দেওয়ার অনেক লোক আছে, কিন্তু আমাদের তো আর পোড়া কপালে সেসব জুটল না। যাই হোক, আমি এখন কলকাতার ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনও করেছি। এই আমার বিয়ের জন্যে চোখে চালসে লাগা বুড়ো হাবড়া বরের দোহাই পারিস নে। শোন, আমার এখনো বিয়েই হলো না, আর এরই মধ্যে বিয়ের জন্যে কোনো হাবড়া বুড়োকে মোতায়েন করলি? তা ভাই, তোর যদি কোনো নানাজি বা দাদাজি থাকেন তাহলে খবর দিস, একদিন বর পছন্দ করতে না হয় যাওয়া যাবে। তোর সহজ বুদ্ধি দিয়ে তুই সহজভাবে নুরুকে যে রকমভাবে বুঝে আমার চিঠিতে লিখেছিস তা দুই এক জায়গা ছাড়া সবই সত্যি। তবে কি না, তোদের সংসারী লোকের চেয়ে আমরা একটু বেশি মানুষের মন বুঝতে পারি। এই বাঁধনহারা নুরু বিশ্বমাতার স্নেহের দুলাল, এক রোখা, আর তোদের কথায় বিদ্রোহী। ছেড়ে দে বোন, ওকে ছেড়ে দে, ও চলুক নিজের একরোখা পথ দিয়ে, কল্যাণকে আপনিও খুঁজে নেবে। আমার বালিকা বেলা সই মাহবুবা সম্বন্ধে যে ভয় করেছিস তুই তার কোনো কারণ নেই। আমি তাকে খুব ভালো করে বুঝেছিলাম যে কয়দিন ছিলাম তার সঙ্গে, সে সহজিয়া, সহজেই ওই খ্যাপাটাকে ভালোবেসেছিল, আর এমন সহজ হয়ে সে তাকে চিরজনম ভালোবাসবে। যে সহজিয়া অতি সহজে তার প্রিয়তমকে ভালোবাসতে পারে, তার মতো সুখী দুনিয়ায় আর কেউ নেই রে বোন। সহজ আনন্দে তার সমস্ত কিছু দিতে পেরেছে বলেই মাহবুবা আজ ছোট্ট মেয়ে হয়েও নিখিল সন্ন্যাসিনীর চেয়েও বড়। আমরা মাহবুবার অবস্থা হাজার চেষ্টা করেও বুঝতে পারব না, বুঝতে হলে আগে তার মতো সহজ হতে হবে। সেজন্যই বলেছিলাম মাহবুবার জন্যে কোনো চিন্তা করিস নে, সে আনন্দকে পেয়েছে, সে কল্যাণকে পেয়েছে, সে মুক্তিও পেয়েছে সেখানে। হ্যাঁ রে, ভালো কথা, তুই এ চিঠিতে খুকির কথা লিখিস নে কেন? প্রথমে এটা আমার চোখে পড়েনি, কিন্তু শেষে বুঝতে পেরে হাজারবার তন্নতন্ন করে তোর চিঠি খুঁজেও আমার আনারকুলি মার নাম গন্ধ পেলাম না। সোফিয়ার অত্যাচারে তুই নাজেহাল হয়ে গেছিস শুনে আমি আর হেসে বাঁচি নে। জন্ম থেকে বড্ড বেশি আদর্শহাগ পেয়ে মানুষ হয়েছে কিনা তাই এত দুরন্ত। তা না হলে তোদের হারেমের আইবুড়ো মেয়ে কি বলতে পারত আমি বিয়ে করব না, থুবড়ো থাকব। আসলে কি জানিস, ও এখনো একেবারে ছেলে মানুষ, তবে বিয়ের পর বরের হাতে পড়ে হয়তো বাঘ মানলেও মানতে পারে। ওর আদত ইচ্ছে কি জানিস, ও নুরুটাকে বিয়ে করতে চায়। আমাকে একদিন কানে কানে সে কথা বলেও ছিল, তারপর আমার হাসি দেখে সে কি ভাই রাগ আর লজ্জা তার। দেখিস ভাই, তোর পায়ে পড়ি, তুই যেন এই কথা আবার বলে দিয়ে আমার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিস নে। হ্যাঁ, সফির বিয়েতে যাবো বই কি, তা না হলে ওকে বাঘ মানাবে কে? হয়তো বিয়ের সময় রেগে দৌড় দিয়ে বসে থাকবে। ওকে বলে দিস বোন, সে বিয়ে যদি নেহাতি না করে তবে আমার স্কুলের মেয়ে দফতরি করে দেয়া যাবে, দেখি সে যেন ঠাট্টা মনে না করে। আমার বরের ভাবনা নিয়ে তোকে আর ভাবতে হবে না লো, তুই নিজে চরকায় তেল দে। যার বিয়ে তার ধুম নেই, পারপোষে ঘুম নেই। যতদিন না আমার সন্ন্যাসী ঠাকুর আসবেন ততদিন আমায় সন্ন্যাসিনী থাকতে হবে বই কি। সংসার না ডাকলে তো আর নিজে সেধে সংসারী হতে পারিনি। থাক, আরো অনেক বলার রইল, খুকিকে চুমু দিস। ইতি তোর সাহসী সই সাহসিকা।

0: সাহসিকা দিদি, আমি মাহবুবা। শ্বশুরবাড়ির সেঙ্গান থেকে যখন এই চিঠি লিখছি তখন গভীর রাত। বৈশাখ জ্যৈষ্ঠ পেরিয়ে গেল, ঝড় ঝঞ্ঝার যত বওয়ার বয়ে গেল আমার জীবনের উপর দিয়ে, কিন্তু বৃষ্টি আজও থামেনি। আজ পয়লা আষাঢ়, আমার জীবনের আষাঢ় বুঝি আর ফুরবে না। আশীর্বাদ করো দিদি, সত্যি এই আষাঢ় যেন আর শেষ না হয়। বিয়ের পর আর কাউকে চিঠি দিইনি, আমার এত শ্রদ্ধার মা, দাদাভাই রবিউল সাহেব, এত ভালোবাসার ভাবি সাহেবা, সোফিয়া, সবার মাঝে যেন একটা মস্ত আড়াল হয়ে পড়েছে। আমি যেন কাউকে আর ভালো করে দেখতে পাচ্ছি না। আজ আমার মনে হচ্ছে দিদি, তুমি ছাড়া আর আমার আপন কেউ নেই। তুমি হয়তো মনে করছো আমি পাগল হয়ে গেছি, তাও যদি হতে পারতাম তাহলে নিজেকে ভোলার একটু অবসর মিলত। এবার আমার জমিদার স্বামী সম্পর্কে বলি তোমায়, ঐশ্বর্যে তার আকর্ষণ যত বেশি থাক, অমৃতে তার অরুচি নেই, তাছাড়া তার পাকা হাত লক্ষ্য অব্যর্থ। কাজেই আমার রূপের খ্যাতি তার কাছে পৌঁছানোর পরে তিনি চুপ করে বসেও থাকেননি। আমার স্বামী জমিদার, কিন্তু এই জমিদারির পঙ্খিরাজে চড়েও আমার দিগ্বিজয়ের আকাঙ্ক্ষা আর জাগলো না কোনো দিন। আমার বোধ হয় আর বেশি চিঠি দেয়া হবে না দিদি, মনটা একটা বিষাদ ক্লান্তিতে নেতিয়ে পড়ছে দিন দিন। আর কিছু করতে, এমনকি চিঠি লিখতেও মন চায় না। রাত দিন রাজ্যের বই আনিয়ে পড়ি, খবরের কাগজে যুদ্ধের খবর পড়ি, মন আমার আরব সাগরের উপকূলের তরঙ্গের মতো মাথা ঘুরে মরতে চায়। এই মাথাটা যেন কল্যাণের চরণতলে এবার নোয়াতে পারি। ইতি হতভাগিনী মাহবুবা।
1: সাহসিকা দিদি, আমি নুরুল হুদা, বাগদাদ থেকে চিঠি লিখছি চৈত্রের 23 তারিখে। এই হয়তো আমার শেষ চিঠি, কিন্তু এই শেষ চিঠিটা লিখতেই একটা বছর পেরিয়ে গেল। এই সময় কত অঘটনই না ঘটল, শুধু আমার জীবনে নয়, সারা সৃষ্টিটা জুড়ে। মন্থন শেষে সৃষ্টি আজ স্পন্দ, সারা শব্দহীন, যুদ্ধ থেমে গেছে। এই একটা বছর আমার কেটেছে ইরাকের মরুপ্রান্তরে, ফুরাতের কুলে কুলে শুকনো পর্বতের অস্থি শ্মশানে। ইচ্ছে করলে যে চিঠি লিখতে পারতাম না তা নয়, ইচ্ছে করেই লিখিনি। এই একটা বছর ধরে আমার কেবলই ভয় হয়েছে, এই বুঝি কারুর চিঠি এসে পড়ল, একেবারে যে আসেনি তা নয়। এবং সেই সব চিঠি আপনাদেরই, তবে অনেকগুলো আজও পড়িনি। কেন যে দুর্বলতা আমার তা নিজেই জানি না, ভয় হয়। ওগুলোতে কত যেন দুঃসংবাদ, কত যেন অভিশাপ লুকিয়ে আছে। আচ্ছা সাহসিকা দিদি, পুরুষগুলো মেয়েদের চেয়ে একটু চোখে খাটো না? কাছের জিনিসকে তাই ওরা উপচক্ষু ছাড়া দেখতে পায় না, কিন্তু দূরের জিনিস দিব্যি সাদা চোখে দেখতে পায়। সোফিয়াকে দেখেছি, মাহবুবার চেয়ে কত কাছ থেকে, কিন্তু পাতার আড়ালে সোফিয়া যে বেদনার কুড়ি ধরেছিল তা আমার এই হাজার মাইল দূরে চলে আসার আগে চোখে পড়েনি। আমি আর কোথাও চিঠি দেব না, কাউকে না, তোমাকেও না, আর আমার খোঁজ করার চেষ্টা করো না। মনে করো ধূমকেতু দেখার মতো দুদিন একটা অমঙ্গল দেখে স্নেহ করেছিলে, ভালোবেসেছিলে, আজ সে অকস্মাতে সে আবার অকস্মাত হারিয়ে গেল। খবর পেয়েছি সোফিয়ার বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ের পরই তার ভীষণ অসুখ, হয়তোবা বাঁচবে না। আমার চেয়ে সে খবর আপনি বেশি জানেন। আর একটা ভীষণ খবর পেয়েছি, মাহবুবা হতভাগী বিধবা হয়েছে, তার বৃদ্ধ জমিদার স্বামী মারা গেছে। মাহবুবা নিজেই লিখেছে সে চিঠি, সে লিখেছে সেই এখন সমস্ত জমিদারির মালিক, সংসারে আর তার মন নেই। সে নাকি শিগগিরই পবিত্র স্থানসমূহ পর্যটন করতে বেরোবে, মক্কা মদিনাও আসবে, এবং আরও লিখেছে বাগদাদ শরীফও আসতে পারে। আমি বারণ করিনি, আর আমার ভয় নেই তাকে। আমাদের পল্টন শিগগিরই ফিরে যাচ্ছে, শিগগির সব ভাইরা আবার দেশে ফিরবে, আমি আর ফিরব না। আমি আবার 3 বছরের জন্য অঙ্গীকারপত্র লিখে দিয়ে যুদ্ধ অফিসে নতুন কাজ নিয়েছি। ইচ্ছে করলে আর যেতে পারবো না 3 বছরের মধ্যে। আমার বাঁধনহারা জীবন নাট্যের একটা অঙ্ক অভিনীত হয়ে গেল, এরপর কি আছে তা আমার জীবনের পাগলা নটরাজই জানেন। আশীর্বাদ করো তোমরা সকলে, আবার যখন আসবো রঙ্গমঞ্চে তখন যেন আমার চোখের জলে আমার সকল গ্লানি সকল দ্বন্দ্ব কেটে যায়, আমি যেন পরিপূর্ণ শান্তি নিয়ে তোমাদের সকলের চোখে চোখে তাকাতে পারি। ইতি অভিশপ্ত অনুরূঢ়দা।

এতক্ষণ শুনলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাঁধনহারা উপন্যাস অবলম্বনে রচিত বিশেষ পত্রনাটক বাঁধনহারা। বেতার নাট্যরূপ তারিক মঞ্জুর। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আয়েশা, দিলারা জামান, রোকেয়া, জান্নাতুল ফেরদৌস লিজা, মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, মাহবুবা, মেহবুবা মাহানুর চাঁদনি, রাবিয়া, ফারহানা মিঠু, নুরুল হুদা, আজাদ আবুল কালাম, সাহসিকা, ডলি জহুর, সোফিয়া, ফাতেমা আফরোজ সোহিলি। শব্দগ্রহণে মোহাম্মদ লিয়াকত হোসেন, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। নাটকটি প্রযোজনা করেছেন এস এ আবুল হায়াত।

0: বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। বৃক্ষ আমাদের বন্ধু, তাই আসুন বৃক্ষের প্রতি যত্নবান হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই আসুন বেশি করে গাছ লাগাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অল্পক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ এবং G77 অ্যান্ড চায়না তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ সদর দপ্তরে সফররত বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইইউর প্রতিনিধি দল এবং G77 অ্যান্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধির সঙ্গে পৃথক বৈঠকে এ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং চলমান কাঠামোগত সংস্কারের সফল বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় প্রয়োজন। জবাবে ইইউ প্রতিনিধি দল এ প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। G77 অ্যান্ড চায়না তার সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাংলাদেশের LDC উত্তরণ কৌশল বিষয়ে একটি বিশেষ ব্রিফিং আয়োজনের প্রস্তাব দেয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। আজ সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামে বন্যায় প্রায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতিমধ্যে 1 লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, পুনর্বাসন কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এগুলো দ্রুত মেরামতের জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু সড়কে ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চলমান HSC ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া এই পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। নারী শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির পর গত 1 মাসে 10টি রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। দেশে নারী শিশু নির্যাতনের কয়েকটি নির্মম ঘটনার প্রেক্ষাপটে অগ্রাধিকার ভিত্তিতে শুধু নারী শিশু নির্যাতন দমন আইনে মামলায় মৃত্যু দণ্ডাদেশ অনুমোদন ও আপিল শুনানির জন্য গত 10 জুন একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36.66 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF নির্ধারিত গণনা পদ্ধতি অনুসারে বৈদেশিক মুদ্রার এ রিজার্ভের পরিমাণ 31.97 বিলিয়ন মার্কিন ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়। পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন বিভিন্ন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানি সামরিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের টানা ষষ্ঠ রাতের বোমা হামলার পর তেহরান এই পাল্টা হামলা চালায়। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ বোমা হামলায় 5টি সেতুতে আঘাত হানা হয়। এতে অন্তত 7 জন নিহত হন। এছাড়া উপকূলীয় শহর বন্দর খামিরের রেল স্টেশন এবং দক্ষিণ পূর্ব ইরানে ইরান শাহর বিমানবন্দরও এই হামলার লক্ষ্যবস্তু ছিল। খেলার খবর ক্রিকেট। আজ বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 3-ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উৎপর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর উড়িষ্যা

0: সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালার আয়োজনে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি ওয়াহেদা আফরিন, নীলুফার ইয়াসমিন এবং আমি খানজম ই এলাহি। প্রকৌশল দায়িত্বে ইফতেহাজ আহমেদ, আফরোজা আক্তার, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, লুৎফুন্নাহার মেরি এবং মোহাম্মদ শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা আলোর পথে যাত্রা, মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান। মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ হল সুস্থ বিবেক, সুন্দর চরিত্র ও সঠিক চিন্তাশক্তি। মানুষ যখন তার বিবেককে জাগ্রত রাখে, তখন সে ভালোমন্দের পার্থক্য বুঝতে পারে এবং সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করে। কিন্তু এমন কিছু বিষয় আছে যা মানুষের বিবেককে ধ্বংস করে দেয়, তার আত্মাকে অন্ধকারে নিমজ্জিত করে এবং তাকে ধীরে ধীরে অপরাধের দিকে ঠেলে দেয়। আর এসব নেতিবাচক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কারণই হল মাদক, যা বর্তমান বিশ্বে সমাজ ও মানবতার জন্য ভয়ঙ্কর এক অভিশাপ হিসেবে দেখা দিয়েছে।
3: তাই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই, এমনই চিন্তাধারায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রায়।
2: মাদক মানুষের ভেতরে নৈতিক শক্তিকে ধ্বংস করে দেয়। একজন সুস্থ মানুষ যে কাজের কল্পনাও করতে পারে না, মাদকাসক্ত ব্যক্তি সে নেতিবাচক কাজটি অনায়াসে করে ফেলে। সে নিজের পরিবার, সমাজ এমনকি নিজের জীবনকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়।
3: মাদকের প্রথম আঘাত পড়ে মানুষের বিবেক ও চিন্তাশক্তির ওপর। মানুষ তখন আর ভালো মন্দ বিচার করতে পারে না, তার লজ্জা বোধ কমে যায়, আত্মসম্মান নষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে সে অপরাধ প্রবণ হয়ে ওঠে।
2: চুরি, ছিনতাই, ব্যভিচার, খুন, পারিবারিক সহিংসতা, এইসব অপরাধের পেছনে মাদকের ভূমিকা অত্যন্ত ভয়াবহ। একজন মাদকাসক্ত ব্যক্তি নিজের নেশার টাকা জোগাড় করতে যে কোনো অন্যায় ও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে,
3: ফলে পরিবার ও সমাজের শান্তি শৃঙ্খলার অবনতি ঘটে এবং ব্যক্তি জীবনও চরম হুমকির মধ্যে পড়ে। তাই মাদকমুক্ত পরিবার ও সমাজ বিনির্মাণ বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ চাহিদায় পরিণত হয়েছে।
2: তবে আশার কথা হচ্ছে, বর্তমান গণতান্ত্রিক সরকার তার সরকার পরিচালনার শুরু থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীসমূহ প্রতিনিয়ত মাদক ব্যবসায়ী, মাদক চোরাকারবারী এবং মাদক সেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গ্রেফতার করছে বিপুল সংখ্যক অপরাধীকে। অবৈধ মাদক বিক্রির স্থানগুলোতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
3: কিন্তু তারপরও থামছে কি মাদকের ভয়াবহ আগ্রাসন? আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে, মাদক প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি আমাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রিয় শ্রোতা, মাদকাসক্তির বিস্তার রোধে তরুণদের ভাবনা, এ সম্পর্কে এখন আমরা নানা শ্রেণী পেশার মানুষের অভিমত শুনব শেখ নজরুল ইসলামের আলাপচারিতায়।
4: মাদকাসক্তির বিস্তার রোধে আজকে তরুণ সমাজের মধ্যে আছে নানা রকম ভাবনা, তাই মাদকাসক্তির বিস্তার রোধে তরুণদের সচেতনতা এবং অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধুমাত্র আইনি পদক্ষেপ এবং শাস্তির চেয়ে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে একটি বিজ্ঞানভিত্তিক প্রতিরোধ গড়ে তোলা সবচেয়ে কার্যকরী একটি উপায়। সুপ্রিয় শ্রোতা, মাদকাসক্তির বিস্তার রোধে তরুণদের সেই চিন্তাধারা এবং ভাবনাগুলো

0: আপনাদের সামনে তুলে ধরার জন্য আজ আমি কথা বলছি প্রাইম ইউনিভার্সিটির বেশ কয়েকজন তরুণ শিক্ষার্থীদের সাথে।
1: আমি রুহুল আমিন ফাহাদ। মাদকাসক্তির বিস্তার রোধে পরিবার এবং এর কর্তব্য যদি বলতে হয়, মাদকাসক্তি প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার। একটি সুস্থ ও সচেতন পারিবারিক পরিবেশ তরুণদের মাদক থেকে দূরে থাকতে সাহায্য করে। পরিবারের ভূমিকার কথা যদি বলতে হয়, সন্তানদের সাথে খোলামেলা এবং আন্তরিক যোগাযোগ বজায় রাখা, ছোটবেলা থেকেই নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেওয়া, সন্তানদের বন্ধুবান্ধব এবং চলাফেরার প্রতি নজর রাখা, পরিবারের ভালোবাসা, যত্ন ও মানসিক সমর্থন নিশ্চিত করা, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সন্তানদের সচেতন করা উচিত, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে উৎসাহিত করা উচিত, সন্তানদের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
0: এবার আমি কথা বলছি আরেকজন তরুণ শিক্ষার্থীর সঙ্গে।
2: আমি তাইবা আমিন। মাদকাসক্তি বিস্তার রোধে মানসিক সচেতনতা গুরুত্ব অপরিসীম। মাদকাসক্তি বর্তমানে একটি গুরুতর সামাজিক, পারিবারিক ও জনস্বাস্থ্য সমস্যা। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সঠিক ধারণা তৈরি করে, কিশোর কিশোরী ও তরুণদের মাদক গ্রহণ থেকে বিরত থাকতে উৎসাহিত করে, মানসিক চাপ, হতাশা ও উদ্বেগ মোকাবেলায় স্বাস্থ্যকর উপায় শেখায়, পরিবার, বিদ্যালয় ও সমাজে ইতিবাচক মূল্যবোধ করে তোলে, সহপাঠী বা বন্ধু নেতিবাচক প্রভাব প্রতিরোধে আত্মবিশ্বাস বৃদ্ধি করে।
0: মাদকাসক্তি বিস্তার রোধে তরুণদের ভাবনায় বিষয়ে কথা বলছি আমি আরেকজন শিক্ষার্থীর সাথে।
3: আমি ইমরান হাসান। মাদকাসক্তি নিরাময়ের আরেকটা বড় ভূমিকা পালন করে সৃজনশীলতা, ক্রিয়া ও সাংস্কৃতিক কার্যকলাপের সক্ষমতা। এর ভিতরে আমাদের যেগুলো রয়েছে সৃজনশীলতা, নতুন ও মৌলিক চিন্তা, সমস্যা সমাধান এবং নতুন কিছু সৃষ্টি করার সক্ষমতা, ক্রিয়া কার্যক্রম, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক সক্ষমতা, দলগত কাজ ও নেতৃত্বের গুণাবলী অর্জন এবং সাংস্কৃতিক কার্যক্রম, নাচ, গান, নাটক, আবৃত্তি, চিত্রাঙ্কন, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার দক্ষতা।
0: আমি কথা বলছি আরেকজন শিক্ষার্থীর সঙ্গে। মাদকাসক্তির বিস্তার রোধে তরুণদের ভাবনা কি?
4: আমার নাম রুহানি। আমার মতামতে মাদক বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। পরিবার সন্তানদের নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাদক প্রতিরোধ করতে পারে। তাছাড়াও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনমূলক প্রচারণা চালানোর মাধ্যমেও এই মাদক প্রতিরোধ করা সম্ভব।
0: কথা বলছি আরেকজন শিক্ষার্থীর সঙ্গে। মাদকাসক্তির বিস্তার রোধে তরুণদের কি ভাবনা?
5: আমি দেওয়ান খালিদ মাহমুদ। মাদকাসক্তির বিস্তার রোধে কাউন্সিলিংয়ের গুরুত্ব অপরিসীম। মাদকাসক্ত ব্যক্তির মানসিক সমস্যার মূল কারণ শনাক্ত করতে সাহায্য করে, আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য ব্যক্তিকে মানসিকভাবে প্রস্তুত করে, পুনরায় মাদক গ্রহণের ঝুঁকি থেকে রোধ করে এবং বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা থেকে কীভাবে আমরা বের হয়ে আসতে পারব তাতে সাহায্য করে।
0: সুপ্রিয় শ্রোতা, মাদক শুধুমাত্র একজন মানুষের জীবন ধ্বংস করে না, এটি একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎকে বিপন্ন করে দেয়। তাই মাদকের বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এই প্রতিরোধ কার্যক্রমে একদিকে রয়েছে পরিবারের ভূমিকা, অন্যদিকে খেলাধুলা, সংস্কৃতি চর্চা, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মাদকের কুফল বিষয়ে জোরালো প্রচারণা চালাতে হবে, তাহলে কিন্তু মাদকের বিস্তার রোধ আমরা করতে পারবো, আমরা গড়ে তুলতে পারবো মাদকমুক্ত একটি সমাজ।
6: মাদক শুধু ব্যক্তিকে নয়, পরিবারকেও ধ্বংসস্তূপে পরিণত করে। পরিবারের শান্তি নষ্ট হয়, দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয়, সন্তানেরা অবহেলিত হয়। অনেক শিশু তার বাবা মার মাদকাসক্তির কারণে যথাযথ পরিচর্যা ও শিক্ষা থেকে বঞ্চিত হয়, মানসিকভাবে ভেঙে পড়ে এবং সমাজে অসহায় হয়ে বড় হয়। একজন মাদকাসক্ত পিতা বা ভাই পরিবারের সম্মান ধ্বংস করে দেয়, ঘরের জিনিসপত্র ও জমিজমা বিক্রি করে দেয়, সংসারে অভাব অনটন নেমে আসে তখন, ফলে একটি সুন্দর পরিবার ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে যায়।
7: সমাজের উপরও মাদকের প্রভাব অত্যন্ত ভয়াবহ। একটি সমাজে যখন মাদকের বিস্তার ঘটে, তখন সেখানে অপরাধ বৃদ্ধি পায়, যুব সমাজ ধ্বংস হয় এবং নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়ে। যুবকরাই একটি জাতির ভবিষ্যৎ, কিন্তু মাদক সেই ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়। যে যুবক একদিন দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার কথা ছিল, সে মাদকের নেশায় নিজের জীবনটাই নষ্ট করে ফেলে। তার মেধা, শক্তি ও সম্ভাবনা সবকিছু ধ্বংস হয়ে যায়, ফলে জাতি হারায় তার সবচেয়ে মূল্যবান সম্পদ।
6: তাই আমাদের সবাইকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে, প্রথমত নিজের পরিবারকে মাদকমুক্ত রাখতে।
7: এরপরও যদি পরিবারের কিংবা আপনজনদের মধ্যে কেউ মাদকে আসক্ত হয়ে পড়ে, তাহলে ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। মাদকাসক্ত ব্যক্তিটিকে বোঝাতে হবে মাদক ছেড়ে দেওয়ার জন্য, তাকে আদর স্নেহ দিতে হবে, প্রয়োজনে চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করতে হবে।
6: তাহলে দেখবেন মাদকাসক্ত ব্যক্তিটি হয়তো মাদক ছেড়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, কারণ মাদকাসক্তি মানেই চিরকালের আসক্তি নয়।
7: প্রিয় শ্রোতা, এবারে ফিরে আসার গল্প পর্বে তেমনই একজনের কথা শুনব, সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।
8: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের ফিরে আসার গল্পে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আমাদের সঙ্গে আজকে একজন নতুন বন্ধু রয়েছেন, যিনি মাদকাসক্ত জীবন থেকে সুস্থ জীবনে ফিরে এসেছেন। আপনার নাম পরিচয় বলবেন।
9: আমি কামরুজ্জামান, আমার বাসা মানিকগঞ্জ।
8: শ্রোতা বন্ধুরা, এটি ওনার ছদ্মনাম। আপনি এখন সুস্থ জীবনে ফিরে এসে কেমন আছেন?
9: আমি এখন অনেক ভালো আছি। আমার জীবন তো আকাশ আর পাতাল পার্থক্য হয়ে গেছে, আমি এখন অনেক ভালো আছি।
8: এই সুস্থ জীবনে ফিরে এসে জীবন নিয়ে আপনার উপলব্ধি কি? জীবনটাকে কিভাবে সাজাতে চান?
9: আমি আমার জীবন সুন্দরভাবে সাজাতে চাচ্ছি। আগের যে জীবনটা আমার ছিল সেটা যেহেতু ত্যাগ করে এই জীবনে ফিরে আসতে পারছি, আমি আশা করি আমার জীবন আমি সুন্দরভাবে চালাতে পারব।
8: কতদিন হলো এই সুস্থ জীবনে ফিরে এসেছেন?
9: 3 মাস।
8: এখন আপনার ব্যবসা বাণিজ্য, পরিবারের সবার সঙ্গে সময় কেমন কাটছে?
9: আসলে পরিবারের প্রচেষ্টায় আমি আমার এই জীবনে ফিরে আসতে পারছি। যে আমি আগে মাদক গ্রহণ করতাম, পরিবারের উপর অনেক নৃশংস আচরণ করছি, ওইখান থেকে আমি ফিরে আসতে পারছি। এই জন্য আমি আমাকে নিজেকে আমি গর্বিত মনে করি।
8: আপনার পরিবারে কে কে আছেন?
9: আমার পরিবারে আমার মা, বাবা, একটা ভাই আছে।
8: আপনার ফিরে আসাতে তারা কীভাবে দেখছে আপনাকে?
9: হ্যাঁ, খুব ভালো। তাদের অনুপ্রেরণাতেই আমি আমার এই জীবনে ফিরে আসতে পারছি।
8: আমাদেরকে একটু বলবেন পেছনের গল্প, যে কীভাবে মাদকাসক্ত জীবনে প্রবেশ করেছিলেন?
9: আসলে সময়টা ছিল বন্ধু বান্ধবের সাথে মেশার, তাদের সাথে মেলামেশা করতে করতে তাদের দেখা দেখি ওই একটা দুইটার থেকে শুরু হয়ে গেছে। এরপর আমি অ্যাডিক্টেড হয়ে গেলাম এতে।
8: আপনি তখন বুঝতেন না যে এটি আপনি ভুল করছেন বা এটি সঠিক নয়, এমন মনে হতো না?
9: না, তখন এমনটা কখনোই মনে হয় নাই।
8: কেন, আসলে কেন মনে হয় না? মানে ওটা একটা অন্যরকম জগৎ কি মনে হয়?
9: হ্যাঁ হ্যাঁ, সেটা একদমই অন্যরকম একটা জগৎ, সেখানে প্রবেশ করলে ফিরে আসা খুবই কঠিন।
8: আচ্ছা, এই মাদকের ফলে কি কি ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়?
9: একদম শরীর অলস হয়ে যায়, কাজে মন থাকে না, ডিপ্রেশন, আরও অনেক সমস্যা।
8: অনেক সময় কি ঘুম কম হওয়া বা ক্ষুধা মন্দা, এই ব্যাপারগুলো দেখা যায়?
9: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সেটা ঘুম হয় না, আবার দেখা যায় ঘুমাইলে দিন কেটে যাচ্ছে, ঘুম ভাঙে না, এমনও হয়।
8: আচ্ছা, এই মাদকাসক্তির ফলে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হতো কি?
9: অবশ্যই পরিবারের সাথে দূরত্ব তৈরি হতো। সেখান থেকে আমার ফিরে আসা যে পরিবারের সাথে আমি থাকতে পারতেছি না, এর জন্য আমি পরিবারকে সময় দিতে পারতেছি না এই মাদকের জন্য, এর জন্য আমার ফিরে আসা এখান থেকে।
8: আপনার সঙ্গে আরও যারা মাদকাসক্ত ছিলেন সবাই কি সুস্থ হতে পেরেছেন?
9: না না, একদমই না। আমি আমার নিজের প্রচেষ্টায়, আমার পরিবারের প্রচেষ্টায় আমি আজকে এইখানে।
8: আপনি তাদেরকে চান না তারাও সুস্থ জীবনে ফিরে আসুক?
9: হ্যাঁ, অবশ্যই চাই, তাদের বোঝাই যে এটা তোরা করিস না, কারণ ওদেরকে বললে ওরা বলে তুই তোর মতো থাক, আমি আমার মতো আছি। এই
8: তবে আমাদের উচিত তাদেরকে বোঝানো, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা, তাই না?
9: হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই আমি এখনও বুঝাচ্ছি তাদের। এখন যার যার ব্যক্তিগত ব্যাপার, সে ফিরে আসবে কি আসবে না, আমি আমার নিজের প্রচেষ্টা আমি ফিরে আসতে পারছি। এখন তারা তাদের প্রচেষ্টা যদি থাকে মনে, সেক্ষেত্রে তারাও ফিরে আসতে পারবে।
8: এই মাদকাসক্তের ফলে তো আর্থিক সমস্যাও দেখা দেয়, তাই না?
9: হ্যাঁ, সেটা তো অবশ্যই, পরিবারের উপর চাপ, পকেটে টাকা না থাকলে পরিবারকে চাপ দিয়ে টাকা নেওয়া, এটা তো স্বাভাবিক বিষয় একদম।
8: এখন তো আর এই বিষয়গুলো নেই?
9: না না না, একদমই নেই। এখন আমি খুব ভালো, পরিবারের কাছেও ভালো, আমি নিজের কাছেও অনেক ভালো এখন।
8: এখন কিভাবে সময় কাটছে?
9: এখন পরিবার নিয়ে পড়াশোনা, দেন নিজের ব্যবসা বাণিজ্য, সব কিছু মিলে ভালো একটা সময় কাটতেছে।
8: আগামীর স্বপ্ন কি রয়েছে পরিবার নিয়ে?
9: আগামী স্বপ্ন সুন্দর একটা জীবন কাটাতে চাচ্ছি। এই জীবন থেকে ফিরে আসতে পারছি যেহেতু, আমি আমার জীবনকে সুন্দরভাবে কাটাতে পারবো, এই আশা করি।
8: আপনাকে এই মুহূর্তে যারা শুনছে বাংলাদেশ বেতার ঢাকার মাধ্যমে, যারা এখনও ভুল পথে রয়েছেন, ভুল জীবনে রয়েছেন, তাদের সবার প্রতি আপনি কী আহ্বান রাখবেন?
9: তাদের একটাই মেসেজ দিতে চাবো, মাদক কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। এটা নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি। এটা দেশের একটা বোঝা, মাদকাসক্ত ব্যক্তি দেশের একটা বোঝা, সমাজের বোঝা, পরিবারের বোঝা।
8: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার আগামী অনেক সুন্দর হোক এবং সাফল্য মণ্ডিত হোক।
9: ধন্যবাদ, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি আমার পরিবার নিয়ে, আমার নিজেকে নিয়ে যেন আমি সুন্দরভাবে সময় কাটাতে পারি।
8: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ফিরে আসার গল্পে আমরা এই বন্ধুর ফিরে আসার গল্প শুনছিলাম। আমরা আপনাদেরকে বলতে চাই, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। আসুন আমরা মাদককে না বলি, মাদক মুক্ত জীবন করি। আগামী পর্বে অন্য কোনো নতুন বন্ধুকে নিয়ে আসবো এবং তার ফিরে আসার গল্প আপনাদেরকে শোনাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং আসুন যার যার জায়গা থেকে আমরা মাদককে না বলি, মাদক মুক্ত জীবন করি। সজীব দত্ত, ফিরে আসার গল্প, বাংলাদেশ বেতার, ঢাকা।
7: শারীরিক দিক থেকেও মাদক যে অত্যন্ত ক্ষতিকর, এটি নিশ্চয়ই আমরা জানি। মাদক মানুষের মস্তিষ্ক, লিভার, হৃৎপিণ্ড ও স্নায়ুতন্ত্রকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। মাদকাসক্ত ব্যক্তি নানা জটিল রোগে আক্রান্ত হয়, তার শরীর দুর্বল হয়ে পড়ে, মানসিক ভারসাম্য নষ্ট হয় এবং অনেক সময় সে আত্মহত্যার পথও বেছে নেয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে, মাদক মানুষের আয়ু কমিয়ে দেয় এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
6: তাই মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। পরিবারের সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে, তাদের ভালো বন্ধু নির্বাচন করতে উৎসাহিত করতে হবে এবং ধর্মীয় মূল্যবোধেই তাদের গড়ে তুলতে হবে।
7: প্রিয় শ্রোতা, এবার একটি মাদক বিরোধী গান। শিল্পী বাবুল রেজা ও চম্পা বণিক, গীতিকার আয়েত হোসেন উজ্জ্বল, সুরকার কাজী দেলোয়ার হোসেন।

0: মাদকের ভয়াবহ আগ্রাসন রুখতে সমাজের আলেম, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে। মাদকের ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতন রাখতে হবে সর্বক্ষণ।
1: ধর্মীয় চর্চা, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, নীতি নৈতিকতা, ধর্মীয় সামাজিক অনুশাসন, ঘরে বাইরে অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষা ও সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে আমাদের শিশু, কিশোর এবং তরুণ ও যুবগোষ্ঠীকে।
0: আজ এই পর্যন্ত শ্রোতা বন্ধুরা, আবারও কথা হবে আগামী আয়োজনে। সবার প্রতি নিরন্তর শুভকামনা
1: জানিয়ে দিই, আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন শাহনাজ সুলতানা, উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা
0: এবং আমি শামীম আহমেদ,
1: সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম
1: এবং মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথযাত্রা প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।
2: এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ভাওয়াইয়া, কণ্ঠ দিয়েছেন নাদিরা বেগম। প্রথম গানের গীতিকার এবং সুরকার এ কে এম আব্দুল আজিজ।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নাদিরা বেগমের কণ্ঠে ভাওয়াইয়া। এবারের গানের কথা সাজিয়েছেন এবং সুর করেছেন আব্দুল করিম।

0: পরপর দুখানি ভাওয়াইয়া শুনলেন শিল্পী ছিলেন নাদিরা বেগম। এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় মাওলানা কাজী মারুফুদ্দিল্লাহ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামের মৌলিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান আলোকিত জীবন। সম্মানিত শ্রোতা বন্ধুরা, শুরুতেই আমরা শুনব কোরআনের আলো। এতে আজ রয়েছে মহাগ্রন্থ আল কোরআনের 26তম সূরা আশ-শুআরা এর শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা, দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত মাসআলা মাসাইল নিয়ে আলোচনা এবং সবশেষে হাদিসের শিক্ষা পর্বে হাদিস থেকে আলোচনা ও শিক্ষা। সূরা আশ-শুআরা, এ সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এতে 227টি আয়াত এবং 11টি রুকু রয়েছে। সূরা আশ-শুআরা এর শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা সম্পর্কে আলোচনা করছেন মুফতি মোহাম্মদ মানজুর হুসাইন।
5: আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিবাদন। সম্মানিত শ্রোতা, আজ আমরা আলোচনা করব কোরআনুল কারিমের 26 নম্বর সূরা, সূরা শুআরার শানে নজুল এবং বিভিন্ন মাসআলা মাসাইল শিক্ষা সম্পর্কে। মক্কার কাফেরদের বিভিন্ন তিরস্কার, বিভিন্ন ধরনের মন্তব্যের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসিক প্রশান্তিকে তুঙ্গে রাখার জন্য এই সূরাটি নাজিল করেন। তারা তিনটি অভিযোগ এবং মন্তব্য রাসূলুল্লাহর ব্যাপারে করত, বলতো জাদুকর, তারপর বলতো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল, সে কি বলে তার কোনো ইয়াত্তা নেই, ঠিক ঠিকানা নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। তারপর বলতো মোহাম্মদ একজন কবি অথবা সাহিত্যিক, সে সুন্দরভাবে সাহিত্য রচনা করে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সুহারা শব্দটি শায়ের শব্দের বহুবচন, শায়ের মানে কবি, সুহারা মানে কবিগণ। এই যে কবি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে, সাহিত্যিক বলে নবীজিকে কটাক্ষ করে, জাদুকর বলে নবীজিকে কটাক্ষ করে, পাগল বলে নবীজিকে কটাক্ষ করে, এই সব জবাব এই সূরার 227 আয়াত বিশিষ্ট এই সূরাতে দান করেছেন। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের কষ্ট বুঝে বলেছেন যে এরা মুমিন হচ্ছে না বলে মনকষ্টে আপনি আত্মবিনাশী হবেন না, অর্থাৎ আপনি কষ্ট পাবেন না, আপনি নিজেকে নিজে কষ্টের মধ্যে পতিত করবেন না। আল্লাহ যার জন্য হেদায়ত রেখেছে সেই হেদায়ত পাবে, যাদের জন্য আল্লাহ হেদায়ত রাখেনি সে কোনোভাবেই হেদায়ত পাবে না। এরপর একের পর এক নবীর বর্ণনা শুরু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 10 নম্বর আয়াত থেকে মূসা এবং ফিরাউনের বর্ণনা দিয়েছেন, এর মধ্যকার যত ঘটনা, অস্বীকারের যত দিক সব তুলে ধরে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। মূসা আলাইহিস সালামের কাছে ফিরাউন রবের পরিচয় দাবি করল, কে রব? মূসা আলাইহিস সালাম বললেন, আমার রব হচ্ছেন আসমান জমিনের স্রষ্টা এবং তার মাঝখানের যত জগৎ আছে সব জগতের স্রষ্টা। রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। অন্য আয়াতে বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা। আমার রব আসমান জমিন এবং এর মাঝখানে যত জগৎ আছে সব জগতের স্রষ্টা। তারপর যত ঘটনা আছে মূসা আলাইহিস সালামকে কেন্দ্র করে, সবগুলো ঘটনা, বিশেষ করে লাঠি সাপ হয়ে যাওয়া, এটা দেখে বলল যে জাদুকর, আসো আমরা একদিন স্থান নির্ধারণ করে, এই রাজদরবারে সময় নির্ধারণ করে জাদু প্রতিযোগিতা করব। এই জাদুকরের প্রেক্ষাপট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, হাবিব, আমি মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য না। ইতিপূর্বে মূসা আলাইহিস সালামকে তারা জাদুকর বলে সত্যের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, মানসিক ভাবে নির্যাতন করার জন্য এই শব্দগুলো উচ্চারণ করত, আপনি কষ্ট পাবেন না। আমি রাজদরবারে তাদের জাদু বিদ্যাকে অসার প্রমাণ করে দিয়েছি যে এটা কোনো জাদুকরের পক্ষে করা সম্ভব নয়। সব জাদুকরদেরকে ফেরাউন হাজির করলো, বলল যে বড় বড় জাদুর মাধ্যমে মোসাকে বুমেরাং করে দাও, নাউজুবিল্লাহ মিন জালিক। সব জাদুকররা জাদু করল, কোনো জাদু কাজ আসলো না। মোসা আলাইহিস সালামের এই মুজিজা, এটা তো জাদু নয়, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান ক্ষমতা। সেটা দেখে তারা বলল, কল আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। এটা জাদু নয়, এটা প্রবঞ্চনা নয়, ধোকা নয়, ভেলকিবাজি নয়। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখাচ্ছে সেটা রবের পক্ষ থেকে। এজন্য বলছে আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। মূসার রবের প্রতি ঈমান আনলাম, যেই রব এই মুজিজা প্রদর্শন করালেন, যেই রবের পক্ষ থেকে এই মুজিজা। অতএব তোমরা যারা জাদুকর বলছ, ফেরাউনকে সরাসরি তার টাকায় কিনে আনা জাদুকররাই বলল যে এটা জাদু নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুজিজা। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিচ্ছেন, যারা আপনাকে জাদুকর বলছে আপনি মনক্ষুণ্ণ হবেন না, মনকষ্ট পাবেন না। তারা আপনাকে কবি বলুক, সাহিত্যিক বলুক, জাদুকর বলুক, পাগল বলুক, এরা জানে এরা মিথ্যা বলছে, ইচ্ছা করে তারা এই ধোকাটা দিচ্ছে মানুষকে। আল্লাহ আপনাকে বিজয়ী করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার আলোকে আমাদের জীবন গঠনের তৌফিক দান করুন, দ্বীনের কাজে অবিচল থাকার তৌফিক দিন, ধৈর্যের সাথে আল্লাহর দাওয়াতের কাজ পরিচালনার তৌফিক দান করুন, আমিন।
4: মুফতি মোহাম্মদ মানজুর হোসাইন, আপনি সূরা আশ-শুআরা এর শানে নুজুল ও সংক্ষিপ্ত শিক্ষা সম্পর্কে তথ্য নির্ভর আলোচনা আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে উপস্থাপন করেছেন। এ পর্যায়ে মাসআলা মাসাইল, আমাদের প্রাত্যহিক জীবনে ইসলাম সম্পর্কে যে সকল প্রশ্নের সম্মুখীন হই তার সমাধান কোরআন ও সুন্নাহ থেকে জানব। সম্মানিত শ্রোতা, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমান।
6: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
4: প্রথমে প্রশ্ন করেছেন ঢাকা আজমপুর উত্তরা থেকে মোসাম্মদ রাবিয়া বশরী তামান্না। তিনি প্রশ্ন করেছেন, সন্তান জন্মের পর কি কি কাজ করা জরুরি এবং কি ধরনের নাম রাখলে সন্তানের জন্য আমার জন্য কল্যাণকর হবে এবং ইসলামের সমর্থন রয়েছে?
6: বোনকে আমরা ধন্যবাদ জানাই যে উনি একটা সুন্দর চিন্তা করেছেন। সেটি হচ্ছে আসলে জানা দরকার, একজন সন্তান দুনিয়া আসার পরে তার বাবা মা তাদের অভিভাবকের কি দায়িত্ব। প্রথমত হচ্ছে সন্তানটি আসার ক্ষেত্রে যেন খুব অত্যন্ত সম্মান নিরাপত্তার সাথে দুনিয়া আসতে পারে, সেই জন্য মানে বাবা মা আত্মীয় স্বজন সবার এ ব্যাপারে একটু সচেতন থাকা। সম্মানিত উপস্থাপক, একটা কথা আমি আপনাকে বলি, অনেক সময় অনেক মানুষ আছে যারা বাচ্চা কাচ্চা হবে তারা অনেক গরিব, কিন্তু তার আত্মীয় স্বজন কিন্তু অনেক বড় লোক, অর্থ সম্পদশীল। এখন সে আর কোনো খোঁজ খবর রাখে না, যাতে করে ওই গর্ভধারিণী মা অনেক কষ্ট বেদনা বা অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে নানানভাবে ভালো ট্রিটমেন্ট না করার কারণে। ওনার প্রতিবেশী আত্মীয় স্বজনরা যদি ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করতেন তাহলে বাচ্চাটা ওই মায়ের অনেক আসান হতো, অনেক এহসান হতো। আমরা কিন্তু এটা খেয়াল রাখি না। আসার পরে আজান দেওয়া, ডান কানে আজান, বাম কানে কামাত দেওয়া, এবং তার নাম একটা সাত দিনের দিন একটা সুন্দর একটা নাম রাখা, ইসলাম সম্মত এবং মানে অর্থবোধক একটা নাম রাখা যারা কোরআন সুন্নাহ এলাউ করে। এবং সাত দিনের দিন তার আকিকা দেওয়া, মাথার চুল কাটানো, কাটিয়ে সেটা স্বর্ণ ও এটে দিতে পারে দিবে, না দিতে পারলে কোনো সমস্যা নাই। আল্লাহর কাছে তার সন্তানের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে, কিন্তু ঋণ করে অনেক আকিকা দেয়। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, বাবা মায়ের তৌফিক থাকলে আকিকা দেবেন, তৌফিক নাই আকিকাও নাই। ইসলামে এমন কোনো বাইন্ডিংস কোনো বিষয় নাই যে আপনার সন্তান হওয়ার পরে সাত দিনের দিন চোদ্দ দিন টাকা পয়সা ধার করে হোক মানে কর্যটর্য করে এনে আপনি আকিকা দেবেন, এটা ইসলাম বলে না।
4: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে মোহাম্মদ আব্দুর রহিম ব্যাপারী তিনি প্রশ্ন করেছেন, হালাল উপার্জন এবাদত কবুলের শর্ত, এই হাদিসের আলোকে জানতে চাই।
6: হালাল উপার্জন একটা ফরজ এবাদত, অনেকগুলি ফরজ আল্লাহর, এর মধ্যে একটি ফরজ হচ্ছে হালালভাবে উপার্জন করা, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। কোরআন কারিমের মধ্যে নবীদের কি আল্লাপাক বলছেন, ইয়া আইয়ুহা রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে নবীগণ আপনারা ভালো খাদ্য সামগ্রী গ্রহণ করুন হালাল, আর ভালো ভালো আমল করুন। আর আল্লাহ পাক আমাদেরকে বলছি আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ইমানদারগণ, তোমরা তোমাদেরকে যে রিজিক যা আছে তার থেকে যেটা হালাল যেটা ইনকাম করো সেটাই তোমরা খাও, হারামের ধারে কাছেও যাবে না। দুনিয়ায় আমরা দেখি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, অনেক মানুষ উমরায় যায়, অনেক মানুষ আপনি এতে কাপে বসে বাইতুল্লায়, সব ঠিক আছে, জাকাত আছে, বাচ্চা কাচ্চা বিবাহ স্বাধীন, দেশের মানুষের খেদমত সব তার মধ্যে এগুলি পাওয়া যায়, বাট একটাই সমস্যা, তার টাকা পয়সা হালাল না। অবৈধ পথে ইনকাম করে মসজিদ করেন, মাদ্রাসা করে দেন, লাইব্রেরি করে দেন, বাচ্চা কাচ্চা বিবাহ স্বাধীন, পড়াশোনা, হসপিটালাইজ, তারপরে যত ধরনের যা কাজ করেন, এটা দুই পয়সার দাম নাই। দায় তাহলে আপনি প্রশ্ন, দাম কি? দাম হচ্ছে আপনি হালালভাবে 500 টাকা ইনকাম করেছেন, ওখান থেকে 5 টাকা দিয়েছেন, 2 টাকা আল্লাহ দিয়েছেন, এটা যথেষ্ট। হারামভাবে ইনকাম করে 1000 কোটি টাকা যদি আপনি দেন, তারপরে এক জারা পরিমাণ কোনো সব হবে না, রাইট? এটাই হচ্ছে মেইন। আর আপনার এবাদতবন্দি কবুল হবে না, নবীজি বলেছেন হালাল না খাইলে এবাদতবন্দি কবুল হবে না, এবং হারাম খাইয়ে যায় সমস্ত গোস্ত মাংস তা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না।
7: ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন পবিত্র আসর নামাজের আজানের পর। বাংলাদেশ বেতার, ঢাকা। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল কুরআন এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।
8: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: পরবর্তী প্রশ্ন করেছেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার বেগম সাবিকুন্নাহার। এই বোন জানতে চেয়েছেন যে আমার বাবার ইন্তেকালের পর আমার ভাইয়েরা বাবার সম্পত্তিতে আমাকে ভাগ দিতে চায় না, এ ব্যাপারে ইসলামের বিধান কি তা আমি জানতে চাই।
4: ইসলামের বিধান পরিষ্কার, কঠোর, একটা বড় ধরনের। এইটা সলিউশন যদি ভাই না করে, বোনের জমি জামা ঠকিয়ে খেয়েছেন ভাই, ওই ভাই জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা মোটেই করতে পারে না। কারণ হচ্ছে কোরআন কারিমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। এই সূরা নিসার মধ্যে পরিষ্কার করে বোনের ভাইয়ের সব হিস্সা আল্লাহ বর্ণনা করেছেন। এখান থেকে ভাই সলসাতুরি পাওয়ার খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে বোনকে যদি ঠকায়, বোনকে যদি বেইনসাফি করেন, তাহলে ভাই জেনে রাখতে পারেন উনি যত বড় ভালো আমল করুক আর সুন্দর কাজ করুক, মাদ্রাসা করুক, মসজিদ করুক, আলেম ওলামা যা হোক না কেন, উনি ওনার রক্ষা নাই, রেহাই নাই, উনি আসামি হিসাবেই কায়ামতের দিন আল্লাহর দরবারে উঠবেন।
3: ঢাকা জেলার সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আব্দুল আউয়াল তিনি প্রশ্ন করেছেন যে আমি পড়াশোনা করি, পড়াশোনায় মনোযোগী হওয়া ও ভালো ফলাফলের জন্য কোনো আমল আছে কিনা ইসলামের দৃষ্টিতে জানতে চাই।
4: কিছু তো আমল আছে, নিজের উপর নির্ভর করবে। নিজের মধ্যে যে সমস্ত ত্রুটি রয়েছে, এই ত্রুটি যে পড়াশোনায় মন বসে না, খারাপ বন্ধুদের সাথে সংস্পর্শ রয়েছে, এগুলি বর্জন করতে হবে। উনি মোবাইলে আসক্ত, এখান থেকে বিরত থাকতে হবে। এই সমস্ত করার পরে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, রব্বি সিজনি আলমা পড়া, দরুদ পড়া, সঠিকভাবে যদি একজন মানুষ নামাজ এবং কোরআন পড়ে, একজন স্টুডেন্ট হাদিস পড়েন, তাহলে তার পড়াশোনার প্রতি মনোযোগ সৃষ্টি হবে। ওলা তাত্তাবি হুতু আতি শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, তাহলে পড়াশোনা মনোযোগ সৃষ্টি হবে।
3: এক্ষেত্রে আমরা তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য পরামর্শ দিতে পারি।
4: হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ পড়ুক, আল্লাহর কাছে কান্নাকাটি করুক, আল্লাহর কাছে বলুক ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, আপনার দিনের উপর আমার কলবটাকে পরিপূর্ণ করে রাখুন, বাস ইনশাআল্লাহ হয়ে যাবে।
3: আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা জানলাম। আমাদের সম্মানিত মেহমান মাওলানা হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমানের কাছ থেকে। সম্মানিত শ্রোতা, এবার হাদিসের শিক্ষা। আজকে আমরা শুনব নামাজ সম্পর্কিত বুখারি শরীফের হাদিস থেকে আলোচনা ও শিক্ষা। এ পর্যায়ে বুখারি শরীফ থেকে নামাজ আদায়ের গুরুত্ব সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন।
5: আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও স্বাগত। সম্মানিত শ্রোতা, আজ নামাজ বিষয়ক হাদিস নিয়ে আলোচনা করব। عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجماعة تفضل صلاة الفجر بسبع وعشرين درجة. حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি মর্যাদাপূর্ণ। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী শরীফের 645 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। অত্র হাদিসে জামাতে নামাজ আদায়ের ফজিলত ও গুরুত্ব বর্ণনা করা হয়েছে। সম্মানিত শ্রোতা, নামাজ ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে অন্যতম। কোরআন মাজিদে 83 বার সালাতের অর্থাৎ নামাজের কথা উল্লেখ করা হয়েছে। জামাতে নামাজ পড়ার মাধ্যমে মুসলিম উম্মার মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে ধনী দরিদ্র ছোট বড়র মাঝে কোনো ভেদাভেদ থাকে না।
6: ধন্যবাদ মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন, আপনি নামাজের গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা সম্পর্কে অত্যন্ত তথ্য নির্ভর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নির্ধারিত সময় নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের বিধিবিধানগুলোকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে এই পর্যন্তই। আপনাদের সকলকে আগামী অনুষ্ঠান শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
7: এতক্ষণ ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন শুনলেন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
8: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানে কথা ও সুর দিয়েছেন আবু বকর সিদ্দিক।

এতক্ষণ শুনলেন সমবেত কণ্ঠে ফ্যামিলি গার্ডের গান। বাংলাদেশ বেতার ঢাকা। অল্পক্ষণের মধ্যে শুনতে পাবেন প্রথমে ইংরেজিতে ও পরে বাণিজ্যিক সংবাদ।

0: The strikes also targeted the train station in the coastal city of Bandar Khamir and Irshahar airport in southeastern Iran. Cricket and Bangladesh are now facing host Zimbabwe in the second T20 match at Bulawayo. Bangladesh were 41 for no loss in 5 overs when reports last came in. Earlier winning the toss, Zimbabwe invited Bangladesh to bat first. Bangladesh batter is airing the running commentary of the match. Dhaka Meteorological Office says the low pressure area has formed over Northwest Bay and adjoining North Odisha West Bengal coast interfaced into a well-marked low and low lays over the same area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira had been advised to hoist local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gust or squally wind at a speed of 45 to 60 km per hour. Over the regions of Rangpur, Rajshahi, Pabna, Dhaka, Moymansingh, Faridpur, Jashor, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River poles in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum, Bangladesh Betar. Banijik Shangbad Purchi, Tamanna Tashnim. স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং G77 অ্যান্ড চায়না তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ সদর দপ্তরে সফররত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইইউ এর প্রতিনিধি দল এবং G77 অ্যান্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধির সঙ্গে পৃথক বৈঠকে এই সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং চলমান কাঠামোগত সংস্কারের সফল বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় প্রয়োজন। জবাবে ইইউ প্রতিনিধি দল এ প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। G77 অ্যান্ড চায়না তার সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাংলাদেশের এলডিসি উত্তরণ কৌশল বিষয়ে একটি বিশেষ ব্রিফিং আয়োজনের প্রস্তাব দেন। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36.66 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF নির্ধারিত গণনা পদ্ধতি অনুসারে বৈদেশিক মুদ্রার এই রিজার্ভের পরিমাণ 31.97 বিলিয়ন মার্কিন ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়। জাতীয় রাজস্ব বোর্ড NBR গত অর্থ বছরে 4,10,390 কোটি টাকার রাজস্ব আদায় করেছে। এর মধ্যে আয়কর খাতে 1,42,827 কোটি টাকা, ভ্যাট বা মূল্য সংযোজন কর খাতে 1,55,940 কোটি টাকা এবং শুল্ক খাতে 1,11,623 কোটি টাকা আদায় হয়েছে। গত অর্থ বছরে রপ্তানি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে রেকর্ড করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা। বেবজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত অর্থ বছরে দেশের মোট রপ্তানি আয় হয়েছে 4,800 কোটি মার্কিন ডলার। এর মধ্যে বেবজার আওতাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল EPZ থেকে রপ্তানি হয়েছে 841 কোটি ডলার, যা দেশের মোট রপ্তানির 17.51%। বর্তমানে বেবজার অধীনে 8টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং একটি অর্থনৈতিক অঞ্চল পরিচালিত হচ্ছে। June 2026 পর্যন্ত এসব অঞ্চলে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 737 কোটি ডলার এবং মোট রপ্তানির পরিমাণ 1,274 কোটি ডলার। কক্সবাজারের মহেশখালী উপজেলায় ল্যান্ডলর্ড মডেলে অস্ট্রেলীয় একটি প্রতিষ্ঠান নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এলাকায় প্রায় 12,300 কোটি টাকা ব্যয়ে গ্রিন ডকইয়ার্ড নির্মাণ করবে। ইতোমধ্যে এ গ্রিন ডকইয়ার্ড অ্যান্ড শিপ বিল্ডিং ফ্যাসিলিটি নামের প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে বিশাল আন্তর্জাতিক জাহাজ মেরামত কেন্দ্র, গভীর সমুদ্র বন্দরের কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি ব্লু ইকোনমি সচল হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। প্রকল্পটিতে প্রায় 1,300 জন দক্ষ

0: কৌশলী ও কারিগরের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি অতিরিক্ত আরও 2600 জনের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। ঢাকার মুদ্রা বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.75, ক্রয় 122.75, ইউরো বিক্রয় 143.32, ক্রয় 140.73, পাউন্ড স্টার্লিং বিক্রয় 169.17, ক্রয় 166.09, সৌদি রিয়াল বিক্রয় 33.18, ক্রয় 32.52 এবং থাইবাত বিক্রয় 3.70, ক্রয় 3.63। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, সঞ্চালনায় সোহানা সিরাজ।

0: ফিফা 2026 অলমোস্ট শেষের দিকে, কিন্তু এখনো সেই বড় ম্যাচটাই বাকি রয়েছে, দ্যাট ইজ দ্য ফাইনাল ম্যাচ। কিন্তু ফাইনালের আগে সেমি ফাইনালে একটা মোটামুটি অনেকের মন খারাপ হয়ে গিয়েছিল ফ্রান্স বিদায় নেওয়াতে, এবং তারপর অনেকের অপেক্ষায় ছিল যে তাহলে কি আর্জেন্টিনাও বিদায় নিচ্ছে কিনা, কারণ স্পেন এবং ফ্রান্সের ম্যাচটাতে ফ্রান্স কিন্তু ফেভারিট ছিল সবার কাছে, তো আর্জেন্টিনাও তো ফেভারিট ছিল সবার কাছে, কিন্তু সেই ঘটনাটা আসলে ঘটেনি। কেন ঘটেনি সেটার বিস্তারিত আলাপটাই আসলে আজকের বিশ্বকাপ দামামাই করতে চাই আমার সাথে থাকা দুজন অতিথির সাথে। তবে যারা যারা আমাদেরকে এই মুহূর্তে কানেক্ট করে রয়েছেন, একই সাথে দেখতে এবং শুনতেও কিন্তু পাচ্ছেন, আমরা রয়েছি বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে, রয়েছি ইউটিউব চ্যানেল থেকে লাইভে, তার পাশাপাশি আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বা দেখতেও পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজ থেকেও লাইভে, এবং আমরা রয়েছি বাণিজ্যিক কার্যক্রমের যে মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ অ্যাভেলেবেল, পাশাপাশি FM 104 রয়েছি, বাংলাদেশ বেতার ঢাকার FM 90 তেও শুনতে পাচ্ছেন, এবং তার বাইরে আপনারা চাইলে বাংলাদেশ বেতারের যে অ্যাপটা রয়েছে সেখান থেকেও আমাদেরকে শুনতে পারেন। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, চলুন একটু দেখে আসি কারা আছেন। আমার সাথে বিপ্লব ভট্টাচার্য রয়েছেন, কেমন আছেন?
1: ভালো আছি।
0: এবং বিপ্লব ভট্টাচার্যকে সকলেই চিনেন, সাবেক জাতীয় দলের অধিনায়ক এবং তার পাশাপাশি গোলকিপিং কোচ হিসেবেও কাজ করছেন BKSP-তে। এবং আমার সঙ্গে আরো একজন রয়েছেন, চলুন একটু দেখে আসি। আমার সঙ্গে রয়েছেন নুরুজ্জামান নয়ন ভাই, কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: ভালো আছেন, এবং একটা ভালো বিশ্বকাপ চলছে, তার মাঝখানে একটা বড় দায়িত্বও রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কিপিং কোচের দায়িত্বে, এবং এই দায়িত্বের পাশাপাশি ফুটবল নিয়ে উন্মাদনা, দুটোকে ব্যালেন্স করছেন কেমন?
2: না দেখেন, আমাদের আসলে প্রি সিজন চলছে, তো আমরা একটু লাকি বলবো যে প্রি সিজনে এই ওয়ার্ল্ড কাপটা শুরু হয়েছে এবং শেষও হবে, যার কারণে আমরা ম্যাচ দেখতে খুব বেশি সমস্যা হচ্ছে না। এবং আপনি দেখেন এখনকার ম্যাচ, এই ওয়ার্ল্ড কাপে কিন্তু প্রচুর ম্যাচ হয়েছে কম্পেয়ার টু লাস্ট ওয়ার্ল্ড কাপ, বিকজ আমরা এবার 48টা দেশ ওয়ার্ল্ড কাপে খেলছে, যার কারণে আমার কাছে মনে হয় শুধু আমি না, প্রত্যেকটা মানুষের ঘুমের সাইকেল যেটা সেটা বোধহয় নষ্ট হয়ে গেছে, তো আমিও বোধহয় আর বাইরে না। আর ওয়ার্ল্ড কাপের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম দিকের কিছু ম্যাচ আমার কাছে মনে হয়েছে যে কিছুটা এক পেশে বা কিছুটা আমার কাছে মনে হয়েছে ভালো লাগছিল না, অ্যাকচুয়ালি কম্পিটিটিভ মনে হচ্ছিল না, বাট রাউন্ড অফ 32 থেকে আস্তে আস্তে যখন সামনের দিকে আসছে, স্পেশালি কোয়ার্টার ফাইনালস এবং সেমি ফাইনাল আমি বলবো স্পেশালি, সেইখানে যে এক্সাইটমেন্ট কাজ করেছে প্রত্যেকটা ম্যাচে, সেটা আমার কাছে মনে হয় অন্য যে কোনো বিশ্বকাপের চেয়ে এইবারে বিশ্বকাপটা এই দিক থেকে অনেক আমি আলাদা করে রাখবো। সো আমরা নিশ্চয়ই এনজয় করছি, এবং আমরা যেহেতু কোচ, সো আমরা তখনই ভালো লাগে যে একটা টিম যখন টেকটিক্যালি তারা দেখি ইমপ্লিমেন্টেশন করে এবং সেটা রেজাল্ট যখন পায়। সো আমি সার্বিকভাবে এইটাই বলবো যে ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা মোটামুটি এইটাই দেখছি, এবং আমরা অধীর আগ্রহে আছি যে ফাইনালটা হবে একটা খুব উত্তেজনাপূর্ণ, এবং যে দল আসলে টেকটিক্যালি ব্যাটার করবে তারাই কিন্তু ফাইনালে জয়লাভ করবে।
0: এবার একটু ম্যাচে চলে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, যারা যারা আমাদেরকে শুনছেন বা দেখছেন, চাইলে নিজের মন্তব্যটাও লিখতে পারছেন ফেসবুক লাইভের কমেন্ট সেকশনে, এবং তার পাশাপাশি আমাদেরকে কলও করতে পারছেন, স্ক্রিনে নম্বর দেওয়া আছে। বাট যারা শুধু শুনছেন তাদের জন্য বলেও দেই, 01553841500। সো এই নম্বরে কল করুন, কল অলরেডি আসতে শুরু করেছে, কিছুক্ষণ পর কলটা নিচ্ছি। শুরুতে একটু বিপ্লব ভাইয়ের কাছে চলে যাই, যে যখন আপনি আসলে দেখলেন যে আর্জেন্টিনার যে খেলাটা শুরু হবার আগ মুহূর্তে আমরা যে দলটা দেখলাম, ফার্স্ট ইলেভেনটা দেখলাম, সেটা নিয়ে আপনার কি মনে হয়েছিল যে এইভাবে যদি আর্জেন্টিনা এগোয়, আসলে যেটা এক্সপেক্ট করছিলেন সবাই যে না হয়তোবা আর্জেন্টিনা একটু পা ফসকে গেলেও যেতে পারে ইংল্যান্ডের বিপক্ষে, কারণ আগে কখনো মেসি খেলেন ইংল্যান্ডের বিপক্ষে এবং আর্জেন্টিনার কি প্লেয়ার বলতেই মেসি, সো ওই জায়গাটাতে কি একটু টালমাটাল লাগছিল কিনা?
3: দেখুন আমার কাছে কোনো টালমাটাল মনে হয়নি, যদি ওভারঅল ম্যাচটা শুরুতেই যদি দেখে, হ্যাঁ আর্জেন্টিনা তো প্রথমার্ধের যে খেলাটা, দু দলের যে একটা স্নায়ুর একটা যে যুদ্ধ ছিল, বিশেষ করে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, ফকল্যান্ড যুদ্ধ থেকে শুরু করে ওদের 86 ওয়ার্ল্ড কাপ, 98 বেকহামের রেড কার্ড, তো ওদের মধ্যে একটা আলাদা কিন্তু যুদ্ধ ছিল। আমরা প্রথমেই দেখেছি অনেক ফাউল হয়েছে, ম্যাচটা ফাউল করছে, দু দলের খেলোয়াড়দের মধ্যে একটা উত্তেজনা ছিল। তো ম্যাচ যত গড়া ছিল, ফার্স্ট হাফটা আমার কাছে মনে আছে ইংল্যান্ড ডোমিনেট করেছে ওভারঅল, এবং সেকেন্ড হাফটা শুরুতেই গোল পেয়ে গেছে ইংল্যান্ড 95 মিনিটে, গোলটা করার পরে যদি দেখি পরেই আমরা টোটালি চেঞ্জ দেখলাম আরেকটা ইংল্যান্ডকে, যেটা একদম টোটালি লো ব্লকে চলে গেছে। সো আমার কাছে মনে হয়েছে এই ম্যাচটা টুখেল এত বড় মাপের একজন কোচ আর্জেন্টিনা, আমরা জানি আর্জেন্টিনার খেলোয়াড়রা যদি দেখেন বল পজিশনও কিন্তু অনেক বেটার ছিল, প্রায় 68% বল পজিশন, কারণ আর্জেন্টিনা শুধু মিড ব্লকেই কিন্তু তারা নিজের পজিশনটা ধরে খেলছিল, কিন্তু মেসি যখন মাঝখান থেকে কোনো কিছু করতে পারছিল না, জাস্ট রাইটে শিফট করলো, তখনই খেলা চেঞ্জ হয়ে গেল। আমরা যদি দেখি দুটো গোল যদি দেখি অ্যাঞ্জো ফার্নান্ডেজের, একটা সুন্দর কাট ব্যাক থেকে ফিনিশ করেছে অসাধারণ মেসির অ্যাসিস্ট, এবং সেকেন্ড গোলটা দেখেন পুরো চারটা ডিফেন্ডার লাইন এত সুন্দরভাবে পজিশনে আছে, লাউতারো মার্টিনেস ওখান থেকে উঠে হেড করে গোল করলো। এটা যদি বলেন যে আর্জেন্টিনার সুপার কামব্যাক, আমার কাছে মনে হয় তিনটা ম্যাচ যদি দেখেন মনে হয় যে কপি, তিনটা ম্যাচে কপি ছিল আর্জেন্টিনা। যে লাস্ট 15 মিনিটে যেই ফুটবল, যেই দু সাইড থেকে ক্রস এবং মেসির অসাধারণ অ্যাসিস্ট, আমরা আবারও মনে করি যে মেসিহীন আর্জেন্টিনা আমার কাছে এক ধরনের মনে হয় যে যখন মেসি খেলে তখন আমার কাছে সবাইকে মনে হয় যে একদম একটা অর্ডিনারি খেলোয়াড় অন্য অন্য দলে। সো আমার মনে হয় এখানেই আর্জেন্টিনা সব কিছু ছেড়ে গেছে এবং মেসি যে ওয়ার্ল্ডের বেস্ট খেলোয়াড় তার প্রমাণ ম্যাচ বাই ম্যাচ দেখছি আমরা।
0: মানে মোটামুটি ম্যাচের আগে সবাই যে একটা ধারণা পোষণ করছিল যে কিছু একটা অঘটন ঘটে যেতে পারে, তেমনটা আসলে আপনার কাছে মনে হয়নি শুরু থেকেই। এবার একটু নয়ন ভাইয়ের কাছে আসি, যে ইংল্যান্ডেও তিন তিনটা পরিবর্তন আমরা লাস্ট ম্যাচ থেকে এই ম্যাচে দেখলাম টুকেলকে নিতে, যে তিনি আসলে কিভাবে সাজাতে চান গেম প্ল্যানিংটা। অন্যদিকে আর্জেন্টিনাতেও একটা পরিবর্তন আমরা দেখেছি, তো এই জায়গা থেকে এই নিরিখে একটা স্ট্র্যাটেজি সেট আপ মনে হচ্ছিল কিনা, যে আর্জেন্টিনার বিপক্ষে টুখেল কিভাবে চিন্তা করছেন, এটার একটা ওভারভিউ পাচ্ছিলেন কিনা?
2: না দেখেন, এখানে যে একটা ফিজিক্যাল ব্যাটল হবে সেটা আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম, এবং আপনি দেখেন আর্জেন্টিনার যে স্টার্টিং ইলেভেন সেখানে কিন্তু একটা পরিবর্তন ছিল,
0: সিমিওনেকে
2: রাইট উইং এ খেলানো হয়েছে
0: এবং ডিপলের জায়গায়,
2: হ্যাঁ ডিপলের জায়গায়, এবং সিমিওনেকে যতক্ষণ খেলিয়েছে ততক্ষণ কিন্তু সে মানে কি বলবো যে ফিজিক্যাল ব্যাটেলে কিন্তু সে অংশগ্রহণ করেছে। এবং আপনি যদি আর্জেন্টিনার ফার্স্ট হাফ খেলা দেখেন, তারা কিন্তু 12টা ফাউল করেছে, অন্যদিকে মাত্র 7টা ফাউল করেছে ইংল্যান্ড। সো আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট হাফটা সম্পূর্ণ আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের একটা ফিজিক্যাল ব্যাটেল ছিল। এখানে ট্যাকটিক্স আসলে খুব বেশি ইমপ্লিমেন্ট করার সুযোগ হয় না, যেহেতু মানে এবং একজন বল হারানোর সাথে সাথে আবার কাউন্টার প্রেস করছিল, সুতরাং এটা অনেক বেশি ফিজিক্যাল ছিল। বাট দ্বিতীয়ার্ধের খেলা যদি দেখি প্রথম গোলটা দেওয়ার পরে আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড অনেকটা রক্ষণাত্মক ভঙ্গিতে চলে যায়, এবং এইটাই মনে হয় যে ইংল্যান্ডের হারার মূল অন্যতম কারণ, যেখানে আর্জেন্টিনা টিমের মতো তাদের যে লাউতারো মার্টিনেজ এর মতো প্লেয়ার আছে, হ্যাঁ, এবং তার তিনটা প্লেয়ার চেঞ্জ করেছে 72 মিনিটে স্পেশালি, আস্তে আস্তে তখন থেকে কিন্তু আর্জেন্টিনা সেই ম্যাচটা কন্ট্রোল করতে শুরু করে। এবং যখন দেখে মেসি স্কালোনি যখন দেখে যে আর মাত্র 9 মিনিট বাকি রেগুলার টাইমের, তখনই কিন্তু সে লাউতারো মার্টিনেজকে নামে। কারণটা হচ্ছে ইংল্যান্ড অনেক লো ব্লক খেলছিল এবং কাউন্টার এটাকে মানে খেলার চেষ্টা করছিল, বাট কাউন্টার এটাকে কিন্তু তার খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। এবং ইংল্যান্ডের সবচেয়ে বড় সমস্যার জায়গা ছিল আমার কাছে মনে হয় স্পেশালি সেকেন্ড হাফে, যে তাদের মিডফিল্ড মিডফিল্ডটা তারা কন্ট্রোল করতে পারেনি, এবং তারা লো ব্লকটা এত বেশি ডিফেন্ডিং করেছে আসলে আর্জেন্টিনার মতো একটা এক্সপেরিয়েন্স টিমের, এবং তাদের যখন অ্যাটাকিং বাড়িয়েছে। এবং মেসি আপনি দেখবেন যে মেসি কিন্তু ফার্স্ট হাফে সেন্ট্রালি খেললো, সেকেন্ড হাফে সে কিন্তু রাইটিং এ চলে যায়। জর্ডান পিকফোর্ড নাহলে হয়তোবা আগেই ইংল্যান্ড হেরে যেত, এবং সেই ইমপ্লিমেন্টেশন কিন্তু আমরা দেখেছি আসলে এই ম্যাচটা, এবং সেখানে কিন্তু টুখেল হেরে গিয়েছে।
0: এই জায়গাটাতে আসলে আসি, যে এই যে সিমিওনেকে নিয়ে যেটা বলছিলেন যে তাকে ইনভলভ করে, এবং সেটা অনেকটা স্পষ্ট হয়েছে যে তার রোলটা কি ছিল, এবং ওটা নিয়ে আমি ভাবছিলাম যে শুরুতে একটা স্ট্র্যাটেজি খুব এক্সপোজড হয়ে গেল কিনা, এবং সেটাই কিন্তু হলো। কিন্তু হবার পরেও মেসি অথবা স্কালোনিকে যে রিড করা যায় না, এটা আসলে আমার মনে হয় যে আবারও আমরা দেখেছি। অ্যান্ড সুইজারল্যান্ডের ম্যাচটাতেও কিন্তু ওই যে মেসিকে যে শিফট করা একটা স্ট্রোকে নিয়ে, এইটা আমি জানি না টুখেল এত এনালাইসিস এর জায়গা থেকে কেন পিছিয়েছিলেন, যে কেন আসলে তিনি আর্জেন্টিনার এই স্ট্র্যাটেজিটা আগে থেকে এনালাইসিস করতে পারেননি। এনালাইসিসদের আসলে অনেক বড় একটা রোল থাকে একটা দলের এগোনো বা পেছানোর পেছনে, এটা বোধহয় আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে আবারও প্রমিনেন্টলি দেখলাম। হোয়াট এভার, অনেক কথা বলে ফেলছি, একটা কল নেই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আছি আলহামদুলিল্লাহ, ভালো, আপনাদেরকে শুনছি খুবই ভালো লাগছে। আমি কিশোরগঞ্জ থেকে রাজু বলছিলাম।
0: আচ্ছা রাজু ভাই, আশা করি ভালোই আছেন, শুনে ভালো লাগলো। প্রশ্নটি যদি করতেন,
1: প্রশ্নটা আসলে স্পোর্টস ভিত্তিক না, একটু অন্যরকম। আপনাদের যারা তিনজন আলোচক আছেন, কে কোন দল করছেন একটু জানতে চাচ্ছিলাম।
0: অবশ্যই জানাবো, অবশ্যই জানাবো, ভালো থাকবেন।
1: হ্যাঁ জি, আসসালামু আলাইকুম।
0: এভাবে লাইভে প্রশ্ন করে আমাকে বিব্রত করবার কোনো মানে আছে কিনা আমি জানি না প্রিয় দর্শক, এতদিনে সবাই জানেন যে আমি কোন দল সাপোর্ট করি, সো এই ব্যথিত হৃদয় এখনই আর বলতে চায় না। আরো কল নিব, কল আসবে, বাট কল আসছে যেহেতু একটু প্রশ্নে যাই, আলোচনায় যাই। প্রথমে একদম শুরুতে বিপ্লবে আমরা যেটা দেখলাম যে একটু উত্তপ্ত বাক্য বিনিময় বেলিংহামের এবং সেখানে মেসির, বোধহয় 3 মিনিটের দিকে ঘটনাটা ঘটে, এবং এইটা কি আসলে ইংল্যান্ডের একটা স্ট্র্যাটেজি কিনা মনে হয়? কিন্তু আমরা তো জানি যে মেসিকে যদি আপনি উত্তপ্ত করে দেন, মেসিকে যদি আপনি উস্কে দেন, মেসি কিন্তু তার সেরা পারফরম্যান্সটা দেয়।
3: দেখুন আপনি যদি দেখেন যে ম্যাচ শেষে যদি হ্যারি কেনের একটা মন্তব্য, হ্যারি কেন বলেছে যে মেসি ওয়ার্ল্ডের বেস্ট কেন, এবং মেসিকে একটা বেস্ট খেলোয়াড়কে আটকানোর জন্য আমরা সবকিছু করেছি কিন্তু দিন শেষে আমরা ব্যর্থ হয়েছি। সো এখানে একজন ক্যাপ্টেন যখন আর একটা ক্যাপ্টেন সম্বন্ধে এই ধরনের বাক্য উচ্চারণ করেন তখনই বোঝা যায় মেসির সাথে এই পৃথিবীর কোনো খেলা এই জেনারেশন কেন। আমরা যদি ম্যারাডোনা যুগের পর যদি কোনো যে প্লেয়াররা দেখেছি আসছে অনেক বড় বড় খেলোয়াড়, কারোর সাথে তুলনা হয় না।
2: আমাকে একটা জিনিস অ্যাড করতে পারি ভাইয়ের সাথে, যে তুলনা বলবো না আমি, আমার কাছে মনে হয় যে লাস্ট ম্যাচ খেলার পরে মেসিকে নিয়ে আমাদের আসলে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত না। মেসি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার, এবং যারা মেসিকে পছন্দ করেন না তাদেরকে আমি বলবো মেসি যখন রিটায়ার নেবেন ফুটবল খেলবেন না, এই মেসির খেলাটা কিন্তু আপনারা মিস করবেন,
3: অবশ্যই মিস করবো, অবশ্যই মিস করবো।
0: দ্যাটস ট্রু।
3: সো আমার কাছে মনে হয় যে ওভারঅল এই জায়গায় যদি বলেন এবং স্কলনি যদি দেখেন টোটালি মাস্টারমাইন্ড, আপনি দেখেন একদম স্থির থাকে, টোটালি কোনো উচ্ছ্বাস নেই, কোনো কিছু নেই, অবজার্ভ করবে টিমের। হ্যাঁ, সো ফার্স্ট হাফটা যদি দেখেন একটা ব্যাটেল ছিল দু দলের কাছেই, স্নায়ু যুদ্ধটা এটা প্রথম থেকে যে ওরা চিন্তা করে নিয়েছে। আমরা যখন সিমোনিকে যখন দেখলাম টিমের রাইট সাইডে খেলে তখন ফার্স্ট হাফটা আর্জেন্টিনার টার্গেট ছিল যে হ্যাঁ ওরা অনেক কিছুই করবে, উত্তেজিত করবে খেলোয়াড়দেরকে, টেম্পটেট করবে অনেক কিছু। এই জায়গায় ওই আর্জেন্টাইন খেলোয়াড়রাও কিন্তু কোনো জায়গায় ছাড়েনি কোনো অংশে না,
0: সবার মধ্যে আর্গুমেন্ট ছিল,
3: এগিয়েছিল অনেক
2: ফাউলের দিক থেকে,
3: ফাউলের দিক থেকে, কারণ
0: ডিউটির সাথে যে ঘটনাটা নিয়ে শুরু হলো,
3: কারণ সেকেন্ড হাফটা ভিন্ন চিত্র হয়ে গেছে। তখন সেকেন্ড হাফটা যদি দেখেন আপনি স্কলনি হয়তো ধরেন ড্রেসিং রুমে গিয়েছে, খেলোয়াড়দের বলেছে এখন সময়, কারণ ইংল্যান্ড যা করার ফার্স্ট হাফে করে ফেলেছে এবং সেকেন্ড হাফে গোলটা করেছে ডিউ টু রাইট সাইড থেকে চমৎকার একটা ক্রস ছিল, এখানে মার্কিং যদি বলি যে এই মার্কিংটা আমার কাছে
2: পুরো মার্কিং,
3: পুরো মার্কিং ছিল। সো ওখান থেকে ইজিলি ফিনিশ করলো। ওই গোলের পরে থুকেল চিন্তা করেছে যে আমি তো ম্যাচ জিতে গেছি এবং টোটালি লো ব্লকে চলে গেছে, আর লো ব্লকে যাওয়া মানে মেসি তখন রাইট সাইডে চলে এসেছে।
0: এটা তো খুব কমন একটা মিস্টেক না, কারণ এর আগেও আমরা এই ওয়ার্ল্ড কাপে প্রিভিয়াস ম্যাচেও যেখানে দেখছি যে আগে গোল হজম করবার পরেও আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করে, এন্ড মেসির জন্য 10 মিনিট মানে ফার এনাফ আমি বলবো।
3: এবং তিনটা ম্যাচ যদি দেখেন, তিনটা ম্যাচে যখন আর্জেন্টিনা বিহাইন্ডে ছিল গোল কনসিড করার পরে কিন্তু আর্জেন্টিনা টোটালি কিন্তু হাই প্রেসিং ফুটবলটা খেলছিল, উইং দিয়ে অ্যাটাক গুলো করছিল। সো এই জিনিসগুলো যদি টুকেলের মতো কোচ যদি চিন্তা না করতে পারে, রিড না করতে পারে, সাবেকরা অলরেডি বলেছে যে টুকেলকে এখনই বিদায় করা উচিত, কারণ ইংল্যান্ড যে দল এই দল কিন্তু গোল কনসিড করার মতো টিম ছিল না। আপনি যদি ডিফেন্স মিডফিল্ড দেখেন, ফার্স্ট হাফের খেলা দেখেন, টোটালি সেকেন্ড হাফটা রোলটা প্লে করেছে একদম আমার কাছে মনে হয় ন্যাকের, যেটা ওই যে প্যারাগুয়ে করেছে ফ্রান্সের সাথে ওই ধরনের করতে গিয়ে গোলটা কনসিড করেছে। সো এটা আসলে ডিজাস্টার ছাড়া কিছুই বলা।
0: ফার্স্ট হাফে তেমন কিছুই ঘটেনি, সেকেন্ড হাফ নিয়ে অনেক আলোচনা রয়েছে। তবে হ্যাঁ প্রিয় দর্শক, যারা যারা যুক্ত আছেন তাদের কথাবার্তাগুলো আমরা একটু পড়ে তারপর আবারও ফেরত আসবো। যেমন ইসমাইল হোসেন রয়েছেন আমাদের সাথে শিবগঞ্জ বগুড়া থেকে, এর বাইরে দিন মাহমুদ আকন রয়েছেন ঢাকা থেকে, শ্যামল চৌধুরী বলছেন ফাইনালে দু দলের গোলকিপারের মধ্যে কে কোন দিক থেকে এগিয়ে, দুজন সাবেক জাতীয় ফুটবলারের কাছ থেকে তিনি জানতে চেয়েছেন। এবং ইমন আহমেদ দুলাল বলছেন মানিকগঞ্জ থেকে সাথে আছেন, আসাদুজ্জামান সুমন রয়েছেন, এবং শামিম আকান তিনি জানতে চেয়েছেন যে লামিন ইয়ামাল ফাইনালে খেলবেন কিনা। আচ্ছা ঠিক আছে, যারা যারা আছেন অবশ্যই প্রশ্নের উত্তরগুলো মিলবে, আরো অনেক আলোচনা বাকি, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
4: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না একটা উৎসব।
5: দোস্ত এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয় একটা স্বপ্ন।
4: তাই নাকি?
5: হ্যাঁ বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
4: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
5: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
4: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
5: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
4: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
5: বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
0: আমরা আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচটা নিয়ে আসলে কথা বলছিলাম এবং বিরতিতেও গিয়েছিলাম, বিরতির পর ফেরত এসে এই ম্যাচটা নিয়েই আবার শুরু করতে হচ্ছে কথা, কারণ এই ম্যাচে এত কিছু ঘটেছে, এত কিছু হয়েছে যেটা নিয়ে আসলে কথা শেষ করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। একটা বিতর্কিত রেকর্ড হয়েছে, আমি একটু নয়ন ভাইয়ের কাছে আসতে চাই, যে ম্যাচের প্রথমার্ধে গোলপোস্টে একটা শটকেও নিতে পারেনি, এটা 1966 পর থেকে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ঘটনা। 16টা ফাউল 40 মিনিটের মধ্যেই ঘটলো এবং সেখানে মনে হচ্ছিল যে তারা আসলে গোল করতে নামেনি, আজকে শুধু ফাউল করতেই নেমেছে। প্রথমার্ধটা একদমই ম্যানমেরে একটা ম্যাচ, শুধু মনে হচ্ছে যে কে কাকে মারছে, কে কাকে ধাক্কাচ্ছে, মানে আমি যদি একজন ফ্যান হিসেবে বলি এরকমই লাগলো। সেকেন্ড হাফে এসে ইংল্যান্ডের এগিয়ে যাওয়া এবং ঘুরে ফিরে যে কথাগুলো বারবার আসছে, তারপর তারা লো ব্লকে চলে যাওয়া, এই মিস্টেকটা করেছে। বাট এর মাঝখানে একটা জিনিস একটু লক্ষণীয় ছিল কিনা, আর্জেন্টিনার যে প্রথম গোল, এই গোলটা কি খুব স্বাভাবিক, চোখে স্বাভাবিক গোল ছিল, নাকি আসলে এটা একটা স্ট্র্যাটেজি ছিল মেসির তার টিমের সাথে, যে অ্যাসিস্টটা মেসি করলেন, তার আগে কিন্তু বেশ কয়েকটা অ্যাটাক করেছে আর্জেন্টিনা, সেম ভাবে বারবার অ্যাটাক করে ইংল্যান্ডকে মোটামুটি অভ্যস্ত করেছে যে আমরা বারবার এটাই করছি, এটাতেই মনোযোগী থাকো। এবং তারপরে গিয়ে যখন মানে মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই কিন্তু এই গেম প্ল্যানটা দেখলাম যে বারবার একই অ্যাটেম্প করা, বাট ফাইনালি গিয়ে একটু চেঞ্জ করে মেসি যে পাসটা দিলেন, এবং মানে এটা কি একটা মাস্টারমাইন্ড প্ল্যান লাগলো কিনা গোল?
2: না, অবশ্যই এটা টেকটিক্যাল একটা প্ল্যান ছিল। আপনি দেখেন মেসি যখন বল পায় তখন দুইটা প্লেয়ার কিন্তু মেসির সাথে চলে আসে, একজন বলে আরেকজন সেকেন্ড ডিফেন্ডার হিসাবে। এবং আমার কাছে সবচেয়ে আশ্চর্য লেগেছে, হয়তো আমরা এটা ভিজুয়ালি দেখতে পাচ্ছি না, বাকি যে দুজন আসার পরে বাকি যে আটজন প্লেয়ার, একজন তো গোলকিপার বাদ দিলাম, এই আটজন প্লেয়ার একটা লাইনে ছিল,
0: রাইট?
2: সো ওরা লো ব্লকের সাথে সাথে সেকেন্ড লাইন বা সেকেন্ড কোনো ম্যান ছিল না, এবং মেসির পাশে কে ছিল? ডি পল ছিল, তার পাশে এনজো ছিল, তার পাশে আরেকটা প্লেয়ার ছিল। সো এইখানে অনুমেয় ছিল যে এনজোকে দিবে অথবা ডিপলকে দিবে, আর ডিপলকে দিলে সে ক্রস করবে, আর এনজোকে দিলে সে শুটিং জোন যেহেতু পাবে সে শুটিং করবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, ইংল্যান্ড একবারও ভাবলো না যে এনজো এর আগে কয়েকটা শট সে ট্রাই করেছে, আনফর্চুনেটলি সে গোল পায়নি, কিন্তু এনজোকে বল দিলে সেকেন্ড লাইন কেউ না থাকে, সে ফার্স্ট লাইনে থেকে 12-14 গোছ আমার কাছে মনে হয়েছে সেটা কিভাবে ব্লক করবে। এবং সেটাই আমরা দেখেছি, বেলিংহাম অনেক স্পিডে আসলো, সে কিন্তু সেটা কাভার করতে পারেনি। সো এটা আমি বলবো যে একদিকে টুকেলের বলবো যে টেকটিক্যাল যে প্ল্যানটা সেটা হয়তো বা বোঝার তার ভুল ছিল, অ্যাট দ্য সেম টাইম এখানে আমি বলবো যে ভেরি টেকটিক্যাল ছিল এবং ভেরি ক্লেভার ছিল আর্জেন্টিনার কোচ স্কালোনি। সো সেটারই কিন্তু আমরা এক্সিকিউশন দেখেছি এই গোলটা স্পেশালি।
0: এক্স্যাক্টলি, এবং এই জায়গাটা থেকে আসলে কোচদের মধ্যেও যে পার্থক্যটা রয়েছে সেটা যে দলের উপরে কতটা প্রভাব ফেলে সেটা বোঝা যায়। এখন ঘুরে ফিরে আসলে চলেই আসতে হয়, যেহেতু কোচের কথাই এলাম আমরা, আপনি বলছিলেন বা আপনি বলছিলেন যে টুখে, হ্যাঁ আপনি বলছিলেন যে টুখেলকে বিদায় জানানোর সময়
3: সাবেকরা অনেকেই অলরেডি বলেছে,
0: এই কথাটা কিন্তু আমরা আসলে এই প্রথম দেখিনি এই বিশ্বকাপে। যখন ব্রাজিল বিদায় নিল তখনও বলা হচ্ছিল যে আনচেলত্তির কারণেই ব্রাজিল দলটা হেরেছে, কিন্তু একটা কোচ তো আসলে তার বেস্ট এফোর্টটাই দলের জন্য দিয়ে থাকেন। এখন একটা কোচের অপোনেন্টকে রিড করার, অপোনেন্টের গেম প্ল্যানটাকে রিড করাটাই তো ম্যান্ডেটরি, ম্যাচ বাই ম্যাচ অপোনেন্টকে আমার রিড করে স্ট্র্যাটেজি করে সেই স্টাডি করে এগোতে হয়। কিন্তু টুখেল কিন্তু বরাবর এই জায়গাটাতে উইক, আমরা যেটা আগেও রিপোর্টে দেখেছি যে না, তিনি নিজেও বলেছেন যে বিশ্বকাপের এই সময়টাতে এসে আসলে ম্যাচ বাই ম্যাচ এগোতে এগোতে অপোনেন্টকে নিয়ে যতটুকু সম্ভব ততটুকু উনি স্টাডি করে নিয়েছেন এবং তার মতো করে তিনি স্ট্র্যাটেজিটা সাজিয়েছেন, কিন্তু কতটুকু স্ট্র্যাটেজি তিনি মেক করতে পারলেন পারফেক্টলি যেখানে এতগুলো মিস্টেক, এতগুলো মেস আপ হতে পারে?
3: দেখুন, আমার কাছে মনে হয় যে টোটালি যদি দেখেন যে সেকেন্ড হাফটাই বলি, স্পেশালি গোল করার পর, ওই ওই জায়গার পরে গোল হওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে টুখেল চিন্তা করেছে ব্যাসটা তো আমরা বের করে ফেলেছি। সো আর ভুলে গেছেন যে আর্জেন্টিনা যে কামব্যাক করার যে ইতিহাস এই বিশ্বকাপে আমরা ম্যাচ বাই ম্যাচ দেখেছি সেটা উনি ভুলে গেছেন। এবং মেসি যখন রাইট সাইডে এসেছেন, ওভারঅল আমরা বুঝবোই মেসি কিন্তু চাইবো যে 1v1 ঢুকার জন্য, ডির মধ্যে ঢুকা বা ভালো ক্রস করা, অ্যাসিস্ট করা। সো এই জায়গায় যে নয়ন যে বললো যে ওই যে এনজো যেখান থেকে শটটা নিয়েছে তাকে যে ব্লক করবে, ডেকলান রাইস থেকে শুরু করে বেলিংহাম যারা আছে, তাদের কোনো ওই ওই জায়গায় কোনো চিন্তাই ছিল না, চিন্তা করেছে আমার ডিফেন্স লাইন আছে, চারটা পাঁচটা ডিফেন্স লাইন আছে, তারা সেভ করে নিবে, এবং গোল পোস্টে তো পিকফোর্ড একের পর এক সেভ করছে না। সো একটা গোলরক্ষক কত সেভ করবেন, আপনাকে কত লাইফ দিবেন, এই জায়গাটাই আমার কাছে মনে হয়েছে একদম টোটালি একদম কি বলে যে ওই সময়টা মনে হয়েছে যে একটা অর্ডিনারি একটা দল খেলছে, যে তাদের কোনো পরিকল্পনা নেই। আমরা যেখানে আমরা এত বড় ভালো মানের খেলোয়াড় আছে, এক একজন প্রোফাইল প্লেয়ার আছে, এবং মেসি যখন বলটা পায় অবভিয়াসলি একটা ক্রিয়েট করবে, স্পেস ক্রিয়েট করবে, ওই স্পেসটা আমার ব্লক করবো না, এটা তো হতে পারে না, যার জন্যই গোলটা কনসিড করেছে এবং অসাধারণ একটা গোল করেছে। টুখেল আমার কাছে মনে হয়েছে সেকেন্ড হাফটা টোটালি টিমটা যদি হারার পিছনে অবশ্যই কোচের পাশাপাশি আপনার যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, কোচ হয়তো স্বাভাবিকভাবে তার দায়িত্বগুলো বুঝিয়ে দেয়, ওই জায়গায় দায়িত্বটা পালন করেনি মিডফিল্ড, বিশেষ করে ডেকলান রাইস থেকে শুরু বেলিংহাম যারা ছিল, যখন হাই প্রেসিং ফুটবল খেলছে একটার পর একটা ক্রস করছে উইং দিয়ে, তখন আমার সবচেয়ে কাজ ছিল কি আমার উইংটা ক্রসটা বন্ধ করা। তো ওই জায়গায় আপনি কি করলেন, টোটালি আপনি মাঝখানে উইং তো ছেড়েছেন এবং মাঝখানে যারা ম্যান টু ম্যান মার্কিং করবে তারা মার্কিং করেনি। সো এখানে হয়তো কোচ হয়তো তার পরিকল্পনা দিয়েছে, এক্সিকিউশন করার দায়িত্ব ছিল খেলোয়াড়া সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করেনি। তো আমার মনে হয় যে কোচকে সরাসরি দায়ী না করে এখানে সবার দায়িত্ব নিতে হবে, সবার এই ভুলের জন্য তাদেরকে আজকে দেখেন 66 এর পর প্রথম একটা সুযোগ ছিল ফাইনাল খেলার, সেটা থেকে বঞ্চিত হয়েছে। ইংলিশ দলটাকে নিয়ে কিন্তু সবাই স্বপ্ন দেখা শুরু করেছিল, কিন্তু আর্জেন্টিনার সাথে এগিয়ে যাওয়ার পর যখন যেই ফুটবলটা খেলেছে ইংলিশরাও চিন্তা করেছে এই টিম কিভাবে ফাইনাল খেলবে।
0: এবং প্রত্যেকবারই আসলে ইংল্যান্ডের আসার আগে একটা হাইপ তোলা হয় এবং মিডিয়া তাদেরকে আরো কয়েক গুণ হাইপে নিয়ে চলে যায় যে দিস টাইম ইটস কামিং হোম। এবারে হয়তো বা অতটা আলোড়ন ফেলেনি, একটু নীরবে নিভৃতে এগোচ্ছিল, ভালো করছিল, বাট আবার কোচের এই প্ল্যানগুলো নিয়ে আসলে তারপরে সমালোচনা থাকেই, একটা দল বিদায় নেবার পর এত বড় একটা স্টেজ থেকে এত দূর আসার পর পরিবর্তন নিয়ে আসলে যখন কথা হয়, নয়ন ভাই একটু বলি যে যখন গঞ্জালেসকে নামানো হলো 66-68 মিনিটের দিকে, মেবি এবং মোট যে তিনটা পরিবর্তনের পরে আর্জেন্টিনার আমরা দেখলাম, এবং হাইড্রেশন ব্রেকের পর ইংল্যান্ডের যে একটা পরিবর্তন আমরা দেখছিলাম যে সেখানে আসলে নামানো হয়েছিল এজরি কনসাকে, এটাতে মোটামুটি কি মনে হচ্ছিল না যে ইংল্যান্ডের একমাত্র ফোকাস লিডটাই ধরে রাখা?
2: না, সেটা আমরা আলোচনার প্রথমেই বলছিলাম যে তারা মিডফিল্ডটা কিন্তু ডিজাস্টার ছিল, স্পেশালি সেকেন্ড হাফে গোল দেওয়াটা মানে আমার কাছে মনে হচ্ছে তাদের ক্ষতির কারণ, এবং গোল দেওয়ার পরেই তারা অনেকটা নির্ভর হয়েছিল যে তারা হয়তো এই ম্যাচটা তারা জিতে যাবে, স্পেশালি 84 মিনিট পর্যন্ত, এবং আমাদের কাছে মনে হচ্ছিল যে এই ম্যাচটা কি আসলে এক গোলে শেষ হতে যাচ্ছে কিনা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এইটাও মনে হচ্ছিল যে আমরা 3-4 ম্যাচে দেখেছি আর্জেন্টিনা, স্পেশালি তারা যেভাবে কামব্যাক করে এসেছে, এই আর্জেন্টিনাকে কিন্তু আমরা কখনো আগের বিশ্বকাপে দেখিনি যে তারা পিছিয়ে থেকে যেভাবে লড়াকুভাবে বা লড়াই করেছে, এই আর্জেন্টিনা কিন্তু আমরা দেখিনি। এবং আমি সবসময় একটা কথা বলে আসছি সব জায়গায় যে গত বছরের মানে গত ওয়ার্ল্ড কাপের সাথে এই আর্জেন্টিনার মূল পার্থক্য হচ্ছে সাইকোলজিক্যাল সাইড, এবং মানসিকভাবে তারা এত বেশি বলবো স্ট্রেংথের জায়গায় পৌঁছেছে যেখানে হারতে থেকে কিভাবে জয় করতে হয় সেটা কিন্তু স্কালোনি খুব ভালোভাবে শিখিয়েছেন। সো আমার কাছে মনে হয় ইংল্যান্ডের পরিকল্পনার অভাবেই আসলে সেকেন্ড হাফটা ডমিনেট করতে পারেনি, এবং যেটা হওয়ার সেটাই হয়েছে, তারা ম্যাচ থেকে ছিটকে গিয়েছে।
0: সো দ্যাটস দ্য আলটিমেট কনক্লুশন আপনাদের দুজনের কাছ থেকে যে আসলে এখানে স্ট্র্যাটেজির জায়গা থেকে ঘাটতিটা ছিল, লিড ধরে রাখতে চাওয়াই এনাফ হয়ে যাবে, লো ব্লকে চলে যাওয়া, এই ভুলগুলো ছিল একদিক থেকে ইংল্যান্ডের, এবং অন্যদিকে আর্জেন্টিনার যে বদলগুলো এসেছে সেগুলো খুব প্ল্যান্ড ওয়েতেই ছিল এবং সেটা আলটিমেটলি সাকসেসফুল হয়েছে। সো এই ব্যাটলটাতে আসলে আর্জেন্টিনার এগিয়ে যাওয়া এবং ইংল্যান্ডের পিছিয়ে পড়া এবং ছিটকে পড়া বিশ্বকাপ থেকে। আমরা এখনো পর্যন্ত ফাইনাল ম্যাচটা নিয়ে কথা বলবো, সেই সুযোগ হয়নি, এবারে বলবো, তবে তার আগে একটু বলি এই আলোচনাটা শুনতে গেলে অবশ্যই ফ্রিকোয়েন্সিতে থাকলে হবে না, আমরা বিদায় নিচ্ছি ফ্রিকোয়েন্সি থেকে, আমাদের সেই আলোচনা শুনতে ফেসবুক এবং ইউটিউবের লাইভে কানেক্টেড থাকুন।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, সঞ্চালনায় সোহানা সিরাজ, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনা ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারিক হোসেন শিমুল। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
0: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে, তাহলে সবাই এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন। বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন। বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনি নিচে অবস্থান করুন।
5: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন জুলাই গণঅভ্যুত্থানের গান। কণ্ঠ দিয়েছেন মনির খান এবং সহশিল্পীবৃন্দ। গানের গীতিকার মুন্সী ওয়াদুদ, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: জুলাই গণঅভ্যুত্থানের গান শুনলেন। শিল্পী ছিলেন মনির খান এবং সহশিল্পী বৃন্দ। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে। তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়, আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক এবং সামাজিক দায়িত্ব। আমরা সবাই এ দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
4: সবুজ বনভূমি এবং একটি সুস্থ পরিবেশ আমাদের জীবনের জন্য অপরিহার্য। বনভূমি বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখতে সাহায্য করে। যেখানে গাছপালা ও বনভূমি বেশি, সেখানে বেঁচে থাকার জন্য সুন্দর পরিবেশ বিরাজ করে সব সময়। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি সবুজ প্রান্তর অনুষ্ঠানে। অপরিকল্পিত নগরায়ন পরিবেশের ভারসাম্য নষ্ট করে, কারণ অপরিকল্পিতভাবে বাড়িঘর তৈরি, জলাধার ভরাট এবং বনভূমি ধ্বংস করে। এর ফলে পরিবেশ দূষণ, জলাবদ্ধতা, কৃষিজমি হ্রাস এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো সমস্যা দেখা দেয়। নগরায়নের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা, পরিবেশ বান্ধব নীতি অনুসরণ এবং টেকসই উন্নয়ন জরুরি, না হলে তা মানব স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এখন শুনবেন সাক্ষাৎকারমূলক আলোচনা।
5: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি নওশিন ফারহানুর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলবো অপরিকল্পিত নগরায়ন ও পরিবেশের ভারসাম্য নিয়ে। আর এই নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আপনার কাছে প্রথমেই প্রশ্ন রাখতে চাই, অপরিকল্পিত নগরায়ন বলতে আসলে আমরা কি বুঝি?
6: অপরিকল্পিত নগরায়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শহর বা নগরগুলো কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা, আইন বা পরিবেশগত দিকগুলো বিবেচনা না করে বিশৃঙ্খলভাবে গড়ে ওঠে, এবং এর ফলে যা ঘটে সেটি হলো যে আবাসন, রাস্তাঘাট, পানি সরবরাহ অথবা বর্জ্য ব্যবস্থাপনা অথবা পরিবেশের সুরক্ষার মতো যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলোতে কোনো সমন্বয় থাকে না, এবং যার ফলে বিদ্যমান নাগরিক সুবিধা ও প্রাকৃতিক সম্পদের উপরে একটি চরম চাপ সৃষ্টি হয়।
5: আর অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশের ভারসাম্য প্রথম এবং প্রধান আঘাতটি আসলে কোথায় আসে?
6: এই যে অপরিকল্পিত নগরায়নের প্রথম যে আঘাতটি আসে সেটি আসে হলো জলাভূমি, সবুজ এলাকা, বৃক্ষরাজি, খেলার মাঠ অথবা কৃষিজমি, এই যে আমাদের জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু নগরায়নে রূপান্তরিত হয়ে যায়। আপনি দেখেন যে আমরা যদি আজ থেকে 40 বছর আগের কথাও চিন্তা করি, যে এলাকাগুলো জলাভূমি ছিল সেগুলো আজকে দালান কোটায় ভরে গেছে, যেখানে বৃক্ষরাজি ছিল সেখানে কিন্তু আজ গাছপালা নাই, খেলার মাঠ ছিল সেটা কিন্তু খালি জায়গাটা নাই, অথবা যে জায়গাগুলো কৃষিজমি ছিল আমরা পূর্বাঞ্চলের দিকে ওদিকে সেগুলো কিন্তু এখন দেখেন সবগুলো নগরায়ন হয়ে গিয়েছে ঢাকা শহরে।
5: বায়ু দূষণ এবং অপরিকল্পিত নগরায়নের মধ্যে আসলে সম্পর্কটা কি?
6: যখনই অপরিকল্পিত নগরায়ন হবে তখন অনিবার্যভাবেই সেই শহরের বায়ু দূষণটা বেড়ে যাবে, এবং আমরা দেখি যে আমরা আমাদের যে শহরে আমরা বসবাস করি ঢাকা শহর, আমরা রাস্তাঘাটে বের হলেই দেখি যে এখন তো শুকনো মৌসুম, শীতকাল, আপনি দেখেন এত ধুলাবালি যে হয় রাস্তাঘাটে যে অনেক সময় কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা অনেক দুষ্কর হয়ে যায়। তার মানে এই যে যখনই অপরিকল্পিত নগরায়ন হবে জনসংখ্যা বাড়বে, যানবাহন বাড়বে, বিভিন্ন ধরনের কলকারখানা বাড়বে, শিল্পায়ন বাড়বে, এই সবগুলোর সম্মিলিত ফল যেটি হলো সেটি হলো বায়ু দূষণ, এবং এটার ফলে নগরের সকল মানুষই কিন্তু এটা দ্বারা আক্রান্ত হবে।
5: অপরিকল্পিত নগরায়ন কিভাবে আসলে শহরে তাপমাত্রা বৃদ্ধি করে?
6: এটা হলো আমরা অনেকগুলো ভাবে এটা চিন্তা করতে পারি। যখন একটা নগরে সবুজের সমারোহ থাকে, বৃক্ষরাজি থাকে, তখন কিন্তু বৃক্ষই কিন্তু অনেকটা তাপ শুষে নেয়, এবং প্রি যখন জমি থাকে, একটা খালি জায়গাও কিন্তু ঘাস থাকে, সার্বিকভাবে শহরের তাপমাত্রাটা কিন্তু নিয়ন্ত্রিত থাকে। আর যখন আপনি বিল্ডিং এর পরে বিল্ডিং, বিল্ডিং এর পরে বিল্ডিং, কোনো ইট কংক্রিটের পুরো আবরণে পুরো শহরটাকে ঢেকে দিলেন, তখন কিন্তু এই তাপটা শোষণ হওয়ার জায়গাটাও থাকে না, কারণ সব আপনি কংক্রিট দিয়ে ঢেকে ফেলেছেন, সেখানে কোনো মাটি থাকে না, যার ফলে আমরা এটাকে বলি আরবান হিট আইল্যান্ড, মানে এখানে উষ্ণায়নটা অন্য যে কোনো এলাকার তুলনায় বেড়ে যাবে।
5: আর অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে আসলে কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়?
6: আমরা আমাদের শহরের দিকে তাকালেই দেখতে পাই যে আসলে বর্জ্য ব্যবস্থাপনার কি অবস্থা। এখন ঢাকা থেকে ঢাকাকে বলা হয় দ্বিতীয় বৃহত্তম মেগা সিটি, জাকার্তার পরেই ঢাকার স্থান, অথচ বছর কয়েক আগেও কিন্তু ঢাকা নবম অথবা দশম অবস্থানে ছিল। এই যে 3 কোটি 60 থেকে 70 লক্ষ মানুষের বসবাস এই শহরে, সেখানে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনাটা সেভাবে গড়ে ওঠে নাই। তার মানে হলো যখনই অপরিকল্পিত নগরায়ন হবে তখনই কিন্তু ময়লা আবর্জনার পরিমাণটা বেড়ে যাবে।
5: অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে আসলে কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়?
6: একটি অপরিকল্পিত শহরে দ্রুত বর্ধনশীল যদি শহর হয়, সেখানে যে অতিরিক্ত জনসংখ্যার চাপ আসে, সেখানে যদি পর্যাপ্ত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো গড়ে না ওঠে, তাহলে কিন্তু আমরা দেখি যে কঠিন ও তরল বর্জ্য মানুষ যত্রতত্র ফেলে এবং খোলা জায়গায় গিয়ে সেগুলো জমা হয় এবং সেগুলো মাটি, পানি ও বাতাসকে মারাত্মকভাবে দূষিত করে, এবং এই পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবে আমরা প্রায়শই দেখি বজ্রগুলো আবার খাল, বিল অথবা জলাশয়ের সাথে মিশে যায়, পানি দূষণ ঘটায় এবং বিভিন্ন ধরনের পানিবাহিত এবং বাতাসের বিভিন্ন রোগবালাইয়ের কিন্তু উৎস হিসেবে এগুলো কাজ করে।
5: আর অপরিকল্পিত নগরায়নের ফলে শহরে বন্যা এবং জলাবদ্ধতা আসলে কেন বেড়ে যায়?
6: আমরা একটু আগে কিন্তু এই কথাটি বলছিলাম যে একটি শহরকে যখন আপনি কংক্রিট দিয়ে ঢেকে দিবেন, সেই বৃষ্টির পানিটা কিন্তু যাওয়ার আর কোনো জায়গা থাকে না। তখন কি হয় আমরা দেখি, ঢাকাতেও আমরা তাই দেখি, যখন বৃষ্টিপাত হয় অল্প বৃষ্টিপাতেও কিন্তু ঢাকায় হাঁটু পানি জমে যায়, কারণ পানিটা চলে যাওয়ার যে জায়গাগুলো ছিল খোলা জায়গাগুলো সেগুলো কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি, তখন সেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। এটা যে শুধু ঢাকায় হয়েছে তা না, আমরা চিটাগাংও কিন্তু এটা দেখি, চিটাগাং শহরেও কিন্তু অল্প বৃষ্টি হলেই কিন্তু পানি জমে যায়। আমাদের বাংলাদেশের নগরায়নের ক্ষেত্রে এই জলাবদ্ধতা একটি বড় সংকট।
5: অপরিকল্পিত নগরায়ন বন্ধ করতে এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ব্যক্তি পর্যায়ে আসলে আমাদের কি কি করতে হবে?
6: বাংলাদেশ কিন্তু নগরায়ন বাড়ছে, বাংলাদেশ না সারা পৃথিবীতেই বাড়ছে, এবং আমরা যে শহরে বসবাস করি ঢাকা, সেটি বছর কয়েক আগেও কিন্তু জনবহুল শহরের তালিকায় নবম দশম অবস্থানে ছিল, কিন্তু সেটা সম্প্রতি এখন দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। তাহলে এখন যদি আমরা এই শহরকে রক্ষা করতে চাই, ব্যক্তি পর্যায়ে কিন্তু আমাদের সচেতনতা জরুরি, এবং সেই সচেতনতা কি, সেটা হলো আমার বাড়ির পাশে যদি কিছু জায়গা থাকে সেখানে আমাকে গাছ লাগানো, আমি ছাদের উপর কৃষি করা, ছাদের উপর বৃক্ষরোপণ করা, সেটিও তাপমাত্রাকে নিয়ন্ত্রণে সহায়তা করবে, বজ্রকে ব্যবস্থাপনায় এই একবারে নিজের বাড়ি থেকে কাজগুলো শুরু করা, জলাশয়ের যে জায়গাগুলো খেলার মাঠ অথবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে আমরা যার যার অবস্থান থেকে যদি সচেতন না হই তাহলে শহরের সবাই কিন্তু এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে।
5: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
6: আপনাকে অনেক ধন্যবাদ।
4: সাক্ষাৎকারমূলক আলোচনা শুনলেন। গাছপালা পরিবেশকে সুন্দর রাখে কারণ এটি অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, বায়ুমণ্ডলের ভারসাম্য বজায় রাখে এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। গাছপালা ছায়া দিয়ে পরিবেশ ঠান্ডা রাখে, শব্দ দূষণ কমায় এবং মাটিকে ক্ষয় থেকে রক্ষা করে, যা একটি সুস্থ ও সুন্দর পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। আসুন বেশি করে গাছ রোপণ করি। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনবেন পরিবেশ বিষয়ক গান।

0: বিদায় নেবার সময় হয়ে এলো। সবার সুস্থ সুন্দর সুখী জীবন কামনায় শেষ করছি আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনায় আমি মোহাম্মদ শাহিনুর রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি নার্গিস পারভিন এলিজা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই জাতীয় সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে তার দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি আজ রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করছিলেন। মন্ত্রী বলেন, নির্বাচনে জনগণের সামনে পেশ করা ইস্তেহারের ভিত্তিতে বিএনপি সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। আজ সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামে বন্যায় প্রায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতোমধ্যে ১ লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, পুনর্বাসন কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এগুলো দ্রুত মেরামতের জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু সড়কে ইতোমধ্যে কাজও শুরু হয়েছে। সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চলমান এসএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া এই পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ এবং G77 অ্যান্ড চায়না তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ সদর দপ্তরে সফররত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইইউর প্রতিনিধি দল এবং G77 অ্যান্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধির সঙ্গে পৃথক বৈঠকে এ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং চলমান কাঠামোগত সংস্কারের সফল বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় প্রয়োজন। জবাবে ইইউ প্রতিনিধি দল এই প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। নারী শিশু নির্যাতন দমন আইনের মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির পর গত এক মাসে ১০টি রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। দেশে নারী শিশু নির্যাতনের কয়েকটি নির্মম ঘটনার প্রেক্ষাপটে অগ্রাধিকার ভিত্তিতে শুধু নারী শিশু নির্যাতন দমন আইনে মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন ও আপিল শুনানির জন্য গত ১০ জুন একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন বিভিন্ন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানি সামরিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের টানা ষষ্ঠ রাতের বোমা হামলার পর তেহরান এই পাল্টা হামলা চালায়। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ বোমা হামলায় ৫টি সেতুতে আঘাত হানা হয়, এতে অন্তত ৭ জন নিহত হন। খেলার খবর ক্রিকেট। বুলাওয়েতে দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ ওভারে ৫ উইকেটে ১৪২ রান করেছে বাংলাদেশ। বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। তিন ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে ১-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উৎপর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর

0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
1: প্রিয় কিষাণী মা বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আয়োজন শুনছেন, এক ক্রাশ প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কিষাণী। কিষাণী মা বোনেরা, ঋতু বৈচিত্র্যের দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ঋতু পরিক্রমায় এখন চলছে বর্ষাকাল। এই সময়টিতে কিষাণী মা বোনদের বেশ কিছু কাজ রয়েছে। এ যেমন ধরুন, কৃষিকাজে জমির সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, সময় মতো রোপণ ও আগাছা দমন, সুষম সার প্রয়োগ এবং রোগবালাই নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। অতিবৃষ্টি বা জলাবদ্ধতার ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি নেয়া এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষিকাজ পরিচালনা করলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা বাড়ে। এছাড়াও হাঁস মুরগি ও গবাদি পশুর বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। পাশাপাশি কৃষাণী মা বোনদের নিজেদেরও থাকতে হবে অনেক বেশি সচেতন স্বাস্থ্যের বিষয়ে। কৃষাণী মা বোনেরা, বর্ষাকালে হাঁসের মধ্যে ডাক প্লেগ, ডাক কলেরা এবং বিভিন্ন ব্যাকটেরিয়া ও পরজীবী জনিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই হাঁসের খামার ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিশুদ্ধ খাবার ও পানি নিশ্চিত করা, অসুস্থ হাঁস আলাদা রাখা এবং পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা ও চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি। এ পর্যায়ে কৃষি কথা পর্বে বর্ষাকালীন হাঁসের রোগ ও তার প্রতিকার, এ বিষয়ে শুনবেন একটি কথিকা। বলছেন ডাক্তার ফারহানা নাইম, সিনিয়র সহকারী পরিচালক, আন্তঃসীমান্ত বাণিজ্য ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট, প্রাণী সম্পদ অধিদপ্তর, ঢাকা।
2: বর্ষাকালে হাঁসের মধ্যে আর্দ্রতা, নোংরা পানি, জীবাণু ও পরজীবীর বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। বাংলাদেশে বিভিন্ন প্রজাতির হাঁস পাওয়া যায়। তার মধ্যে আছে দেশি হাঁস, খাকি ক্যাম্পেবল, জিংরিং, ইন্ডিয়ান রানার, পেকিং এবং মাসকভি। এর ভিতর খাকি ক্যাম্পেবল, জিংডিং এবং ইন্ডিয়ান রানার, এগুলো মূলত ডিম উৎপাদনের জন্য আমরা পালন করে থাকি এবং পেকিং ও মাসকভি, এটা আমরা মাংস উৎপাদনের জন্য পালন করে থাকি। খাকি ক্যাম্পেবল মোটামুটি 250 থেকে 300 পর্যন্ত ডিম পাড়ে, জিংডিং প্রজাতির হাঁস 240 থেকে 250 পর্যন্ত ডিম পাড়ে এবং ইন্ডিয়ান রানার 200 থেকে 240 পর্যন্ত ডিম পাড়ে। হাঁসের বিভিন্ন ধরনের রোগ দেখা যায়, যার ভিতর আছে ডাক প্লেগ আছে, ডাক কলেরা আছে, ডাক কক্সিডিওসিস আছে, বোটুলিজম আছে, অ্যাসপারজিলোসিস আছে, প্রভৃতি মূলত বর্ষাকালীন হাঁসের মূল রোগ। এরপর আমরা আসি ডাক প্লেগের কথায়। ডাক প্লেগের সাধারণত যেগুলো দেখা যায়, ডাক প্লেগে আমাদের মূল কারণগুলো যেগুলো দেখা যায়, হঠাৎ মৃত্যু। হাঁস দেখা যাচ্ছে চলাফেরা করতে করতে হঠাৎ করে মৃত্যুবরণ করে এবং মারা যাওয়ার পূর্বে যেটা হয়, তারা হচ্ছে খাওয়াটা কমিয়ে দেয় এবং চোখ নাক দিয়ে পানি পড়া শুরু করে, চোখ নাক মুখ ফুলে যায় এবং আলটিমেটলি তারা যেটা করে সেটা হচ্ছে সবুজ বা পাতলা পায়খানা করে। এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এটা আমরা আইডেন্টিফাই করব সাধারণত পোস্টমর্টেম লেশনের মাধ্যমে, যা একজন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে একজন ভেটেনারিয়ান করে। এখানে হেমোরেজ দেখা যায় ইসোফেগাসে, ইসোফেগাস বা খাদ্যনালীতে সাধারণত হেমোরেজ দেখা যায়। এগুলো আমরা কিভাবে প্রতিকার করতে পারি? এখন আমরা অসুস্থ হাঁসকে এটা আমরা আলাদা রাখবো একটা সুস্থ হাঁস থেকে এবং ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রপার ভ্যাকসিনেশন ডাক প্লেগের যে ভ্যাকসিন আছে সে ভ্যাকসিনেশন করতে হবে এবং খামার পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে। এরপর আমরা দ্বিতীয় যে রোগটার কথা বলবো, বর্ষাকালেই দেখা যায়, সেটা হচ্ছে ডাক কলেরা। ডাক কলেরার ক্ষেত্রে কি হয়, কলেরা থেকে আমরা বুঝতে পারি এখানে হচ্ছে পাতলা সবুজ পায়খানা হয়, তারপর যেটা হয় জ্বর থাকে এবং হাঁস আলটিমেটলি খাওয়া বন্ধ করে দেয় এবং হচ্ছে সেটা থেকে কি হয়, হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে। এখানে আমরা পোস্টমর্টেম লেশনগুলো কি দেখব? পোস্টমর্টেম লেশন করতে গেলে ভেটেনারিয়ান মূল যে লক্ষণগুলো দেখে আইডেন্টিফাই করে সেটা হচ্ছে এদের যে লিভারটা আছে, লিভারটা এনলার্জ হয়ে যায় এবং লিভারে নেক্রোটিক স্পট দেখা যায় এবং শরীরের বিভিন্ন অর্গানে হেমোরেজ হতে পারে এবং হচ্ছে যেটা আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে হার্টে ইনফ্লামেশন হতে পারে। এটার আমরা প্রতিকার কিভাবে করব? এটা আমরা অসুস্থ হাঁসকে আমরা আলাদা করে রাখবো সুস্থ হাঁস থেকে এবং হচ্ছে প্রপার

0: ভ্যাকসিনেশন করব এবং একইভাবে আমরা খামার পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখবো, কারণ জীবাণুর মাধ্যমে মূলত ডাক কলেরা ছড়াই। এরপর আসি আমরা কক্সিডিওসিস। কক্সিডিওসিস হাঁসের আরেকটা জটিল রোগ, যেটাতে হাঁস সাধারণত রক্ত মিশ্রিত পাতলা পায়খানা করে, এই জন্য এটাকে বলে কক্সিডিওসিস বা রক্ত আমাশয়। এক্ষেত্রে হয় কি, হাঁসের দুর্বলতা দেখা যায়, সে খাবার খেতে চায় না এবং আলটিমেটলি যেটা হয় সে হচ্ছে রক্ত মিশ্রিত পাতলা পায়খানা করে। পোস্টমর্টেম লেশন সাধারণত যেটা দেখা যায়, ইন্টেস্টাইনে এখানে হেমোরেজ থাকে এবং রক্ত জমাট বেঁধে থাকে। আর এটার আমরা প্রতিকার কিভাবে করতে পারি? প্রতিকার করতে পারি দুই ভাবে। পচা বাসি খাবার খাওয়ানো যাবে না, যেমন অনেক ক্ষেত্রে হয় আমরা আগের দিন সকালের ভাতগুলো পানি দিয়ে দিয়ে রাখি এবং পরের দিন সকালে সেগুলো হাঁসকে খাওয়াই, যার ফলে এই পচা বাসি খাবার খাওয়ানোর ফলে এটার একটা ইফেক্ট সৃষ্টি হয়, গ্যাস সৃষ্টি হয় এবং গ্যাস থেকে রক্তযুক্ত পাতলা পায়খানা করে। আমরা যেটা করতে পারি, পরিষ্কার এবং নিরাপদ পানি এবং খাবার সরবরাহ করতে পারি এবং হাঁসের যে লিটারটা থাকে সেই লিটারটাও আমাদের শুষ্ক এবং জীবাণুমুক্ত রাখার চেষ্টা করতে হবে এবং হচ্ছে প্রপার ট্রিটমেন্ট করতে হবে। কক্সিডিওসিস একটি নিরাময়যোগ্য রোগ এবং এটা ভেটেরিনারিয়ানের মাধ্যমে আমরা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা হাঁসকে সুস্থ করে তুলতে পারি। এরপর আরেকটা হাঁসের একটা জটিল রোগ আছে, সেটা হচ্ছে বোটুলিজম, বা এটাকে অনেকে বলে আমাদের ভেটেরিনারি সায়েন্সের ভাষায় এটাকে বলে লিম্বার নেক ডিজিজ। লিম্বার নেক ডিজিজে কি হয় বা বোটুলিজমে কি হয়, ঘাড় ঢিলা হয়ে যায় এবং হাঁসের দুই পাখনা যেটা আছে সেটা ঝুলে পড়ে যায় এবং হাঁসের কি হয়, এক পা বা এক সাইড পক্ষাঘাতগ্রস্ত হয় এবং চলাফেরায় অক্ষমতা দেখা যায়। এখানে পোস্টমর্টেম লেশনে সাধারণত কোনো সাইন সিমটম ওইভাবে দেখা যায় না, এখানে আমাদের মূল যেটা বাহ্যিক সাইন সিমটম দেখে আমরা বোটুলিজমটা বা লিম্বার নেক ডিজিজটা আমরা আইডেন্টিফাই করতে পারি। আর এটা একইভাবে এটা প্রতিকার করা যাবে, পচা খাদ্য দূষিত খাদ্য সরিয়ে ফেলতে হবে এবং ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী প্রপার ট্রিটমেন্ট দিতে হবে। এরপর আরেকটা হাঁসের রোগ আছে যেটা বর্ষাকালে খুব বেশি দেখা যায়, সেটা হচ্ছে অ্যাসপারজিলোসিস। অ্যাসপারজিলোসিসে কি হয়, অ্যাসপারজিলোসিস সাধারণত শ্বাসকষ্ট দেখা যায়, শ্বাসকষ্ট থেকে হাঁস হচ্ছে হা করে নিঃশ্বাস নেয় এবং হা করে নিঃশ্বাস নেওয়ার পর সেটা থেকে দুর্বলতা সৃষ্টি হয়, শ্বাস প্রশ্বাস বাধাগ্রস্ত হয় এবং আলটিমেটলি তার যেটা হাঁসের দিয়ে রেগুলার বডি গ্রোথ আছে সেটা আস্তে আস্তে কমে যায়। এটা আমরা কিভাবে প্রতিকার করতে পারি, কখনোই ভেজা খাবার দেয়া যাবে না। এবং আরেকটা যেটা অ্যাসপারজিলোসিস যেটা হয়, এটা হচ্ছে লিটারটাতে আমাদের যে লিটারের ওপর আমরা হাঁসকে রাখি এই লিটারটা কিন্তু অবশ্যই শুষ্ক রাখতে হবে। এরপর কি আছে, এরপরে বর্ষাকালে প্রতিরোধমূলক ব্যবস্থা। হাঁসের বিভিন্ন ধরনের রোগ আমরা যেটা বললাম, ডাক প্লেগ, ডাক কলেরা, অ্যাসপারজিলোসিস, কক্সিডিওসিস, এগুলো সাধারণত মেনলি বর্ষাকালেই দেখা যায়, কারণ হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির থেকে সাধারণত বেশি এবং হাঁস সাধারণত এই বর্ষাকালে বেশি অসুস্থ হয়। এবং আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কি গ্রহণ করতে পারি, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা যেটা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে থাকার জায়গা পরিষ্কার ও শুষ্ক রাখতে হবে এবং যে থাকার জায়গা আছে বৃষ্টির পানি এখানে জমতে দেয়া যাবে না এবং হাঁসকে পরিষ্কার ও নিরাপদ পানি খাওয়াতে হবে এবং সেই সাথে সাথে শুষ্ক খাবার দিতে হবে, কোনো অবস্থাতেই ভিজা খাবার দেয়া যাবে না। আরেকটা যেটা বর্ষাকালে রোগ দেখা যায় সেটা হচ্ছে কৃমি সংক্রমণ। কৃমি সংক্রমণে কি হয়, এখানে হাঁসের যে ওয়েটটা আছে সেটা কমে যায়, কমে যাওয়ার ফলে হাঁস পাতলা পায়খানা করে এবং আস্তে আস্তে দুর্বলতা দেখা যায় এবং সাথে সাথে কি হয়, এগ প্রোডাকশনটাও কমে যায় এবং তার যে গ্রোথ আছে সেটাও কমে যায়। এখানে পোস্টমর্টেম লেশনে আমরা কি দেখব, পোস্টমর্টেম লেশনে আমরা দেখব ইন্টেস্টাইনে আমরা এখানে কৃমির উপস্থিতি দেখে এটা আমরা খুব সহজে এটা আমরা কৃমি সংক্রমণটা আইডেন্টিফাই করতে পারি। আর এখানে প্রতিরোধ হিসেবে আমাদের হাঁসের জন্মের পর থেকেই ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী আমরা হচ্ছে অ্যান্থেলমেন্টি খাওয়াতে হবে এবং খাবার পাত্র পানি পাত্র পরিষ্কার রাখতে হবে, প্রপার ভ্যাকসিনেশন রাখতে হবে এবং কোনো হাঁস যদি অসুস্থ হয় সেক্ষেত্রে কোয়ারেন্টাইনের মাধ্যমে তাকে আলাদা রাখতে হবে।
1: কৃষানী মা বোনেরা, গর্ভকালীন সময়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা মা ও গর্ভের শিশুর সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। সঠিক যত্ন অনেক জটিলতার ঝুঁকি কমায় এবং নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশুর জন্মের সম্ভাবনা বাড়ায়। এবারে স্বাস্থ্য কথা পর্বে গর্ভকালীন সময়ে কৃষানী মা বোনদের যত্ন এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার। প্রিয়
2: কিষানী মা ও বোনেরা, আজকে সাক্ষাৎকারমূলকে আলোচনায় সাথে আছি আমি আফরোজ ডাক্তার পপি। যে বিষয়ে আজ আমরা কথা বলব, গর্ভকালীন সময়ে কিষানী মায়েদের যত্ন। আর এই বিষয়ে বলবার জন্য আমাদের আয়োজনের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার জেসিকা রিজভী তামান্না, স্ত্রী ও প্রসূতি রোগ এবং হাই রিস্ক প্রেগন্যান্সি বিশেষজ্ঞ, মুক্তা মেডিকেল কলেজ হাসপাতাল। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। প্রথম যে কথাটা আমি আসলে বলতে চাই, আসলে গর্ভকালীন সময়ে কিষানী মায়েদের পেশাগত ঝুঁকি এবং পরিশ্রম অনেক সময় বেশি থাকে, তো সেই সময় যত্নটাও একটু বেশি জরুরি। তো কেন আসলে সেক্ষেত্রে আলাদা যত্ন দরকার, এই বিষয়ে যদি একটু বলতেন।
3: কৃষিকাজে নিয়োজিত মায়েরা সাধারণত বেশি পারিশ্রমিক শারীরিক পরিশ্রম করে থাকেন, যেমন জমিতে কাজ করেন, ভারী জিনিস তোলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত থাকেন, সচেতনতার অভাবে সময় মতো চিকিৎসা নেন না, ফলে তাদের গর্ভাবস্থায় নানা জটিলতা ও মাতৃমৃত্যু ঝুঁকিও বেশি থাকে।
2: কয়বার চেক আপ করা দরকার তাদের?
3: গ্রামে অনেকেই চেক আপকে গুরুত্ব দেন না, প্রতি মাসে অন্তত একবার চেক আপ করানো দরকার। তবে প্রতি মাসে সম্ভব না হলে গর্ভাবস্থায় কমপক্ষে চারবার চেক আপ করতে হয়। প্রথম তিন মাসের মধ্যে প্রথম চেক আপ, চতুর্থ পঞ্চম মাসে দ্বিতীয় চেক আপ, সপ্তম মাসে তৃতীয় চেক আপ, নয় মাসের দিকে চতুর্থ চেক আপ। তবে যদি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা থাকে সেক্ষেত্রে চেক আপের সংখ্যা আরো বাড়ে।
2: আর এই যে গর্ভাবস্থায় যখন থাকেন তাদের আসলে কি কি ধরনের খাবার খাওয়া উচিত?
3: ফল, সবজি, দুধ, ডিম, মাছ, মাংস, বাদাম, ডাল ইত্যাদি পুষ্টিকর খাবার খেতে হবে। আয়রন, ক্যালসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খাওয়া উচিত। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, 8-10 গ্লাস।
2: এবং এই সময়টায় গর্ভকালীন সময়ে সে কোন ধরনের খাবারগুলো এড়িয়ে চলবে?
3: অতিরিক্ত ঝাল বা ভাজা পোড়া এড়িয়ে যেতে হবে, কাঁচা ও অপরিষ্কার খাবারও এড়িয়ে যেতে হবে।
2: কিষানী মায়েদের জন্য বিশেষ যত্ন ও পরামর্শ কি কিছু দেওয়া যেতে পারে?
3: জি, শারীরিক পরিশ্রম সীমিত করতে হবে। গর্ভাবস্থার শুরু থেকে ভারী কাজ যেমন ধান কাটা, জল টানা, মাটি কাটা ইত্যাদি পরিহার করতে হবে। পঞ্চম মাসের পর থেকে জমির কাজ পুরোপুরি বন্ধ রাখতে হবে। নিয়মিত বিশ্রাম ও দিনে অন্তত 2 বার শুয়ে বিশ্রাম নিতে হবে। পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে, প্রতিদিন 5 বেলা খাওয়ার চেষ্টা করতে হবে। ডিম, দুধ, শাক সবজি, ডাল, ভাত, রুটি, সহজলভ্য সস্তা পুষ্টিকর খাবার বেছে নিতে হবে। আয়রন ও ক্যালসিয়াম ফলিক এসিড ট্যাবলেট সময় মতো খেতে হবে। অতিরিক্ত ঝাল ভাজা পোড়া এড়িয়ে যেতে হবে। সরকার বা এনজিওদের পুষ্টিকর খাদ্য সহায়তা থাকলে সেই সুযোগ নিতে পারেন। নিয়মিত চেক আপে যেতে হবে, যদি সম্ভব হয় কমিউনিটি ক্লিনিক বা উপস্বাস্থ্য কেন্দ্র ব্যবহার করতে হবে। সেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কিষানী মায়েদের গ্রাম বাংলার সহজ ভাষায় বুঝিয়ে থাকেন। ভিজিট বা চেক আপে গেলে পরিবারের সদস্যদের পরামর্শ দেয়া হয়। সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনে চিত্র বা পুস্তিকা ব্যবহার করে সহজভাবে বোঝানো হয়। টিটেনাস টিকা নিয়মিত নিতে হবে। জটিল কিছু লক্ষণ কিষানী মায়েদের জানতে হবে। গর্ভাবস্থায় কিছু জটিল লক্ষণ দেখা দিলে তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যেতে হবে, যেমন রক্তপাত, প্রচণ্ড মাথা ব্যথা, পা ফুলে যাওয়া, পেটে ব্যথা বা শিশুর নড়াচড়া কমে যাওয়া, পানি ভেঙে গেলে, এবং এই জরুরি অবস্থাগুলো সম্পর্কে পরিবারকেও শেখাতে হবে। ডেলিভারি পরিকল্পনা আগে থেকে করতে হবে। হাসপাতালে প্রসব করানোর পরিকল্পনা অবশ্যই থাকতে হবে। বাড়িতে প্রসব হলে প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী অবশ্যই থাকতে হবে। ডেলিভারির সময় গাড়ি, সাহায্যকারী ও হাসপাতালের যোগাযোগ ঠিক রাখতে হবে।
2: আমার সবশেষ প্রশ্ন, কিষানী মায়েদের পরিবারের জন্য কি কোনো বিশেষ পরামর্শ দেওয়া যায়?
3: জি, গর্ভাবস্থার সময় মা শুধু একজন শ্রমিক নন, তিনি দ্বৈত দায়িত্বে থাকেন, মা ও শিশুর দায়িত্বে থাকেন। নিয়মিত যত্ন ও বিশ্রাম না পেলে মা ও শিশুর উভয়েরই ক্ষতি হতে পারে। সহকর্মী বা পরিবারের অন্যরা যেন সহযোগিতা করেন, বিশেষ করে গৃহকাজ ও জমির কাজ ভাগ করে নিতে হবে।
2: ধন্যবাদ আপনাকে। আসলেই মাতৃত্ব যেন শ্রমের মাঝে হারিয়ে না যায়, এই বার্তাটা কিষানী মায়েদের জীবনে পৌঁছে দিতে হবে, তাদের যত্ন মানে পরবর্তী প্রজন্মকে নিরাপদ করা। শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোন আয়োজনে।
1: আপনারা শুনছেন গ্রামীণ মা বোনদের জন্য অনুষ্ঠান কৃষাণী, প্রচারিত হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার থেকে। কৃষাণী মা বোনেরা, অনেক কথার পরে এবার আপনাদের কিছুটা সময় সুরের ভেলায় ভাসাবো, শোনাবো ছায়াছবির গান। ছায়াছবির গান শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি চলচ্চিত্রের আবেগ, গল্প ও চরিত্রকে আরো জীবন্ত করে তোলে। একটি ভালো চলচ্চিত্রের গান দর্শকের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকে এবং অনেক সময় ছবির জনপ্রিয়তার অন্যতম কারণ হয়ে ওঠে। ছায়াছবির গানটি শুনবেন আরফিন রুমি ও পূজার কণ্ঠে, ছায়াছবি তার কাটা।

0: কৃষানী মা বোনেরা, সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্য তালিকায় মৌসুমি ফল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফল শরীরকে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও আঁশ সরবরাহ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। ফল ভালোভাবে ধুয়ে পরিমিত পরিমাণে এবং সম্ভব হলে তাজা অবস্থায় খাওয়াই সবচেয়ে উপকারী। এ পর্যায়ে জীবন কথা পর্বে স্বাস্থ্য রক্ষায় ফলের গুরুত্ব ও খাওয়ার নিয়ম, এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কিষাণী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয়, স্বাস্থ্য রক্ষায় ফলের গুরুত্ব ও খাওয়ার নিয়ম। এ বিষয়ে সাক্ষাৎকার প্রদানের জন্য আমাদের সঙ্গে আছেন সেলিনা বেগম, উপপরিচালক প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন। এবং শুরুতেই আপনার কাছে জানতে চাই, স্বাস্থ্য রক্ষায় ফলের গুরুত্ব কি?
2: আমাদের দেশে সারা বছরই কোনো না কোনো ফল পাওয়া যায়। বিভিন্ন প্রাকৃতিক পুষ্টি উপাদানে ভরপুর এসব ফল দেহকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। ফলমূল ভিটামিন, খনিজ উপাদান, আঁশ এবং পানির উৎকৃষ্ট উৎস। আমাদের দেশে আম, জাম, কাঁঠাল, তাল, লিচু, তরমুজ, সফেদা, বাঙ্গি, জামরুল, পেয়ারা, আমড়া, ডেওয়া ইত্যাদি ফল আমরা সারা বছরই কালভেদে পেয়ে থাকি। এসব ফলে রয়েছে নানাবিধ পুষ্টিগুণ। গবেষণায় দেখা যায় যে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ফলমূলে বিদ্যমান বিভিন্ন খনিজ, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
1: এবারে আপনার কাছে জানতে চাই, ফলমূল কিভাবে আমাদের দেহের রোগ প্রতিরোধে সহায়তা করে?
2: হলুদ, কমলা ও লাল রঙের ফল যেমন আম, জাম, ডেওয়া, কাঁঠাল, তাল, লিচু, তরমুজ ইত্যাদিতে বিটা ক্যারোটিন, ভিটামিন ই, ফোলেট, বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ক্যারোটিনয়েড, লাইকোপেন ইত্যাদি উল্লেখযোগ্য পরিমাণ থাকে। বিটা ক্যারোটিন বা ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। ফলে বিদ্যমান বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি রক্তনালীতে চর্বি জমা হতে বাধা দেয় এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায়। তরমুজে ম্যাগনেসিয়াম রয়েছে যা হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে এবং হৃদস্পন্দনকে স্থির রাখতে সাহায্য করে। পেয়ারা এবং আমলকি ভিটামিন সি এর উল্লেখযোগ্য একটি উৎস। আয়রন জাতীয় খাদ্য গ্রহণের সময় ভিটামিন সি সমৃদ্ধ ফল গ্রহণ করলে দেহে আয়রনের পরিশোধন বৃদ্ধি পায়।
1: একজন মানুষের প্রতিদিন ভিটামিনের চাহিদা পূরণে ফলমূল কতটুকু সহায়ক হিসেবে কাজ করে, এ বিষয়ে জানতে চাই।
2: 100 গ্রাম পেয়ারাতে 228 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। 100 গ্রাম আমলকিতে থাকে 435 মিলিগ্রাম ভিটামিন সি। একজন মানুষের প্রতিদিন ভিটামিন সি প্রয়োজন প্রায় 75 মিলিগ্রাম। একটি পেয়ারা বা 2 থেকে 3টা আমলকি একদিনের ভিটামিন সি চাহিদা পূরণে যথেষ্ট এবং এগুলো কিন্তু আমাদের দেশীয় ফল এবং এগুলো দামেও অনেক সস্তা। ফলমূলের আঁশ শরীরের বজ্র, অতিরিক্ত কোলেস্টরেল এবং কিছু ক্যান্সার উৎপাদনকারী উপাদানকেও অপসারণ করে। প্রতি 100 গ্রাম দেশীয় ফলের মধ্যে কালোজাম, পেয়ারা, বেল, আতাফল ইত্যাদিতে 1.5 থেকে 5 গ্রাম পর্যন্ত খাদ্য আঁশ পাওয়া যায়। কলা এবং ডাবে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে যা শরীরের কোষের ভেতরের পানি ও লবণের যে ভারসাম্য সেটা রক্ষার সাহায্য করে এবং এর পাশাপাশি হৃদযন্ত্র সুস্থ রাখতেও সাহায্য করে। পটাশিয়াম থাকার কারণে এই 2টা ফল গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর ফল হিসেবে বিবেচিত হয়।
1: এবারে জানতে চাই, শারীরিক বিকাশ এবং পানির চাহিদা পূরণে ফলের ভূমিকা কতটুকু?
2: বিভিন্ন ফল যেমন আম, জাম, তাল, লিচু, তরমুজ, সফেদায় পানিতে দ্রবণীয় বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন B6, ফোলিক অ্যাসিড বা B9, থায়ামিন, রিবোফ্লাভিন ইত্যাদি পাওয়া যায় যা শরীরে বিপাকক্রিয়া ঠিক রাখে। শিশুদের কোষ বৃদ্ধি, বুদ্ধির বিকাশ ইত্যাদিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া শরীরের প্রতিটি কোষ, টিস্যু এবং অঙ্গ সঠিকভাবে কাজ করার জন্য পানির প্রয়োজন হয়। প্রতিদিন বিভিন্ন বিপাকক্রিয়ার মাধ্যমে শরীর থেকে অনেক পানি হারায়। ফলে যেহেতু 80% বেশি পানি থাকে তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ফল আমাদের খাওয়া উচিত।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই, সুস্বাস্থ্য ধরে রাখতে কিভাবে প্রতিবেলা ফল খাওয়ার নিয়ম কিংবা কিভাবে খেতে হবে বলে মনে করেন?
2: শিশু এবং কিশোরীদের সুস্বাস্থ্য ধরে রাখতে এবং মেধা বিকাশে প্রত্যেককে প্রতিবেলা খাবারের সাথে ফল খাওয়ার পরামর্শ দেয়া হয়। জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা 2020 অনুযায়ী একজন মানুষের প্রতিদিন 300 গ্রাম শাকসবজি ও 100 গ্রাম ফল খেতে হবে। এই ফলের মধ্যে একটি টক এবং একটি মিষ্টি উৎস থেকে আসলে ভালো হয়। ফল সাধারণত অন্যান্য খাবার খাওয়ার পরপর খাওয়া ভালো। এতে ফলে বিদ্যমান এনজাইম, ভিটামিন ইত্যাদি খাবারের পুষ্টি উপাদানের শোষণ বাড়াতে সাহায্য করে।
1: অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এই বিষয়গুলো আমাদের কৃষানী ভাই বোনেরা মেনে চলবেন এবং উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন।
3: মিনি, ও মিনি, আরে কই গেলি রে মা? দেখ বাজার থেকে কত পদের মাছ আনছি। মিনির মা, মিনির মা, আস্তে আস্তে ঘর থেকে বাইর হও, মাছগুলা কুটান লাগবো তো।
4: আইতাছি আইতাছি। কি মাছ আনছেন?
3: হরেক রকম মাছ আনছি।
4: ও মমনা, দেখ তো তোর খালুজান কি বাজার আনছে। মাছগুলারে কুলার মধ্যে ঢাইলা রাখ।
5: খালুজান, আপনি আবার গুড়া মাছ আনছেন? গুড়া মাছ কাটতে খুব কষ্ট হয়।
3: আরে দেখ একদম তাজা, পুটি মলা ঢেলা কাসকি সকল পদের মাছ আনছি।
5: তাজা না মরা সেইটা কই নাই তো, বড় মাছ আনলে তাড়াতাড়ি কুটে নেওয়া যায়।
4: আপনি আইজ গুড়া মাছ আনছেন? এত গুড়া মাছ কাটবো কেডা?
6: হাফিজ ভাই বাড়ি আছেন নাকি?
3: জি বাড়ি আছি। আসেন ডাক্তার সাহেব, ভেতরে আসেন।
6: বাড়িতে এত কথা কিসের?
4: এই মাছ কাটা নিয়ে আমরা কথা কইতেছি।
6: ভাবি আপনার শরীর এখন কেমন? ঔষধপত্র ঠিক মতো খাইতেছেন তো?
4: ঔষধ তো খাইতেছি, কিন্তু আপনি যে কইছিলেন মাছ খাইতে সেই
6: কেন? হাফিজ ভাই বাজারে গেলেন, মাছ আনেন নাই?
3: আনছি তো, তাজা পুটি মলা ঢেলা কাসকি দেখেন দেখেন, কেমন চকচক করতেছে।
4: ভাইজান, মিনির আব্বাই আনে শুধু গুড়া মাছ। গুড়া মাছ খাইতে আমার একদম ভাল লাগে না ভাইজান।
3: ডাক্তার সাহেব, আপনি আস্তে আস্তে যে কথা শুনছেন এটাই হলো বিষয়। বড় মাছ কিনলাম না কেন, গুড়া মাছ আনছি সেটা যেন আমার অপরাধ। আরে বড় মাছও কিনছি, কিন্তু বড় মাছের আর ছোট মাছের গুণাগুণ আকাশ পাতাল ফারাক।
5: আমার তো ব্যাবাক মাছই কাটতে হইব, শুরু কইরা দিলাম।
6: এই যে গুড়া মাছ, এইসবের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন, ক্যালসিয়াম আর ফসফরাস।
4: ভিটামিন এ আমাদের কোন কাজে লাগে ডাক্তার সাহেব?
6: ভিটামিন এ আমাদের চোখের জ্যোতি বাড়ায়।
4: আর ভিটামিন ডি আমাদের কোন কাজে লাগে?
6: ভিটামিন ডি খাইলে আমাদের হাড় শক্ত হয়।
5: তাইলে আমি গুড়া মাছ বেশি বেশি খামু, আমার শরীরের হাড় মনে হয় নরম।
3: ক্যালসিয়াম কি কাজে লাগে ডাক্তার ভাই?
6: এই যে আমাকে বয়স হইছে, হাড়ও ক্ষয় হইতেছে, এই ক্যালসিয়াম আমাদের হাড়ের ক্ষয়ক্ষতি পূরণ করে।
3: ও
5: কইলেন গুড়া মাছে আয়রন আছে, আয়রন মানে তো লোহা, লোহা কেমনে খামু?
6: আরে শোনো, এই আয়রন আমাদের রক্তে লোহিত কণিকা বৃদ্ধি করে, মানে রক্ত বাড়ায় আর কি। আর শরীরে ফসফরাসের চাহিদা গুড়া মাছ খেলে পূরণ হয়। ভাবির শরীরের ঘাটতি পূরণের জন্য গুড়া মাছ খাওয়া একান্ত প্রয়োজন।
3: ডাক্তার ভাই, আমি গুড়া মাছের উপকারিতা সম্পর্কে এই একটু একটু জানি, তাই আপনার মতো এত সুন্দর কইরা পরিবারের সকলরে বুঝাইতে পারি নাই।
4: এই জন্যই কি গুড়া মাছ বেশি বেশি কিনেন আপনি? এখন বুঝলাম, এইটা হইলো আসল মাছ। আজ আমি অনেক কিছু শিখলাম, গুড়া মাছের উপকারিতা সম্পর্কে জানলাম।
5: এখন গুড়া মাছ কোটার মজাই আলাদা। আমিও আজ থেকে গুড়া মাছ বেশি বেশি করে খাবো, আর আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াবো।
4: মিনির বাপ, আজ থেকে প্রতিদিন গুড়া মাছ আনবেন, আমি আর রাগ করুম না।
5: খালুজান, আমিও রাগ করুম না।
6: পুটি মলা ঢেলা কাসকি এগুলো হইলো গুড়া মাছ, এটা সহজেই পাওয়া যায়।
3: হ ডাক্তার সাহেব, এই মাছ তো দেশের খাল বিল ডোবা নালায় সব জায়গায় পাওয়া যায়।
6: তাইলে আমরা সবল শরীর গঠনের জন্য এখন থেকে নিয়মিত কোন মাছ খাবো?
7: গুড়া মাছ বেশি বেশি খাবো।
6: হ্যাঁ,
0: প্রিয় কিষানী মা বোনেরা, বর্ষার এই সময় আপনারা নিজেদের শারীরিক যত্ন নেবেন সব সময়ের মতো। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিরাপদ পানীয় পান করা, পুষ্টিকর খাবার খাওয়া, ভেজা কাপড় দ্রুত পরিবর্তন করা এবং মশাবাহিত ও পানিবাহিত রোগ থেকে সতর্ক থাকা জরুরি। নিজের সুস্থতা নিশ্চিত হলে পরিবারকেও সুস্থ ও নিরাপদ রাখা সহজ হয়। আপনাদের সকলের সুস্থ সুন্দর মঙ্গলময় জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি কৃষানী থেকে। আজকের কৃষানি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম তানিয়া সুলতানা, শব্দগ্রহণ ও সম্পাদনায় আলী আহমদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রানিয়া সুলতানা।
8: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কৃষানি।
9: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। এদেশ আমার আপনার সকলের, তাই এদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবারই। আয় অনুযায়ী ব্যয় করুন, আয়ের অধিক ব্যয়ের প্রবণতা আপনাকে অসৎ আচরণে প্রলুব্ধ করতে পারে। বেঁচে থাকার জন্য আহার বাসস্থান যেমন, মুক্ত বায়ু আর সুস্থ পরিবেশও তেমনি অপরিহার্য।
10: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এবারে রয়েছে আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন খন্দকার ফারুক আহমেদ, গীতিকার মাসুদ করিম, সুর করেছেন জালাল আহমেদ।

খন্দকার ফারুক আহমেদের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানের গীতিকার কাজী লতিফা হক, সুর করেছেন ধীর আলী।

0: আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন খন্দকার ফারুক আহমেদ, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আয়োজনবেলায় এখন শুনবেন খাল খননের গান। গানে কণ্ঠ দিয়েছেন মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পীবৃন্দ। গানে কথা সাজিয়েছেন, সুর দিয়েছেন আবু বকর সিদ্দিক।

0: এতক্ষণ শুনলেন খাল খননের গান। কণ্ঠ দিয়েছেন মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পীবৃন্দ।
1: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়, আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক এবং সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই এ দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্তদের কষ্ট লাঘব করতে।
2: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 81% এবং সন্ধ্যে 6টায় 76%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:21 এবং অস্ত যাবে 6:48। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: বাংলাদেশ বেতার। ওয়েদার ফোরকাস্ট রেড বাই লাইলা আরিয়া নিউসন। মেরোভেস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল 1 AM সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন অর থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারি সাউথ অর সাউথ ইস্টার্লি গাস্টিয়ার স্কোয়ালি উইন্ড অ্যাট এ স্পিড অফ 45-60 কিলোমিটার পার আওয়ার ওভার দ্য রিজন অফ রংপুর, রাজশাহী, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অ্যান্ড সিলেট। রিভার পোর্ট অফ দিজ এরিয়াস হ্যাভ বিন অ্যাডভাইজ টু হয়েস্ট কশনারি সিগন্যাল নাম্বার 1। আই রিপিট, কশনারি সিগন্যাল নাম্বার 1। Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporarily gusty or squally wind at most of the places over Rongpur, Mamansingh and Silet Division, many places over Rajshahi, Dhaka, Khulna, Borishal and Chattogram Division. Moderately heavy to very heavy rainfall may expected at places over the country. Day temperature may remain nearly unchanged and night temperature may reduce slightly over the country. Highest temperature of the country today as recorded in Dimla 35.5 degrees Celsius, lowest at Silet 23 degrees. Temperature as recorded in Dhaka today was maximum 31.4 degrees Celsius, minimum 27.6 degrees. Humidity recorded in air at 9 a.m. 81%, at 6 p.m. 76%. The sun rises over Dhaka tomorrow at 5:21 a.m. sets at 6:48 p.m. That's the end of the weather report for this time.
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে সাতটা ত্রিশ মিনিটে। রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত দশটায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাধা শুনবেন রাত দশটা ত্রিশ মিনিটে। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম বিরানব্বই মেঘাহার্জে সন্ধে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এই সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এই সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিং এ বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বৈদ্যুত সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন।

0: নৈতিক গুণ হলো মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি মাওয়া বিনতে মাহমুদ। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা আজ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি ছিলেন। সভায় তিনি ডক্টর এমাজউদ্দিন আহমদের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো তিন মাসব্যাপী জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে আজ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জি কে এ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে এই কোর্সের উদ্বোধন করেন। এ সময় উপাচার্য বলেন, আন্তর্জাতিক ভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত হবে। প্রথম ব্যাচে ৩৫ জন শিক্ষার্থী এই কোর্সে অংশ নিয়েছেন। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় চলতি বছরের পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডক্টর এম ওসমান ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অধ্যাবসায়ের কোনো বিকল্প নেই। নরসিংদীতে হাম ও ডেঙ্গু রোগের সংক্রমণ মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, নজরদারি জোরদার এবং প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির আওতা বৃদ্ধি, সন্দেহভাজন রোগীর দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহ সহ আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আজ বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী প্রধান অতিথি হিসেবে ৮০০ কৃষকের মধ্যে এই বীজ ও সার বিতরণ করেন। কর্মসূচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটি কৃষককে ৭ ধরনের ৩০০ গ্রাম করে সবজি বীজ, ১৫ কেজি ডিএপি এবং ১৫ কেজি এমওপি সার দেওয়া হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮১% এবং সন্ধ্যে ৬টায় ৭৬%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:21 এবং সূর্যাস্ত সন্ধে 6:48। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
5: জুইনাবু,
3: এই তো আসলাম আমরা।
5: জুইনাবু কেমন আছো?
3: এই যে ভালো আছি।
5: আশা জুবাবি,
6: আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো?
5: আছি আল্লাহর রহমতে ভালো। যে বৃষ্টি অতি বৃষ্টি হইতেছে, এখন আমরা খুব একটা ইয়ের মধ্যে আছি, বুঝছো? খেত খামারি নিয়ে একটা খুব কষ্টের মধ্যে দিয়ে আছি। তবু কষ্ট হইলো আমরা, যাতে আমাদের ফসল নষ্ট না হয় সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে
3: যাচ্ছি।
5: তুমি জানি কি কইতে লাগছি?
3: ওই যে আমাদের ক্ষেত ফসলের জন্য সুন্দর করে নালা টালা কেটে একেবারে ব্যবস্থা করে দিয়েছে, যাতে ফসলের কোনো ক্ষতি হতে
5: না হয়,
3: এইটা আমাদের খেয়াল করতে হবে।
7: এসব গাছ ঝুলে পড়ে, লাঠি দিয়ে
3: বাইন্ধে দিতে হবে, ঠ্যাক দিতে হবে,
6: দড়ি দিয়ে টানা দিতে হইব। আর রাজা ভাই কত

0: আমাদের কোন ফসলের ক্ষতি না হয় সেদিকে আমরা চেষ্টা করি, তাহলে একারো আমাদের সাথে যারা কৃষিজীবী ভাই বোন আছে তাকে একটু খবর নেই। কৃষিজীবী ভাই বোন বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে দেশ আমার মাটি আমার পরিবারের পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রীতি আর
1: শুভেচ্ছা।
0: তো আসো আমরা আসর শুরু করি, কি কও? এই যে ফসল উৎপাদনে বুঝছো জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কচুরি পানারি, আমরা কচুরি পানা তো মনে করি যে ওরা ফেলাই না জিনিস,
1: আর হনো কচুরি পানা ওই যে বুড়া বানায়, বুড়া বানায় এদের মধ্যে মাটি দিয়ে বাসমান পদ্ধতিতে চাষ করে। আবার কিছু কিছু এলাকায় হনো ওই লাকড়ির সমস্যা, কচুরি পানা শুকায়
0: পোড়ায়। এই যে দেখো তুমি কথাটা কইলা ওইটা একটা কথা, আর এখানে ফসল উৎপাদনে জলবায়ুর ক্ষতিকর প্রভাব, জলবায়ুর যে ক্ষতিকর প্রভাবটা আছে এটার মোকাবেলায় কচুরি পানার ভূমিকা,
1: তাহলে এটা জানুন না
0: কচুরি পানা কিভাবে জলবায়ুর প্রভাব রে
1: ঠেকায়।
0: এই বিষয়ে আমাদের আসরে আজকে একটা আলোচনা আছে, এই বিষয়ে আলোচনা করতেছেন কৃষিবিদ এ কে এম শামীম আলম। আসো আমরা ওনার আলোচনাটা শুনি, তারপরে কথা কই।
1: আচ্ছা শুনি।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিভিন্নমুখী বিরূপ প্রভাবের সংখ্যা বাংলাদেশে বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এবং বৃষ্টিপাতের ধারা পরিবর্তিত হয়ে দেশে ঘন ঘন জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এবং বন্যার সৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাচ্ছে, দেখা দিচ্ছে তীব্র খরা, যা দেশে কৃষি উৎপাদনের জন্য মারাত্মক প্রভাব ফেলছে। এসব কারণে সবচেয়ে মারাত্মক আঘাত আসছে বাংলাদেশের কৃষিখাতের উপর। জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক গড় উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেশি পরিমাণ বাড়ছে, এতে বাংলাদেশের জমিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়ে কৃষি জমি কমে যাচ্ছে। গবেষণায় আশঙ্কা করা হচ্ছে আগামী 2050 সাল নাগাদ বাংলাদেশের তাপমাত্রা 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। এতে বৃষ্টিপাতের পরিমাণ 10-15% বেড়ে যাবে। এই অতিরিক্ত বৃষ্টিপাত কৃষি উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এভাবে তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফ গলে পানিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, এটাই জলবায়ু পরিবর্তন। আর এই জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। নদীমাতৃক বাংলাদেশ একটি বদ্বীপ এবং প্লাবনভূমি। আমাদের রয়েছে 45 লাখ হেক্টরের বেশি জলসীমা। দেশের অনেক জেলা বর্ষা মৌসুমে বিরাট অংশ জলাবদ্ধ থাকে, সেখানে কোথাও কোথাও বছরের প্রায় 6 মাস পানিতে নিমজ্জিত থাকে। এ সময় সেখানে কোনো কৃষিকাজ থাকে না, ফসল হয় না, মানুষ বেকার জীবনযাপন করে। ওইসব এলাকায় ওই সময় প্রচুর কচুরিপানা ও অন্যান্য জলজ উদ্ভিদ জন্মে। সঠিকভাবে ব্যবহার করতে পারলে এগুলিই হতে পারে আমাদের সম্পদ। জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজিতায় এসব কচুরিপানাকে কাজে লাগানো যেতে পারে। শুষ্ক বা খরা মৌসুমে তাপ প্রবাহের কারণে মাটির আর্দ্রতা দ্রুত বাষ্পীভূত হয়ে মাটি পানিশূন্য হয়ে পড়ে এবং অন্যদিকে মাটিতে বিদ্যমান পানির স্তর নিচে নেমে যায়। মাটিতে প্রয়োজনীয় রসের অভাবে গাছ মাটি থেকে খাদ্য উপাদান সমূহ গ্রহণ করতে পারে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বিঘ্ন ঘটে, শিকড়ের প্রবৃদ্ধি থেমে যায়। এতে মাঠ ফসল, ফল বাগান, সারিতে লাগানো গাছপালা সমূহের উৎপাদন কমে যায়। এই তাপ প্রবাহ থেকে গাছপালা ও মাঠের ফসল রক্ষা করতে হলে কচুরিপানাকে সাশ্রয়ীভাবে মালস বা জাবড়া হিসাবে ব্যবহার করা যায়। কচুরিপানা প্রকৃতিদান, সর্বত্রই বিস্তৃত, কিনতে হয় না, শুধু সংগ্রহ করে গাছের গোড়ায় দিতে হয়। কচুরিপানায় ফোমের মতো অসংখ্য জালিকা কোষ বিদ্যমান। এরা দিনের বেলায় শুকনা হয়ে মচমচ হয়ে থাকে, রাতে কুয়াশা থেকে শিশির গুড়ি গ্রহণ করে পানি সিক্ত হয়। বাংলাদেশে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাত হয় না বললেই চলে, কাজেই এই সময়টাতে কচুরিপানাকে গাছপালা এমনকি বাগান সমূহে মালচ বা জাবড়া হিসেবে ব্যবহার করে জলবায়ু পরিবর্তনগত প্রভাব তাপদাহ থেকে রক্ষা করে ফসল উৎপাদনের ধারা অব্যাহত রাখা যায়। কচুরিপানার ব্যবহারে মাটি ক্ষয়রোধ করা সম্ভব। অন্যদিকে এই কচুরিপানা সময়ের ব্যবধানে পচে মাটিতে জৈব পদার্থ যুক্ত করে মাটিকে সমৃদ্ধ করে। মাটিতে জৈব পদার্থের পরিমাণ এখন কমে 1/5 দাঁড়িয়েছে, যে কারণে ফসল উৎপাদনে প্রচুর পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করতে হয়। এই জৈব পদার্থকে বলা হয় মাটির প্রাণ। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হল মাটিতে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার জৈব সার হিসেবে প্রয়োগ করা। ভার্মিকম্পোস্ট বা এই ধরনের জৈব সার তৈরির প্রাথমিক উপাদান হল প্রকৃতি প্রদত্ত চির অবহেলিত এই কচুরিপানা। কচুরিপানা বৃদ্ধিতেও সহায়ক। কচুরিপানার বৃদ্ধি এতটাই তাৎক্ষণিক যে কোনো জলাশয়ের উপরে কার্পেটের মতো স্তর তৈরি করাটা মাত্র কয়েকদিনের ব্যাপার। হেক্টর প্রতি প্রতিদিন এদের বৃদ্ধি পায় 17 টনের উপরে এবং এক সপ্তাহের মধ্যেই এদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়।

0: কচুরি পানে খুব দ্রুত ও প্রচুর পরিমাণে ফুল ফোটে। সঠিক ব্যবহারে কচুরি পানে কৃষির এক মহাসম্পদ হতে পারে। জলবায়ু পরিবর্তনজনিত অতিরিক্ত বৃষ্টির কারণে সবজি চারা সস্তা কৌশল তৈরিতে কচুরি পানার ব্যবহার করা যায়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যেখানে সবজির বীজতলা করা কঠিন হয়ে পড়ে, সেখানে কচুরি পানা পচা বা শিকড়ের অংশ ব্যবহার করে ঘরের চালার নিচে পলি ব্যাগে বা ছোট ছোট পুটলি আকারে লাউ, কুমড়া, করলা, চিচিঙ্গা, পুঁইশাক জাতীয় সবজির চারা অনায়াসে তৈরি করা যায়। জলবায়ু পরিবর্তনজনিত অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রায় লাখ লাখ হেক্টর জমি জলাবদ্ধ হয়ে পড়ে সারা দেশে। পানিবন্দী এলাকার মানুষের বাঁচতে শেখার মন্ত্রে অনুপ্রাণিত হয়ে কচুরি পানা ব্যবহারের এক আশা জাগানিয়ার বাস্তব উদাহরণ হল ভাসমান চাষ পদ্ধতি। ভাসমান বেড বা ধাপ তৈরিতে ভাসমান কচুরি পানা সংগ্রহ করে প্রায় 150 ফুট লম্বা বেড তৈরি করা যায়। কাজে প্রতিকূল পরিবেশে কৃষকদের ব্যতিক্রমী ও সৃজনশীল উদ্ভাবনী উদ্যোগে কচুরি পানাকে ব্যবহার করে ভাসমান কৃষি জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় হতে পারে এক আলোকবর্তিকা। ভাসমান কৃষিতে কচুরি পানার ব্যবহার ছাড়াও এবং এর এত কৃষিতাত্ত্বিক গুরুত্ব থাকার কারণে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় কৃষক ভাইয়েরা সংগঠিত হয়ে দলবদ্ধভাবে কচুরি পানা সংগ্রহ করে জৈব সার তৈরি, মালচ হিসাবে ব্যবহার, ফল গাছের গোড়ায় মালচ হিসাবে ব্যবহার করে মাটির ক্ষয় রোধ করে মাটিতে জৈব সার সংযুক্ত করে এবং শুকনো কচুরি পানা জ্বালানি হিসেবে ব্যবহার করার পর যে ছাই তৈরি হবে তার লবণাক্ত অঞ্চলের মাটিতে প্রয়োগ করলে লবণাক্তার প্রধান উপাদান সোডিয়ামকে পটাশিয়াম দিয়ে প্রতিস্থাপনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করে দেশকে সমৃদ্ধ করা যেতে পারে।
1: হ্যাঁ, আমরা এতক্ষণ শুনতেছিলাম ফসল উৎপাদনে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কচুরি পানার ব্যবহার। শুনলাম কত সুন্দর
2: বুঝাই দিলাম, আমরাও বুঝলাম
1: অনেক আমাদের কাজে লাগে,
2: উপকারে আসে, কাজে লাগে।
1: জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে আমাদের কিভাবে আবার দেখো এই কচুরি পানা দিয়ে ওই যে ভাবি বললা যে বেড তৈরি করে ভাসমান বেড তৈরি করে সেখানেও আমরা
2: লাভবান
1: সবজি লাগাতে পারি।
3: রাজা ভাই, বাংলাদেশে তো বর্ষা হবে, এখন শ্রাবণ মাস না, পানির মধ্যে কিভাবে আমরা উপকার পাই এগুলো মাথায় রাখুন।
1: এই যে এটা তো শুনলাম কচুরি পানা দিয়ে
2: শুনলাম
1: কত কিছু করা যায়,
2: কচুরি পানা
4: গাছের গোড়ায় দিলে জৈব সারের অভাবটা পূরণ হয়,
2: কত উপকারে আসে।
1: আচ্ছা, তাহলে একটু শুনলাম না, শোনো খালি যে এই যে এটা বিষয়টা শুনলাই, বিষয়টা বললেন কে তার তো জানলাম।
3: হ্যাঁ,
1: এই বিষয়ে বললেন কৃষিবিদ এ কে এম শামীম আলম।
2: আচ্ছা,
1: শুনলাম তো শামীম আলম সাহেব আমাদের যে সুন্দর ভাবে বুঝে দিল, আমরা মাথায় নিলাম, আমাদের মাধ্যমে যেহেতু তারা জানবে। তাহলে এখন ওই যে সুগিনাবু তুমি গানের কথা কইলা,
4: সুগিনাবুকে একলাই গান
2: শুনবো,
1: তোমরাও শুনবা, তোমরাও শুনবা। তাহলে আসো আমরা একটা পরিবেশ বিষয়ক গান শুনি। শিল্পী সৈয়দা সাবিনা সুলতানা, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আওয়াল। তাহলে আসো আমরা গানটা শুনি।
4: আচ্ছা শুনি,
3: আচ্ছা

0: হ্যাঁ, আমরা পরিবেশ বিষয়ে গানটা শুনলাম,
1: ভালোই লাগলো,
0: পরিবর্তন হচ্ছে সারা দেশে। হ্যাঁ, তো এই শিল্পী ছিলেন সৈয়দা সাবিনা সুলতানা, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, আর সুর করছেন এস এম আব্দুল আবাল। গানটা কিন্তু খুব ভালো
2: লাগে,
0: আমাদের পরিবেশ নিয়ে কিন্তু একটা গান,
1: গানে গানে আমাদের কথাই কইল যে দেশে জলবায়ু পরিবর্তন হইতাছে।
0: এই যে সাধু ভাবি, এই যে তুমি যে কার কাছ থেকে জেনে জানছিল যে ছায়াযুক্ত স্থানে আদা চাষ করার পদ্ধতি,
1: ওই যে এইটা আমি কই না, দেহ লাভের উপরে লাভ, সাথী ফসল হিসাবে ওই ছায়াযুক্ত জায়গায় আদা হলুদ এগুলি চাষ করি, সাথে আবার অন্য গাছও লাগাই।
0: তুমি এটা দিয়ে কেমন সুবিধা পাইছো? আমাদের কৃষিজীবী ভাই বোনেরা যারা আছে তাদেরও জানা দরকার, তাই না? তাহলে আসো এখন আমরা শুনবো ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদ চাষের পদ্ধতি ও এর সুফল, এই বিষয়ে একটা আলোচনা আছে, আমরা আলোচনাটা শুনি।
1: আচ্ছা শুনি।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আজকের আসরে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের মশলাযুক্ত খাবার খেয়ে থাকি, এ সকল মশলার মধ্যে আদা ও হলুদ উল্লেখযোগ্য। ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদের চাষ পদ্ধতি ও এর সুফল সম্পর্কে আজ আমরা জানব, আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মোসাম্মদ মারুফা খাতুন, অতিরিক্ত কৃষি অফিসার সরেজমিন উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। স্বাগত আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের যে বিষয়টি ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদের চাষের পদ্ধতি ও এর সুফল সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, প্রথমেই জানতে চাইব আদা রোপণের সেরা উপায় কি?
4: আমরা আগেই বলি যে আদা চাষের মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে, চলতি মাসে কিন্তু আদা চাষাবাদের জন্য একটা উত্তম মৌসুম। আদা অনেক গুরুত্বপূর্ণ একটি মশলা, প্রতি বছর প্রায় 3 লক্ষ মেট্রিক টন আদা উৎপাদিত হয় বাংলাদেশে, যা মোট চাহিদা তুলনায় অর্ধেক। আদা রোপণের জন্য যে সেরা উপায় সে সম্পর্কে জানতে চেয়েছেন। আদা রোপণের সেরা উপায় হচ্ছে প্রথমে এই রোগমুক্ত স্বাস্থ্যকর আদা বেছে নিতে হবে, যেগুলোতে চোখ বা কুড়ি স্পষ্টভাবে দেখা যাবে। ভালো নিষ্কাশনযুক্ত দোআঁশ মাটি নির্বাচন করতে হবে, পর্যাপ্ত সূর্যের আলো এবং ঝোড়ো বাতাস থেকে সুরক্ষিত এলাকা নির্বাচন করতে হবে আদা রোপণের ক্ষেত্রে। বীজের পরিমাণ প্রতি একরে 800 থেকে 1000 কেজি, আর সারি থেকে সারি যখন রোপণ করব তখন 25 থেকে 30 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখবো, এবং গাছ থেকে গাছের 20 থেকে 25 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখতে হবে, আর গভীরতা হচ্ছে 5 থেকে 8 সেন্টিমিটার রাখতে হবে।
3: আদা চাষের জন্য গুরুত্বপূর্ণ ধাপগুলো কি কি সেই সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাই।
4: আদা চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপে প্রথমেই আমাদের সেচের কথা মাথায় রাখতে হবে, মাটি সর্বদা আর্দ্রতা রাখতে হবে, জলাবদ্ধতা এড়িয়ে চলতে হবে, নিয়মিত হালকা সেচ দিতে হবে, আর শুকনো পাতা বা খড়ের মতো জৈব মালস ব্যবহার করতে হবে যাতে মাটির আর্দ্রতা ধরে থাকে, আর নিয়মিত আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, পরিষ্কার রাখতে হবে যাতে গাছের পুষ্টি প্রতিযোগিতা কম হয়।
3: যে কোনো চাষাবাদের জন্য সার একটি অত্যাবশ্যক বিষয়, এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আদার জন্য কি কি সার ও পুষ্টি প্রয়োজন।
4: আদার জন্য সার ও পুষ্টিতে প্রথমে জৈব উপাদানের কথা আমাদের মাথায় বিবেচনায় রাখতে হবে, রোপণের ক্ষেত্রে ভালোভাবে পচানো গোবর সার বা কম্পোস্ট ব্যবহার করতে হবে, আর প্রাথমিক ভিত্তি প্রয়োগে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের সার 30-50-50 কেজি এই অনুপাতে পার হেক্টরে প্রয়োগ করতে হবে, আর ক্রমাগত বৃদ্ধি চলাকালীনে নাইট্রোজেনের বিভক্ত ডোজ প্রয়োগ করতে হবে, আর যদি গাছে ঘাটতি দেখা যায় তাহলে জিঙ্ক আর ম্যাগনেসিয়াম পাতা স্প্রে করতে হবে। সাধারণত আদাতে গোড়া পচা পাতায় দাগ ঢুলে পড়া রোগ হয়, কাণ্ড ছিদ্রকারী পোকা বা মাছি পোকার আক্রমণ দেখা যায়, এক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে ফসল চক্র বজায় রাখতে হবে, সঠিক নিষ্কাশন ব্যবস্থা মেনটেন করতে হবে এবং রোগমুক্ত রোপণের উপাদান ব্যবহার করতে হবে।
3: আদা ফসল কবে সংগ্রহ করা প্রয়োজন?
4: আদা ফসল সংগ্রহের সময় হচ্ছে সবুজ আদা রোপণের 6 থেকে 8 মাস পরে, আর পরিপক্ক কন্দ রোপণের 8 থেকে 10 মাস পরে সংগ্রহ করা যায়। পরবর্তী রোপণের জন্য আমাদের কুড়ি সহ কিছু কন্দ সংরক্ষণ রাখতে হবে, আদা পরিষ্কার করতে হবে, ঠিক মতো শুকাতে হবে এবং দীর্ঘমেয়াদী সংরক্ষণ ও বাজারজাতকরণের জন্য প্রস্তুত করতে হবে।
3: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে হলুদ আমাদের অন্যতম ফসল, যেটি আমরা মশলা জাতীয় ফসল বলে থাকি, উন্নত জাতের হলুদ চাষ পদ্ধতি সম্পর্কে এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব এবং এর সুফল সম্পর্কেও জানতে চাইব।
4: হলুদ স্বল্প পরিশ্রমে অল্প ব্যয় পানি জমে না এমন ছায়াযুক্ত স্থানে অতি সহজে চাষ করা যায়। এক্ষেত্রে ডিমলা সিন্দুরি বাড়ি হলুদ তিন চাষাবাদ করা যায়। হলুদ চাষে হলুদের কন্দ বীজ হিসেবে ব্যবহার করা হয়। প্রতিটি কন্দে দুটি করে চোখ রাখতে হবে। ভালোভাবে জমি প্রস্তুতের পরে 50 সেন্টিমিটার দূরত্বে 5 থেকে 7 সেন্টিমিটার গভীর করে 25 সেন্টিমিটার দূরে দূরে কন্দ বীজ স্থাপন করতে হবে। এরপর দুই লাইনের মধ্যবর্তী জায়গা থেকে মাটি দিয়ে বীজ কন্দগুলোকে উঁচু করে ঢেকে দিতে হবে। এতে দুই লাইনের মাঝে নালা তৈরি হবে যাতে বৃষ্টির সময় পানি নিষ্কাশন ব্যবস্থা করা যায়। বীজ বপনের প্রায় এক মাস পরে চারা গজাবে। হলুদের টিএসপি, এমওপি ও ইউরিয়া এসব সার ছাড়াও জমি ভেদে হেক্টর প্রতি 5 থেকে 10 টন জৈব সার প্রয়োগ করা হয়। মাটি অধিক শুষ্ক হলে সেচের প্রয়োজন হতে পারে। অতিবৃষ্টির সময় গাছের গোড়ায় যাতে পানি জমে না সেদিকে খেয়াল রাখতে হবে। গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে সময় মতো আগাছা দমন করতে হবে। গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে। হলুদ লাগানোর 9 থেকে 10 মাস পর যখন হলুদের কা পর্যন্ত শুকিয়ে যাবে তখন হলুদ সংগ্রহ করতে হবে। আর আপনি যেহেতু সুফল সম্পর্কে জানতে চেয়েছেন, প্রধান সুবিধায় একই জায়গায় আমরা বারবার চাষ করতে পারি, এটার উৎপাদন খরচ কম হয় এবং অব্যবহৃত যে স্থান সেগুলোকে আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি।
3: আপনাকে ধন্যবাদ। ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদের চাষ পদ্ধতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য।
2: সঞ্জু, এখন কিন্তু আর বসে থাকার টাইম নেই, সবাই একসাথে দেশ গঠনে কাজ করতে হইব।
5: হ্যাঁ, তুই ঠিকই বলছিস রানা। অনেক ত্যাগের পর আমাদের দেশে একটা নির্বাচিত সরকার আসছে, এখন সবাই রে দেশ গঠনে আগে আসতে হইব।
2: অবশ্যই, নিজেকে ভালো থাকার জন্যই আমাকে কাজ করতে হইব।
5: তাইলে শোন, তোরে একটা দারুণ খবর দিই। বর্তমান নির্বাচিত সরকার খাল খননের উদ্যোগ নিছে, জানোস তাতে কিন্তু মেলা সুবিধা আছে।
6: দুই বন্ধু বৈশা বৈশা কি কি পরিকল্পনা করতেছো? হ্যাঁ,
5: আসো আসো,
2: দেশ উন্নয়নের জন্য আমাদের কি কি করা দরকার তাই নিয়ে কথা বলতেছিলাম।
6: তোমাদের উৎসাহ দেখা আমার খুব ভালো লাগতেছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি তাইলে আমাদের দেশ উন্নত হইতে খুব বেশি দিন সময় লাগবে না। আচ্ছা, তোমরা খাল খননের কথা শুনছো না?
5: আরে লীরা, শুনছি মাইনে, আমরা তো সেই বিষয় নিয়েই কথা বলতেছিলাম।
2: এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাইব এইটা কিন্তু ভালোভাবে জানা দরকার আমাদের।
6: ঠিক বলছো, খাল খননের সুবিধার কথা বইলা শেষ করা যাইব না। এই যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাইব, জলাবদ্ধতা নিরসন হইব, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারব, সেই সাথে পণ্য আনা নেওয়ায় সময়ও বাঁচব, ভূগর্ভস্থ পানির ব্যবহারও সাথে সাথে কমব।
7: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হইল অনেক কর্মসংস্থান সৃষ্টি হইব।
6: আরে মিনা, তুমি কোথা থেকে আসলা?
7: আমি বাড়ির দিকে যাইতেছিলাম, তোমাগো কথা শুইনা যোগ দিলাম।
6: বর্তমান সরকারের বেশ কিছু উদ্যোগের মধ্যে একটা হলো খাল খনন। দীর্ঘদিন এই উদ্যোগ বন্ধ থাকার কারণে আমাগো অনেক ক্ষতি হইছে।
2: সেটা বুঝতে পারতেছি, খালগুলা শুকিয়ে যাওয়ার ফলে যেখানে সেখানে ময়লা আবর্জনা পইরা থাকায় রোগ ব্যাধি সব বাইরে যাইতেছে।
7: শোনো, আমাগো দেশ হইল কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হইল শুকনা মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
5: হ্যাঁ, তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা,
6: সাথে সাথে খাল খনন পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
2: আমি বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল নদী খনন ও পুনর্খনন এখন সময়ের দাবি।
7: ঠিক বলছো, এই কর্মসূচি বাস্তবায়ন হইলে দেশের পানি সম্পদের সঠিক ব্যবহার সম্ভব হইব, কৃষিকাজে পানি সরবরাহ বৃদ্ধি পাইব।
5: শোনো, যে এলাকায় খাল বা কোনো জলাশয় থাকে সেখানে তাপদাহ কম থাকে, বুঝছো? জানোই তো পৃথিবীর উষ্ণতা তো দিন দিন বাড়তেছে।
6: হ্যাঁ, এই কথাটা একেবারে তুমি ঠিক বলছো। এই জন্যই তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করছিলেন, যা সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন, খাদ্য স্বনির্ভরতা অর্জন ও পরিবেশ উন্নয়নে সহায়তা করছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাইবে।
7: আরো আছে, খেতে পানি দেওয়ানোর জন্য আর চিন্তা থাকবো না, ফসল উৎপাদন বাড়বো, এই ফসল কাটার জন্য লোক আনতে হইব। দেখলা, খাল খনন কেমনে মানুষের কাজের ব্যবস্থা করলো।
6: আমাদের গ্রামের উন্নয়ন, খাদ্যে নিরাপত্তা, ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে স্বীকৃতি লাভ করব এই খাল খনন।
8: তবে কেন আর বসে থাকা,
9: চলো করি ভাই খাল খনন।
6: বাঁচব মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে
9: আনন্দের।
0: হ্যাঁ, আমরা একটা সুন্দর শুনলাম খাল খনন, আমাদের কত সুবিধা হবে তাই
1: না? অনেক
0: সুবিধা তো আমাদের, এই সুবিধা তো হইব, কিন্তু আমাদের যাওয়ার সময় তো যাওয়ানের আগে জানিয়ে দিই, আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তাহলে চলো উঠি আমরা, তাই
1: উঠি।

0: বাংলাদেশ বেতার স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 7:30। অনুষ্ঠান একই যুগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙ্গামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। প্রিয় বন্ধুরা, শ্রাবণ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চতুর্থ পালার আয়োজনে। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় জুয়ের আল মাহমুদ, সুরাইয়া সুলতানা, শিরিন বানু এবং আহসান হাবিব বাপ্পি। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে হেলাল উদ্দিন আহমেদ।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

সেনানৌ ও বিমান বাহিনীর বিশ সেনানী ভাই ও বোনেরা, আপনাদের অনেক অনেক সুস্বাগতম। শুরু করছি দরবারের আয়োজন, দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। এমন সবুজের দেশ আমি কোথাও দেখি নাই। শিল্পী এন্ড্রু কিশোর, গীতিকার সিদ্দিক চৌধুরী, সুরকার এ এইচ এম রফিক।

আপনারা দুর্বারই শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারের গানটির শিল্পী রুমানা ইসলাম, গানটি লিখেছেন রামানন্দ সরকার, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

সেনা নৌ ও বিমান বাহিনীর বিশ্বসেনানী ভাই ও বোনেরা, দুর্বাড়ি উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা মুন্সী ওয়াদুদ, সুর আরোপ করেছেন শেখ সাদী খান, শিল্পী অপু আমান।

আপনারা দূরবারে শুনছেন দেশের গানের অনুষ্ঠানের দীপন। এবারের গানটির শিল্পী সালমা জাহান, গানটি লিখেছেন অশোক কুমার দে, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

উদ্দীপন অনুষ্ঠানের এবারের গানের রচয়িতা মোহাম্মদ সাজিদ মাহমুদ প্রামাণিক, সুরারোপ করেছেন ফুয়াদ নাসির বাবু। সবুজ শ্যামল রঙে সেজেছে আমার দেশ, যুগলকণ্ঠে গিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি ও মোহাম্মদ রাশেদ উদ্দিন।

দেশের গান শুনছেন দুর্বারে। এবারের গানটির শিল্পী জিনিয়া জাফরিন লুইপা, গানটি লিখেছেন মোহাম্মদ জেহাদ উদ্দিন, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

দূরবাড়ি উদ্দীপনী অনুষ্ঠানের এবারের গানের রচয়িতা পুলক রঞ্জন, সুরকার শিবু রায়। আমি স্রোতস্বিনী নদীর কাছে জেনেছি তোমার নাম। গেছেন তারেক সৈয়দ।

দূরবাদের আজকের শেষ গানটির শিল্পী সুস্মিতা দেবনাথ সূচি। গানটি লিখেছেন ফরিদা ফারহানা, সুর করেছেন আব্দুল্লাহ খান।

0: এই গানটির সাথেই শেষ হয়ে গেল দূরবারে উদ্দীপন অনুষ্ঠানের শেষ গান।
1: দূরবার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কাইন্ডস কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। বুলাওয়েতে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 34 রানে পরাজিত করেছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজ এখন এক একে সমতা বিরাজ করছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 186 রান করে। 187 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে 19 ওভার 4 বলে সবকয়টি উইকেট হারিয়ে 152 রান করতে সক্ষম হয়। আগামী রোববার একই ভেন্যুতে দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ সময় বেলা 4:30 শুরু হবে। আগামী রোববার বাংলাদেশ সময় রাত 1:00 নিউ ইয়র্কে ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মোকাবেলা করবে। উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে এবং দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা 2-1 গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে। এদিকে আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাত 3:00 ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। চলমান বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে উঠলেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আটলান্টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। এ ম্যাচে গোল করতে না পারলেও আর্জেন্টিনার 2 গোলে অ্যাসিস্ট ছিল মেসির। এতে গোল্ডেন বুটের লড়াইয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে টপকে শীর্ষে উঠলেন মেসি। এই বিশ্বকাপে সমান 8টি করে গোল করে

0: এদিকে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের 43 বছর বয়সী গোলরক্ষক ক্রেইন গর্ডন। এর মাধ্যমে গর্ডনের 24 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। এই সময়ের মধ্যে তিনি 6টি স্কটিশ লীগ, 4টি স্কটিশ কাপ এবং 5টি স্কটিশ লীগের কাপ শিরোপা জয় করেন। ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত জুনিয়র AHF কাপ নারী হকিতে আজ বাংলাদেশ তাদের চতুর্থ শেষ ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে খেলতে নামবে। বাংলাদেশ সময় রাত 10টায় ম্যাচটি শুরু হবে। গতকাল বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে 8-0 গোলে বড় ব্যবধানে পরাজিত করে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশের নাদিয়া ইমা হ্যাটট্রিক লাভ করেন। আগামী রোববার লর্ডসে স্বাগতিক ইংল্যান্ড এবং ভারতের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় ম্যাচটি শুরু হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতকে 4 উইকেটে পরাজিত করে 3 ম্যাচের সিরিজে 1-1 সমতা এনেছে ইংল্যান্ড। গতরাতে প্রভিডেন্সে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে পরাজিত করে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 138 রান করে। জবাবে নিউজিল্যান্ড 39 ওভার 3 বলে 4 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। আগামী রোববার ব্রিসটেনে বাংলাদেশ সময় রাত 8টায় ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামীকাল থেকে ঢাকায় বয়সভিত্তিক 10ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা শুরু হচ্ছে। দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনা এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত 2-দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের 565 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। আগামী 27 জুলাই রাজধানী বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুন ক্রীড়া স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সংক্রান্ত উপকমিটির এক সভায় ইতিমধ্যেই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টের খেলাগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এর বেশি ইউনিয়নে খেলাগুলো অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং, প্রেমের চারা ছায়াছবির গান, শিল্পী কনক চাপা।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। এর বাকি অংশ শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
1: নিশ্চয় যারা ইমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: পবিত্র ইশারা জানার পরে আবারও ফিরে এলাম ছায়া রঙে, এবারে মায়া ছায়া ছবি গান, শিল্পী জিকু ও কোনাল।

0: এই গানের সাথে শেষ হল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়ন ও G77 অ্যান্ড চায়নার সমর্থন পুনর্ব্যক্ত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত, মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলে 8 নিহত। এবং বুলাওয়েতে দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 34 হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিরোধী দল জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনে জনগণের সামনে উপস্থাপিত ইশতেহারের ভিত্তিতে বিএনপি সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ 18-19 বছরের লড়াইয়ের চূড়ান্ত রূপ ছিল। এ সময় তিনি অধ্যাপক মাজউদ্দিন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় তাঁর বাসভবনে প্রায় বৈঠক হত, যেখানে বুদ্ধিজীবীদের একত্রিত করে গণতন্ত্রের পক্ষে বিবৃতি তৈরি ও কৌশল নির্ধারণ করা হত। এবারে জুলাই 24 গণঅভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024-এর জুলাই আগস্ট পিচ ঢালা রাজপথ পেরিয়ে এখন বাঙালির হৃদয়ে খোদাই করা এক রক্তিম মহাকাব্য। স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে সমতার বাংলাদেশ গড়তে যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তাদের অন্যতম সম্মুখসারির যোদ্ধা ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তবে এই বিজয়ের আড়ালে লুকিয়ে আছে অন্ধকার কারাগারের নির্মম সেল আর পুলিশি নির্যাতনের গা শিউরে ওঠা গল্প। সেই দুঃসহ দিনগুলোর ক্ষত নিয়ে শুনুন আমাদের বিশেষ প্রতিবেদন।
1: লোহার শলাকার ওপারে তখন কেবল নিকষ কালো অন্ধকার, আর বাইরে নতুন ভোরের অপেক্ষায় ছটফট করছে এক অবরুদ্ধ দেশ। ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দেওয়া জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে রাজপথের অগ্রভাগে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই আগস্ট আন্দোলন ও ছাত্রদল নেতাকর্মীদের উপর হওয়া বর্বর পুলিশি নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার।
2: যখন আমাদেরকে ধরে নিয়ে যায়, যে টিমটা আসছিল 18 জনের টিম, টর্চার করা হয়েছে আমাদেরকে, সব তো হারুনের নির্দেশে হয়েছে। টর্চার গুলো মূলত ছিল ফাঁসির আসামিকে যেভাবে নিয়ে যাওয়া, হয়তো ফাঁসি দেওয়ার আগে যেভাবে জমটুপি পরায় পরে চোখ বাঁধে পিছন দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ওইভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হইতো, নিয়ে গিয়ে আমাদেরকে টর্চার করা হইতো।
1: শুধু পুলিশ হেফাজত নয়, মিথ্যা ও বানুয়াট মামলায় গ্রেফতার করা ছাত্রদল নেতাদের কারাগারেও করা হতো নির্যাতন, দেয়া হতো না চিকিৎসা সেবা, বলছিলেন আবু হান্নান তালুকদার।
2: আমরা জেলেও ভাবে চিকিৎসা পাই নাই, 24 ঘন্টায় লক আপ ছিল। তারপর দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হইল 5 তারিখ স্বৈররানী হাসিনা পতনের পর, আমরা 6 তারিখ বের হই, 6 তারিখ রাত 1টার পর আমরা বের হই।
1: শৃঙ্খল দিয়ে যারা কণ্ঠ রোধ করতে চেয়েছিল, ইতিহাস তাদের ক্ষমা করেনি। অত্যাচারের সেই নির্মম চাবুক আজ পরাজিত, আর বিজয়ীর বেশে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিচ্ছে বাংলাদেশ। ক্ষমতার অলিন্দে বসে যারা এই তরুণদের ওপর মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছিল, তাদের বিচার নিশ্চিত করাই এখন নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। তিনি আজ চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন। মন্ত্রী বলেন, পুনর্বাসন কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আজ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মাহমুদুন নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রাণ বিতরণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, বন্যা পরবর্তী সময়ে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
4: অসুখের একটা বন্যার পরে একটা প্রকোপ দেখা যায়, সেজন্য ওষুধ বিষুধ সব প্রস্তুত আছে। কোন রোগ, কোন সংক্রামক, কোন কিছু দেখা দিলে তার জন্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে।
3: এদিন কক্সবাজারের চকরিয়ার ফাঁসি খালিতে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বন্যা দুর্গত এলাকার সরকারি জরিপ শেষে দ্রুতই ক্ষতিগ্রস্ত মানুষ ও কৃষকদের কাছে সরকারি বেসরকারি সহযোগিতা পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
5: সরকারি ভাবে জরিপ পরিচালনা করছি, ইনশাআল্লাহ খুব শিগগিরই এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে, আমরা কৃষকদের পাশে, আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো।
3: এছাড়া এদিন বান্দরবানে জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। এ সময় তিনি বন্যা কবলিত এলাকার বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার কথা জানান।
6: যে কিস্তিগুলো আছে এগুলো একটু আলাপ আলোচনা করে এক মাসের জন্য স্থগিত রাখা, এরকম আরো জীবনমুখী কিছু পদক্ষেপ আমরা নেওয়ার চেষ্টা করছি, যেটাতে জনগণ প্রকৃত উপকারটা পায়, শুধু রেটরিক না থাকে।
3: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। তিনি আজ চট্টগ্রামের চান্দনাইশ উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী ও খামারিদের মাঝে ধান বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ এবং গবাদি পশুর টিকাদান কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও চারা বিতরণের পাশাপাশি আগামী 15 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকার শতভাগ গবাদি পশুকে টিকার আওতায় আনা হবে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ এবং মার্কুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কেন্দ্র আরও জানায়, ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা পদ্মার পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে, ফলে ব্রহ্মপুত্র, যমুনা, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে। এছাড়া রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এবং কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রামে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এদিকে উত্তর পূর্বাঞ্চলের কুশিয়ারা ও সুরমা নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে, ফলে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এছাড়া ফেনী, মহুরী, গোমতী ও সেলানিয়া নদীর পানি আগামী একদিন বৃদ্ধি এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। সম্প্রতি টানা ভারী বর্ষণে রাজধানীর বেশ কিছু এলাকায় তৈরি হয় তীব্র জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হলেও শিক্ষার্থীদের পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকেই তৎপর ছিল প্রশাসন। শিক্ষামন্ত্রীও তাৎক্ষণিক ইতিবাচক বেশ কিছু পদক্ষেপ নেয়, সারাদেশের শিক্ষার্থীদের মধ্যেও স্বস্তি আসে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: টানা ভারী বর্ষণে রাজধানীর বেশ কিছু এলাকার জলাবদ্ধতা তৈরি হয় চরম ভোগান্তিতে পড়ে এইচএসসি পরীক্ষার্থীরা। তবে এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগেও শিক্ষার্থীদের পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকে তৎপর ছিল প্রশাসন। শিক্ষার্থীরাও তুলে ধরেন তাদের অভিজ্ঞতার কথা।
8: এই চার বছর ধরে এই ভোগান্তিতে আমরা পড়তেছি, যার ফলে আমাদের ক্লাস করা, আনুষাঙ্গিক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে কার্যক্রমগুলো সেগুলো ব্যাহত হচ্ছে। এবং এই জলাবদ্ধতার নিরসনের উপায় আসলে শুধু যে কলেজে জলাবদ্ধতা এমন না, এটা কিন্তু আপনার কলেজের ছাপিয়ে বাহিরেও কিন্তু এই জলাবদ্ধতার সমস্যাটা আছে।
9: পরীক্ষাগুলো আমরা যেরকম পানিতে ভিজে বৃষ্টিতে ভিজে দিচ্ছি, যেগুলো আমাদের অনেক ক্ষতি হচ্ছে।
10: পানি উপর দিয়ে হেঁটে হেঁটে গেছিলাম, জুতা প্যান্ট ভিজে গেছিল।
7: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়। অনেকেই পরীক্ষা পেছানোর দাবিও তোলেন। অভিভাবকরাও জানালেন তাদের উদ্বেগের কথা।
11: রিক্সাওয়ালারা মনে করেন খুব বাড়তি ভাড়া চায়, মনে করেন আমরা হচ্ছে নিম্ন মধ্য পরিবার, আমাদের তো এটা সম্ভব না কোলানো।
12: 30-20 বছরের জন্য এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা সিটি কর্পোরেশনের দ্বারা করতে পারে, তাহলে মনে হয় যে এই পানির অবস্থা থেকে আমরা আর কি ভোগান্তির হাত থেকে আমরা রক্ষা পাবো।
7: শিক্ষামন্ত্রী ডক্টর আ নম এহসানুল্লাহ মিলন ওই দিনই সংসদে এক প্রশ্নের জবাবে বলেন, বৃষ্টি বা জলাবদ্ধতার কারণে যে সমস্ত কেন্দ্রের পরীক্ষা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরীক্ষা দিতে পারেনি বা বিঘ্ন ঘটেছে, তাদের জন্য প্রয়োজনে আবারও পরীক্ষার ব্যবস্থা করা হবে। একটি শিক্ষার্থীও যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
13: আমাদের সকলেই আমরা উদ্বিগ্ন এই মনসুন সিজনের পরীক্ষাকে নিয়ে। আমরা কনস্ট্যান্ট মনিটরিং এ ছিলাম, আছি, সারাদিনই আমরা এই কাজটি করে থাকি। যেই সেই ক্ষেত্রে আমরা মনে করি এখনো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব।
7: প্রাকৃতিক দুর্যোগ এড়ানো সম্ভব নয়, তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কিভাবে তা মোকাবেলা করতে হয় সরকার তা আবারও প্রমাণ করল। প্রশাসনের এমন আন্তরিক ও দ্রুত পদক্ষেপের ফলে দূর হয়েছে হাজারো শিক্ষার্থীর অনিশ্চয়তা, যা সরকারের শিক্ষা বান্ধব নীতিরই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
14: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
15: খবরের বাকি অংশ পড়ছে জিনাত আক্তার। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ এবং G77 অ্যান্ড চায়না তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ সদর দপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইইউর প্রতিনিধি দল এবং G77 অ্যান্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে এই সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং চলমান কাঠামোগত সংস্কারের সফল বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় প্রয়োজন। জবাবে ইইউ প্রতিনিধি দল এই প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের উপর গুরুত্বারোপ করেন। G77 and China তার সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাংলাদেশের LDC উত্তরণ কৌশল বিষয়ে একটি বিশেষ ব্রিফিং আয়োজনের প্রস্তাব দেয়। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিদেশি বিনিয়োগে ইতিবাচক অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আনটাডের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা FDI প্রবৃদ্ধিতে শীর্ষে ছিল বাংলাদেশ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দক্ষিণ এশিয়ায় বিদেশি বিনিয়োগ প্রবৃদ্ধিতে এখন শীর্ষে বাংলাদেশ। আংটাডের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2026 অনুযায়ী 2025 সালে দেশে FDI প্রবাহ প্রায় 45% বেড়ে 1.78 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়, আগের বছর যা ছিল 1.23 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক বিনিয়োগ পরিস্থিতি চ্যালেঞ্জপূর্ণ হলেও বাংলাদেশের এই প্রবৃদ্ধি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাড়তে থাকা আস্থার প্রতিফলন। আংটাডের প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানায়, নতুন শিল্প বা গ্রিনফিল্ড প্রকল্পে বিনিয়োগ আকর্ষণেও স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ গন্তব্য বাংলাদেশ। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিডার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ,
16: 2025 সালে বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ বা FDI প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে 1.78 বিলিয়ন ডলারে পৌঁছেছে। নতুন শিল্প বা গ্রিন ফিল্ড প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম প্রধান গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। সরকারের বৈদেশিক মুদ্রা বিনিময় নীতি শিথিল করার মতো সংস্কারগুলো বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি উন্নত বিনিয়োগ স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।
3: বিডার মতে, বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিতে সংস্কার এবং বিভিন্ন দেশের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বিনিয়োগকারীদের আস্থা আরো বাড়িয়েছে।
16: বৈশ্বিক ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং 2025 সালে নতুন কিছু আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ বা ISDS মামলার মোকাবিলা করা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবুও গত 25 বছরে দেশে অভ্যন্তরীণ বিনিয়োগের স্থিতি 2 বিলিয়ন ডলার থেকে বেড়ে প্রায় 20 বিলিয়ন ডলারে উন্নীত হওয়া আমাদের অর্থনীতির ক্রমবর্ধমান শক্তিরই প্রমাণ।
3: বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ আরও সম্ভাবনাময় গন্তব্য হয়ে উঠছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
15: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর অন্তর্ভুক্তিমূলক সাশ্রয়ী জলবায়ু সহনশীল ও টেকসই শহর গড়ার ক্ষেত্রে বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নতুন নগর এজেন্ডার মধ্যবর্তী পর্যালোচনা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের জাতীয় বিবৃতি দেওয়ার সময় তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ন, সাশ্রয়ী আবাসন ও ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন বাংলাদেশের জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান স্তম্ভ।
14: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
17: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
14: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
15: এবারে আন্তর্জাতিক সংবাদ। টানা ষষ্ঠ রাতের মতো ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 8 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। দক্ষিণ ইরানের কর্মকর্তারা জানান, সেতু, বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও একটি রেলওয়ে স্টেশন সহ বেসামরিক অবকাঠামোয় হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা বাহরাইন, জর্ডান, কুয়েত ও কাতারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে। কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলা প্রতিহত করার সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি শিশু আহত হয়। ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না। সাম্প্রতিক জঙ্গি হামলার জের ধরে অভিযান জোরদারের অংশ হিসেবে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একাধিক আস্তানায় হামলা চালিয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী 24 জঙ্গিকে হত্যা করেছে। সেনাবাহিনী ও স্থানীয় কর্মকর্তারা আজ একথা জানান। আন্তঃবাহিনী জনসংযোগের এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বান্নুতে পুলিশের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড ও আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। পূর্ব উগান্ডায় শিক্ষা সফরের একটি বাস দুর্ঘটনায় অন্তত 20 জন শিক্ষার্থী ও এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বাসটি মনোরম সিপি জলপ্রপাত পরিদর্শন শেষে শিক্ষার্থীদের নিয়ে কাম্পালায় ফেরার সময় গতরাতে কাপচোরওয়া জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। উগান্ডার স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী জানান, আরও অন্তত 9 জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ তাৎক্ষণিকভাবে আহত যাত্রীদের মোট সংখ্যা জানায়নি। খেলার খবর ক্রিকেট। বুলাওয়েতে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 34 রানে পরাজিত করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 186 রান করে। 187 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে 19 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 152 রান করতে সক্ষম হয়। ফলে 3 ম্যাচের সিরিজ এখন 1-1 সমতা বিরাজ করছে। এদিকে আগামী রোববার একই ভেন্যুতে দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়ন ও G77 অ্যান্ড চায়নার সমর্থন পুনর্ব্যক্ত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত, মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলে 8 জন নিহত। এবং বুলাওয়েতে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 34 রানে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ। খবর শেষ হলো।
18: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ ইসহাক আলী। সরকার আবারও জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 1 নভেম্বর জাতীয় যুব দিবস এবং 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস স্বতন্ত্রভাবে পালন করা হবে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতি বছরের 1 নভেম্বর জাতীয় যুব দিবস এবং 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস আলাদাভাবে পালন করে আসছে। তবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুটি দিবস একত্রে 12ই আগস্ট উদযাপনের ব্যবস্থা করা হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় 2025 সালে প্রথমবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি কারণকে বিবেচনায় নিয়ে জাতীয় যুব দিবস আবার পূর্বের তারিখে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, বর্ষাকালে 2 দিবস একসঙ্গে উদযাপন করায় যুব র্যালি, যুব সমাবেশ ও যুব মেলার মতো কর্মসূচি সফলভাবে আয়োজন করা কঠিন হয়ে পড়ে। এতে বিশেষ করে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির ক্ষেত্রে নানা ধরনের সমস্যার মুখোমুখি হন। দ্বিতীয়ত, জাতীয় যুব দিবসকে কেন্দ্র করে আয়োজিত যুব মেলায় সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বাণিজ্যিক সাড়া তুলনামূলক বেশি থাকে। অন্য সময়ে একই ধরনের আয়োজন করলে প্রত্যাশিত জনসম্পৃক্ততা ও সাফল্য পাওয়া যায় না। আরও একটি কারণ হচ্ছে, জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি ও বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে। এসব বিষয় বিবেচনা নিয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে দুটি দিবস আর একসঙ্গে নয়, বরং প্রতি বছরের 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1লা নভেম্বর জাতীয় যুব দিবস পৃথকভাবে উদযাপন করা হবে। যুবকরাই সমাজের চালিকা শক্তি, গুরুত্বপূর্ণ অংশ ও একই সঙ্গে জনগণের স্বপ্ন ও ক্ষমতার প্রতীক। যুব সমাজের মেধা, সৃজনশীলতা ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে ওঠে জাতির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল। বিশেষ করে বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে কথাটি আরও বেশি প্রযোজ্য, কেননা এখানে মোট জনসংখ্যার 1/3 যুবক। সার্বিকভাবে বাংলাদেশের উন্নয়নে দেশের বিপুল সংখ্যক যুবশ্রেণীকে কাজে লাগানোর অনুপম সুযোগ রয়েছে। জনগণের মাথাপিছু আয় বেড়ে যাওয়া, জিডিপি প্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি শক্তি, নারীর ক্ষমতায়ন ও তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক সাফল্যের মতো ঈর্ষণীয় উন্নতি আদৌ সম্ভব নয় যুবকদের অংশগ্রহণ ছাড়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারে যুবদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মেধার ভিত্তিতে চাকরি এবং উদ্যোক্তা তৈরি সহ সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি ঘোষণা করে। নির্বাচনে জয়লাভের পর ক্ষমতায় এসে বিএনপি সরকার একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের যুবকদের জন্য দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছে। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে পালন না করে পৃথকভাবে 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1লা নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্তটি সরকার পুনরায় বহাল রাখা বিএনপির নির্বাচনী ওয়াদারই প্রতিফলন। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
19: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
20: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শোনাব দেশের গান। প্রথম শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম। যদি মরণের পরে কেউ প্রশ্ন করে,

যদি মরণের পরে কেউ প্রশ্ন করে। এই গানটির পর এবারে সবুজ শ্যামল বাংলাদেশ শুনছেন দেশের গান, শিল্পী ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার, গীতিকার প্রাণ গোপাল বিশ্বাস, সুরকার উজ্জ্বল সিনহা।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: প্রকৃতির ওপর মানুষের কোনো হাত নেই। প্রাকৃতিক দুর্যোগ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ আজ দুর্যোগের পূর্বাভাস অনেকটাই আগে থেকে জানতে পারে বটে, কিন্তু প্রকৃতির রুদ্র রূপকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখনও মানুষের অর্জিত হয়নি।
1: সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে টানা অতিবৃষ্টির ফলে যে জলাবদ্ধতা আর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা সত্যি উদ্বেগজনক। অল্প সময়ের প্রবল বর্ষণে শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত পানিতে তলিয়ে গেছে।
0: অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বেড়ে বন্যা সৃষ্টি হয়েছে। বহু মানুষের বসত বাড়ি পানিতে ডুবে গেছে, ফসলের ক্ষেত নষ্ট হয়েছে, অনেক পরিবার আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছে।
1: এসব বানভাসী মানুষের জন্য আমরা সত্যি আন্তরিকভাবে ব্যথিত। আমরা সবাই আছি তাদের পাশে। এদিকে দেখতে দেখতে দুবছর পূর্ণ হতে চলল জুলাই গণ অভ্যুত্থানের। সময়ের পরিক্রমায় এটি হয়তো মাত্র দুটি বছর, কিন্তু জাতির স্মৃতিতে এই সময় যেন এক অনন্ত অধ্যায়। জুলাই শুধু একটি মাসের নাম নয়, এটি এক অকুতোভয় সাহসের প্রতীক, প্রতিবাদের ভাষা, আত্মমর্যাদার

0: সাহসী ছাত্র জনতা এই জুলাইয়ে কবিতার অনিবার্য শব্দের মতো বুক চেতিয়ে দাঁড়িয়েছিল স্বৈরাচারের দোসর পুলিশের বন্দুকের গুলির সামনে। শুধুমাত্র বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে।
1: ন্যায় বিচারের কথা উঠতেই মনে পড়ে গেল আজ 17 জুলাই আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। ন্যায় বিচার একটি সভ্য ও শান্তিপূর্ণ সমাজের অন্যতম ভিত্তি। এই দিবসের উদ্দেশ্য হল আন্তর্জাতিক অপরাধের বিচার নিশ্চিত করা, মানবাধিকার রক্ষা করা এবং বিশ্বে শান্তি ও ন্যায় বিচারের গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
0: 1998 সালের 17 জুলাই ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে রোম সংবিধি গৃহীত হয়। এই সংবিধির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠার পথ সুগম হয়। পরবর্তীতে 2002 সালের 1 জুলাই রোম সংবিধি কার্যকর হওয়ার মাধ্যমে আইসিসি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
1: আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় শুধু আদালত নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে। মানবাধিকারকে সম্মান করা, আইনের শাসন মেনে চলা, অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকা। আসুন এ দিবসে আমরা একতাবদ্ধ হই, শান্তি আর সহনশীলতার সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে আমরা যেন একটি ন্যায়ভিত্তিক বিশ্ব নির্মাণে অবদান রাখতে পারি। এমন শুভ প্রত্যাশায় শুরু করছি আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ।
0: প্রিয় শ্রোতা, প্রতিদিন আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটে। সংবাদপত্রের পাতা আর বিভিন্ন গণমাধ্যমে স্থান পায় নানান খবর। তবে এমন অনেক ব্যতিক্রমী, বিস্ময়কর ও চমকপ্রদ ঘটনা রয়েছে যা সহজে সবার নজরে আসে না। সেই সব অনন্য খবর খুঁজে বের করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা।
1: আমরা জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন উত্তরণের অন্যতম জনপ্রিয় পর্ব বিশ্ববিচিত্রা শুনবার জন্য। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিস্ময়কর ও ব্যতিক্রমী সব ঘটনার সংবাদ নিয়েই আমাদের এই আয়োজন। আজকের বিশ্ববিচিত্রার তথ্য সংগ্রহ আর সংকলন করেছেন শারমিন আক্তার, আর তা আপনাদের জন্য উপস্থাপন করছেন জাভেদ কারদার।
2: বিশ্বের প্রথম হিউম্যানয়েড এআই রোবট চিত্রশিল্পী আয়দার আঁকা একটি তৈলচিত্র আন্তর্জাতিক আর্ট নিলামে অবিশ্বাস্য $1.3 মিলিয়ন প্রায় 15 কোটি টাকা বিক্রি হয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। গণিতবিদ অ্যালান টুরিংয়ের এই পোর্ট্রেটটি রোবটটি তার চোখের ক্যামেরার মাধ্যমে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে নিজের যান্ত্রিক হাত দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলেছিল। এটি ইতিহাসের প্রথম আর্ট বা পেন্টিং যা কোনো মানব স্পর্শ ছাড়াই তৈরি হয়ে এত বিশাল মূল্যে বিক্রি হল। অত্যাধুনিক লিডার লেজার প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা ব্রাজিলের আমাজন রেইন ফরেস্টের গভীর ঘন বনের নিচে দীর্ঘ 2000 বছরের পুরনো একটি বিশাল পরিকল্পিত নগরের সন্ধান পেয়েছেন। এই শহরে সুউচ্চ পিরামিড, চওড়া রাস্তা, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বিশালাকার স্টেডিয়ামের মতো কাঠামোর অস্তিত্ব মিলেছে। প্রাচীনকালে মানুষেরা আমাজনের মতো দুর্গম বনে এত উন্নত ও মেগাসিটি গড়ে তুলেছিল তা বিজ্ঞানীদের পূর্বের সমস্ত ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। ইংল্যান্ডের এক অবিশ্বাস্য প্রতিভাবান শিশু মাত্র 6 মাস বয়সেই ইংরেজি বর্ণমালা এবং শত শত পশু পাখির ছবি দেখে নিখুঁতভাবে নাম চেনার ক্ষমতা প্রদর্শন করে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তুলেছেন। সাধারণ শিশুরা যেখানে 1 বছরের আগে আদো আদো কথা বলাও শেখে না, এই শিশুটি চোখের পলকে যে কোনো ফ্ল্যাশ কার্ডের ছবি দেখে হাত ইশারায় বা অদ্ভুত উচ্চারণে সঠিক উত্তর দিয়ে বিজ্ঞানীদের ও ডাক্তারদের রীতিমতো বিস্ময়ে স্তব্ধ করে দিয়েছে।
0: প্রিয় শ্রোতা, জীবনে ব্যস্ততা, কর্মচাঞ্চল্য আর নিত্যদিনের একঘেয়েমি থেকে মুক্তির অন্যতম সুন্দর উপায় হল ভ্রমণ। অজানাকে জানার, অচেনাকে আপন করে নেয়ার এবং ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে নিজেকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার এক অনন্য মাধ্যম হল পর্যটন।
1: বন্ধুশ্রোতা, জীবন ও প্রকৃতি অনুষ্ঠানের আজকের পর্বে আমরা আপনাদের নিয়ে যাব একটি ঐতিহাসিক

0: আর আবেগ ঘনস্থানে কমনওয়েলথ ওয়ার সিমেট্রি বা কমনওয়েলথ যুদ্ধ সমাধি ক্ষেত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মত্যাগকারী বীর সেনাদের স্মৃতিকে চিরজাগরুক করে রাখা এই সমাধিক্ষেত্র কেবল একটি কবরস্থান নয়, এটি ইতিহাস, ত্যাগ, শান্তি এবং মানবতার এক নীরব স্মারক। চলুন ইতিহাসের সেই নীরব সাক্ষীর কাছে গিয়ে জেনে নিই এর প্রতিষ্ঠার পটভূমি। প্রতিবেদনটি উপস্থাপন করেছেন মোহাম্মদ মিজানুর রহমান।
1: সুপ্রিয় শ্রোতাবন্ধু, বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের ভ্রমণ ও পর্যটন পর্বে আপনাদের আজ একটি ব্যতিক্রম ধরনের জায়গায় নিয়ে যাব। এটি কোনো স্থাপনা নয়, এটি কোনো বিশেষ স্থান নয়, তবে এই ব্যতিক্রমী জায়গাটা হচ্ছে ময়নামতি ওয়ার সিমেট্রি।
2: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক মানুষকে কবর দিয়েছে, তাই ইতিহাস আছে, ইতিহাস জানতে শুনতে দেখতে আসছি যাতে নেক্সট প্রজন্মকে আমরাও কিছু বলতে পারি।
3: খুব সুন্দর করে গুছিয়ে সবকিছু রাখা হয়েছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ভাবে রাখা হয়েছে জিনিসটা। পরিবেশ যেভাবে সবকিছু মানে সংরক্ষণ করে রাখা হয়েছে সেটা দেখে ভালো লাগছে।
1: শ্রোতা বন্ধু, কুমিল্লায় অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রি একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধি ক্ষেত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় নিহত 45,000 সৈনিকের স্মৃতি রক্ষার্থে কমনওয়েলথ মিয়ানমার, আসাম ও বাংলাদেশে 9টি রণ সমাধি ক্ষেত্র তৈরি করে। বাংলাদেশে কুমিল্লা ছাড়াও চট্টগ্রামে আরেকটি কমনওয়েলথ রণ সমাধি ক্ষেত্র তৈরি করা হয়। 1946 সালে তৈরি হয় ময়নামতি রণ সমাধি ক্ষেত্র। কুমিল্লা শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে কুমিল্লা সেনানিবাসের খুব কাছেই কমনওয়েলথ কর্তৃক সমাধি ক্ষেত্রটি তৈরি করা হয়। এই সমাধি ক্ষেত্রে 746টি কবর রয়েছে। অধিকাংশ সময় যে সকল সৈনিকেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন তাদেরকেই এই সমাধি ক্ষেত্রে সমাহিত করা হয়। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অবিভক্ত ভারত, রোডেশিয়া, পূর্ব আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, মিয়ানমার, বেলজিয়াম, পোল্যান্ড, জাপানের সৈন্যরা সমাহিত হয়েছেন রণসমাধি ক্ষেত্রে। প্রিয় শ্রোতা বন্ধু, পাখি ডাকা, ছায়া ঢাকা, চমৎকার একটি জায়গা। প্রায় 80 বছরের পুরানো ঐতিহ্যবাহী এই সমাধি ক্ষেত্রটি, যেটি সরাসরি কমনওয়েলথ কর্তৃক পরিচালিত করা হয়। প্রতি বছর নভেম্বর মাসে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা এসে একটি বড় প্রার্থনায় অংশ নেন। শ্রোতা বন্ধু, আমি এখন এই মুহূর্তে কমনওয়েলথ সমাধি ক্ষেত্র রয়েছে সেই সমাধি ক্ষেত্রের মূল গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই জায়গাটি বেশ শান্ত একটি জায়গা, পাখি ঢাকা, ছায়া ঢাকা একটি জায়গা। এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে, একটি বড় তোরণ রয়েছে। মূলত এই প্রবেশ পথের এই তোরণ পেরিয়ে ভেতরে যেতে হয়। ভেতরে প্রশস্ত পথ, দুপাশে সারি সারি কবর এবং প্রচুর গাছ এখানে আমি দেখতে পাচ্ছি, এবং কবরগুলোতে ধর্ম অনুসারে সৈন্যদের নাম, পদবি, মৃত্যু তারিখ এবং যে দেশের নাগরিক সে দেশের নাম ফলক এখানে রয়েছে। যারা খ্রিস্ট ধর্মের অনুসারী তাদের কবরে ক্রুশ লক্ষণীয়, আর মুসলমানদের কবরে আরবি লেখা রয়েছে। শ্রোতা বন্ধু, এই জায়গাটি কিন্তু চমৎকার একটি জায়গা। আপনি ব্যতিক্রম এই ধরনের জায়গাতে এসে ইতিহাসের সাথে নিজেকে যুক্ত করতে পারবেন, এবং এই জায়গাটি প্রতিদিনই খোলা থাকে, শুধুমাত্র ঈদুল ফিতর বা ঈদুল আজহার যে দুই দিন, সে দুই দিন ছাড়া। দর্শনার্থী যারা রয়েছেন তারা সকাল 7টা থেকে 12টা পর্যন্ত এই জায়গাটি দেখতে পারবেন। মাঝখানে 1 ঘন্টা মধ্যাহ্ন ভোজের বিরতি থাকে, আবার 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
4: এখানে যে প্রাকৃতিক যে পরিবেশটা, এখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। এখানে তারা যে লুকটা করেছে, যে প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে যে আদলে পরিবেশটা তৈরি করছে, আসলে খুবই ভালো লাগে।
5: ইন্ডিয়াস কবরস্থান ময়নামতি মধ্যে খুব ঐতিহ্যবাহী, আলহামদুলিল্লাহ অনেক দেখতে ভালো লাগতেছে এবং কুমিল্লার একটা ঐতিহ্য বহন করতেছে।
6: আমার বাড়ি মুন্সীগঞ্জ, আমি ঢাকায় থাকি। কুমিল্লার ঐতিহাসিক স্থানগুলো দেখার আমার অনেক ইচ্ছা ছিল, সেজন্য আমি আজকে তাদের সাথে এসেছি এখানে। এবং ওয়ার সিমেট্রিতে আমি বিশ্বযুদ্ধে যারা মারা গিয়েছেন তাদের কবরগুলো দেখছি এবং তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে এসেছি।
1: শ্রোতা বন্ধু, বাংলাদেশে ব্যতিক্রম ধর্মী এই কবরস্থান শুধুমাত্র দুটি রয়েছে, একটি চট্টগ্রাম এবং এই কুমিল্লায় ময়নামতিতে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সৈনিকদেরকে একেবারে পাশাপাশি সমাহিত করা হয়েছে। এবং এটি কিন্তু একটি বিরল এবং ব্যতিক্রম ধর্মী কবরস্থান। এই কবরস্থানে আমাদের অতীত ইতিহাস এবং ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয় যে একদা আমাদের এই ভূখণ্ড ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল এবং সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই যুদ্ধে নিজেদের সর্বোচ্চ ত্যাগ করে সেই যুদ্ধে অংশ নিয়েছিল, তাদের বীরত্বকে সম্মান জানিয়েই এই রণসমাধি ক্ষেত্রটি তৈরি করা হয়েছে। এবং তাদের বীরত্ব গাথার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো পর্ব নিয়ে কথা হবে, নতুন কোনো স্থান নিয়ে অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আর অনুষ্ঠানের এখনকার পরিবেশনায় আপনাদের নিয়ে যেতে চাই এ সময়ের বিশ্ব সঙ্গীত পর্বে।
0: নির্মল আনন্দের জন্য সঙ্গীত এক অনন্য মাধ্যম। সঙ্গীতের সুমধুর সুর মানুষের মনে প্রশান্তির প্রলেপ দিয়ে যায়। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে প্রকাশিত দেশি বিদেশি গান নিয়ে শোনাব এবারের প্রতিবেদন।
1: উপস্থাপনায় রয়েছেন নওশিন ফারহান।
7: প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি আপনার পছন্দের গান এবং সুরের সাথে আপনাদের সময় বেশ ভালোই কাটছে। পৃথিবী যতই এগিয়ে যাচ্ছে, সঙ্গীত যেন ততই হয়ে উঠেছে এক অনন্ত সেতু বন্ধন। ভাষা বদলায়, সংস্কৃতি বদলায়, কিন্তু একটা সুন্দর সুরের আবেদন কখনো বদলায় না। নিউ ইয়র্কের ব্যস্ত নগর জীবন থেকে লন্ডনের কুয়াশা, সোলের আলোকোজ্জ্বল রাত, টোকিওর প্রযুক্তি নির্ভর ছন্দ, অথবা টরন্টোর বহু সাংস্কৃতিক আবহ, অথবা মুম্বাইয়ের প্রাণচঞ্চল চলচ্চিত্র জগৎ, প্রতিটি শহরেরই রয়েছে একটা নিজস্ব সঙ্গীত ভাষা, আর সেই ভাষাই আজ কোটি কোটি মানুষের হৃদয়ের ভাষায় পরিণত হয়েছে। স্বাগতম বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন উত্তরণের বিশেষ আয়োজন এই সময়ের বিশ্ব সঙ্গীতে। আজ আমরা শুনব 2026 সালের এই সময়ে বিশ্বের ছয়টি গুরুত্বপূর্ণ সঙ্গীতাঙ্গনে বহুল আলোচিত ও শ্রোতাপ্রিয় কিছু গান। চলুন বিশ্ব সঙ্গীতের এই রঙিন সফর শুরু করা যাক। প্রথমেই জানব ইউএস এর খবর। পপ, হিপ হপ, কান্ট্রি আর R&B দুর্দান্ত মিশেলে এখনও বিশ্বের সঙ্গীত ধারাকে নেতৃত্ব দিচ্ছে ইউএসএ। চলুন জানি এই সপ্তাহে কোন গানগুলো রয়েছে। ডাই উইথ আ স্মাইল লম্বা সময় ধরে শুনছেন এবং শুনবেন লেডি গাগা এবং ব্রুনো মার্স, এই গানটি রয়েছে এই সপ্তাহে নাম্বার 5th পজিশনে। যে গানটি দর্শক শ্রোতার হৃদয় আন্দোলিত করেছে একটা লম্বা সময় ধরে, কেন্ড্রিক লামার এবং এস জেরের লুথার রয়েছে নাম্বার 3, নাম্বার 4 পজিশনে, মর্গান ওয়ালেনে জাস্ট ইন কেস রয়েছে নাম্বার 3 পজিশনে, এবং আমার খুব প্রিয় একটা গান Morgan Wallen ebong Tata McCreer What I Want reached number 2 position, and last but not the least Alex Warner Oshadharon ekta gan Ordinary reached ekebare number 1 position. They say

ইউএসএর খবর তো জানলেন, জানবো ইউকের খবরা খবর। এ সপ্তাহে নাম্বার ফিফথ পজিশনে রয়েছে শাপার রোয়ানের গান পিঙ্ক পনি ক্লাব, এবং রাভি ল্যানের গান লাভ মি নট রয়েছে নাম্বার ফোর্থ পজিশনে। কেলভিন হ্যারিস এবং ক্লেমেন্টাইন ডগলাসের গান ব্লেসিং অসাধারণ একটা গান। গানটি মনে হয় অনেকেই শুনে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপসে। সাবরিনা কার্পেন্টারের কথা কি ভুলে গেলে চলবে? একেবারেই নয়। ম্যান চাইল্ড এই সপ্তাহে রয়েছে নাম্বার থ্রি পজিশনে, এবং অবশ্যই লাস্ট বাট নট দ্য লেস্ট স্যাম ফেন্ডার এবং অলিভিয়া ডিনের গান রেইন মি ইন। খুব সুন্দর একটা গান, যদি না শুনে থাকেন আমি তো বলবো এখনই চেক আউট করুন। এই গানটি রয়েছে নাম্বার ওয়ান পজিশনে ইউকে টপ চার্টে।

ইউকে থেকে প্রিয় শ্রোতা আপনাদেরকে একেবারে সোজা নিয়ে যেতে চাই জাপানে, এবং জাপানে একটা খুব চমৎকার ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল হিট এবং তাদের লোকাল হিট সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা টপ চেয়ার তাদের হয়েছে এই বছর। এবং এই মাসে সেইম ব্লু এই গানটি রয়েছে নাম্বার 5th পজিশনে, কিং নো মোর গান টয়লাইট রয়েছে নাম্বার 4 পজিশনে, মিসেস গ্রিন অ্যাপেলের গান খাসু খিহি রয়েছে নাম্বার 3 পজিশনে, মিসেস গ্রিন অ্যাপেলের আরো একটা চমৎকার গান ব্লু অ্যাম্বার এই গানটি রয়েছে নাম্বার 2 পজিশনে, এবং খেনসি ইয়োনোজোর গান প্লাজমা রয়েছে জাপান টপ চার্টের একেবারে নাম্বার 1 পজিশনে।

আপনি যদি একটা মাল্টি কালচারের কথা বলতে চান, তাহলে যেই দেশের কথা সবার আগে চোখের সামনে ভেসে ওঠে তা হচ্ছে ক্যানাডা। চলুন জানি আন্তর্জাতিক চার্টে কি অবস্থা ক্যানাডার। রায়ান লেনের লাভ মি নট রয়েছে নাম্বার ফিফথ পজিশনে, লেডি গাগা এবং ব্রুনো মার্সের ডাই উইথ এ স্মাইল রয়েছে নাম্বার ফোর্থ পজিশনে, মর্গান ওয়ালেন এবং টাটা ম্যাকরির গান হোয়াট আই ওয়ান্ট রয়েছে নাম্বার থ্রি পজিশনে, সাবরিনা কার্পেন্টার এর ম্যান চাইল্ড রয়েছে নাম্বার টু পজিশনে, এবং অ্যালেক্স ওয়ারেনের এক্সট্রাঅর্ডিনারি গান অর্ডিনারি রয়েছে নাম্বার ওয়ান পজিশনে। সবকিছু মিলিয়ে ভারতীয় সঙ্গীত এখন বিশ্বমঞ্চেও কিন্তু সমান জনপ্রিয়। এই মাসে নাম্বার ফিফথ পজিশনে যে গানটি রয়েছে তা হচ্ছে পারদেসিয়া, বিশাল মিশ্রার গান মানিয়া মেরা রয়েছে নাম্বার ফোর্থ পজিশনে, অরিজিৎ সিং এবং সুশান্ত সিং এর গান জমানা লাগে এই গানটি রয়েছে নাম্বার থ্রি পজিশনে, সবার প্রিয় অরিজিৎ সিং এবং নিকিতা গান্ধীর গান আভান জওয়ান রয়েছে নাম্বার টু পজিশনে, এবং ফাহিম আবদুল্লার গান সাইয়ারে রয়েছে নাম্বার ওয়ান পজিশনে।

0: প্রিয় শ্রোতা, অনেকগুলো দেশে টপ চার্ট কিন্তু ঘুরে ফেলেছে এ সময়ের বিশ্ব সঙ্গীতে। আর সুরের এই বৈশ্বিক যাত্রায় আপনি থাকবেন বাংলাদেশ বেতারের সাথে, এই আশায় রাখছি। আবারও দেখা হবে এ সময়ের বিশ্ব সঙ্গীতের নতুন পর্বে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, ভালো গানের সাথেই থাকুন।
1: প্রিয় শ্রোতা, বিশ্ব সঙ্গীত নিয়ে কথোপকথনের পরে পরিবেশনের একেবারে শেষ লগ্নে একটা আমাদের ব্যান্ড সঙ্গীত হলে কেমন হয় বলতো?
2: মন্দ হয় না তো? শোনা হোক, শোনা হোক শিল্পী আজম খানের কণ্ঠে এই গানটি।

0: প্রিয় বন্ধু শ্রোতা, গানের সাথে প্রাণের অনুষ্ঠান উত্তরণের নির্ধারিত সময় কিন্তু ফুরিয়ে আসছে। কদিনের টানা বর্ষণে দেশের অনেক স্থানের মানুষ এখন বিপর্যস্ত বন্যায়। আসুন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই এইসব বানভাসী মানুষের প্রতি। এই শুভ প্রত্যাশায় শেষ করছি আজকের উত্তরণ।
1: যাবার বেলায় শেষের কথাগুলো বলতেই হয়। আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন মনিরুজ্জামান পলাশ,
0: উপস্থাপনায় ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু
1: এবং জিনাত আক্তার। উত্তরণ সম্পাদনা করলেন মোহাম্মদ নিজামউদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা।
0: উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম,
1: আর প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
0: ভালো থাকবেন সকলে, থাকবেন সুস্থতায়।
1: শুভরাত্রি।

0: Assalamualaikum. 9:30 PM. This is Bangladesh Beta. The news read by Mir Akramuddin Ahmed. First, the headlines. Government is committed to implement July Charter, says LGRD Minister. Rehabilitation work begins for flood victims alongside relief distribution, informs Finance and Planning Minister. European Union, G77 and China reiterate their support for Bangladesh in its transition from least developed country. Attack and counterattack continues between Iran and the US. US attack in southern Iran leaves 8 people dead. And Bangladesh levels series after beating Zimbabwe by 34 runs in second T20 cricket match in Bulawayo. Now the details. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has said the government is committed to implement every provision of the July National Charter. He said this while addressing a discussion marking the 6th date anniversary of former Dhaka University Vice Chancellor Professor Imazuddin Ahmed at the Jatiya Press Club in the capital today. The minister accused the opposition of trying to mislead the public regarding the implementation of July Charter. He said BNP secured a two-thirds majority in the parliament based on the manifesto presented to the people during the election. Mirza Fakhrul Islam Alamgir said the July uprising was not an isolated event, but the culmination of nearly 18 to 19 years of struggle against fascist rule. Finance and Planning Minister Amir Khusro Mahmood Chaudhary has said the relief and rehabilitation efforts are already underway and the government support will continue until full rehabilitation is completed. He made the remarks while distributing relief materials among flood victims in the Pothinga area in Chattogram today. The minister said around 7 lakh people have been affected by the floods in Chattogram. More than 1 lakh people have already received relief assistance, while rehabilitation efforts of the flood victims are also underway, he added. Amir Khusro Mahmood Chaudhary said many roads have been damaged by the floods and instructed the authorities concerned to expedite repair work, which is already underway. Later, in Lohakara Upazila, the finance minister distributed relief materials among the flood victims. During the time, he informed the newsmen that a coordinated investigation is underway into the terrible flood in South Chattogram. Home Minister Salahuddin Ahmed said the present BNP government is the true representative of the people and it will always stand by the people. He said this while distributing relief among flood victims of Chakori Upazila in Cox's Bazar today. The Home Minister said survey is being conducted by the government in the areas affected by floods. After the survey, necessary measures will be taken to rehabilitate damaged roads, education institutions, embankments and other infrastructures, he added. Later, Salahuddin Ahmed inspected flood-damaged embankments, roads and homesteads in the Charakul area of Chakoria. Agriculture, Fisheries and Livestock Minister Mohammad Aminur Rashid has said the government will continue to provide all necessary support to assist the farmers in the flood-affected districts to help them resume agricultural activities as soon as possible. He said this to newsmen after distributing paddy seeds and other supplies to the affected farmers, fishermen and others in Chattogram today. The minister said free paddy seeds and seedlings will be distributed among farmers in the flood-hit areas and within the next 15 days, all cattle in the affected areas will be vaccinated. Mentioning that a field survey is being conducted and assess the actual extent of the damage, he said appropriate measures will be implemented to support the affected fish farmers too. State Minister for Chattogram Hill Tracks Affairs, Barrister Mir Mohammad Hilaluddin, has said the government is working to identify the causes of flooding and waterlogging in different areas of the Three Hill districts. He said this while addressing a relief distribution program as the chief guest at the Bandarban Hill Tracks District Council Rest House today. This is Bangladesh Beta, giving you the news. European Union, EU, and the Group of 77 and China have reaffirmed their support for Bangladesh's efforts to ensure a smooth, sustainable and irreversible graduation from the least developed country, LDC category. The assurances came during separate meetings held at the UN headquarters in New York between Commerce Minister Khandakar Abdul Muqtadir and the head of European Union delegation to the UN ambassador and the chair of the Group of 77 in China and permanent representative of Uruguay to the UN ambassador. During the meetings, the minister explained the rationale behind Bangladesh's request for a 3-year extension of the LDC graduation preparatory period, citing the country's ongoing economic and political transition, global economic uncertainties, energy challenges, and the need to consolidate wide-ranging structural reforms. Ambassador of the EU and the Group 77 reaffirmed their continued support for Bangladesh's LDC graduation. State Minister for Housing and Public Works, Ahmed Sohail Manjoor, has reaffirmed Bangladesh's unwavering commitment to building inclusive, affordable, climate-resilient and sustainable cities. He made the remarks while delivering Bangladesh's national statement at the high-level meeting on the midterm review of the new urban agenda at the UN headquarters in New York yesterday. The State Minister said planned urbanization, affordable housing and balanced regional development are among the key pillars of Bangladesh's national development strategy. The United States has carried out major strikes on Iran for the sixth night in a row, killing at least 8 people and wounding 20. Officials in southern Iran report that civil infrastructures, including bridges, airports, power facilities and a train station, has been hit. Iran's army says it has hit U.S. assets in Bahrain, Jordan, Kuwait and Qatar. Authorities in Qatar said a child was injured by falling missile debris after his army thwarted incoming Iranian attacks. A spokesman for Iran's military says the Strait of Hormuz will never return to its pre-war status. Pakistani security forces have killed 24 militants during raids on multiple hideouts in the country's northwestern region as authorities stepped up operations following recent militant attacks. The military and local officials said this today. The statement by Inter-Services Public Relations said that recently there had been a surge in terrorist activities against police and suicide bombings in Bannu. Cricket and Bangladesh defeated host Zimbabwe by 34 runs in the second T20 match at Bulawayo today. Batting first, Bangladesh were all out, scoring 186 for 5 wickets in their stipulated 20 overs. Chasing the victory target of 187 runs, Zimbabwe managed to score 152, losing all wickets in 19 overs, 4 balls. As a result, the 3-match series is now level at 1-1. The third and last T20 match between the two teams will be held at the same venue on Sunday next. Dhaka Meteorological Office says the well-marked low over North West Bay and adjoining North Orisha West Bengal coast weakened into a low-pressure area and now lies over the North Orisha and adjoining Bihar and Gangetic West Bengal. Under its influence, steep pressure gradient lies over North Bay. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers of the North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast volatile one tonight says there are chances of rain or thunder showers with temporary south or southeasterly gusty or squally wind, a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Rajshahi, Pabna, Dhaka, Mamunsingh, Faridpur, Kushtia, Jashor, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar, and Silat. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Government is committed to implement July Charter, says LGRD Minister. Rehabilitation work begins for flood victims alongside relief distribution, informs Finance and Planning Minister. European Union, G77 and China reiterate their support for Bangladesh in its transition from least developed country. Attack and counterattack continues between Iran and the US. US attack in southern Iran leaves 8 people dead. And Bangladesh levels the race after beating Zimbabwe by 34 runs in second T20 cricket match in Bulawayo. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here is the news commentary written by Alhamra Islam and read by Sheikh Tashdeed Ahmed. The government has reintroduced November 1 for celebration of the National Youth Day, revising the interim regime's decision to observe it on August 12. Citing the reasons to restore the old date for celebration of the day, a cabinet division spokesman said the past interim regime changed the date to coincide with the International Youth Day on August 12, but the cabinet considered the day inconvenient for celebrations by staging rallies or fairs due to generally inclement weather caused by monsoon rains. The cabinet particularly noted that the celebration of the day in August exposes young entrepreneurs to difficulties in showcasing their innovations and product sales, debarring expected number of crowds and buyers. The cabinet division explained two other important grounds to restoring the previous day for observing the Youth Day. Firstly, the National Youth Day celebrations are funded by the government, while the International Youth Day is generally observed with support from government agencies, non-governmental organizations and development partners. Secondly, lack of public engagement if youth fairs are organized on any day other than the National Youth Day, and in that case, commercial success cannot be achieved. Based on those reasons, the cabinet meeting chaired by Prime Minister Tariq Rahman therefore approved a proposal to observe International Youth Day on August 12 and National Youth Day on November 1 separately every year. Observation of Youth Day is very significant for the nation as youth are the important segment of the country, driving force of the nation and symbol of dream and potentiality of the people. In a country like Bangladesh, youth constitutes one-third of the total population. They are the skilled human resource for the overall development of the country. In the effort of the country to achieve the Sustainable Development Goal of the United Nations, and youth can play a pivotal role. Above all, there is no alternative to achieve any goal without participation of the youths. Development of a country cannot be achieved without utilizing the talents and creativity of the youth. Youths are working hand in hand with the others for the progress of our country. Without their participation, the country cannot achieve steady rise in GDP growth, per capita income, and success in achieving sustainable development goals. From the context of Bangladesh, youth played the pivotal role in all democratic movement. They were the pioneer in language movement, played key role in the War of Independence in 1971 and in other movements. Their participation in the mass movement to topple the autocratic ruler Irshad in the 90s is unforgettable, and most importantly, they showed their strength in organizing the July mass uprising in 2024, which led to the fall of the autocratic regime of Sheikh Hasina. BNP government has realized the importance of youth, and accordingly, they are ready to make the right investments, especially in health, education, skills, development and employment generation for its adolescent and youth population. From this point of view, the government's decision to revise the Youth Day date and separate the celebrations is highly practical and well-received. By officially restoring National Youth Day to November 1, while keeping International Youth Day on August 12, the administration avoids major logistical hurdles. The revision ensures that the day's intended celebrations, such as youth fairs and rallies, can proceed without the disruptions and inclement weather typically caused by the August monsoon season. Furthermore, this change allows young entrepreneurs to effectively showcase and sell their products to larger crowds and ensures smoother management of government-sponsored events. And that is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও পরিদর্শনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। কক্সবাজার বন্যা দুর্গত এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রীর ত্রাণ বিতরণ। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য চাষী ও খামারিদের মাঝে ধান বীজ ও কৃষি উপকরণ বিতরণ এবং গবাদি পশুকে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা। AI চালিত স্বাস্থ্য অপারেটিং সিস্টেম বিষয়ক জাতীয় কর্মশালা এবং সমসাময়িক বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং। আজ অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী MP সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা চট্টগ্রাম মহানগরী, চন্দনাইশ, দোহাজারী ও সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন,
4: ইতিমধ্যে 40,000 পরিবারকে চাল দেওয়া হয়েছে, 75,000 পরিবারকে শুকনা চাল ডাল ইত্যাদি দেওয়া হয়েছে, প্রায় 40,000 কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এরপরে পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে, যাদের বীজ দরকার, সার দরকার ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং স্বাস্থ্য সেবা, যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেজন্য ওষুধ বিষুধ সব প্রস্তুত আছে। কোন রোগ, কোন সংক্রামক, কোন কিছু দেখা দিলে তার জন্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। সুতরাং ইনশাআল্লাহ চিন্তা কোনো কারণ নাই, সর্বপ্রস্তুতি নেওয়া আছে এবং কাজ অব্যাহত আছে। এবং যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে।
3: আজ কক্সবাজার জেলার মাতামুহুরি, চকরিয়া এবং পেকুয়া উপজেলার দুর্গম বন্যা প্লাবিত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ সহ সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ MP। এই সময় সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
5: দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের সমস্ত প্রস্তুতি আছে। বন্যা দুর্গত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্য মতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি, সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশের যেখানে যেখানে বন্যা উপদ্রুত হয়েছে সমস্ত এলাকায় আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি, কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘর বাড়ি, ফসল, খেলার ক্ষেত্র, গবাদি পশু ইত্যাদি সমস্ত কিছু আমরা জরিপ পরিচালনা করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা, আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াব। ইতিমধ্যে যেহেতু বন্যা দুর্গত এলাকায় যেখানে যেখানে রান্না করা খাবার দেওয়ার দরকার ছিল সেখানে আমরা যথাসময়ে দেওয়ার চেষ্টা করেছি, আর এরপরে শুকনো খাবার এবং কিছুটা খাদ্য সামগ্রী এবং মানুষের আশ্রয়ের জন্য আশ্রয়ের কেন্দ্র সহ অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টির চেষ্টা করেছে। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকারিভাবে, বেসরকারিভাবে যে সমস্ত বেসরকারি সংস্থা আছে তারাও এবং সমস্ত মানবিক সাহায্যকারী প্রতিষ্ঠানগুলো সবাই এগিয়ে এসছে। ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবিলা করব।
3: কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের কৃষকদের ধান বীজ ও চারা দেওয়া হবে। 15 দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে। মন্ত্রী আজ শুক্রবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারিতে ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য চাষী ও খামারিদের মাঝে ধান বীজ ও কৃষি উপকরণ বিতরণ এবং গবাদি পশুকে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিং এ একথা উল্লেখ করে বলেন,
6: খাল যদি কেউ অবৈধ দখল করে থাকে ওই অবৈধ দখল তাকে ছেড়ে দিতে হবে। আমাদের একটা হিসাব আছে টোটাল এই এলাকায় কি পরিমাণ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ বীজ তলা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই অনুযায়ী আমরা বীজ রেডি করেছি। এর ভিতরে ম্যাক্সিমাম বীজ আমরা আমাদের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ব্লকে আমাদের কৃষি অফিসার আছে, ওনারা ডাটা সংগ্রহ করছে কোথায় কোন বীজতলা, কোন অঞ্চলে, কোন গ্রামে কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। সো ওই অনুযায়ী আমরা সরকারের পক্ষ থেকে একটা বীজ দেওয়ার ব্যবস্থা করেছে। এখনই আমি উদ্বোধন করে গেলাম, পরবর্তীতে আমার কৃষি অফিসারেরা আজকে এবং আগামীকালের মধ্যে বীজ দেওয়া শেষ করে ফেলবে, সময় নাই। আর একই সাথে কিছু লোক হয়তো বা তার বীজ তলায় এখনো পানির নিচে বা বীজ বোনার মতো জায়গা তার নাই, ওদের জন্য আমরা কিছু জায়গা গভর্নমেন্টের পক্ষ থেকে কৃষকদের কাছ থেকে আমরা রেন্ট নিয়ে নিয়েছি শুধু বীজতলাটার জন্য। এই বীজটা আমরা বুনতেছি যাতে করে 15-20 দিন পরে আমরা ওই হালিটা উঠেয়া ওই যাদের বীজতলা নষ্ট হয়ে গেছে বা পানির নিচে ছিল, হয়তো 5 দিন পরে পানি শুকাবে, তখন আর বীজ বোনার সময় থাকবে না, ওইটাকে কাজে লাগানোর জন্য আমরা ইয়ে করছি। এই গেল আমাদের এটা। আর এমনিতে আদার্স যেটা আছে, সাধারণত যেখানে বন্যা হয় এই ধরনের পানি হয়, গবাদি পশুর একটা বড় প্রবলেম হয়, সেটা হলো মেইনলি খুরা রোগ। এবং ইনশাল্লাহ যেই 5টা জেলায়, এই অঞ্চলে যে 5টা জেলায় বন্যায় আক্রান্ত হয়েছিল, এখানে 16 আনা গবাদি পশুকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে উইদিন 15 ডেজ। এটা একদম ফিক্সড করার সময়। এর ভিতরে আমরা প্রত্যেকটা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে আমরা টিম গঠন করেছি। আমরা আশা করি 15 দিনের ভিতরে 100% গবাদি পশুকে আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারবো। তারপরে যেটা আছে, এলাকায় মাছ চাষে অনেক ক্ষতি হয়েছে। কোন এলাকায় কোন ধরনের কৃষকের কি ধরনের মাছ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সার্ভে চলছে আমাদের। আমরা আশা করি কম সময়ের ভিতরে ওইটা আমাদের হাতে এসে যাবে। এই সরকার কৃষকের সরকার। এই সরকার আসার পরে শুরু থেকেই কৃষক বান্ধব কর্মকাণ্ডগুলি, যেমন স্টার্টিং এ যেটা 10,000 টাকা করে কৃষকের ঋণ মাফ করে দেওয়া, তেমনি করে এখন পর্যন্ত চলছে আমাদের কৃষি কার্ড। আজকে আমাদের কৃষি কার্ডের আমাদের ডাটা সংগ্রহ শুরু হয়েছে। তো সরকার মনে প্রাণে চায় যে কোনো অবস্থাতে কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, পাশে এসে দাঁড়াতে আমরাও চেষ্টা করছি।
3: আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর এমাজউদ্দিন আহমেদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন,
7: প্রফেসর এমাজউদ্দিন আহমেদ সাহেব সেই মানুষ যারা নিজের জন্য কোনো কিছু চিন্তা করেন। আমি যখন তার ইউনিভার্সিটির পেছনে বাসায় যেতাম, দেখতাম যে কি সহজ সরল একটা জীবন, সাধারণ একটা জীবন, অথচ একটা অত্যন্ত উঁচু মনের একটা মানুষ। তার জীবনের সমস্ত দর্শন নিয়ে তিনি কাজ করেছেন এই দেশের মানুষের মুক্তির জন্য, এই দেশের কল্যাণের জন্য। প্রফেসর এমাজউদ্দিন সাহেব আমাদের সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন, এই জন্য না যে বিএনপির কাছ থেকে তিনি কোনো কিছু পাবেন, কারণ বিএনপি তখন সরকারে ছিল না। বিএনপি তখন গণতন্ত্রের জন্য লড়াই করছিল, লড়াই করছে এখনো। প্রফেসর এমাজউদ্দিন সাহেবকে আমরা এই জন্যই সবসময় মনে রাখার চেষ্টা করি। প্রফেসর এমাজউদ্দিন সাহেব যে আমাদের জন্য তিনি ছিলেন সেই বাতিঘর, যে বাতিঘরকে দেখে আমরা লিবারেল ডেমোক্রেসির দিকে যাওয়ার চেষ্টা করছি, সেই লিবারেল ডেমোক্রেসির পক্ষে আমরা যেতে চাই। আমি একটা কথা আমার প্রায় মনে হয় যে আমরা ওইখান থেকে সরে যেতে চাই কেন? ডেমোক্রেসি থাকতে আমাদের প্রবলেমটা কোথায়? আমরা ডেমোক্রেসি থাকি, বিভাজনের রাজনীতি না করি, আমরা সবাই মিলে যেমন দেশ 1971 সালে যুদ্ধ করেছিলাম, আমরা 2004 সালে বিরুদ্ধে লড়াই করেছি, আবার 2024 আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই লড়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সবাই মিলে আমরা এটাকে আজকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে আমাদের সেই লক্ষ্য রেখে আমরা পৌঁছতে পারব। সমস্যা এত সহজ নয়, এত জটিল, এত সহজেই এতগুলো ক্রেজ চলে যাবে না, এত সহজেই আমরা মুহূর্তের মধ্যে সমস্ত কিছুকে সুন্দর করে ফেলতে পারবো না, কিন্তু ধৈর্যের মধ্যে ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে প্রফেসর এমাজউদ্দিন সাহেবের যে আমরা বারবার সেই কথাই মনে করি যে তার দেখানো পথ, তিনি যে পথে চলতে গিয়েছেন, গণতন্ত্রের পথে, যিনি লিবারেল ডেমোক্রেসির পথে, এবং সবকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে সত্যিকার অর্থে ডেমোক্রেটিক কান্ট্রি গড়ে তোলার ব্যাপারে সেদিকে আমরা এগিয়ে যাব। আজকে তার এই মৃত্যু দিবসে আমি গভীর শ্রদ্ধা ভরে তার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি।
3: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে ডিজিটাল প্রযুক্তির উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত স্বাস্থ্য অপারেটিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত রাজধানীর BMA মিলনায়তনে AI চালিত স্বাস্থ্য অপারেটিং সিস্টেম বিষয়ক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিদ এমপি বলেন,
8: আমরা এই আর্লি স্টেজে আছি এটার ইন্টিগ্রেশন, এআই ইন্টিগ্রেশন ওভারঅল হেলথ সিস্টেমে, এবং এমন একটা সময়ে যখন আমরা নতুন সরকার হেলথ সিস্টেমকে রিমডেলিং এর কথা বলছি এবং মোটামুটি বিস্তারিত কিন্তু আমরা আমাদের ইশতেহার এবং আমাদের বক্তব্যগুলোতে তুলে ধরেছি যে কিভাবে রিমডেলিংটা করতে যাচ্ছি উইথ স্পেশাল এমফেসিস অন প্রাইমারি হেলথ কেয়ার, এবং সেখানে আমরা পুরো ডিজিটালাইজেশনের কথা বলেছি হেলথ সিস্টেমের, ডিজিটাল রোডম্যাপটা কি হবে সেটা নিয়ে কথা হচ্ছে, এআই এর উল্লেখ সামান্য আছে প্রেসক্রিপশনের জায়গাটায়। তো বোঝা যায় যে দু বছর আগেও বা আড়াই বছর আগেও আমরা এতটা ভাবছিলাম না এআই কে নিয়ে, কিন্তু এটার অগ্রগতি এত দ্রুত গতিতে হয়েছে এখন এটা আমাদের কাছে চলে এসেছে, কিন্তু গুরুত্বপূর্ণ ফাইন্ডিং সেখান থেকে আসতে পারে যেটা আমাদের আগামী দিনে হেলথ সিস্টেমের ওভারঅল ডিজিটাইজেশনের এআই এর ভূমিকা কি থাকবে সেটার দিক নির্দেশনা দেবে, পাশাপাশি আমাদের যারা এটা ব্যবহার করবেন আমাদের যারা সার্ভিস প্রোভাইডার তাদের রেডিনেস, তাদের আরো রেডি করতে কোন জায়গায় গ্যাপগুলো আছে সেগুলো উঠে আসবে বলে আমার বিশ্বাস। সেদিক থেকে আমি মনে করি রিসার্চটা ওয়েল ডিজাইন্ড এবং অত্যন্ত প্রাসঙ্গিক হয়েছে। নতুন ভাবে আমরা যারা দায়িত্বে এসেছি আমরা চাচ্ছি হেলথ সিস্টেমের সমস্ত কাজগুলো একটা পার্টিসিপেটরি প্রসেসের মধ্যে দিয়ে হোক।
3: সমসাময়িক বিষয় নিয়ে গতকাল সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এমপি বলেন,
9: ইন্টারিম গভর্নমেন্টের সময় বিনা পরীক্ষায় পাশের ঘোষণায় ঢালাও ভাবে গোল্ডেন জিপিএ 5 নাকি ঢালাও পাস অটো পাস যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না পরীক্ষার্থী না, তো যারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে সরকারকে জানিয়েছে, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয় তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে পরীক্ষাগুলো স্থগিত আছে 4-5 জেলায় যখন তাদের পরীক্ষা নেওয়া হবে তখন সেই একটি প্রশ্নপত্রে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। আর দুইটা প্রশ্ন সম্ভবত ফিজিক্সের ভুল হয়েছিল প্রশ্নপত্রে, সেই জন্য শিক্ষা মন্ত্রণালয় একটা তদন্ত পরিচালনা করবে, দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেবে, তবে সেই দুইটা প্রশ্নের নম্বর ক্রেডিট দেওয়ার জন্য মানে নম্বর যুক্ত করা হবে মর্মে ঘোষণা দেওয়া হয়েছে। এখানে যারা পরীক্ষার্থী তারা সন্তুষ্ট, এরপরেও যদি কেউ তারপরের পরীক্ষাটা অংশগ্রহণ না করে থাকে বা করতে না পারে তাদেরকে পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নেওয়ার সময় তাদেরকে সুযোগ দেওয়া হবে। এখানে একটা সমস্যার সমাধান হয়ে গেল। আর একটা মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন, সেটা শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় দুঃখ প্রকাশ করেছেন। ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করবো না, কারণ আমরা নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই এবং বাংলাদেশের যে শিক্ষার মান সেটা অনেক নিচে নেমে গিয়েছিল সেটাকে আমরা পুনরুদ্ধার করে জাতীয়ভাবে আমরা একটা শিক্ষিত শক্তিশালী জাতি গঠন করতে চাই।
3: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: বন্যার পানি পরিবেশ দূষণ করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থলী কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারে কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন।
11: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় পূজন দাস। গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ।

0: আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2026-27 এই এক বছরকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। সুতরাং আমাদের সমস্ত সংস্কৃতি বিষয়ক যেসব কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় এখন একেবারে নজরুলময় হয়ে গিয়েছে। আমরা চাইছি এই গোটা বছরটা নজরুলের বিবিধ কর্মকাণ্ড নিয়ে কাজ করব এবং সবাই মিলে আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তার সৃষ্টিকর্মের আলোকে উদ্ভাসিত করব। তাকে নতুন করে বিখ্যাত করার কিছু নেই, কিন্তু তাকে সত্যি দুঃখের কথা যে আমরা প্রকৃতভাবে তাকে চর্চা করে উঠতে পারিনি, তার সৃষ্টিকর্মকে সেভাবে সারা বিশ্বের কাছে আমরা পৌঁছতে পারিনি, সেই কাজটি আমরা এই নজরুল বর্ষে করব বলে অন্তত আশা করছি। তো আজকের দোলনচাপা থেকে আগামী দোলনচাপাগুলো এইভাবেই চলবে, আমরা নজরুল বর্ষকে মাথায় রেখেই আমরা অনুষ্ঠানগুলো করব। এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট থেকে যে স্বরলিপি আমাদের এ পর্যন্ত বেরিয়েছে প্রায় 65টি খণ্ড, প্রত্যেকটি খণ্ডে 25টি করে গান আছে, তো প্রথম খণ্ড থেকে দ্বিতীয় খণ্ড এইভাবে আমরা সিরিয়ালি অনুষ্ঠানগুলো সাজাব এবং এই গানগুলি আমাদের দেশের গুণী শিল্পীদের দিয়ে আমরা করাবো। তো আজকে আমরা সেই প্রত্যয় নিয়েই কাজ শুরু করেছি। আজকের আমাদের শিল্পী পূজন দাস। পূজন, তুমি কেমন আছো?
1: ভালো আছি, আবহাওয়া জনিত কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আজকে কেমন গাইতে পারবো জানি না।
0: নিশ্চয় হবে, ইচ্ছে এবং সেই কি বলবো আর কি, সেই ভক্তি যদি থাকে তাহলে অন্তত আমাদের উপরওয়ালা বিফল মনোরথ করে না। তো আজকের এই অনুষ্ঠানটা তুমি নিশ্চয়ই শুনেছো যে আমরা নজরুল বর্ষ হিসাবে যে 2026-27 ঘোষিত হয়েছে সেই আলোকে এবং তার প্রতি সম্মান রেখেই কিন্তু অনুষ্ঠানটি আমরা করব। তো আজকে এই অনুষ্ঠানে তোমার গান আমরা শুনব, তোমার কথা শুনব। তো আমরা শুরু করি একটি গান দিয়ে। তুমি প্রথমে কোন গানটি গাইতে চাইছো?
1: জিলফ রাগের উপরে কবির খুব বিখ্যাত একটি গান এবং আমার খুব পছন্দের, ভোরে ঝিলের জলে
0: শালু পদ্ম তোলেকে। অনেক ধন্যবাদ তোমাকে এই দুরূহ এবং অসাধারণ গানটি তুমি নির্বাচন করেছো। সুধী মণ্ডলী, এটা শুনলেন আপনারা যে এই রাগটি জিলফ বলে একটি রাগ, এটা পারস্যের রাগ বলে আমরা জানি, আমাদের হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীত যেটা তার মধ্যে জিলফ বলে কোনো রাগ আমরা পাইনি, পরবর্তীতে অনেক রাগই পারস্য থেকে এসেছে এবং নজরুল অসাধারণ দক্ষতায় সেই রাগগুলিকে গ্রহণ করেছেন এবং বাঙালিদের উপযোগী করে গান তৈরি করেছেন। এটা বুলবুল দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছে, রেকর্ড হয়েছে HMB থেকে অক্টোবর 1947 সালে। শিল্পী ছিলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্র, রাগ ছিল জিলফ, আমি আগেই বলেছি তাল ত্রিতাল। স্বরলিপি আমাদের নজরুল ইনস্টিটিউট থেকে প্রথম খণ্ডে হয়েছে। শুনি আমরা গানটি।

0: খুব সুন্দর, খুব ভালো লাগলো এই গানটি। সকালের আবহে একটু অসাধারণ, মানে ভৈরব ভৈরবী এই দুটি রাগকেই কিন্তু ব্যবহার করে এই রাগটি ব্যবহার করা হয়েছে, এই রাগটি তৈরি হয়েছে। তো এবার তোমার সঙ্গে একটু শেয়ার করতে চাই, এই যে আমাদের প্রাণের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমরা শ্রদ্ধা ভক্তি করি এবং এই ভালোবেসে ভক্তি করেই কিন্তু আমরা গান করি, তো তার উপরে কিন্তু এই মুহূর্তে আমাদের 2026-27 নজরুল বর্ষ হিসাবে ঘোষণা করেছে। তো এক্ষেত্রে তোমার অনুভূতি কি, তুমি একজন নজরুল সঙ্গীত শিল্পী হিসাবে তোমার অনুভূতি কি?
1: নিঃসন্দেহে শুভ উদ্যোগ, এরকম আরো আরো উদ্যোগ হবে এটাই আশাবাদ ব্যক্ত করছি, এবং এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। আমাদের প্রাণের কবিকে আমরা, যেটি আপনি বলছিলেন যে আমরা ওইভাবে আসলে বিশ্ব দরবারে তুলে ধরতে পারিনি, আমরা চর্চা করছি, আমাদের অগ্রজ অনুজ সবাই চর্চার মধ্যে আছেন, কিন্তু আমরা কাজী নজরুল ইসলামের যে মানের গান তার ভাণ্ডারকে পরিপূর্ণ

0: ব্যাপী নজরুল বর্ষ ঘোষণা করে যে উদ্যোগটা নেওয়া হয়েছে নিঃসন্দেহে প্রশংসনীয়। আশা করি এরকম ভাবে
1: চলতে থাকুক।
0: হ্যাঁ, চলতে থাকুক।
1: অনেক ধন্যবাদ তোমাকে, আমরা অনেক কথা তোমার শুনবো। এরপরে আমরা কোন গানটি শুনবো?
0: এরপরে আমি করছি কত ফুল তুমি পথে ফেলে দাও,
1: ফেলে দাও মালা গাঁথো,
0: আধুনিক পর্যায়ের গান।
1: এই অসাধারণ এই গানটি, এটা আধুনিক পর্যায়ের গান। তুমি যেটা বললে, এটা বুলবুল দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছে, এটিও রেকর্ড হয়েছে এইচএমভি থেকে December 1940। শিল্পী ছিলেন সন্তোষ সেনগুপ্ত, যে সন্তোষ সেনগুপ্ত নজরুল নির্বাক পরবর্তীকালে উনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। উনি কিন্তু নজরুলের গান দিয়েই তার পরিচিতি এবং তার জনপ্রিয়তা তৈরি হয়েছিল। এটা তালকাহার বা স্বরলিপি আমাদের যথারীতি প্রথম খণ্ডে আমাদের নজরুল ইনস্টিটিউটের, আমাদের শ্রদ্ধেয় শ্রী সুধীন দাসকৃত। নজরুল ইনস্টিটিউটের এই স্বরলিপি অনুযায়ী আমরা গানগুলো করব এবং আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। শুনি গানটি।

0: আমাদের এই অনুষ্ঠানে। তো এখন তোমার কি মনে হয় যে আমরা এই প্রচলিত ধারার বাইরে এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একেবারে নজরুলের স্বরলিপির যে খণ্ডগুলো সেই খণ্ড অনুযায়ী 1, 2, 3, 4 এইভাবে আমরা যতগুলো পারবো আমরা চেষ্টা করব যে আমাদের প্রায় 1200 গান আমরা স্বরলিপি করেছি, সমস্ত গানগুলো যদি সম্ভব হয় আমাদের শিল্পীদের দক্ষতা এবং চেষ্টাতে যদি আমরা করতে পারি। তো কি মনে হয় তোমরা আমাদের এই ব্যাপারে, কি আশাবাদী তুমি না কি মনে হয়?
1: আমার মনে হয় এতে করে আমাদের শিল্পীদেরও চর্চাটা বাড়বে।
0: অনেক একটা ভালো কথা বলেছো।
1: কি জন্যে আমি নিজেই, আমাকে যখন আপনি বলেছেন এই 4টা গান তোমার করতে হবে, এর মধ্যে আমার একটা গান মানে আগে ছোটবেলায় গাইতাম কিন্তু একটু এদিক ওদিক ছিল, সেটাকে আমি ঠিকঠাক করবার জন্য স্বরলিপি নিয়ে বসছি। তো এরকম আমার মনে হয় যে শিল্পীদের চর্চাটা আর একটু ঘনিষ্ঠ হবে।
0: এটা তো খুব ভালো কথা, তাদের চর্চাও হবে, নজরুলের প্রতি নতুন রূপে যে ভালোবাসা শ্রদ্ধা সেটাও তৈরি হবে।
1: একদম একদম,
0: ভারী সুন্দর বলেছো তুমি। তো আমরা এবার তোমার কোন গানটি শুনবো?
1: এবারে ঠুমরি অঙ্গের একটি গান, বলো বধুয়ারে নিরজনে।
0: নিরজনের সখী, অনেক ধন্যবাদ তোমাকে। এই গানটি যেমন জনপ্রিয় তেমনি দুরূহ, একটি কঠিন গান। এখানে দুটি তথ্য আছে, একটা হচ্ছে এক জায়গায় বলছে যে এটা ঠুমরি অঙ্গের গান, দুটো রেকর্ড হয়েছিল, আর একটাতে আবার বলছে যে না এটা গজল অঙ্গ। আমার মনে হয় যেটা ঠুমরি চালে তুমি সেটাই তুমি করবে। তো সুধীমণ্ডলী, এটাও বুলবুল গ্রন্থে গ্রন্থিত হয়েছে, সেখানে লেখা ছিল যে বিহারি খামবাজ দাদা তালে নিবদ্ধ। দ্বিতীয়বার যেটা এটা ছাপা অক্ষরে বেরোলো সেটা নজরুল গীতিকাতে, সেখানে লেখা আছে খামবাজ এবং দাদরা তালে, এটা সেখানে বলছে ঠুমরি। রেকর্ড হয়েছে এইচএমভি থেকে আগস্ট 1928 সালে। চিন্তা করো 1928 সালে রেকর্ড, মানে রেকর্ডিং সিস্টেমের মানে কি বলবো, আমাদের কলকাতাতে যে রেকর্ডিং সিস্টেম চালু হলো বা একেবারে তার প্রথম দিকে আর কি,
1: একদম
0: যে এই অসাধারণ গানটি রেকর্ড হয়েছিল। তো শিল্পী ছিলেন উমাপদ ভট্টাচার্য, নজরুলের খুব প্রিয় শিল্পী। এবং দ্বিতীয়টি বেরিয়েছে এইচএমভি থেকে সেপ্টেম্বর 1934 সালে, প্রায় 6 বছর পরে, সেটি গিয়েছেন ইন্দুবালা, সেখানে বলছে শ্রেণী গজল। তো আমরা ঠুমরি চালের যে গানটি সেটি তোমার কাছ থেকে আমরা শুনবো, শুনি আমরা গানটি।

খুবই সুন্দর, খুব ভালো লাগছে আমার। অনেক ধন্যবাদ তোমাকে এমন চমৎকার আধুনিক গানটি গাওয়ার জন্য। তোমার সঙ্গে আর একটা ব্যাপারে শেয়ার করতে চাই, এর আগেও তুমি এসে

0: অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো তোমার এই কমিটমেন্ট। তুমি যে ভালোবেসে নজরুল চর্চা করে নজরুলের গান করো, সেটা তোমার এই নিরজন সখী গান শুনেই আমার মনে হয় আমাদের আপামর শ্রোতা এবং নজরুল প্রেমী মানুষ তারা বুঝতে পারবেন। তো এবার তোমার একটু বলি যে এই নজরুল বর্ষে তোমার ইচ্ছে বা তোমার আশা কি যদি একটু বলো।
1: ইচ্ছে তো নজরুলের গানের সাথে তো বরাবরই আছি, সারা জীবন নজরুলের গানের সাথেই থাকবো। তো আমাদের দেশের প্রেক্ষাপটে বিভিন্ন রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, সেই জায়গা থেকে আমি চাই নজরুলকে ভালোবেসে যারা গান করে, নজরুলের গানকে নিয়েই যারা জীবন জীবিকা এটাকেই বেছে নিয়েছে, তাদের প্রতি একটা রাষ্ট্রের এবং বিভিন্ন সংগঠনগুলোরও একটা দায়িত্ববোধ থাকে। সেই জায়গা থেকে আমি একটু, শুধু আমার বিষয়ে আমি বলছি না, যারাই নজরুলের গানকে ভালোবেসে করে, নজরুলের গানকে নিয়েই থাকতে চায়, তাদের প্রতি একটু যত্নশীল হলে তারাও
0: উৎসাহিত হবে। অনেক ধন্যবাদ তোমাকে সুধী মণ্ডলী। আমরা কথা গানে একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আমরা শেষ গান শুনবো। তার আগে আমাদের এই অনুষ্ঠানে যারা যন্ত্রশিল্পী ছিলেন তাদের নামগুলো আমি বলে দিই। তবলায় ছিল সুব্রত কুমার মোদক, কিবোর্ড রাজু আহমেদ, গিটার শফিকুর রহমান, অ্যাকোর্ডিয়ান মুর্তজা আলী প্রধান, বেহালা মুকুল দত্ত, পার্কেশন শাখাওয়াত হোসেন খান। আমরা শেষ গানটি শুনবো পূজন দাসের কণ্ঠে। পূজন, তুমি শেষ গান কোনটি গাইবে?
1: খুব জনপ্রিয় একটি গান, এবং এই গানটি আমরা সাধারণত দ্বৈত কণ্ঠে শুনে অভ্যস্ত। আজকে আমি একাই করছি, মোরা আর জন্মে হংস মিথুন ছিলাম।
0: অনেক ধন্যবাদ তোমাকে এই অত্যন্ত জনপ্রিয় গানটি এবং অনেক ভালো লাগার জায়গায় এই গানটির অবস্থান আমাদের দেশের মানুষের, সেই গানটি আমরা শুনবো, মোরা আর জন্মে হংস মিথুন ছিলাম। এটা বুলবুল দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছে, রেকর্ড হয়েছে কলাম্বিয়া থেকে আগস্ট 1944 সালে। শিল্পী ছিলেন সত্য চৌধুরী, স্বরলিপি আমাদের নজরুল ইনস্টিটিউটের প্রথম খণ্ডে হয়েছে, আমি আগেই বলেছি। তো আমরা অনুষ্ঠান শেষ করব, তুমি যদি আমাদের প্রিয় শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলো।
1: শ্রোতাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো, কাজী নজরুল ইসলামের এই যে পরিপূর্ণ ভাণ্ডার সঙ্গীতের, সব রকমের স্বাদের গান এই ভাণ্ডারে আছে, আপনারা নজরুলের গানকে বেশি বেশি শুনুন, প্রচার করুন। এখন তো আমরা একটা ডিজিটাল যুগে আছি, যেখানে কেউ ইচ্ছে করলেই তার মোবাইলে নজরুলের গানকে শেয়ার করতে পারেন, এটা একটা খুব বড় মাধ্যম। আপনারা নজরুলের গান শুনুন, নজরুলের গানকে প্রচারের জন্য বেশি বেশি করে
0: চেষ্টা করুন, এবং আপনারা পারিবারিক ভাবে আপনারা নজরুল সঙ্গীত চর্চা করুন, আপনারা ছেলেমেয়েদের উৎসাহিত করুন এই গান শেখানোর জন্য। অনেক ধন্যবাদ তোমাকে, শুনি তোমার গান সুধী মণ্ডলী। এই গানটির সঙ্গে সঙ্গে আমরা অনুষ্ঠান শেষ করব। সবাই আপনারা ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল সংগীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা, সংগীত পরিবেশনায় পূজন দাস, গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। দোলন চাপা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাজে বারোটা, আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
0: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোর করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো। শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্যার সময় যা যা করণীয়, ডায়রিয়া এবং অন্যান্য পেটের অসুখের জন্য পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে রোগীকে স্যালাইন দিন এবং এক মুঠো গুড়, এক চিমটি লবণ মিশিয়ে এই স্যালাইন তৈরি করা যায়। এ বিষয়ে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। খাবার পানি এবং স্যালাইন তৈরির পানি অবশ্যই ফুটিয়ে কিংবা ফিটকিরি অথবা পানি শোধিত বড়ি দিয়ে বিশুদ্ধ করে নিন। পানি 10 মিনিট ফুটিয়ে নিন অথবা এক কলসি পানিতে এক চা চামচ ফিটকিরি আধা ঘন্টা রেখে দিলে পানি বিশুদ্ধ হয়। অজু, গোসল ও কুলি করতে কোনো অবস্থাতেই বন্যার পানি ব্যবহার করবেন না। থালা বাসন ও কাপ পেয়ালা বন্যার পানিতে ধোবেন না। কষ্ট করে হলেও টিউবওয়েলের পানি ব্যবহার করুন, পাওয়া না গেলে পানি ফুটিয়ে ব্যবহার করুন। ছোট ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখুন, তারা যেন সাঁতরাবার সময় বন্যার পানি মুখে না নেয়। যেখানে সেখানে মল ত্যাগ করবেন না। শুকনো জায়গায় গর্ত করে মল ত্যাগ করুন এবং পরে মাটি দিয়ে ঢেকে দিন। খাবার ঢেকে রাখুন, পচাবাসি ও খোলা খাবার খাবেন না। আপনার পরিবারের সকল সদস্যদের টিকা দেওয়ার ব্যবস্থা করুন। এ বিষয়ে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে কিংবা সরকার নিয়োজিত মেডিকেল টিমের সাথে যোগাযোগ করুন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সঙ্গীত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান সাত সুরে বাঁধা। গ্রন্থের উপস্থাপনায় লায়লা আরিয়ানি হোসেন।

কিছু গান প্রজন্মান্তর ধরে হৃদয়ে জায়গা করে নেয়। এই গান কখনো সুর, কখনো কথা, কখনো বা শিল্পীর অসাধারণ গায়কির কারণে বিশেষ হয়ে ওঠে। কিছু গান শিল্পীর কণ্ঠে যেন পায় নতুন মাত্রা। ট্রান্সক্রিপশন সার্ভিস আয়োজিত বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা থেকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। এই আয়োজনে রয়েছে সঙ্গীত ব্যক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে নিবেদন। বন্ধুরা, শুনব আর্কাইভ থেকে শিল্পীর কিছু কথা, জানব তাঁর সঙ্গীত সাধনা ও সঙ্গীত চিন্তা নিয়ে। আজ জানাব সুকণ্ঠী গায়িকা শাম্মী আখতারের কথা। শাম্মী আখতার বাংলাদেশের একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী। বেশ কিছু জনপ্রিয় গান আমাদের উপহার দিয়েছেন শাম্মী আখতার। সেগুলোর মধ্যে বহুল জনপ্রিয় গানগুলোর কয়েকটি হচ্ছে ঢাকা শহর আয়শা আমার আশা ফুরাইছে, আমি যেমন আছি তেমন রব বউ হব না রে, ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না। তবে শুরুতেই শুনব তাঁর গাওয়া একটি দেশাত্মবোধক গানের কিছু অংশ।

0: শাম্মী আখতার ১৯৫৫ সালের ২২শে সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। বাবা মায়ের উৎসাহে শাম্মীর সঙ্গীত শিক্ষা শুরু হয় মাত্র ৬ বছর বয়সে হাতেখড়ি ওস্তাদ গৌরবাবুর কাছে। বাবার বদলির কারণে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সঙ্গীতের তালিম নেয়ার সুযোগ পান তিনি। তিনি ১৯৭০ সালে খুলনা বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নির্বাচিত হন। সেখানে আধুনিক গানের পাশাপাশি নজরুল সঙ্গীত পরিবেশন করতেন। চলুন সেই কথাগুলো শুনে আসি শিল্পীর মুখে তার শুরুর দিকের যাত্রার কথা।
1: যেটা শোনা আব্বা আমার কাছে, যে আমি নাকি ছোটবেলায় বাড়ির বারান্দার মধ্যে বসে পা দুলাতে আমার গান করতাম। তো আমার বড় চাচা উনিও খুলনা বেতারে বেহালা বাজাতেন একবার। তো উনি আমার আব্বাকে বলেছিলেন যে খোকন, তোর এই মেয়েকে গান শেখা, বড় হলে ভালো গান গাইতে পারবে। আমার জন্ম হচ্ছে খুলনা যশোরে আমার নানার বাড়িতে তালতলা গ্রামে। আব্বা তো ওয়াবদা চাকরি করতে। আমার প্রথম গানের হাতে খড়ি হচ্ছে বরিশালে, মানে আমি যখন হারমোনিয়ামও বাজাতে পারি না। গুরু যিনি ছিলেন ওস্তাদ গৌরবাবু, উনি আমার আঙ্গুলের ভিতরে একটা পেন সিল দিয়ে একটা বাড়ি দিয়েছিলেন, যেহেতু আমাকে আঙ্গুল দিয়ে দেখাতে হচ্ছে। এরপরে গৌর কাকার কাছেই আমার পুরো বরিশাল। এটুকু মনে আছে যে আব্বার হাত ধরে আমি ফার্স্ট স্টেজে উঠলাম বরিশাল। রাজবাড়িতে গান শিখেছি ওস্তাদ বাবু বামন দাস ঘোড়ায় ওনার কাছে, আর কাকা মারা যাওয়ার পরে প্রাণবন্ধু সাহা রাজবাড়িতে। খুলনায় যখন এলাম, খুলনায় এসে প্রথম গানের হাতে খড়ি নিলাম ওস্তাদ সাধন সরকারের কাছে। সাধন কাকা মারা গেলেন, এরপরে রণজিৎ দেবনাথ ওনার কাছে, আর মানে পরে রণজিৎ কাকা যখন কলকাতায় চলে গেলেন, আবার ৬ মাস কি ১ বছরের মতন আমি ওস্তাদ নাসির হায়দারের কাছে শিখেছি।

শ্রুতিমধুর জনপ্রিয় চলচ্চিত্রের গানে শাম্মী আখতারের কণ্ঠ প্রায় শুনতে পাই এখনও। তার যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে গান গাওয়ার মধ্য দিয়ে। এই চলচ্চিত্রে গাজী মাজহারুল আনোয়ারের লেখা আমি যেমন আছি তেমন রব বউ হব না রে এবং ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে। সত্য সাহার সুর সঙ্গীতে এই দুই গানের জনপ্রিয়তার কারণে আর পেছনে ফিরে তাকাতে হয়নি শাম্মী আখতারকে। চলুন শ্রোতা, জনপ্রিয় এই গানটি যেমন আছি তেমন রব কিছু অংশ শুনে আসি।

0: 1974 সালে বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিস আয়োজিত লোকসঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে খুলনার আঞ্চলিক গান পরিবেশন করেন তিনি। এটাই ছিল ঢাকায় তার প্রথম সঙ্গীত পরিবেশনা। এরপর তিনি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র এবং বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত সঙ্গীত পরিবেশন শুরু করেন। পেশাদার শিল্পী হিসেবে শাম্মী আক্তারের সঙ্গীত জীবনের সূচনা বেতারে গান গেয়ে। বেতারে গাওয়া তার প্রথম গানটি ছিল নজরুল সঙ্গীত। স্বদেশের প্রতি ভালোবাসার প্রকাশে গেয়েছিলেন একই অপরূপ রূপে মা তোমায় হেরিনুপল্লী জননী। প্রিয় শ্রোতা, খুলনা বেতার থেকে ঢাকা বেতার, সেখান থেকে চলচ্চিত্র, এই দীর্ঘ যাত্রার কথাগুলো শুনব শিল্পীর মুখে। চলুন শুনে আসি।
1: আমি যখন খুলনা বেতারে অডিশন দিলাম, এই আমার শুরু, এবং প্রথম যে গানটা গেয়েছিলাম আমি, দেশের গান, নজরুল ইসলামের গান, একই অপরূপ রূপে মা তোমায় হেরিনুপল্লী জননী, এই গানটা দিয়েই আমার প্রথম শুরু খুলনা বেতার। ট্রান্সক্রিপশন সার্ভিস যে তখন মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে শিল্পী দাওয়াত দিয়েছিলেন, খুলনা থেকে আমি এলাম। 80-এর দশকে হবে, অশিক্ষিত ছবি প্রথম আমার প্লেব্যাক, মানে সত্যদার সুরে গান গিয়েছিলাম ট্রান্সক্রিপশনে। ওইটা শুনেই সত্যদা বলল যে হ্যাঁ, আমার ছবিতে তোমাকে গান গাওয়াবো। আমি প্রথম গিয়েছিলাম ঢাকা শহর আইসে, আমার আশাপুর আইসে। পরে আর একটা গান করেছিলাম, আমি যেমন আছি তেমন রব বউ হব না রে।
0: তার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া উল্লেখযোগ্য অন্য গানগুলো হল বিদেশ কিয়া, বন্ধু তুমি আমায় ভুইল না, মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না, এই রাত ডাকে এই চাঁদ ডাকে, আমার মনের বেদনা বন্ধু ছাড়া বোঝে না, আমি তোমার বধূ তুমি আমার স্বামী, আমার নায়ে পার হইতে লাগে ষোলো আনা, ইত্যাদি। চলচ্চিত্রে শাম্মী আক্তার প্রায় 300 গান গেয়েছেন। জাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এই চলচ্চিত্রে ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না এই গানটির জন্য শাম্মী আক্তারকে 2010 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়। চলুন শ্রোতা, শুনে আসি সেই জনপ্রিয় গানটির কিছু অংশ, যে গানটির জন্য শিল্পী পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

0: শিল্পী সঙ্গীতের শিক্ষায় নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন আজীবন। শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষায় যেমন নিজেকে সমৃদ্ধ করেছেন, গেয়েছেন আধুনিক, নজরুল এবং দেশাত্মবোধক গান। তাঁর কণ্ঠে হাসন রাজার গানও মুগ্ধ করেছে শ্রোতার হৃদয়। সময়ের সাথে তাল মিলিয়ে সব রকমের গান তিনি শুনতেনও, ব্যান্ড সঙ্গীত শুনতেন মনোযোগ দিয়ে, এবং সঙ্গীতের এই ধারা সম্পর্কে তার মতামত আমরা শুনব এবার তাঁরই মুখে।
1: ব্যান্ড সঙ্গীত আমার কাছেও যে খুব খারাপ লাগে তা না, মানে কয়েকজন আছে যাদের গান ভালো লাগে, মানে মানে হৃদয় ছুঁয়ে যায় না, মানে সুর লয় তাল বিট যেটাকে বলে তারা, এইটা মানে মোট কথা হৃদয় ছুঁয়ে যায় না। আর যাদের গান ভালো লাগে একটু মানে বসে শুনলে ভালো লাগবে, কথাও ভালো।

0: দেশের মাঝে যেমন তার অনেক ভক্ত শ্রোতা রয়েছে, বিদেশেও তিনি গান গেয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন। তাঁর কণ্ঠের জাদু পৌঁছে গেছে ভিনদেশীদের হৃদয়ে, ভাষার সীমানা পেরিয়ে। বিদেশ ভ্রমণ, সঙ্গীত পরিবেশন, এই সব কিছু নিয়ে তার মনে বিশেষ স্থান পাওয়া কিছু স্মৃতি, আর স্মৃতিচারণ করেছেন তিনি নিজেই, শুনে আসি সেই কথাগুলো।
1: প্রথম আমার ইয়ে ছিল উত্তর কোরিয়া, এরপরে গেছি এমিরেটস, জাপান, লন্ডন, আমেরিকা, ওমান। যখন আমি প্রথম উত্তর কোরিয়াতে গেলাম, একটা দেশের গান গেয়েছিলাম আমি, গানটা সুর করেছেন খন্দকার নুরুল আলম আর গান লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। গানটা হচ্ছে নদী।

0: তো এই গানটা তো ওরা ওদের ভাষাতে লিখে নিয়েছে, তো আমি তো স্টেজে উঠেছি, গান গাওয়ার পরে পাশে স্লাইড যাচ্ছে বড় সাদা পর্দায়, আমি গান তো শেষ করলাম, আর ওদের একটা নিয়ম, মানে নিয়ম হলো যে যতক্ষণ ওরা হাততালি দেবে আপনি নামতে পারবেন না স্টেজ থেকে, সে যতবারই হোক। তো আমি প্রথম গান শেষ করার পরে তো হাততালি শুরু হয়ে গেল, আমি তো দাঁড়িয়ে আছি, আমাকে তো আগেই বলা হয়েছে, তো হাততালি আর শেষ হয় না, তার পিছন থেকে বললো তোমাকে আবার গাইতে হবে গানটা, তো আমি যখন আবার ধরলাম তখন বন্ধ হয়ে গেল হাততালি। আবার যখন গানটা মুখটা চার লাইন করলাম, তো দেখলাম যে মানে গান চার লাইন শেষ করার পরে আবার দেখি আর থামে না, একভাবে হাততালি দিচ্ছে। পরে সবাই বললো যে তুমি একটা অন্তরা পর্যন্ত গাও, তারপরে আবার পুরো একটা অন্তরা পর্যন্ত গেয়ে তারপরে আমি নেমে আসলাম।
1: প্রিয় শ্রোতা, এবারে শুনব শিল্পীর কণ্ঠে একটি নজরুল সঙ্গীতের অংশবিশেষ।

১৯৭৭ সালের ২২শে ফেব্রুয়ারি আকরামুল ইসলামের সঙ্গে সংসারী হন শাম্মী আক্তার। তাঁদের দুই সন্তান কমল ও সাজিয়া। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গানের পাখি নামে পরিচিত শাম্মী আক্তার অসুস্থ শরীরেও সুরের ভুবনের এই বাসিন্দা মাঝে মাঝে গান গাওয়ার চেষ্টা করেছেন। বিশেষ বিশেষ অনুরোধে বিভিন্ন টিভি চ্যানেলে গান গেয়েছেন। গান গেয়ে মানুষের ভালোবাসা পাওয়ার মধ্যেই নিজের জীবনের সার্থকতা খুঁজে ফিরেছেন এই শিল্পী। স্বনামধন্য সঙ্গীত শিল্পী শাম্মী আক্তার দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৬ জানুয়ারি ২০১৮। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তার সুরের মাধ্যমে স্মৃতিতে সমুজ্জ্বল হয়ে রয়ে গেছেন। শিল্পীর বিদেহী আত্মার প্রতি অগাধ শ্রদ্ধা জানিয়ে আজ বিদায় বলছি।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সঙ্গীত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান সাতসরে বাধা এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন লায়লা আরিয়ানী হোসেন, তত্ত্বাবধানে ফারজানা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারোয়ার মোর্শেদ।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছের ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগায়। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ওষুধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু। একে বড় হবার সুযোগ দিন, যত্রতত্র গাছ কাটবেন না। বৃক্ষ রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী উর্নাস আহমেদ সন্ধ্যা।

দেখুন, রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী রুনাস আহমেদ সন্ধ্যা, বাংলাদেশ বেতার, ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মাহনুরজাবিন শারমিন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিরোধী দল জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনে জনগণের সামনে উপস্থাপিত ইশতেহারের ভিত্তিতে বিএনপি সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৮-১৯ বছরের লড়াইয়ের চূড়ান্ত রূপ ছিল। এ সময় তিনি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় তার বাসভবনে প্রায় বৈঠক হত, যেখানে বুদ্ধিজীবীদের একত্রিত করে গণতন্ত্রের পক্ষে বিবৃতি তৈরি ও কৌশল নির্ধারণ করা হত। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। তিনি আজ চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন। মন্ত্রী বলেন, পুনর্বাসন কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। তিনি বলেন, চট্টগ্রামে বন্যায় প্রায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতোমধ্যে ১ লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এগুলো দ্রুত মেরামতের জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু সড়কে কাজও শুরু হয়েছে। পরে অর্থমন্ত্রী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ডলুখালের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের বলেন, দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যার বিষয়টি নিয়ে সমন্বিতভাবে তদন্ত চলছে। ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি চন্দনায়, সাতকানিয়া এবং বাঁশখালী উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং G77 অ্যান্ড চায়না তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ সদর দপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইইউর প্রতিনিধি দল এবং G77 অ্যান্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ে স্থায়ী প্রতিনিধির সঙ্গে পৃথক বৈঠকে এই সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। রক্তের বিনিময়ে হলেও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত এক সভায় একথা জানান। তিনি বলেন, সকল ধর্মবর্ণ এবং পাহাড় ও সমতলের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো প্রতি পক্ষপাতিত্ব করবেন না। খেলার খবর ক্রিকেট। বুলাওয়েতে আজ দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৩৪ রানে পরাজিত করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে। ১৮৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান করতে সক্ষম হয়। ফলে ৩ ম্যাচের সিরিজ এখন ১-১ সমতা বিরাজ করছে। এদিকে আগামী রোববার একই ভেন্যুতে দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকার অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল ৬টায় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মাহমুদুল হাসান। পথ পাথে অনুষ্ঠানে রোগী দেখতে যাওয়া এবং সেবা করার ফজিলত সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ মুত্তাকিন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনতে পাবেন সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭টা বেজে ২০ মিনিটে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া প্রচারিত হবে সকাল ৭টা বেজে ৩০ মিনিটে। সকাল ৮টা বেজে ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ শুনতে পাবেন সকাল ৯টা বেজে ৫ মিনিটে। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল ১০টা বেজে ৩৫ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল প্রচারিত হবে বেলা ১১টা বেজে ৩০ মিনিটে। বেলা ২টা বেজে ২০ মিনিটে রয়েছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ শুনবেন বেলা ৩টা বেজে ৩৫ মিনিটে।
2: পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল ৪টা ৫ মিনিটে। সুর তরঙ্গ বিকেল ৪টা ২৫ মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল ৫টা ১০ মিনিটে। সোনালী ফসল সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে। সন্ধ্যে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাঝে আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে। রাত ৮টা ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমীপেশু। রাত ৯টা ৫ মিনিটে ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত ১০টায়। শ্রোতাদের অনুরোধে পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান রাত ১০টা ২০ মিনিটে। এছাড়া এফএম ৯০ মেগাহার্জে রাত ১২টা ১৫ মিনিটে নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক নিয়তি। এফএম এর অনুষ্ঠান সূচি এফএম ৯২ মেগাহার্জে সন্ধে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ১০৬ মেগাহার্জে বেলা ১২টা ১০ মিনিট থেকে বেলা ২টা বেজে ১৫ মিনিট রাত ১১টা ১৫ মিনিট থেকে পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্জে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম

পক্ষে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সকাল 9টায় 81%, সন্ধ্যা 6টায় 76%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:21, সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:48। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 192 মেগাহার্স। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা।

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তাঁরাই আমাদের আদর্শ, তাঁদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব। আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: এতক্ষণ পবিত্র কোরআন তিলাওয়াত ও তর্জমা শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আঞ্চলিক গানের অনুষ্ঠান মেটে সুর। এবারে শুনবেন রংপুর অঞ্চলের গান নাদিরা বেগমের কণ্ঠে, এবং নোয়াখালী অঞ্চলের গান শুনবেন সমবেত কণ্ঠে, রংপুর অঞ্চলের গান শুনবেন মানিকলাল সরকারের কণ্ঠে।

লোকের জম, মোল্লা মুন্সি আলিম জালিম কোনটা অঙ্গ কম, আমরা ভালার ভালা একবার ভালা দুষ্ট লোকের জম, মোল্লা মুন্সি আলিম জালিম কোনটা অঙ্গ কম।

রাজশাহী অঞ্চলের গান শুনলেন সমবেত কণ্ঠে। আর এই গানটির সাথে শেষ হল মেঠো সুর আঞ্চলিক গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশুতির আয়োজনমালা শুনছেন। আয়োজনে এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী সালাউদ্দিন আহমেদ।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সালাউদ্দিন আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া সতর্কবার্তা শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মাহমুদুল হাসান। পথপাথে অনুষ্ঠানে রোগী দেখতে যাওয়া, সেবা করার ফজিলত সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ মুত্তাকিন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনতে পাবেন সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া শুনবেন সকাল 7:30। সকাল 8:30 রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: পবিত্র কোরআন শিক্ষার আসর বিকেল 4:05 সুরতরঙ্গ, বিকেল 4:25 ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, বিকেল 5:10 সোনালী ফসল, সন্ধ্যে 6:05, সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার, সন্ধ্যে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সম্পর্কিত অনুষ্ঠান সুখী সংসার সন্তু, রাত 9:05 শুনলেন পরবর্তী অধিবেশনের সংক্ষিপ্ত অনুষ্ঠান পরিচিতি।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের নিশুতি অধিবেশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।